আসলে ঠিক ভুলের যে দ্বন্দ্ব আমাদের প্রতি মুহূর্তে তৈরি হয় সে বিষয়ে দাদু খুব সুন্দর একটা কথা বললেন। শাস্ত্রে বলছে প্রতিটি মানুষের জীবনে একটা লক্ষ্য আছে, তুমি সেই লক্ষ্যটাকে প্রথমে দেখো, সেই লক্ষ্যের সঙ্গে যা যা সংযুক্ত সেগুলোই ঠিক, আর সে যা তোমার লক্ষ্য ভ্রষ্ট করবে সেগুলোই ভুল। আমরা জীবনের লক্ষ্যটা কাঙ্ক্ষিত লক্ষ্য বলে মনে করি না, আমরা তার থেকে পেরিয়ে যাই, যার ফলে ঠিক ভুল তখন আমাদের কাছে মিলেমিশে এক হয়ে যায়। কিন্তু বিদ্যাসাগরের কাছে সেই ঠিক আর ভুলের একটা বড় ডিমার্কেশন লাইন ছিল, এই কারণে তিনি তার নিজের লক্ষ্য সম্পর্কে যথেষ্ট পরিমাণে বুঝতেন যে কোন জিনিসটা আমি করবো আর কোন জিনিসটা করব না। একটা নির্দিষ্ট লাইন ছিল তার মাঝখানে, ডিমার্কেশন লাইন। কিন্তু আমরা এই ক্ল্যারিটিটাই আমাদের কাছে থাকে না, যার ফলে আমরা কখনো কখনো চলতে চলতে দিশেহারা হয়ে পড়ি, আর তখনই এই সব মানুষেরা আমাদের হাত ধরেন। সত্যি সত্যি দাদু বলছিলেন যে বাঙালি হিসেবে আমি নিজে গর্ববোধ করি, যেখানে অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে হয়তো একজন দুজন মহামানবকে পাওয়া যায়, কিন্তু বাংলায় এত এত মহামানব, তুমি যার কাছে নিজের ভরসা রাখবে সেই তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। সে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরও আরও আরও অনেক মানুষ রয়েছেন, আমি তো তিন চারজনের কথা বললাম। তো এইভাবে যখন কথাগুলো এগুচ্ছিল তখন আমি ভাবছিলাম সত্যি সত্যি আমরা কত লাকি, আমরা কত ধনবান, কিন্তু সেই ধনটাকে আমরা বারবার করে অস্বীকার করেছি, বুঝতে পারিনি। তার কারণ পরম্পরাগতভাবে সেই ধনের যে ভাগ সেটা আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিই না বা দিইনি। সেটা সামাজিকভাবে হতে পারে, সেটা পারিবারিকভাবে হতে পারে, কারণ পূর্বপুরুষের ধন সঞ্চিত করে রাখে পরবর্তী উত্তর প্রজন্ম সেই ধনের ভাগিদার হয়ে তাকে যেন আরো বৃদ্ধি করতে পারে। আমাদের সেই ধন লুকিয়ে রয়েছে রবীন্দ্রনাথের মধ্যে, বিবেকানন্দের মধ্যে, বিদ্যাসাগর, রামমোহন, অনেক অনেক মানুষের মধ্যে। এ কথা শুনতে শুনতে তখন বিভিন্ন রকমের কথাগুলো মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি করে শেয়ার করবো। তো আজই ঘটনা প্রসঙ্গে বিদ্যাসাগরের জন্মের জয়ন্তীর দিনকে এই কথাগুলো বলতে পেরে খুব ভালো লাগছে। তবে এই মুহূর্তে একটা গান শুনি সুগত মজুমদারের কণ্ঠে, তারপর ফিরে আসছি আপনাদের বার্তায়, তারপর আবার ফিরে আসবো কোনো কথায়। 9903653992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903659992 তে আপনাদের পাঠানো বার্তা। সৌভিক সরকার লিখছেন কসবাহালতু থেকে। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম ভোর ভোর, গল্প শুনতে এলাম, খুলে মনের তোর, ও খুললাম মনের তোর, থ্যাংক ইউ। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তরবাওয়ালি থেকে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, আশ্বিনের শারদ প্রাতে শুনতে বসেছি প্রিয় চিরন্তনী, মা আসছেন তাই ধ্বনিত হয় মায়ের পদধ্বনি, থ্যাংক ইউ। লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদার, শুরু করলাম চিরন্তনী শুনতে, এগিয়ে চলুন গল্প এবং গান নিয়ে, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন কালীকৃষ্ণ মান্না জগৎপুর খানাকুল হুগলি থেকে। ভাদ্র সংক্রান্তিতে আমি চিরন্তনীতে লিখেছিলাম আজ বিশ্বকর্মা পুজো, শরৎ জন্মদিন। প্রিয় উজ্জ্বল তখন বলেছিলেন যে যথার্থই যে আজ 18 তারিখ, 15ই সেপ্টেম্বর শরৎ জন্মদিন। জনৈক শ্রোতা লিখেছিলেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র সংক্রান্তিতে শরৎ জন্মদিন। উজ্জ্বল বলেছিলেন খেয়াল রাখবেন অবশ্যই। এর থেকে বোঝা যায় কত বিদগ্ধ মানুষ চিরন্তনী শ্রোতা। আগামী শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই উজ্জ্বলকে ও সমস্ত চিরন্তনী শ্রোতা বন্ধুদের। খুব সুন্দর একটা বিষয় কিন্তু আপনি উত্থাপন করেছেন আপনার লেখাতে। দেখুন, আমরা অনেক সময় কি হয়, আমাদের প্রথাগত যে ধরনটা চলে সেদিকেই বিশেষ

করে খেয়াল রাখি। জীবনের ক্ষেত্রে এটা হয়, ধরুন আপনি একটা জিনিসকে সত্যি বলে মনে করছেন, অন্য একজন মানুষ হয়তো অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলল, তখন কিন্তু আপনার মনে হবে না সাথে ভুল বলছে। এটা নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে। দুজন মানুষ সামনাসামনি দাঁড়িয়ে আছে, তো একজনের সামনে খুব বড় করে মাটিতে ইংলিশের সিক্স লেখা রয়েছে। সে সমানে বলছে এটা তো সিক্স, আর উল্টো দিকের যে মানুষটা সে বলছে না এটা নাইন। সুতরাং সিক্স আর নাইন নিয়ে কিন্তু তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, দুজনেই ঠিক বলছেন কিন্তু দুজনের পার্সপেক্টিভ থেকে। আমরা যদি সত্যি সত্যি অপরের যে কথাটা তাকে যদি গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং তাকে যদি দেখার চেষ্টা করি, কারণ তার পরপরে আমি বলেছিলাম হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আসলে ওই ভাদ্র সংক্রান্তি ব্যাপারটা আমার মাথায় ছিল না বা তখন সেই মুহূর্তে রেজিস্টার হয়নি, কিন্তু পরে যখন পরপর দুজন লিখেছিলেন তখন আমি বলেছিলাম যে হ্যাঁ কথাটা সত্যি কথা, কারণ শরৎচন্দ্রের জন্মদিন ছিল বাংলা মতে ভাদ্র সংক্রান্তিতে, কারণ সে বছরে ইংরেজি তারিখটা ছিল 15 তারিখ আর এবারে ভাদ্র সংক্রান্তি 18 তারিখ, কারণ আমরা 25শে বৈশাখ পালন করি, আমরা ইংরেজি কত তারিখ সেটা হয়তো খেয়ালই করি না। তো যাই হোক, খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা জীবনেরও কিন্তু একটা বড় অনুভূতি বা অভিজ্ঞতা। এরপর লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, সুপ্রভাত, আজ অনেক আগে থেকেই বসে পড়েছি উজ্জ্বল ভট্টাচার্য হাজির চিরন্তনীর আসরে, আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আশা করি আজকেও উজ্জ্বল ভাই নতুন ভাবনায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবেন। নিঝুম রাতে ঘুম ভেঙে আজ শুনি উদাস মনে বাজায় কে ওই মধুর বাঁশুরি, সেই সুরে মন কোথায় গেল ভেসে, এলেম যেন নতুন ভালোবাসার দেশে, বৃষ্টি ভেজে মাটির পরে দেখি শিউলি ফুল পড়েছে আজ ঝরে, এক ফালি চাঁদ পশ্চিমের ওই কোণে জ্যোৎস্না হয়ে পড়ছে ঝরে বনে, শীতল হাওয়ায় শিশির ভেজা ঘাসে চারপাশে আজ তোমার ছায়া ভাসে, পূবের আকাশ হচ্ছে খানিক লাল, কোথায় তুমি আসবে নাকি কাল। সবাই ভালো থাকবেন, বিদ্যুৎ রায় লিখেছেন, থ্যাংক ইউ, খুব সুন্দর। এরপরে লিখছেন আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার ঈশ্বর প্রদত্ত গলা এবং আপনার অপূর্ব বাচনভঙ্গি আমাকে অভিভূত করে, থ্যাংক ইউ। আসলে কি জানেন, আমাদের জীবনের কিছু ভালো লাগা আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, আর যেখান থেকে সেই ভালো লাগাটা পাওয়া যায় সেই সোর্স বলুন বা রিসোর্স বলুন, তারও কিন্তু একটা দায় বা দায়িত্ব থাকে এই ভালো লাগাটাকে যেন সে কন্টিনিউ করতে পারে সেটা দেখার। সুতরাং আমরাও চেষ্টা করি কত ভালো করে একটা অনুষ্ঠান আরও উপস্থাপনা করা যায় কিংবা আরও কোন কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা যায়। তবে একটা কথা বলি, এটা শুধু আপনাদের একার ভালো লাগা নয়, এটা কিন্তু আমাদেরও ভালো লাগা, কারণ এই ব্যাপারটা কিন্তু দুজনের পারস্পরিক, থ্যাংক ইউ। এরপরে লিখছেন শুভ সকাল দাদাভাই, চিরন্তনীর গান তিতলির গল্প শুনছি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন উজ্জ্বলবাবুর সাথে শনির প্রাতে জেগে ওঠার কথা, জীবনী গল্প কথার ডালিতে চিরন্তনী মোদের আলোকদাতা, জেগে ওঠার কথা এবং জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন পাই চিরন্তনীর মাঝ, ভোগ অপেক্ষা ত্যাগ বড় প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী, মনের বর্ম দেশের কর্ম তফাত যেন না থাকে, সাগর তর্পণ করেই আজকের ভোরাই রথে, দাদু তিতলি বাস্তব বিবেক সবার মধ্যেই কাজ করে, শুদ্ধ চিন্তা সেবার ভাবনায় বিদ্যাসাগর আলো ধরে, বীর সিংহের সিংহ শিশু এরে বাছুর তিনি, যুগে যুগে সব বাঙালি তোমা পরে ঋণী, এমন জীবন এমন যাপনে মন বসনের ময়লা সরে, সপ্তাহের তিনটি দিনের চিরন্তনী আধার হরে, সাগর তিনি বিদ্যার সাগর, অনন্য সেই জীবন স্মরণের তন্ত্রীতে তারই জানাই প্রণাম, দূষণের কানা গলিতে হব নাখো কহু হারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ, খুব সুন্দর করে লিখেছেন। নিবেদিতা সেন লিখছেন শাহরাগুড়ি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শনিবারের চিরন্তনী শুনছি গান ও নতুন গল্প, বিখ্যাত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তাকে জানাই প্রণাম, শুনছি বিদ্যাসাগরের জীবনের নানা ঘটনা, খুব ভালো লাগছে এই চিরন্তনী অনুষ্ঠান, এখানে অনেক কিছু জানতে পারি, থ্যাংক ইউ।

আসলে এই যে ভালো লাগাটা, শুধু আমাদের তো হৃদয়ের ভালো লাগা থাকে না, আমাদের মনেরও একটা ভালো লাগার পাশাপাশি আমাদের ব্রেনের একটা, মস্তিষ্কের ভালো লাগা থাকে। এই যে জানার ভালো লাগা, সেটাও কিন্তু চেষ্টা করি চিরন্তনীতে আপনাদের কাছে পৌঁছে দিতে। থ্যাংক ইউ। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, আজ চিরন্তনীতে বিদ্যাসাগরের কথা শুনলাম। বিদ্যাসাগর ছিল বলে আজ আমরা বাংলা শিখেছি। মানুষের জন্য তার দান চিরস্মরণীয়, নারী শিক্ষার বিস্তার। আচ্ছা, এখানে তিনি শেষ করেছেন, সত্যি যদি তাই, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই যে প্রতিটি মানে কাজের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদেরকে সগ্রহে সাগ্রহে গ্রহণ করা, তার মধ্যে কিন্তু আমাদের উন্নতির মূল সূত্রগুলো লুকিয়ে আছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, শনিবারের চিরন্তনী, রাজকীয় বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগরের কথা শুনছি, অপূর্ব উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ। প্রতিটি কথাই আসলে জানেন তো খুব মনে হয়েছে কোথাও যেন খুব গুরুত্বপূর্ণ, আপনাদের যে কথাগুলো আপনারা লেখেন। আমরা খুব চেষ্টা করি প্রতিটি কথাকে, প্রতিটি শব্দকে গ্রহণ করতে, তার আক্ষরিক অর্থে। এরপরে লিখছেন বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর, মঠচণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে, শরতের আকাশে মেঘের ঘনঘটা ছাপিয়ে বৃষ্টি, সেই আবহে বিদ্যাসাগরের জন্মদিনে তার জীবন গাথা, তার দৃঢ়তা, আদর্শ ব্যক্তিত্ব, সততা, সাহস, দয়ালু মানসিকতার সঙ্গে সমাজ সংস্কারক মন, অন্ধকার মুছে আলোর দিশা দিতে কখনো পিছু পাননি, যেখানে হিমালয়ের মতো কঠিন আফসিন, বাল্যবিবাহ সমাজে এক দৃষ্টান্ত। হে মহামানব, তোমায় নমি। চলুক উজ্জ্বল দাদা ভাইয়ের চিরন্তনীর অপূর্ব স্বাদের উপস্থাপনায় সমৃদ্ধ হই। শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, থ্যাংক ইউ। এরপর লিখছেন, সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি বলছি হিন্দমটর থেকে, আজ শনিবারের চিরন্তনীতে বিদ্যাসাগরের জীবনের কথা শুনছি, তার মহানুভবতা, উদার মনের অনেক কথা শুনছি, সাথে গান তো আছে, সশ্রদ্ধ প্রণাম জানাই মহাপুরুষের চরণে। আমরাও অবশ্যই তাকে স্মরণ করি এবং তাকে প্রণাম জানাই। সোমেন লিখছেন যাদবপুর থেকে, সুপ্রভাত উজ্জ্বলদার, শনিবারের চিরন্তনী শুনছি, সপ্তাহের তিনটি দিন গানে গল্পে অনুষ্ঠান শোনার অপেক্ষায় থাকি, আপনার সুমিষ্ট কণ্ঠের উপস্থাপনা খুব ভালো লাগে, আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের সশ্রুত প্রণাম জানাই, ভালো থাকবেন, ভালোবাসা নেবেন, সোমেন। থ্যাংক ইউ সোমেন। এরপর লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, 207তম জন্মবার্ষিকীতে হে বাংলার গৌরব, বর্ণ পরিচয় স্রষ্টা, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম, হিমালয়ের মতো উন্নত শির, আকাশের মতো সুবিশাল যার হৃদয়, সাগরের মতো যার দয়া, তার তল পাওয়া যে ভার, দুঃখের দুঃখে যার প্রাণ কেঁদে উঠত, মুমূর্ষু রোগীর সেবা করতেন হাতে নিজে হাতে, তিনি যে দয়ার সাগর, বিদ্যাসাগর, করুণার সাগর, আমাদের ঈশ্বর। মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা, বিধবা বিবাহ প্রচলন, তিনি শির দ্বারা সোজা রেখে প্রতিবাদী হয়েছিলেন। মাতৃভক্ত বিদ্যাসাগরের কাহিনী তো আমাদের সবারই জানা। বাবা মা ছিলেন তার দেবতা, তাই তো তিনি বলেছিলেন, আমার বাবা মা কাশীর বিশ্বেশ্বরী আর অন্নপূর্ণা। শিবপ্রশান্ত লিখেছেন, থ্যাংক ইউ। খুব সুন্দর কিছু মানে সংযোজন করলেন আপনারা। এরপর লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগর দেখি মুর্শিদাবাদ থেকে, শুভ সকাল চিরন্তনীর উজ্জ্বল ভাই, অপেক্ষা করছি চিরন্তনী অনুষ্ঠান শোনার জন্য, গল্পের সঙ্গে গান মন ভরে যায়, বিদ্যাসাগর মশাইয়ের প্রতি প্রণাম জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও। ঈশ্বরচন্দ্র সম্পর্কে গল্প শুনলাম, বেশ ভালো লাগলো। আমাদের তরাই এলাকায় বৃষ্টি হওয়ার ফলে বেশ ঠান্ডা পড়ে গেছে দাদা ভাই, দণ্ডবধ বন্দেগি। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। দেবীপ্রসাদ চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, এই সকালে আমরা তোমার সাথে সক্ষতার পুনর্নবীকরণ করি হে প্রথম আগুন। খুব সুন্দর, এবং তোমারটা কিন্তু উইথিন ইনভাইটেড কমা। এই সকালে আমরা তোমার সাথে সক্ষতার পুনর্নবীকরণ করি হে প্রথম আগুন, সত্যি সত্যি প্রথম আগুন, থ্যাংক ইউ। হাই উজ্জ্বলদার, রোজকার মতো চিরন্তনীর কথায় সাজানো, চিরন্তন কথায় সাজানো চিরন্তনীর অনুষ্ঠান, আজ শুনছি রবীন্দ্র ঈশ্বরচন্দ্রের কথা, রাধে রাধে। উৎপল মাইতি বিহারা থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে উৎপল। এরপরে লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, প্রতিদিনের মতো আজও যথাসময়ে পদচারণে বেরোলাম, সঙ্গে বেতার যন্ত্র, মনে মনে ভাবছি আজকে বিদ্যার সাগরে ভাসতে পারবো, বলতে না বলতেই তুমি হাজির সেই প্রসঙ্গ নিয়ে, তোমাকে অশেষ ধন্যবাদ, তোমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ, এবার গল্প শুনছি। অনেক ধন্যবাদ আপনাকেও।

আসলে এই ভালো লাগাগুলো কিন্তু বারবারই বলি, এগুলো বড় মানে পারস্পরিক। আপনাদের যে ভালো লাগছে সেই ভালো লাগাগুলো কিন্তু ছুঁয়ে যাচ্ছে আমাকে ও প্রতি মুহূর্তে। এরপরে কে কে লিখছেন দেখি।

0: কত স্বপ্ন দেখে যায় মন চিরন্তনীর ভোরে, মায়ের আসার বার্তা এলো রাঙা দিগন্ত জুড়ে, শিউলিরা আজ ঝরছে দেখো হৃদয় মন্দিরেতে, মঙ্গল শঙ্খ উঠল বেজে এই শুভ প্রাতে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ পায়েলকে। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বিদ্যাসাগর বাই ইউর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, জানার মাঝে অজানার সন্ধান, যার নাম চিরন্তনী, আজ বিদ্যাসাগরের প্রতি রবীন্দ্রনাথ, মধুসূদন, রাজারাম মোহনের যে ভাবনা থেকে সকালের শুভ বোধ হবে আশা করি, সকাল মানুষীদের আমরা সকল মনীষীদের আমার প্রণাম। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, শুভ সকাল উজ্জ্বল ভাই, মন দিয়ে তোমার গল্প গান শুনছি, ভীষণ ভালো লাগছে। আজ প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর ও মহিষী রানী রাসমণির জন্মদিন, শতকোটি প্রণাম। আজ ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে, আগামী দিনের আবার কথা হবে। ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দরভাবে আপনারা লিখেছেন প্রতিটি কথা। আর যারা বার্তা পাঠিয়েছেন একটু চট করে পড়ে দিই। গুড মর্নিং দাদা, চিরন্তনীর প্রোগ্রামটার জন্য আমি ছুটির দিনে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে পারি। চিরন্তনীর গল্প গান সবার মন ভরে দেয়। মিল্টন পাল্টা শান্তিনগর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে, শুভ সকাল। শনিবারের সকালে শরতের চিরন্তনী, অক্ষরের পরিচয়ে জানি যিনি তিনি বিদ্যাসাগর। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আসলে যে মানুষটার সম্বন্ধে আজকে বলছিলাম, তার কথা, তার বার্তা, কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সশ্রদ্ধ প্রণাম, খুব ভালো লাগছে, সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। ধন্যবাদ আপনাকেও। আসলে যেটা বলছিলাম যে প্রতিটি মানুষের ক্ষেত্রে জীবনের যদি আদর্শ বা লক্ষ্য স্থির থাকে এবং জীবনের সব কাজ সেই লক্ষ্যর সঙ্গে মিশিয়ে নেওয়া যায়, তবে দেখা যায় তার জীবনটা একদম অনন্য হয়ে উঠেছে। যেটা বিবেকানন্দ বারবার করে বলেছিলেন যে প্রত্যেকের জীবনে একটা মিশন খুঁজে বার করুন, আর সেই মিশনের সঙ্গে আপনার সব কাজ, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস তার সঙ্গে মিশিয়ে দিন। বিদ্যাসাগর কিন্তু তাই করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে সময় অপেক্ষা করছে আপনাদের জন্য। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর একটু পরেই ভোরাই এবং নমস্কার কলকাতায় পরম অপেক্ষা করছে আপনাদের জন্য। আর শেষ করব অবশ্যই বন্দে মাতরম দিয়ে, মাকে প্রণাম জানিয়ে।
1: বন্দে মাতরম সুজলা।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 35 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 47 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

একটি বিশেষ ঘোষণা, আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য বিশেষ সতর্কবার্তা। আগামী 18 ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিমি প্রতি ঘণ্টা থাকতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে এই গতিবেগ 55 কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। প্রবল বাতাসের কারণে আগামী 18 ঘণ্টায় সমুদ্র উত্তাল থেকে অত্যন্ত উত্তাল থাকবে। আমাদের মৎস্যজীবী বন্ধুদের আগামী 18 ঘণ্টার জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি এবং উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের তীরে বা গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।

মাসিডোনিয়ার অধীশ্বর ফিলিপ অতি পরাক্রান্ত রাজা ছিলেন। আর্গাইল নিবাসী আর্কেডিয়াস নামে এক ব্যক্তি সর্বদা তাহার অতিশয় নিন্দা করিত। একদা আর্কেডিয়াস ঘটনাক্রমে ফিলিপের অধিকারে প্রবেশ করায় রাজপুরুষেরা তাহাকে নিরুদ্ধ করিয়া রাজসমীপে উপস্থিত করিলেন এবং বলিলেন, মহারাজ, এই দুরাত্মা সতত আপনার কুৎসা কীর্তন করে, এক্ষণে ঘটনাক্রমে আমাদের হস্তগত হইয়াছে। আমাদের প্রার্থনা এই, এ গুরুতর অপরাধ করিয়াছে, তাহার সমুচিত দণ্ডবিধান করুন এবং অতঃপর যাহাতে আর আপনার নিন্দা করিতে না পারে তাহারও যথোপযুক্ত উপায় বিধান করুন। রাজপুরুষদিগের প্রার্থনা ও উপদেশ শুনিয়া ফিলিপ বলিলেন, তোমরা যে উপদেশ দিতেছ তদনুযায়ী কার্য করা সর্বতোভাবে উচিত ও আবশ্যক। এই রাজবাক্য শুনিয়া সন্নিহিত ব্যক্তিমাত্রেই মনে করিয়াছিলেন রাজা তাহারে কারাগারে রুদ্ধ করিবেন এবং অবশেষে তাহার প্রাণদণ্ডের আদেশ দিবেন, কিন্তু তিনি তাহাকে নিকটে আনাইয়া যথেষ্ট সমাদরপূর্বক আপন সম্মুখে বসাইলেন এবং তাহার নিজের ও পরিবারবর্গের কুশল জিজ্ঞাসা করিয়া বন্ধুভাবে কিয়ৎক্ষণ কথোপকথন করিলেন। এইরূপে যথোচিত শিষ্টাচার ও শিষ্টালাপের পর বহুমূল্য উপহার দিয়া তিনি তাহাকে বিদায় দিলেন। আর্কিডিয়াস ভাবিয়েছিলেন ফিলিপ তাহার প্রথমত যথোচিত শাস্তি ও অবশেষ

সম্মুখে প্রাণদণ্ড করিবেন। কিন্তু তাহার ব্যবহার দেখিয়া মোহিত ও চমৎকৃত হইয়া আন্তরিক ভক্তি সহকারে তাহার প্রশংসা কীর্তন করিতে করিতে প্রস্থান করিলেন। সন্নিহিত রাজপুরুষেরা বলিলেন, মহারাজ, ওরূপ দুরাচারের সহিত এরূপ ব্যবহার করা আমাদের বিবেচনায় ভালো হয় নাই। ইহাতে উহার আস্পর্ধা আরও বাড়িবে এবং মনে করিবে আপনি উহার তোষামোদ করিলেন। ফিলিপ শুনিয়া ঈষৎ হাস্য করিয়া মৌনাবলম্বন করিলেন। কিছুদিন পরে চারিদিক হইতে সংবাদ আসিতে লাগিল, আর্কেডিয়াস এতকাল রাজার বিষম শত্রু ছিল, এক্ষণে তাহার যারপর নাই হিতৈষী হইয়াছে। সর্বত্র সর্ববিধ লোকের নিকট সে রাজার গুণানুবাদ ও প্রশংসা কীর্তন করে এবং আন্তরিক ভক্তি সহকারে রাজার উল্লেখ করিয়া মুক্ত কণ্ঠে বলিতে থাকে, মাসিডানের অধীশ্বর ফিলিপের তুল্য অমায়িক, নিরহংকার, উন্নতচিত্ত, উদারচরিত পুরুষ কস্মিন কালেও কাহারও নয়নগোচর হইয়াছে আমার এরূপ বোধ হয় না। আমি যে সবিশেষ না জানিয়া এতকাল তাহার কুৎসা কীর্তন করিয়াছিলাম, তাহা নিতান্ত নির্বোধ ও যারপর নাই অভদ্রের কার্য হইয়াছে। এই সকল কথা শুনিয়া ফিলিপ পার্শ্ববর্তী রাজপুরুষবর্গের দিকে দৃষ্টি সঞ্চারণ পূর্বক সহাস্যবদনে বলিলেন, এখন বলো দেখি আমি তোমাদের অপেক্ষা নিপুণতর চিকিৎসক কিনা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত নারায়ণ রাও যোশী, রাগ আহের ভৈরব ও জৌনপুরী।

0: শুনলেন প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে। আজ শুনলেন খেয়াল আহির ভৈরব ও জৌনপুরীর আগে, পরিবেশন করলেন পণ্ডিত নারায়ণ রাও যোশী। আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। অধিবেশনের ফাঁকে এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য লিখিত আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দেন। উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি সোনাসহ 23টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও মিলিত হচ্ছেন। বিদেশমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দিয়ে এও সতর্ক করে দেন যে লিখিত কোনো তথ্য ছাড়া আলোচনা কখনোই অর্থবহ হতে পারে না। উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ভারত ও লাইবেরিয়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অধিকাংশ নাবিকই ভারত থেকে সমুদ্রপথে পাড়ি দেন। অন্যদিকে লাইবেরিয়া থেকেই বিশ্বের সবথেকে বেশি জাহাজ নিবন্ধিত হয়। জাহাজ ও নাবিকদের সুরক্ষায় এই দুটি দেশ একজোট।

0: হয়ে যে উদ্যোগ নিয়েছে তার লক্ষ্য হল সমুদ্রপথের নিরাপত্তাকে আরও জোরদার করা এবং প্রতিটি নাবিক ও সংশ্লিষ্ট পক্ষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করা।
1: India and Liberia joined hands to propose the idea of establishing a group of friends on safety and security of shipping and seafarers. This would be a group that focuses on various aspects of maritime trade, safety and security. This group of friends consists of major ship-owning member states, countries with the largest number of ship registries, and those who provide the maximum numbers to seafaring. We would like to chart a trajectory for the group in a consultative manner.
0: এই প্রসঙ্গে তিনি ওমান উপসাগরে অ্যান্টিকুয়া ও বারমুডার জাহাজের ওপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে পানামার তেলবাহী ট্যাঙ্কারের ওপর আক্রমণে এক ভারতীয় নাবিকের নিখোঁজ হয়ে যাওয়ার প্রসঙ্গটিও উত্থাপিত হয় বিদেশমন্ত্রীর ভাষণে। ইরান প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেয়, ইরানি তেলের বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারা সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাও আবার শুরু হবে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ওয়াশিংটন ডিসিতে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে। তবে এই সফরের সময় ব্যবসা বাণিজ্যের বিষয়ে অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিদেশ নীতি নিয়ে আলোচনা হলেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তাদের মধ্যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কৃষক সহ সকলের জন্য যা অত্যন্ত ইতিবাচক। মরক্কোর অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে এগিয়ে রয়েছে। 395টি আসনের মধ্যে 97টি আসন পেয়েছে এই দল, যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ হিমালয় পার্বত্য অঞ্চলে হরপাবানের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত চীনের সঙ্গে যৌথভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 81তম অধিবেশনে তিনি বলেন, উষ্ণায়নের ফলে হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, এ কারণে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম বলে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যেখানে তিনটি দেশ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য সহ জলবায়ুর পূর্বাভাস সকলের মধ্যে ভাগ করে নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভারনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
2: हमें आत्मनिर्भर भारत बनाना है। चुनौतियां आएगी, चुनौतियों को चुनौती देने का तो संस्कार लेकर के हम चले हैं। इसलिए हमें हर दिन एक नई ऊर्जा लेकर सेवा भाव के साथ राष्ट्र कल्याण, राष्ट्र सेवा का काम, जन सेवा से राष्ट्र सेवा, इस मंत्र को जीना है। इस यात्रा में भी जितने ज्यादा लोगों को सेवा के काम में जोड़ेंगे, ये यात्रा उतनी ज्यादा सफल होगी।
0: শ্রী মোদী বলেন, গত ১২ বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে, উন্নতি হয়েছে গ্রামীণ পরিকাঠামোরও। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির ১২ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এর ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি তুলে ধরা হবে। আজকের বিষয় জল জীবন মিশন।
3: ২০১৯ সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র ১৬% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের

0: ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
1: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো? ওই জল ছিল সোর্স, ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
0: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন 370 ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ সকাল 9টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা শুনবেন একই প্রচার তরঙ্গে দুপুর 1:45। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফসপা মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। ইম্ফলসহ 13টি পুলিশ থানার অন্তর্গত এলাকা বাদে সমস্ত মণিপুর রাজ্যে এই মেয়াদ বৃদ্ধি বলবৎ হবে। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের 10,000 মিটার ইভেন্টে গুলবীর সিং এর রৌপ্য পদক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী মনপ্রীত কৌরকেও এই প্রতিযোগিতার শর্টপাট ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। এছাড়াও মহিলাদের পোল ফল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভের জন্য বারানিকা এলাঙ্গোভানকেও অভিনন্দন জানান তিনি। ভারত 2টি সোনা, 9টি রূপো ও 12টি ব্রোঞ্জ সহ 23টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

জীবজগতে মানুষ বাড়তির ভাগ, প্রকৃতির বেড়ার মধ্যে তাকে কুলল না। অথর্ববেদের ভাষায় বলা যেতে পারে, প্রত্যেক জীবকোষ তার অতিরিক্তের মধ্যে বাস করে, সেই অতিরিক্ত তাতেই উৎপন্ন হচ্ছে স্বাস্থ্য, আনন্দ, শক্তি। সেই অতিরিক্ত তাকেই অধিকার করে আছে সৌন্দর্য, সেই অতিরিক্ত তাতেই প্রসারিত ভূত ভবিষ্যৎ। জীবকোষ এই সমগ্র দেহগত বিভূতি উপলব্ধি করে না, কিন্তু মানুষ প্রকৃতি নির্দিষ্ট আপন ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে পেরিয়ে যায়। পেরিয়ে গিয়ে যে আত্মিক সম্পদকে উপলব্ধি করে, অথর্ববেদ তাকেই বলেছেন ঋতং সত্যম। এ সমস্তই বিশ্ব মানব মনের ভূমিকায়। যারা একে স্বীকার করে তারাই মনুষ্যত্বের পদবীতে এগোতে থাকে। অথর্ববেদ যে সমস্ত গুণের কথা বলেছেন তার সমস্তই মানব গুণ। তার যোগে আমরা যদি আমাদের জীবন ধর্মসীমার অতিরিক্ত সত্তাকে অনুভব করি, তবে বলতে হবে সে সত্তা কখনোই অমানব নয়, তা মানব ব্রহ্ম। আমাদের ঋতে সত্যে তপস্যায় ধর্মে কর্মে

এই বৃহৎ মানবকে আমরা আত্মবিষয়ীকৃত করি, এই কথাটাকেই উপনিষদ আর এক রকম করে বলেছেন, এষাস্য পরমাগতি রেষাস্য পরমসম্পদ এষুয়স্য পরমলোক এষুয়স্য পরম আনন্দ। বলছেন উনি এর পরম গতি, উনি এর পরম সম্পদ, উনি এর পরম আশ্রয়, উনি এর পরম আনন্দ, অর্থাৎ এর পরিপূর্ণতা তাঁর মধ্যে। উৎকর্ষের পথে এ চলেছে সেই বৃহতের দিকে, এর ঐশ্বর্য সেখানেই, এর প্রতিষ্ঠা তাঁর মধ্যেই, এর শাশ্বত আনন্দের ধন যা কিছু সে তাঁতেই। এই তিনি বস্তু অবচ্ছিন্ন একটা তত্ত্বমাত্র নন, যাকে বলি আমার আমি, সে যেমন অন্তরতমভাবে আমার একান্ত বোধ বিষয়, তিনিও তেমনি। যখন তাঁর প্রতি ভক্তি জেগে ওঠে, যখন তাঁতে আনন্দ পাই, তখন আমার এই আমি বোধই বৃহৎ হয়, গভীর হয়, তখন অনুভব করি এক বৃহৎ আনন্দের অন্তর্গত আমার আনন্দ। একখণ্ড লোহার রহস্য ভেদ করে বৈজ্ঞানিক বলেছেন, সেই টুকরোটি আর কিছুই নয়, কতগুলি বিশেষ ছন্দের বিদ্যুৎ মণ্ডলীর চিরচঞ্চলতা। সেই মণ্ডলীর তড়িৎ কণাগুলি নিজেদের আয়তনের অনুপাতে পরস্পরের থেকে বহু দূরে দূরে অবস্থিত। বিজ্ঞানের দৃষ্টিতে যা ধরা পড়েছে, সহজ দৃষ্টিতে যদি সেই রকম দেখা যেত, তাহলে মানব মণ্ডলীতে প্রত্যেক ব্যক্তিকে যেমন পৃথক দেখি, তেমনি তাদেরও দেখতুম। এই অণুগুলি যত পৃথকই হোক, এদের মধ্যে একটা শক্তি কাজ করছে। আমরা যখন লোহা দেখছি, তখন বিদ্যুৎ কণা দেখছি নে, দেখছি সংঘরূপকে। বস্তুত এই যে লোহার প্রতীয়মান রূপ, এ একটা প্রতীক। বস্তুটা পরমার্থ তো যা, এ তা নয়। অন্যবিধ দৃষ্টি যদি থাকে, তবে এর প্রকাশ হবে অন্যবিধ। আমরা যাকে দেখছি লোহা, সেও প্রকাশ করছে সেই সংঘকে, যাকে চোখে দেখা যায় না, দেখা যায় স্থূল প্রতীকে। তেমনি ব্যক্তিগত মানুষগুলির মধ্যে দেশকালের ব্যবধান যথেষ্ট, কিন্তু সমস্ত মানুষকে নিয়ে আছে একটি বৃহৎ এবং গভীর ঐক্য। সেই ইন্দ্রিয় বোধাতীত ঐক্য সাংখ্যিক সমষ্টিকে নিয়ে নয়, সমষ্টিকে অতিক্রম করে।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের, চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা

দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

এতক্ষণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ধানের ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগ। এ বিষয়ে বলছেন RCIPMC কলকাতা শাখার ডেপুটি ডিরেক্টর পিপি ডক্টর পাভেল মজুমদার।
2: নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমন ধানের চাষ চলছে এবং ধানের ট্রান্সপ্ল্যান্টিং বা আপনার বীজতলা থেকে ধানকে মূল খেতে প্রায় জুলাই মাসের লাস্ট বা প্রথম থেকেই অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে ধানের একটা খুব গুরুত্বপূর্ণ রোগ আসার সম্ভাবনা থাকে এবং হয়তো কোনো কোনো জায়গায় এসেও থেকে থাকতে পারে, সেটা হচ্ছে ধানের ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগ বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। এটা সমস্ত জায়গায় দেখা যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে যদি বেশি মাত্রায় লেগে থাকে সেটা 100% পর্যন্ত ক্ষতি হতে পারে। নর্মালি 5-10% তার ক্ষতি হয়ে থাকে। তো এই রোগটা কী করে চিনবে চাষি ভাইয়েরা? তার মূল হচ্ছে এটা সাধারণত দুটি পর্যায়ে দেখা যায়। প্রথমটাকে বলে ক্রেসেক সিমটম, অর্থাৎ এটা ধানের যখন প্রথমেই চারা ট্রান্সপ্ল্যান্ট করানো হয়, নতুন জমিতে লাগানো হয়, তার প্রায় 3 সপ্তাহ পরে সেটা দেখা যায় এবং ধানের যে পাতা রয়েছে পাতার ডগা থেকে সাইড বরাবর পাতা ধীরে ধীরে হলুদ হতে শুরু করে এবং পরে কুঁকড়ে যায় এবং কুঁকড়ানোর পরে সেটা শুকিয়ে গিয়ে পুরো গাছটাই মরে যায়। দ্বিতীয় সিমটমটা রয়েছে, সেটা হচ্ছে ঝলসানো রোগ বা ঝলসানো স্টেজ। সেটা নর্মালি আপনার 45 দিনের পরে ওই সময়টাতে দেখা যায়, 45 দিনের কাছাকাছি বা ওই সময়টা শুরু হয় এবং এটার ক্ষেত্রেও সেম, ধানের যে পাতা রয়েছে পাতার আগা থেকে সাইড বরাবর তার পাতাগুলো হলদে হতে শুরু করে এবং ধীরে ধীরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে খড়ের রং ধারণ করে এবং পুরো পাতাটা কুঁকড়ে সেই পাতাটাকে পুরো নষ্ট করে দেয়। তো এই রোগটা কোথায় থেকে উৎপত্তিস্থল বা কোথা থেকে আসে? সাধারণত পুরনো যদি কোনো মাঠে আক্রান্ত যদি পাতা বা খড় যদি থেকে থাকে, মূল উৎস কিন্তু সেখান থেকে। সুতরাং যখন জমি তৈরি করা হয় তার আগে সমস্ত এরকম খড় বা পুরনো পাতা সেগুলো মাঠ থেকে ফেলে দেওয়া কিন্তু সবার আগে প্রয়োজন। এছাড়াও অনেকে বলে থাকেন বা এটা অনেক সময় বলা হয়ে থাকে যে ধানের বীজ অথবা মাটি থেকেও এটার উৎপত্তি হতে পারে। সাধারণত খুব অতিরিক্ত বৃষ্টিপাত

0: নিয়াসিন সালফেট বলে একটা আপনার ওষুধ রয়েছে বা টেট্রাসাইক্লিন রয়েছে, সেটা 40 PPM মানে হচ্ছে 40 mg প্রতি লিটার জলে দিয়ে সেটাকে আপনারা বীজটাকে শোধন করতে হবে। বীজ তলা থেকে যখন আবার সেটাকে মূল ক্ষেতে করা হচ্ছে তখনও আবার চারাটাকে শোধন করতে হবে, সেটাও আপনি টেট্রাসাইক্লিন দিয়ে করতে পারেন, অথবা যেখানে সিডোমোনাস ফ্লুরোসেন বলে একটা বায়ো প্রোডাক্ট রয়েছে এবং ব্যাসিলাস সাবটিলিস বলে একটা বায়ো প্রোডাক্ট রয়েছে, এগুলো 10 ml প্রতি লিটার জলে মিশিয়ে সেটাকে আপনার বিশোধন করার পরে, ধরুন বিশোধন মানে সেখানে 30 মিনিট চুবিয়ে রাখতে হয়, চুড়িয়ে চুবিয়ে রাখার পরে সেটাকে তুলে নিয়ে শুকাতে হয়, এবং সান ড্রাইং না, সেটা হচ্ছে সাধারণত ছায়া জায়গায় শুকিয়ে সেটাকে নতুন করে আপনার মাঠে ট্রান্সপ্ল্যান্ট করা হয় বা নতুন মাঠে সেগুলোকে লাগানো হয়। এবার ধরুন যেখানে যেসব জায়গায় অলরেডি ক্ষেতের মধ্যে এসে গেছে, সিমটম দেখা যাচ্ছে মাঠে স্ট্যান্ডিং ক্রপের মধ্যে বা ফসলের মধ্যে, সেই জায়গার ক্ষেত্রে সবার প্রথমে যেটা করতে হবে, যদি এসে থাকে রোগ তাহলে সবার আগে মাঠে জল বের করে দিতে হবে। মাঠে জল থাকা চলবে না, কারণ মাঠে জল থাকলে যে মাইক্রো ক্লাইমেট সেখানে আর্দ্রতা বেড়ে যাবে এবং এই রোগ আরও বেশি পরিমাণে ছড়াবে। দ্বিতীয়ত, অধিক পরিমাণে নাইট্রোজেনের কোনো মতেই অ্যাপ্লিকেশন করা যাবে না, যদি করতেই হয় সেটাও মিনিমাম ওই কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার 5 থেকে 7 দিন পরে, এবং যতটা সম্ভব ভেঙে নাইট্রোজেনের পরিমাণ দেওয়া যেতে পারে, বাট না দেওয়াটাই ভালো যদি প্রয়োজন না পড়ে।
1: এতক্ষণ শুনলেন ধানের ব্যাকটেরিয়াজনিত ঝলসা রোগ, এ বিষয়ে বললেন RCIPMC কলকাতা শাখার ডেপুটি ডিরেক্টর PP ডক্টর পাভেল মজুমদার।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz।

এখন আপনাদের জানিয়ে দেব আজকের সারা দিনের অনুষ্ঠান সূচি। আজ 26শে সেপ্টেম্বর শনিবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় সকাল 5:58, সকাল 6:05 সুচিন্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠ শুনেছেন, 6:10 প্রথম আলোয় সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনেছেন খেয়াল, পরিবেশন করেছেন পণ্ডিত নারায়ণ রাও যোশী, 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শুনেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা, 6:40 হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনেছেন রবীন্দ্রসঙ্গীত, 6:55 শুনলেন কৃষক বন্ধুদের জন্য, 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের গন্তব্য পুঠিয়া মন্দির কমপ্লেক্স রাজশাহী, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়, 7:35 তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় শুনবেন সকালের আড্ডা, 8:30 পথ চলতে উপস্থাপনায় সৈকত গুপ্ত, 8:45 শুনবেন কীর্তন প্রণতি সেনগুপ্তের পরিবেশনায়, 9:00 ছোটদের আসর অনুষ্ঠান আমরা করব জয় উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। ৯:30 অনুষ্ঠান মনির মতো গান উপস্থাপনায় পুনম বাগ, 10:30 দরজা গান অনুষ্ঠান পরিবেশন করবেন শেখর মণ্ডল এবং সহশিল্পী বৃন্দ, 11:00 শিল্প প্রাঙ্গণ বিষয় দুর্গা প্রতিমার চালচিত্র উপস্থাপনায় মীনাক্ষী বসু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 11:30 শুনবেন রোমগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় সৈকত গুপ্ত, 12:30 নাটক বিদ্যাসাগর।

রচনা বনফুল, প্রযোজনা সমরেশ ঘোষ। একটা বেজে চল্লিশ মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে। তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন অনুরোধের আসর। চারটে বেজে পাঁচ মিনিটে মহিলাদের আসর বিষয় আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আরোগ্য নিকেতন। অনুষ্ঠানে শুনবেন কুকুরের কামড়ের চিকিৎসা বিষয়ে সাক্ষাৎকার। চারটে বেজে পঞ্চাশ মিনিটে ঢাকার চিঠি। পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন মিতুল সাহার উপস্থাপনায়। ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা। আজ শুনবেন গবেষণাধর্মী অনুষ্ঠান, উপস্থাপনায় পার্থসারথী রাউত। ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয় গর্ভনিরোধক ব্যবস্থার নানা বিকল্প, বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। সাতটায় অনুষ্ঠান তর্জা গান, পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পীরা। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠান নস্টালজিয়া, ডক্টর অমিত চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। আটটা বেজে পনেরো মিনিটে শ্রবণী, শুনবেন মনীন্দ্র গুপ্ত স্মরণ সংখ্যা। অনুষ্ঠানে জন্ম শতবর্ষের আলোয় মনীন্দ্র গুপ্ত বিষয়ে বলবেন মধুপর্ণা মুখোপাধ্যায় ও ব্যক্তিগত স্মৃতিচারণ অরুণী বসু ও সেলিম মল্লিক। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় উৎসব সিনহা। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আলোর সন্ধানে, জাতীয় মানসিক অসুস্থতা মুক্তি মাস বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন নীলাদ্রি সেন, রাগ রাগেশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়, হারমোনিয়াম হিরণময় মিত্র। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন উপমহাদেশের খবর। রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় উৎসব সিনহা। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ সারা দিনের অনুষ্ঠান সূচি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি। প্রথম গানটি শুনবেন শিল্পী আব্বাসউদ্দিনের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান বাংলাদেশের দর্শনীয় স্থান। উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

ঘুরতে টুরতে কোথায় যাবে, কোন সুদূরে নিরুদ্দেশে, সেই সবুজের তেপান্তরে কিংবা নীল সাদা সব মেঘের দেশে? কি কি এমন আছে দেখার? বদ্ধমনির কবাট খুলে সকাল সকাল ফিরিস্তি তার মৈত্রীর এই ঘোরার স্কুলে। নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, শনিবারের সকাল সকাল হাজির বাংলাদেশের দর্শনীয় স্থান নিয়ে। আমি তৃষিতা মুখোপাধ্যায় আপনার সঙ্গে অনেকদিন পর। শরৎ এসে গেছে, কিন্তু আকাশের রূপ দেখে তা বোঝার উপায় নেই। মাঝে মাঝেই বৃষ্টি, তবু তো উৎসবের মরশুম, ঘুরে বেড়াবার সিজন এসেই গেল প্রায় বলা যায়। ছুটি টুটিও পাবেন, তার মধ্যে আজকে আবার শনি ও রবি হাতে দুটো ছুটির দিন। একঘেয়ে জীবনটাকে এবার একটু ছুটি দিন, বেরিয়ে পড়ুন, জগৎ দেখুন, পথে নতুন নতুন বন্ধু হোক, গল্প গাছা ঝোলাই ভরে ফেলুন, নিজেকে নতুন করে খুঁজে পান। কে হবেন নাকি? ভাস্কো দা গামা, আমরা তবে আপনার ম্যাপ বা কম্পাস হতে রাজি। সকাল সকাল বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। চলুন ঘুরেই আসি আজ রাজশাহীতে। এবার বন্ধু ভাবতে পারেন, রাজশাহী তো এত বড় জায়গা, সেখানে আবার কোথায় ঠিক যাব, কিভাবে যাব? তবে বলি, আজ যেখানে যাব সেখানে ইতিহাস ফেলেছে তার ছাপ। ভুলে যাওয়া কোনো শিল্পী যেখানে খোদাই করে গেছেন তার শেষ মনুষ্কান, ভক্তিরসে যেখানে এসে মিশেছে শিল্প, সমাবেশ করেছে কাহিনীর। আজ গন্তব্য পুঠিয়া মন্দির কমপ্লেক্স। পুঠিয়া বাংলাদেশের রাজশাহী জেলার একটি সংস্কৃতি সমৃদ্ধ উপজেলা। বাংলাদেশের সর্বাধিক সংখ্যক ঐতিহাসিক হিন্দু স্থাপত্য পুঠিয়াতেই রয়েছে। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ঘুরে দেখার ও সে সম্পর্কে ধারণা লাভের জন্য পুঠিয়া একটি অতি

আকর্ষণীয় জায়গা। ষোড় শতাব্দীর শেষের দিকে ভারতীয় উপমহাদেশে মুঘল আমলে মুঘল সম্রাট আকবরের একজন বিশ্বস্ত সেনাপতি মানসিংহকে বাংলায় পাঠানো হয়েছিল এই অঞ্চলের বিদ্রোহী সুবেদারদের দমন করার জন্য, যারা মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করছিল আর কি। মানসিংহ তখন একজন হিন্দু সাধুর পরামর্শ নিয়ে সহজেই বিদ্রোহটি দমন করে। বিজয়ের পর মানসিংহ তাঁকে রাজশাহী রাজ্যের লস্করপুর নামক একটি বিশাল অঞ্চলের দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করেন। তিনি সাধু ব্যক্তি, তাই তা প্রত্যাখ্যান করে। কিন্তু তাঁর তরুণ পুত্র পীতাম্বর তাঁর মায়ের পরামর্শে প্রস্তাবটি গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেন, ফলে তাঁকে লস্করপুরের জমিদার নিযুক্ত করা হয়। তিনি পুঠিয়াকে তাঁর রাজধানী করেন এবং পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হন। পীতাম্বর তাঁর রাজধানী সুরক্ষিত করার জন্য এর চারপাশে একটি খাল নির্মাণ করেন এবং প্রাসাদের সামনে বড় একটি পুকুর খনন করেন এবং এই স্থানটিকে রাজধানী হিসেবে উপযুক্ত করে তোলেন। নিঃসন্তান অবস্থায় তাঁর মৃত্যুর পর তাঁর ছোট ভাই নীলাম্বর সম্পত্তির উত্তরাধিকারী হন এবং জমিদার হন সে জায়গার। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন এবং পুঠিয়া রাজবংশের প্রথম রাজা হন। পুঠিয়া রাজপরিবারের এস্টেট ব্রিটিশ বাংলার দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে সম্পদশালী এস্টেট ছিল। নীলাম্বরের বংশধরীরা পুঠিয়ায় বড় পুকুরটিকে ঘিরে কয়েকটি বিশাল বিশাল মন্দির ও প্রাসাদ নির্মাণ করেছিলেন। রাজশাহী শহর থেকে প্রায় 23 কিমি পূর্বে অবস্থিত পুঠিয়াতেই বাংলাদেশের সর্বাধিক সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে। 1947 সালে ভারত বিভাজনের পর পুঠিয়া পাকিস্তানের অংশ হয়। তৎকালীন পাকিস্তানি সরকার সামন্ততান্ত্রিক ভূমি মালিকানা ব্যবস্থা বিলুপ্ত করেন এবং সমস্ত হিন্দু সম্পত্তি বাজেয়াপ্ত করেন। এর কিছুদিন পরেই রাজপরিবার ভারতে চলে যায়। পুঠিয়া প্রাসাদ এবং সমগ্র মন্দির চত্বর এখন সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। 1950 সালের পূর্ব পাকিস্তান এস্টেট অধিগ্রহণ আইনের মাধ্যমে জমিদানি প্রথার অবসান না হওয়া পর্যন্ত পুঠিয়া রাজ এস্টেটের অস্তিত্ব বজায় ছিল। পুঠিয়া প্রাসাদের পুরো এলাকাটি আজও এক বিরাট বিষয় ইতিহাসে পরিপূর্ণ, যা দর্শনার্থীদের জ্ঞানপিপাসু মনকে অনেকাংশে আলোকিত করতে পারেন। এখানকার চিত্তাকর্ষক মন্দিরগুলি পোড়ামাটিতে নির্মিত, যেখানে চিরাচরিত জোর বাংলা স্থাপত্যের সঙ্গে তার সংমিশ্রণে বিভিন্ন শৈলী দেখা যায়। এই পোড়ামাটির চিত্রগুলিতে ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, যুদ্ধ, প্রেম, প্রণয়, মানুষের দৈনন্দিন জীবন, এই সব কিছুর বর্ণনা রয়েছে। ইতিহাস তো হল, এবার একটু ভূগোল বলে দিই। কিভাবে যাবেন? সড়কপথে যেতে গেলে ঢাকার কল্যাণপুর, গাবতলী, মহাখালী, আবদুল্লাপুর থেকে রাজশাহীগামী বাসে উঠতে হবে। কোচগুলোতে সম্ভাব্য ভাড়া 900 থেকে 1000 টাকার মধ্যে। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেনও বিভিন্ন সময়ে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। এগুলোতে শ্রেণীভেদে ভাড়া হতে পারে 340 থেকে 1000 টাকা পর্যন্ত। দ্রুত পৌঁছানোর জন্য বিমানপথেও যেতে পারেন, বিমানবন্দর থেকে আকাশপথেও যাওয়া যেতে পারে। এছাড়া বাসে যাওয়ার ক্ষেত্রে সরাসরি রাজশাহী নাটোর মহাসড়কে পুঠিয়া বাসস্ট্যান্ডে নেমে যাওয়া যায়। তারপর সেখান থেকে মন্দির কমপ্লেক্সের দূরত্ব প্রায় 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। পুঠিয়া মন্দির কমপ্লেক্সে কি কি দেখবেন? তার মধ্যে রয়েছে 13টি মন্দির ও একটি রাজবাড়ি। মন্দিরগুলি হল বড় শিব মন্দির, রথ মন্দির, দোল মন্দির, পঞ্চরত্ন, গোবিন্দ মন্দির, ছোট আহ্নিক, বড় আহ্নিক মন্দির, গোপাল মন্দির, ছোট গোবিন্দপুর মন্দির, কৃষ্ণপুর গোবিন্দপুর মন্দির। এছাড়াও রয়েছে ভুবনেশ্বর মন্দির, জগদ্ধাত্রী মন্দির। মন্দিরগুলোর বিশেষত্ব পোড়ামাটির ফলক, জোড় বাংলা স্থাপত্য রীতির সাদৃশ্য থাকলে ওইগুলোতে বিদেশি নকশার কিন্তু মিশেল ঘটেছে। এই স্থাপত্যশৈলীর পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে রেনেসাঁ যুগের ইউরোপীয় নকশা। একটি বিশাল আকার লেকের চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা মন্দিরগুলির মাঝেও রয়েছে একটি নান্দনিক সবুজ চত্বর। পুঠিয়া মন্দির কমপ্লেক্সে পাঁচানি জমিদার বাড়ির যে ধর্মীয় উৎসব হতো সেগুলো দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। এখানে প্রায় রথযাত্রার সময় টানা 10 দিন ধরে চলত উৎসব। রথযাত্রাকে কেন্দ্র করে এখানে চলে গ্রামীণ মেলাও।
সেখানে কত আনন্দ।

নাগরদোলা, জাদু, সার্কাসের ব্যবস্থা বাচ্চাদের জন্য। এছাড়াও অনেক রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করা হতো। কখন যাওয়া যায় বলুন তো? প্রত্নতাত্ত্বিক স্থানটি যে কোনো সময় শুষ্ক ঋতুতে ভ্রমণ করা যেতে পারে। সবথেকে উৎকৃষ্ট মৌসুম হচ্ছে শীতকাল, বিশেষ করে পিঠাপুলির উৎসব আর উত্তরবঙ্গের হার কাঁপানো শীতকে উপভোগের জন্য ডিসেম্বর জানুয়ারি মাসকে বেছে নিতে হবে। তবে রথযাত্রা দেখার জন্য একমাত্র উপায় হল মে মাসে যাওয়া। পুঠিয়া ভ্রমণে থাকা খাওয়ার ব্যবস্থা একটু মানসম্পন্ন হোটেলে থাকতে হলে যেতে হবে রাজশাহীর সদরে। সেখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেলে 1,900 থেকে 4,000 টাকা পর্যন্ত রুম ভাড়ায় পেতে পারেন। এছাড়া স্থানীয় অন্যান্য আবাসিক হোটেলে প্রতি রাতের জন্য ভাড়া পড়তে পারে জনপ্রতি 500 থেকে 3,000 টাকা। পুঠিয়া বাসস্ট্যান্ডের কাছেও রয়েছে কিছু আবাসিক হোটেল এবং সেখানে গেলে সেখানকার খাবার দাবার ট্রাই করতে ভুলবেন না। এছাড়াও মন্দির কমপ্লেক্সে গেলে সেখানে কিন্তু ছবি তোলা জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়া আবশ্যক। তাহলে শ্রোতা বন্ধু, কি বুঝছেন, এই মন্দিরগুলো 18-19 শতকের শাসন সংস্কৃতি সভ্যতার নীরব সাক্ষী। এই ইতিহাসকে নিজে যতক্ষণ না চাক্ষুষ করছেন বুঝতে পারবেন না। তাহলে ঘুরেই আসুন ইতিহাস ও শিল্প ঐতিহ্যের মেলবন্ধন এই ঐতিহাসিক জায়গায়, যেখানে প্রাচীন শিল্পীদের হাতের সূক্ষ্ম কারুকাজ মুগ্ধ করবে আপনাকে। আজ বাংলাদেশের দর্শনীয় স্থান এ পর্যন্তই।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বারাণগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশমন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলা নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন যথাযথ মর্যাদায় আজ পালিত হচ্ছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত ২টি সোনাসহ ২৪টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বারাণগরগামী সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। তিনি বলেন বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
1: হমে আত্মনির্ভর ভারত বানানা হয়, চুনৌতিয়াঁ আয়েগি, চুনৌতিয়ঁ কো চুনৌতি দেনে কা তো সংস্কার লেকর কে হম চলে হ্যায়, ইসলিয়ে হমে হর দিন এক নই উর্জা লেকর সেবা ভাব কে সাথ রাষ্ট্র কল্যাণ, রাষ্ট্র সেবা কা কাম, জনসেবা সে রাষ্ট্র সেবা, ইস মন্ত্র কো জিনা হ্যায়। ইস যাত্রা মে ভি জিতনে জাদা লোগো কো সেবা কে কাম মে জোড়েঙ্গে ইয়ে যাত্রা উতনি জাদা সফল হোগি।
0: শ্রী মোদী বলেন গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে, উন্নতি হয়েছে গ্রামীণ পরিকাঠামোরও। প্রধানমন্ত্রী সেবাযাত্রীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি তাদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ডায়েরি রাখারও অনুরোধ জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও মিলিত হন। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান নাবিক ও জাহাজদের জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সকলকে সচেতন হতে হবে। ভারত ও লাইবেরিয়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অধিকাংশ নাবিকই ভারত থেকে সমুদ্রপথে পাড়ি দেন।

0: লাইবেরিয়া থেকেই বিশ্বের সব থেকে বেশি জাহাজ নিবন্ধিত হয়। জাহাজ ও নাবিকদের সুরক্ষায় এই দুই দেশ একজোট হয়ে যে উদ্যোগ নিয়েছে তার লক্ষ্য হল সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করা এবং প্রতিটি নাবিক ও সংশ্লিষ্ট পক্ষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করা।
1: India and Liberia joined hands to propose the idea of establishing a group of friends on safety and security of shipping and seafarers. This would be a group that focuses on various aspects of maritime trade, safety and security. This group of friends consists of major ship-owning member states, countries with the largest number of ship registries, and those who provide the maximum numbers to seafaring. We would like to chart a trajectory for the group in a consultative manner.
0: এই প্রসঙ্গে তিনি ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারমুডার জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে পানামার তেলবাহী ট্যাঙ্কারের ওপর আক্রমণে এক ভারতীয় নাবিকের নিখোঁজ হওয়ার প্রসঙ্গটিও উত্থাপিত হয় বিদেশমন্ত্রীর ভাষণে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ হিমালয় পার্বত্য অঞ্চলে হড়পাবানের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত ও চীনের সঙ্গে যৌথভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে তিনি বলেন, উষ্ণায়নের ফলে হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এ কারণে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম বলে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যেখানে তিনটি দেশ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য সহ জলবায়ু পূর্বাভাস সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সম্প্রতি হড়পাবানের পর ভারত সহ বিভিন্ন দেশের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইরান প্রস্তাব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেয়, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারা 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাও আবার শুরু হবে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ওয়াশিংটন ডিসিতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে। তবে এই সফরের সময় ব্যবসা বাণিজ্যের বিষয়ে অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিদেশ নীতি নিয়ে আলোচনা হলেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তাদের মধ্যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কৃষক সহ সকলের জন্য, যা অত্যন্ত ইতিবাচক। মরক্কোয় অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে এগিয়ে রয়েছে। 395টি আসনের মধ্যে 97টি পেয়েছে এই দল, যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে যে বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর আওতায় আগামী 29 এবং 30 তারিখে রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ শিবির আয়োজন করতে হবে। 18 থেকে 25 বছর বয়সী যেসব ছাত্রছাত্রী ভোটার হিসেবে নিবন্ধনের যোগ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6 পূরণের ক্ষেত্রে বিল ওরা তাদের সহায়তা করবে। জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেছেন, জল নিরাপত্তা নিশ্চিত করা সরকার, শিল্পক্ষেত্র এবং সাধারণ নাগরিকের দায়িত্ব। নতুন দিল্লিতে গতকাল 9ম আন্তর্জাতিক জল সপ্তাহের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান দেশপাণ্ডে সহ পুরসভার আধিকারিকরা ও বিশিষ্টজনেরা বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। উত্তরপ্রদেশের অতি ভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। রাজধানী লখনৌ সহ বিভিন্ন জেলার সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। ওই জেলাগুলিতে 12 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। রাজ্যের ত্রাণ কমিশনার ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে বলেছেন। মূলত রাজ্যের পশ্চিমাঞ্চলে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রূপপ্রাপ্তি ইতিহাস তৈরি করেছে। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। তিনি 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এই বিভাগে সোনা পেয়েছেন জাপানের ইয়ামাশিতা। পুরুষদের 10,000 মিটার ইভেন্টে গুলবীর সিংয়ের রৌপ্যপদক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী মনপ্রীত কৌরকেও এই প্রতিযোগিতায় শর্টপাট ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। এছাড়া মহিলাদের পোল ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভের জন্য বারানিকা এলাঙ্গোভানকেও অভিনন্দন জানান তিনি। ভারত 2টি সোনা, 10টি রূপো ও 12টি ব্রোঞ্জ সহ 24টি পদক নিয়ে তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই ফাইনালে উঠেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন গত 12 বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভারনগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশ মন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুরু হচ্ছে অনুষ্ঠান সকালের আড্ডা, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

কোন সুদূরে ছুটবে রেলের গাড়ি, আসমানি নীল কাশফুলেদের বাড়ি, যেথায় মেঘের শীতল পাটি পেতে সুখ দুঃখের গপ্পে উঠবে মেতে, সত্য বলবে শরৎ, তখন চোখের জমিন জুড়ে অপুদুগ্গা ছুটতে যাবে, মন যায় চত্বরে। সেইখানে কি হঠাৎ হঠাৎ মেঘের মনটা ভারী, কাজের পাহাড় ডিঙিয়ে পুজোর গন্ধ আসতে নারী। আজ তবে এই ছুটির দিনে দুই বাংলার কানে আশার কথা আলোর কথা শোনাই গানে গানে। এই দুনিয়ার হাল হাকিকত কর্চা কবিতা এসব নিয়ে আড্ডা দিতে হাজির তৃষিতা। শরৎকাল ভেবে কবিতাটা আপনাদের জন্য লিখে এনেছিলাম, কিন্তু বাইরের আকাশটা দেখে মনে হচ্ছে তো একেবারে বানভাসী হয়ে যাচ্ছে। তবু যাই হোক।

নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, কেমন আছেন আপনি? কেমন কাটলো আপনার এই গোটা সপ্তাহ? কি করলেন আর কি কি করা হলো না? আজ এই হাফ ছুটির দিনে সব হিসাবপত্তর নিয়ে বসবেন নাকি নাকি আকাশের দিকে তাকিয়ে কখনো আনমনা হয়ে যাবেন? এমন সময় ধরুন শরৎকাল তো ছাতিম ফুল ভুল করে না, সে এসে চুপি চুপি আপনাকে ডেকে নিয়ে গেল আপনার ছোটবেলার দিনগুলোতে হ্যামলিনের বাঁশিওলার মতো। আর তখন কি পুজোর গন্ধ পেলেন? আজ শনিবার, তাই আপনার ঘড়িও নিশ্চয়ই তড়িঘড়ি করছে না, ফুরসতে ফু করে উড়িয়ে দিন তো রোজ নামচার স্ট্রেস দিয়েছেন তো বেশ। শরৎ হোক বা বর্ষা, এক বুক ভরসা নিয়ে চলুন তবে এবার একটা নতুন দিন শুরু করা যাক। আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় আপনাকে জানাই অনেক অনেক অনেক স্বাগত। পরিচয়পত্র আগেই প্রকাশ করে ফেলেছি, মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায় আপনার সঙ্গে বহুদিন পর দুই বাংলার আকাশে বাতাসে আপনার কানে আপনার মনে। আর আমাদের দিন শুরু হোক গানে গানে।

পুজোর আর কদিন, তা কুমারটুলিতে যাচ্ছেন তো ফটোশ্যুট করতে? আচ্ছা, ফটোশ্যুট করতে তো যান, কিন্তু কখনো দাঁড়িয়ে ঠাকুর গড়া দেখেছেন? কিভাবে মূর্তি

এর গায়ে কাঁচা মাটির ফাটল ঢাকতে পুরনো নরম সুতির শাড়ি ব্যবহার করা হয়। শাড়ি যত পুরনো হবে তত ভালো। শাড়ির ওপর মাটির প্রলেপ দিয়ে পোক্ত হয় মৃন্ময়ী প্রতিমা। বাংলা চিরকাল এইসব পুরনো সব কিছুকে খুব যত্নে কাজে লাগিয়েছে। পুজোর আগেই বাড়িতে মাকে পুরনো জামাকাপড় গুছিয়ে রাখতে দেখেছি। মা দুর্গা যখন কৈলাসে রওনা দিলে, মানে ওই দশমীর পরের দিন সকালবেলা আর কি, মন খারাপের ধুন সারা পাড়ায় বাজিয়ে বাজিয়ে বকশিস আদায় করে আমাদের বাংলার ঢাকি ভাইয়েরা। আর তার সঙ্গেই বাড়িতে আসলে তাদের ঝোলায় চলে যায় পুরনো জামাকাপড়, সঙ্গে নতুন শাড়ি, জিভে গজা আলতা সিঁদুর। এইভাবে উৎসবের আলো আবছায়া ভাগ করে নিই আমরা। শরতের পরে গুটি গুটি পায়ে উত্তরে হাওয়া বাংলার দাওয়ায় আসলে সেখানেই এই পুরনো কাপড় একের পর এক সাজিয়ে খেজুর কাঁটা দিয়ে গেঁথে কাপড়ের পার থেকে সুতো নিয়ে বাংলা নিজের মনির কথা এঁকে রাখে। এমন করে এই হেলাফেলা সব কিছুকে আমরা সেই কবে থেকে প্রাণ দিয়ে যাচ্ছি। আমাদের বাংলা তখনও শেখেনি সাস্টেনেবিলিটির বলি। তখনও ভাবিনি যে এই যে ফার্স্ট ফ্যাশনের দরুন এই বিপুল পরিমাণে জামাকাপড় এখন আমরা কিনি, তা পুরনো হলে তা ফেলে দিলে তার কী পরিণতি হয়। ছোটবেলায় তো এই পুজোর সময় বছরে যতগুলো পারি জামাকাপড় কিনে নেওয়া হতো, আর সেই পয়লা বৈশাখ, এই কটা জামাকাপড়ে কেমন সাদামাটাভাবে কেটে যেত জীবনটা, তাই না? তবু ছাড়ুন, এখন নতুন যুগ, নতুন ট্রেন্ড, আপনার শপিং কদ্দূর? এবার বাজারে ঘুরে কেনাকাটা করলেন নাকি সেই অনলাইনে? এবার পুজোর কেনাকাটার আগে কিছু কথা ভাবতে হবে, সে কথা বলবো, কিন্তু তার আগে একটা গান, পুজোর গান।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
4: কি এই গান টান শুনে আপনিও কি নাচতে লেগেছেন? গানের উপরে ফিরে এলাম সকালের আড্ডায়, যেখানে ছাতিম ফুলের গন্ধ, নীলকণ্ঠ পাখির খোঁজ, নতুন জামার রং আর কুমোরটুলির সং সবকিছুই পেতে পারেন, কিন্তু ওই মনে মনে আর কানে কানে খানিকটা গানে গানেও বটে। এই যে এত ঘর বোঝাই করে নতুন জামা নতুন ফ্যাশন আমরা নিত্য কিনছি পরছি আর ফেলছি, সব মিলালে একটা আস্ত পাহাড় বানানো যায় জানেন। সারা পৃথিবীর টেক্সটাইল গার্বেজের ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে আফ্রিকা। সেখানে এখন বড় বড় জামা কাপড়ের পাহাড়ের উপরে মানুষজন বাসা বাঁধছে। বিশ্বের বৃহত্তম সেকেন্ড হ্যান্ড জামা কাপড়ের মার্কেট হচ্ছে আফ্রিকার কান্তামান্টো মার্কেট, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে প্রায় 2.5 কোটি জামা কাপড় এসে জমা হয়। তার অধিকাংশই তারা আবার কেচে সেলাই করে পুনর্ব্যবহারযোগ্য করে তোলে, কিন্তু বাকি থেকে যায় আরও কিছু অংশ, যার মধ্যে থাকে পলিয়েস্টার, মাইক্রোপ্লাস্টিক বা এমন অনেক উপাদান যা সহজে ধ্বংস হয় না, যা মাটির উপরে থেকে মাটিকে এই পরিবেশকে দূষণ করে চলে। ভাবুন, এমন করে জমতে থাকলে গোটা পৃথিবী যদি তলিয়ে যায় জামাকাপড়ের নিচে। এমনকি এই বিশ্বের জল দূষণের 20% কিন্তু টেক্সটাইল গার্বেজের কারণে। এদিকে আফ্রিকা খুঁজছে এই সমস্যা থেকে মুক্তির পথ। কে ভেবেছেন শুধু হতাশার কথা বলবো এই সকাল সকাল? না বন্ধু, শুনুন আফ্রিকা কি করেছে। তারা বিভিন্ন পরে থাকা রিসাইকেল জামাকাপড় থেকে অতি ধৈর্য সহকারে সেখান থেকে কাপড় নিয়ে তৈরি করছে নতুন শিল্প, রিসাইকেল আর্ট, তৈরি করছে ব্যাগ, কোস্টার, ওয়াল হ্যাঙ্গিং, ল্যাপটপ স্লিভস। তারা ডেনিমের ওয়েস্ট দিয়ে চাষিদের আত্মরক্ষার জন্য জ্যাকেট তৈরি করছে, গ্লাভস তৈরি করছে, আর এই সমস্ত জামা কাপড়কে একসঙ্গে মেশিনে ফাইবার তৈরি করে সেই ফাইবারের সঙ্গে প্রাকৃতিক আঠা মিশিয়ে তৈরি করছে অ্যাকুইস্টিক বোর্ড, যা শব্দ নিরোধক, ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ইন্টেরিয়রের কাজেও। তাহলে শ্রোতা বন্ধু, হুজুকে হওয়ার সঙ্গে সঙ্গে সচেতনও হতে হবে বইকি। নতুন জামা পরুন, তবে পরিবেশ প্রকৃতি বান্ধব নতুন জামা পরুন। এবং এই পুজোতে একটা নতুন আইডিয়া দিই, নতুন জামাগুলো কেনার বদলে পুরনো জামাকে নতুন করে সাজিয়ে নিন না, রিসাইকেল করে নিন, নিজের নকশায় সাজিয়ে ফেলুন জামা কাপড়কে, জীবনকে, এই সকালকেও বটে। এখন গান আমাদের সবার জন্য, আমাদের জন্য।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: শুনছেন সকালের আড্ডা। দেখুন, যাই বলুন, এই আমাদের উৎসব, বাঙালির উৎসব, এক কথায় শিল্পের উৎসব। গোটা শহর সেজে ওঠে হরেক শিল্পীর কল্পনায়, প্যান্ডেলে প্রতিমার সজ্জায় কত কথা বলা হয়ে যায়। এই পাঁচটা দিনের জন্যই তো কত মাসের প্রস্তুতি, কাজের আশায় কত দূর দূর থেকে শিল্পীরা এই শহরে এসে ভিড় জমায়, দিন রাত জেগে চলে দক্ষ যজ্ঞ। এখন যুগ বদলেছে বন্ধু, সবকিছুর মুশকিল আসান হয়ে যায়। যন্ত্র আছে আমাদের কাছে, তবুও কিছু মানুষের গায়ে গতরের খাটনি, হাতের কাজ, কল্পনা, এই সব কিছুর সামনে একদিন হেরে যাবে সভ্যতার যন্ত্র দানব, এই আশায় বাঁচি। জানেন, এই সোশ্যাল মিডিয়ায় আমাকে খোঁজ দিয়েছে একজন সত্যিকারের শিল্পীর। তার বয়স 80 ছুঁই ছুঁই, একচালা ঘরে ছবি আঁকাই তার এই নিঃসঙ্গ জীবনের দোসর। সাদা কালো জীবনের অঙ্কুলিকে আঁকড়ে তিনি কাটিয়ে দেবেন বাকি জীবনটা। ঘূর্ণি রেবা পাল চালচিত্র শিল্পী, তিনি চালচিত্র আঁকেন মা দুর্গার মাথার পেছনে যে অর্ধচন্দ্রাকৃতি ক্যানভাস দেখতে পাওয়া যায়। সেখানে দেখা যায় পুরাণের ছবি, শিব, লক্ষ্মী, নারায়ণ, রাধাকৃষ্ণ, রামায়ণের ছবি। রেবা পাল নিজের হাতে সারা দিন এঁকে চলেন সে এক একটা ছবি। আচ্ছা, এই ছবি এঁকে কত পান তিনি, কত উপার্জন হয়, তা দিয়ে আজকের বাজারে সংসার কিভাবে চলে, এইসব কথা নাই বা বললাম। বরং শুনুন, রেবা পালের এই ছবি আঁকার হাতেখড়ি হয় তার স্বামীর কাছে, ষষ্ঠী পাল, তিনিও চিত্রকর ছিলেন। চালচিত্র এঁকে পুজোর আগে এই শহরে আসতেন বিক্রি করতে। 16 বছর বয়স থেকেই স্বামীর সঙ্গে এই আঁকতেন চালচিত্র। স্বামী মারা যাবার পর, তিনি মারা যাওয়ার সময় বলে গেছেন যে কাজটা ছেড়ো না। তারপর থেকে রেবা পালের অভাব, অনুটন, নিঃসঙ্গতা এসব নিত্যসঙ্গী, কিন্তু তার তুলিকে থামাতে পারেনি, থামাতে পারেনি তার চালচিত্র আঁকাকে। শিল্পী আফসোস করেন, এখন সবাই তার চালচিত্রের ছবি ডিজিটালে প্রিন্ট করায়, তাই চালচিত্র আঁকায় পয়সা নেই, বাজার নেই। তবু তিনি কোন আশায় পণ করেছেন কাজ ছাড়বেন না। জানি তার শিল্পসত্তা একদিন ঠিক হারিয়ে দেবে এই শতাব্দীর যন্ত্র দানবদের। এক্ষেত্রে আমরা যদি সবাই একটু ভাবি, একটু এগিয়ে আসি, দেখবেন মানুষ জিতে যাবে, জিতে যাবে শিল্প, জিতবে আমাদের শিকড়।

0: আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
1: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
0: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
1: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ।
0: ১৮ বছর বয়সের নিচে কোনো শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
1: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
0: সাহায্য নিন প্রশাসনের।
2: শ্রোতাবন্ধু, ঘড়ি বলছে এখন সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ ফিরোজ খানের জন্মদিন উপলক্ষে।

বলিউডের অন্যতম স্টাইলিশ অভিনেতা ফিরোজ খান। ১৯৩৯ সালের ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে তার জন্ম। মুম্বাই এসেছিলেন মডেলিং করার জন্য। অভিনেতা হিসেবে তার প্রথম কাজ ১৯৫৯ সালে দিদি সিনেমায়। প্রথম হিট ছবি আর্যন মুক্তি পায় ১৯৬৫।

0: 1969 সালে আদমি আর ইনসান সিনেমাও ছিল বাণিজ্যিকভাবে সফল। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সহকারী অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। 60, 70 এবং 80 দশকে প্রায় 50টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ভিন্ন রকমের অভিনয় ও স্টাইল আকৃষ্ট করেছিল তৎকালীন দর্শকদের।
1: মুঝে আশ্রম চালানে কে লিয়ে ও রুপিয়া নাহি চাহিয়ে, জিসসে হাসিল করনে কে লিয়ে না জানে তুমনে কিতনে বেগুনাহোঁ কা খুন কিয়া হ্যায়, না জানে কিতনে ঘর বরবাদ কিয়ে হ্যায়। মেরা আশ্রম হক ওর ইনসাফ কে রুপে পর চলতা হ্যায়, জুর্ম ওর গুনাহ কি লুটমার সে নাহি।
2: তো পসন্দ ওহি বাত হ্যায়।
0: অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণেও ছিল তার অসামান্য দক্ষতা। পারিবারিক ছবি থেকে শুরু করে টারজান গোস টু ইন্ডিয়ার মতো অ্যাকশন ছবিতেও কাজ করেছেন তিনি। চার দরবেশ, এক সাপেরা এক লুটেরার মতো কম বাজেটের সিনেমাতেও দেখা গেছে তাঁর অনেক।

ফিরোজ খান অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য খোটে সিক্কে, সফর, গীতা মেরা নাম, শঙ্কর শম্ভু, প্যাসি সাম, তার ভাই সঞ্জয় খানের সঙ্গে উপাসনা, নাগিন, মেলা সহ বেশ কয়েকটি সিনেমা।

1971 সালে চলচ্চিত্র নির্মাতা নির্দেশক হিসেবে কাজ শুরু করেন তিনি। অপরাধ তার প্রথম সিনেমা। অভিনেত্রী ছিলেন মুমতাজ। গান ও সিনেমা দুটি হিট হয়। এই সিনেমায় মুমতাজ ও ফিরোজ খানের যুগলবন্দী মুগ্ধ করে দর্শককে। তার পরের ছবি ধর্মাত্মা। এটি প্রথম ছবি যার শুটিং হয় আফগানিস্তানে।

70 ও 80 দশকে তার নির্দেশনায় বেশ কয়েকটি ছবি হয়। বড় পর্দায় তাকে শেষ দেখা যায় ওয়েলকাম ছবিতে। স্টাইলিস্ট ফিরোজ খান জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করায়।

অভিনেতা ফিরোজ খানের জন্মদিন উপলক্ষে আজকের দৃষ্টিকোণ এ পর্যন্তই। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। শুনছেন সকালের আড্ডা। এখন আরেকটা গান শোনাই। গানের পরে ফিরে আসছি অনেক গল্প নিয়ে, অনেক কথা নিয়ে। এখনো সময় আছে বাকি।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর ২০২৬। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধার উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: শ্রোতা বন্ধু, আজ একটা বিশেষ দিন। এমন বিশেষ দিনইতে আমরা স্মরণ করি, আজ এই যে আমরা মেয়েরা পড়াশোনা করছি, নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, তার পিছনে কিছু মানুষের কি অসম্ভব লড়াই রয়েছে। তারা আগুনে পুড়ে আমাদেরকে দিয়েছেন অগ্নিমন্ত্র। সেকালে চোখ ফুটতে না ফুটতে থালায় করে মেয়েদের বিয়ে দিয়ে দেয়া হতো। পাত্রের বয়সের কোনো গাছপাথর থাকত না। হতে পারে ৩ বছরের কোনো বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে দেয়া হলো মরণাপন্ন কোনো বৃদ্ধের। মেয়ে অল্প বয়সে বিধবা হলে কি ঘৃণ্য নিয়মের জালে তার জীবন অতিষ্ঠ হয়ে যেত। ছোট্ট মেয়ে, কি বুঝত বিবাহ আর কি বা বুঝত বৈধব্য। শুধু একাদশীর দিন অন্ধকার কুঠুরিতে এক ফোঁটা জলের জন্য হাহাকার করে প্রাণ যেত তাদের। শ্রোতাবন্ধু ভাবছেন, এসব কথাগুলো আজ কেন বলছি? আজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, যাকে আমরা দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যাসাগর কত নামে ডাকি। যেমন বললাম, এক একটা জন্মদিন আমাদের স্মরণ করায়, আমাদের ঋণী করে তোলে। তিনি আমাদের নতুন জন্ম দিয়েছিলেন, এক নতুন পৃথিবী উপহারে দিয়েছিলেন আমাদেরকে। তার জন্য এই সমাজের গরুলকে তার কণ্ঠে ধারণ করতে হয়েছিল বইকি। তবু এই বাঙালির দৃঢ়তা আর সৎ চেষ্টার সামনে হেরে গিয়েছিল সমস্ত অন্ধকার। তিনি নিজেকে উজাড় করে মানুষের ভালো করে গেছেন। কত গল্প আমরা শুনেছি, তার বন্ধু যখন বিদেশে বিপদে পড়েছে, সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তিনি একমাত্র পাশে দাঁড়িয়েছিলেন। কত কত দিকে এই মহান মহিরুহ তার শাখা প্রশাখা বিস্তৃত করেছেন, ছায়া দিয়েছেন।

বাংলা সাহিত্য তার কাছে ঋণী, আমাদের প্রথম বই পড়া, প্রথম অক্ষর চেনা, বর্ণ চেনা তার বর্ণ পরিচয়ের হাত ধরে, প্রথম কথা ফুটে আমাদের মুখে তার কথামালায়। আজ তার জন্মদিন, আপনারা বিভিন্ন জায়গায় এই মৈত্রীর বা আকাশবাণীর বিভিন্ন চ্যানেলে তার জন্মদিন সম্পর্কে অনেক অনুষ্ঠান শুনবেন, কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানানো তখন হবে যখন তার কাছ থেকে, তার কাজ থেকে আমরা কিছু শিখতে পারব। তার উদারতা, করুণা, এই সমস্ত কিছু আমাদের শেখাবে, নতুন পথ দেখাবে এই অন্ধকার সময়। এই মানুষটাই শেষ বয়সে মানুষের ভালো করতে করতে ক্লান্ত ও বীতশ্রদ্ধ হয়ে পড়েন, শেষ বয়সে পরিবার পরিজনকে ত্যাগ করে জীবনটা কাটিয়ে দেন সুদূর কারমাটোরে, সরল সাদাসিধে আদিবাসী মানুষজনদের মধ্যে, তাদের জন্য নিজের জীবনের শেষ কটা দিনও উৎসর্গ করে দেন। আজ তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা যেন নির্ভীক হতে পারি তার মতো, মানুষের পাশে দাঁড়াতে পারি। আজ তার জন্মদিন উপলক্ষে চলুন না আমরা এই সবাই মৈত্রী শ্রোতা বন্ধুরা মিলে নতুন একটা কিছু করি। আজ পারলে কারো সাহায্য করুন, কারোর পাশে দাঁড়ান, যে কোনো একজনের মুখের হাসির কারণ হয়ে উঠুন। দেখবেন তার হাসি, আশীর্বাদ ও শুভেচ্ছায় আপনার জীবন, আপনার দিন এমনি ভালো হয়ে যাবে। এখন একটা গান আমার শ্রোতা বন্ধুদের জন্য।

0: আদিম মহাকাশে কত কিছুই না হয়, কত কিছু আমরা জানি আবার জানতেও পারি না, কিন্তু এই রোজ নাম চায় এই জানা অজানা আকাশবাণী মৈত্রী তুলে ধরে আপনার কাছে। তাই হিন্ট দিয়ে দিয়েছি, সময় হয়ে গেছে এখন জানা অজানার।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুনছেন ধারাবাহিক ছাতু ছত্রাক মাশরুম, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন অধ্যাপক অভীক সামন্ত।
3: মাশরুম চাষের জন্য বিশাল জমি বা বড় মাঠের প্রয়োজন হয় না। উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে ঘরের একটি ছোট অংশ, শেড বা নিয়ন্ত্রিত পরিবেশেও মাশরুম উৎপাদন করা সম্ভব। আরও একটি বড় সুবিধা হল মাশরুম চাষে কৃষি ও কৃষিজাত বর্জ্যকে উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। যেসব জৈব পদার্থ অনেক সময় বর্জ্য হিসেবে পুড়িয়ে ফেলা হয়, সেটি মাশরুম চাষের মাধ্যমে মূল্যবান খাদ্য ও আয়ের উৎসে পরিণত করা সম্ভব। মাশরুম চাষে প্রচলিত ফসলের তুলনায় জমির প্রয়োজন অনেক কম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জল ও অন্যান্য সম্পদের ব্যবহারও তুলনামূলকভাবে কম। মাশরুম চাষ শেষে অব্যবহৃত বর্জ্য যেমন ধানের খড় এবং অন্যান্য উপাদানকে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। এতক্ষণ আমরা মাশরুম কি, এর বিভিন্ন প্রজাতি, পুষ্টিগুণ এবং সংরক্ষণ সম্বন্ধে জানলাম। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, মাশরুম কি আমাদের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে? এর উত্তর হল হ্যাঁ, অবশ্যই পারে। মাশরুম চাষ ছোট কৃষক, গ্রামীণ পরিবার, স্বনির্ভর গোষ্ঠী এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিকল্প আয়ের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। অর্থাৎ একটি মাশরুম চাষকে কেন্দ্র করে একাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। সীমিত জায়গাকে ব্যবহার করে মাশরুম উৎপাদন করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হল মাশরুম চাষে কৃষিজ বর্জ্যকে মূল্যবান খাদ্য ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করা যায়। তাই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি সার্কুলার ইকোনমি বা পুনর্ব্যবহার ভিত্তিক অর্থনীতির একটি উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে। বিজ্ঞান পড়ে শুধুমাত্র চাকরির সন্ধানে না থেকে সেই পড়াকে কাজে লাগিয়ে নতুন গবেষণা করা সম্ভব। সেক্ষেত্রে মাশরুম চাষ একটি মাধ্যম। চাষের জন্য বিভিন্ন প্রযুক্তি এবং ঔষধ আবিষ্কার নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ আছে। মাশরুম চাষ সহজ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। মাশরুম সরাসরি বিক্রি করা থেকে শুরু করে পুষ্টিগুণ সম্পন্ন নতুন নতুন খাদ্য তৈরি চাকরির পাশাপাশি আয়ের একটি দারুণ সুযোগ। তাই মাশরুমকে আর শুধু ব্যাঙের ছাতা বলে অবহেলা করার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে খাদ্যবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, কৃষি, পরিবেশ, স্বাস্থ্য এবং উদ্যোক্তা হওয়ার অসাধারণ সম্ভাবনা। মনে রাখতে হবে, বর্জ্যকে সম্পদে পরিণত করার বিজ্ঞানই হতে পারে ভবিষ্যতের গ্রিন ইকোনমি

0: বা সবুজ অর্থনীতির অন্যতম ধাপ।
1: ছাতু ছত্রাক মাশরুম তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানাও জানায়, বললেন অধ্যাপক অভীক সামন্ত।
2: শুনলেন জানাও জানায়, আর আমরা আছি সকালের আড্ডায়, আড্ডা দিচ্ছি, কথা বলছি কত কিছু বিষয় নিয়ে যেগুলো এই এত ব্যস্ততা আর কাজের ফাঁকে ভাবার সময় হয়ে ওঠে না। দেখুন তো, দেখতে দেখতে কেমন সময় ফুরিয়ে গেল আমাদের। তাই বলি, কে জানি কোন পথের বাঁকে কোন সে আলোয় আঁকা থাকে সহজ একটা ভোর, খুঁজতে খুঁজতে কোথায় দাঁড়াই, হঠাৎ যেন দিশে হারাই খুলি মনের দোর, দেখি চোখের শিশির কণায় সকাল দেখে মুখ, দেখি মনের আয়না জুড়ে হাসছে দুঃখ সুখ। এই সকালের আড্ডায় কত কথা হলো আপনার সঙ্গে, ঢাকের বাদ্যি বাজতে আর মাত্র কটা দিন, টানিও কত আড্ডা দিলাম আমরা। এর মাঝে এই ছুটির দিনগুলো এলে কত ভালো লাগে বলুন। আমরা যখন রোজ নামচার হতাশায় তোলবার, তখন হার না মানার গল্প বলে, যারা তাদের নাম আমরা ঠিক করে জানতে পারি না, শুধু দেখি কখনো মেট্রোর বাইরে ট্রে ভর্তি হরেক হাতে বানানো গয়না নিয়ে বা অ্যাক্সেসরি নিয়ে তারা এসে দাঁড়ায়। কোনো এক সন্ধ্যায় ব্যস্ত রাস্তার এক পাশে তার দেখা পাওয়া যায় হাতে আঁকা তার ছোট্ট ছোট্ট ক্যানভাসগুলো নিয়ে। লোকাল ট্রেনে তার দেখা মিললে সে হয়তো মিষ্টি হেসে আপনাকে বলতে পারে, আমার মায়ের বানানো আচার, একবার নিয়ে যান, ঠকবেন না। যারা ঘুরে দাঁড়াতে জানে, দুনিয়া যাদের থামিয়ে দিলে যারা আবার উঠে দাঁড়ায়, হতাশায় অন্ধকার যাদের কণ্ঠ স্তব্ধ করতে চাইলেও তবু যারা অনর্গল স্বপ্ন দেখার কথা বলে যায়, এই শরতে তাদের জন্য দুটো শিউলি বেশি ফোটে, এই আকাশের রং তাদের জন্য এখনও নীল, পুরোপুরি ধূসর হয়ে যায়নি। তারা ভালো থাকুক, ভালো রাখুক, আপনিও এই মনে ভরসা জাগিয়ে রাখবেন, অন্ধকারের পরেই আলো আসে। শরতের এই শনিবারের সকাল ভালো করে কাটান দিনটা, আনন্দে থাকুন, নিজের কথা ভাবুন, ভাবুন পাশের মানুষটার কথা, ভাবুন এই পৃথিবীর কথা, আর ভাবুন আপনি যদি আজকের সকালের আড্ডা কেমন লাগলো সেটা যদি না জানান তাহলে আমার মনের অবস্থা কী হবে, একটু জানান না কেমন লাগলো আজকের এই সকালের আড্ডা। আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি maitribondhu@23@gmail.com। আবার বলি, maitribondhu23@gmail.com। আমাদের চিঠিও লিখতে পারেন, চিঠি লেখার ঠিকানা আকাশবাণী মৈত্রী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের মেল করুন, চিঠি পাঠান, কিংবা ফেসবুকে সংশ্লিষ্ট পোস্টের নিচে জানান আপনার মতামত। অপেক্ষায় রইলাম কিন্তু। ভালো থাকুন শ্রোতা বন্ধু, সকালের আড্ডায় সঙ্গে ছিলাম আমি আপনার মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। যেতে যেতে একটা মিষ্টি গান রেখে যাই আপনার জন্য।

0: তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় শুনলেন সকালের আড্ডা। এখন শুনবেন অনুষ্ঠান পথ চলতে, উপস্থাপনায় সৈকত গুপ্ত।
1: এখন শুনবেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৈকত গুপ্ত। দুদিন ধরে বৃষ্টি হলেও মাঝে মধ্যে রোদের দেখা মিলছে বটে, আর রোদের দেখা পাওয়া মানেই আকাশে পেঁজা তুলোর মেঘ গুটি গুটি পায়ে এসে বলছে, কি হে পুজোর আর কদ্দিন, কেনাকাটা হলো? আর আর পথ চলতে এই অনুষ্ঠানে মেঘের কথা মাথায় রেখেই আমি পৌঁছে গেছিলাম কলকাতার আনাচে কানাচে। পথ চলতে চলতে পুজোর শপিং কেমন চলছে সেটাই জানবো বলে আমি তোমার যুববাণীর বন্ধু সৈকত আজকে পথ চলতে অনুষ্ঠানে রয়েছি তোমার সঙ্গে। আগের পর্বে তোমরা তো শুনেছিলে এই তোড়জোড়ের বেশ কিছুটা অংশ। গত পর্বে নিউ মার্কেট চত্বরে ঘুরে বেড়ালেও হাতিবাগানের কথা কিন্তু একদম ভুলিনি। তাই পথ চলতে এই পর্বে তোমায় শোনাবো হাতিবাগান চত্বরে যারা শপিং করছে তাদের কেমন এক্সপিরিয়েন্স এবছর, নতুন কি স্টক এলো, মন মতো শপিং হচ্ছে তো? শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নেমে একদম হাতিবাগানের দিকে এগোচ্ছি, কলকাতার রাস্তা, ভর দুপুরবেলা, আর তার সঙ্গে হাতে টানা রিক্সার শব্দ। আহা, এসব দেখতে দেখতেই হঠাৎ দেখা হলো শপিং ফেরত একজনের সঙ্গে। তিনি কি বললেন দাঁড়াও শোনাই।
2: শপিং বলতে শুরু হয়েছে সবে, পুরোটা এখনো হয়নি, যেহেতু বিশ্বকর্মা পুজো এলো তার মানে শপিং এর শুরুটা শুরু হলো আর কি। তো ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমার এই হাতিবাগানই। তো হাতিবাগানে আজ এলাম, এসে অনেক অনেক অনেক কালেকশন দেখছি, এত কম টাকায় এত ভালো ভালো কালেকশন, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, সব সব, মানে জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, জুতো, মোটামুটি সব কিছুরই কালেকশন হাতিবাগানে খুবই ভালো। আর আজকে আমার স্টার্ট হলো, তো এখনো অবধি আমি কুর্তি কিনেছি দুটো, ওর চেয়ে বেশি আর এখনো কিছু কেনা হয়নি, কারণ এখনো অনেকটা ঘোরা বাকি, অনেকটা যাওয়া বাকি। তো
3: বার্গেনিং করা হয়
2: খুব বেশি ভালো করতে পারি না, বাট হ্যাঁ আমার সঙ্গে যারা বন্ধুরা আছে ওরা খুব ভালো বার্গেনিং করতে পারে, না আমি খুব ভালো বার্গেনিং করতে পারি না, মানে হার্ডলি 250-150 নিতে পারবো, ওর চেয়ে বেশি আমি হয়তো নিতে পারবো না। তো
3: অনলাইনে কেনাকাটা করা বেশি পছন্দ নাকি?
2: না, অনলাইনে আমি খুব কমই কিনি, আমি অফলাইনেই বেশি কিনি, কারণ আমার সামনে দেখে বেশি ট্রাস্টওয়ার্দি মনে হয়, কারণ অনলাইনের বিষয়টা আমার কাছে অতটা ট্রাস্টওয়ার্দি নয়, মানে অবভিয়াসলি ট্রাস্টওয়ার্দি, বাট জামা কাপড়ের দিক থেকে দেখতে গেলে সামনে এসেই কেনাটা বেশি ভালো, সো আমি সামনে এসেই কিনতে বেশি ভালোবাসি।
1: আর একটু হাঁটতেই দেখতে পাচ্ছি চারিদিকে সারি সারি দোকান, কোথাও শাড়ির দামের দরাদরি, কোথাও আবার ফিক্সড রেট। এসবের মাঝে আসলেই বিক্রি কতটা হচ্ছে, অনলাইন শপিং কোনোভাবে কি বিঘ্ন ঘটালো, জানতেই হবে। কথা বলেছিলাম বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে, শাড়ি, চুড়িদার, জুয়েলারি সমস্ত বিক্রেতাদের।

0: এবছরের এক্সপেকটেশন কি সেটাই শোনাই এবার।
1: গত বছরের থেকে এবছরের ব্যবসার অবস্থা অনেকটাই খারাপ, মানে অনেক কারণ আছে, মানুষ অনলাইন অফলাইন, তারপর যেইভাবে জিনিসের দাম বাড়ছে, মানুষের বাজেট কমছে, আমাদেরও কেনা বাড়ছে, এর জন্য ব্যবসার অবস্থা অনেকই খারাপ আগের বছরের থেকে। কিন্তু দেখা যাক, মা দুর্গা কখনই কাউকে নিরাশ করেনি, এবছরও হয়তো করবে না, লাস্ট কি এক মাস মতো বাকি আছে, লাস্ট 15 দিন হওয়ার আশা রয়েছে, দেখা যাক এবার কি হয়।
2: বাজারের আগের যা পজিশন ছিল তার থেকে একটু হয় বেটার হয়েছে, কিন্তু অলওভার বাজার খারাপ বলা চলে, অনলাইনে তো এফেক্ট আছে, ভালোই এফেক্ট পড়েছে অনলাইনের জন্য। কেন ঘরে বসে যে জিনিসটা পারচেস করে যে রেট পাচ্ছে সেটা মার্কেটে এসে পাচ্ছে না, কেন মার্কেটে তো সেই দামে তো পাবে না, মার্কেটে লেস কম হয়, অনলাইনে একটু লেসটা বেশি পাওয়া যায়। ওর জন্যে তবু মানুষ যতটুক যা ফেস্টিভ্যাল পিরিয়ডে হওয়া উচিত সেরকম না হলো, মানে আগের থেকে বেটার হয়েছে, কিছুটা ভালো হয়েছে, বাজারে যা পরিস্থিতি শুরু হয়েছে আর তো মাসখানেক বাকি আছে, তো আগের থেকে কিছুটা বেটার হয়েছে।
3: চলছে, এরমই চলবে, এত আগে তো শুরু হয় না পুজোর বাজার, 15 দিন, 2 সপ্তাহ আগে, এখনো প্রায় 4 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে থেকে আশা আছে হবে ঠিক।
4: এখন মোটামুটি কিছু কি শুরু হয়েছে?
3: হ্যাঁ অবশ্যই কিছু তো শুরু হয়েছে, গণেশ পুজো থেকে শুরু হয়, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, এখন চলবে, শুক্রবার শনিবার রবিবার 3 দিন চলবে, তারপরে একটু ঢিলে যাবে, আবার পরের সপ্তাহ থেকে সমস্যা থাকবেই, অনলাইন হয়েছে, অনেক মল হয়েছে, এ তো হবেই, কাস্টমারও বেড়েছে, কাস্টমার কি বাড়েনি, কাস্টমারও বেড়েছে, হবে, এইভাবে চলতে হবে, মনের মতো তো কোনো কিছুই হবে না, ভগবানই আমাদের মন জোগাড় করতে পারেনি, আর তো বাজার কি জোগাড়।
0: দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়, ব্যাক টু ব্যাক কথা বলেছিলাম অজস্র মানুষের সঙ্গে, অফিসের চাপ, কলেজের সেমিস্টার, বাড়ির বকাবকি, সব কিছু সামলেও প্রত্যেকে এসে পড়েছে শপিং করতে, বছরে একবারই তো, কেউ বা প্রিয় বন্ধুর সঙ্গে, কেউ বা বাবা মার সঙ্গে, কেউ আবার প্রিয় অফিস কলিগকে সঙ্গে করে এনেছে, এক একজনের এক এক রকম অভিজ্ঞতা, এক এক রকম পছন্দ, সে পছন্দের হদিশ এবার তোমায় তো দিতেই হয়।
5: সবে তো শুরু হয়েছে এবছর, মানে যেটা দেখছি সব দিক থেকে একটু বাজারে মন্দা সবার দিক থেকেই, তবে শপিং তো দুর্গাপুজো থেমে থাকবে না, চলছে, শুরু হয়েছে, আশা করছি হবে, যতই নানা করি হবেই হবে, আজকে শুরুটা করার প্ল্যান, তারপরে তো এখনো সামনে দিন রয়েছে, বিশ্বকর্মা পুজো মানে পুজোর হাতে করি, তো সেই জন্যই ন্যাচারালি চলছে, এখন দেখা যাক আপাতত 3-4টে কেনার পর বাকি আর কিছু থাকে কি না কেনার ইচ্ছা, তো দেখা যাক এভাবেই চলবে।
4: কেনা কি এভাবে ঘুরে ঘুরে হাতে দেখেই হয় নাকি অনলাইনে?
6: না না, অনলাইনে আমি কিনি না, আমি ঘুরে ঘুরে এরকমই কিনি, প্রতি বছর এরকমই কিনি, আপাতত 2টো জামা, 1টা প্যান্ট কিনেছি, ওর 1টা কুর্তি কিনেছি, বাকি এখন দেখা যাক কি হয়।
4: আচ্ছা, আপাতত এখন অবধি কতটা বাজেট কাটলো?
6: বাজেট কেটেছে মোটামুটি কত, 1800-1700 মতো হয়েছে, 1700-1800 হয়েছে,
4: আরও এখন অনেকটা মোটামুটি রয়েছে,
6: একটু বাকি রয়েছে, এখন ওর জামা প্যান্ট বাকি রয়েছে,
4: ওটা দিয়ে বেশি
5: যাবে। হাতি বাগান ঘুরে ঘুরে শপিং করবে না কলকাতার বাঙালি? না, হতেই পারে না, একদম এটাতে 100-100 বাঙালি, ঘরে বেছে টিপে টিপে কিনবে, তবেই না বাঙালির পুজো শপিং।
7: শপিং মোটামুটি প্রায় স্টার্ট হয়ে গেছে, মোটামুটি প্রায় অর্ধেক কমপ্লিটই হয়ে গেছে, এখন তো পুজোর বাজার ভালোই হয়েছে, এখন ভিড়ভাট্টাটা অনেকটাই বেশি, তার জন্য সকালবেলার দিকে এসেছি, বিকালের দিকে এসে মার্কেটিং করাটা পসিবল হচ্ছে না, এতটাই যানজট হয়ে যাচ্ছে, আর এখন কালেকশন ভালোই, প্রচুর কালেকশনও উঠেছে, প্রত্যেক মলেও এখন ভালোই কালেকশন চলছে।
4: আজকে কি কি কেনাকাটা হলো?
7: আজকে হ্যাঁ এখনও চলছে, এখনও কেনাকাটা অনেকটাই বাকি রয়েছে, আজকে বেসিক্যালি মেয়ের জন্য কিনতে এসেছি, কদিন আগে এসেছিলাম আমার জন্য কিনে নিয়ে গেছিলাম, তো এখনও বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি।
4: অনলাইনে কেনাকাটি করা হয়?
7: অনলাইনেও কেনাকাটা করা হয়, কিন্তু আমি অফলাইনেই বেশি পছন্দ করি, সামনে দেখে জিনিসটা কেনা আর অনলাইনে কেনাটা অনেক ডিফারেন্ট হয়। বার্গেনিংটা আমি ঠিক একটা করি না, কারণ আমি যেখান থেকে কিনি সেখানে বার্গেনিং করার জায়গা থাকে না, বার্গেনিংটা খুব একটা পছন্দ করি না, বাট যেটা পাই রিজনেবল প্রাইসেই পাই, আর কোয়ালিটিও ভালো, ভালো কোয়ালিটির জিনিসই কিনি আমি, আর অনলাইনে কিনলে সেটা ঠিক মতন মানে হয়তো দেখলাম একরকম আসলো আর একরকম, একটা রিটার্নের ব্যাপার থাকে, আবার তার থেকে সামনে এসে নিজে হাতে পছন্দ করে কেনাটাই মনে হয় বেস্ট।
8: তো এখন অবধি সামনে পুজো, তো এখন অবধি তো আমার সেভাবে শপিং স্টার্ট করা হয়নি, খুব তাড়াতাড়ি করার ইচ্ছা আছে। হাতিবাগান থেকে টুকটাক কেনা হয় সারা বছরই কম বেশি, কিন্তু বেশিরভাগটি চেষ্টা করি আমি ওই অনলাইন কিংবা স্প্যাট থেকে নেওয়ার। এমন না যে হাতিবাগান থেকে নেওয়া হয় না, হয় মাঝে মাঝে আসা হয়, এখন মোটামুটি ভিড় হচ্ছে,

0: আস্তে আস্তে করে আর একটু ভিড় হবে মনে হচ্ছে, বা দেখা যাক কতটা কি হয়।
1: আমার বাড়িতে নর্থে, ছোট থেকে ওখানেই থাকি, তো হাতিবাগান মানে একটা ইমোশন। হাতিবাগানে শপিং করা, হাতিবাগানে জিনিসপত্র, আর পুজোর সময় তো হাতিবাগানে অদ্ভুত একটা পুজোর ইমেজ পাওয়াই যায়। তো টুকটাক হাতিবাগান থেকে শপিং করেছি, আর অনলাইনের যুগ, অনলাইন থেকেও কেনাকাটা শুরু করেছি। কিন্তু হাতিবাগান আছে মেনলি একটা পুজোর আগে ফিল পাওয়া যায় যে পূজাটা শুরু হয়েছে, হাজার একজন মানুষ দেখা যায়, বিভিন্ন ভ্যারাইটিস দেখা যায়, সেটা আলাদাই একটা। ওখানে তো এই ব্যাপারটা অনলাইনে কখনোই করা যায় না, যেটা এই অফলাইনের ব্যাপারটা রয়েছে যে দরদাম করে আমি হাতে দেখে জিনিস কিনতে পারবো, এটা খুব স্যাটিসফ্যাকশন।
2: আমি আপাতত অনলাইন থেকে কিনেছি, হাতিবাগানে এরকম উইন্ডো শপিং করছিলাম, মানে দেখছিলাম জিনিসপত্র, তো সেরকম এখন মানে আরও স্টক আসছে, লোকজন আসছে, তো কেনাকাটার ইচ্ছা আছে অনেক রকম, মানে অল্প অল্প দামে এখানে মানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, অ্যাফোর্ডেবল, তো এখান থেকে নিশ্চয়ই কিছু নেব।
3: এবার এখন অবধি কি কেনা হয়েছে?
2: পুজোতে অনলাইনে নেওয়া হয়েছে, এরকম মানে ওয়েস্টার্ন ইন্ডিয়ান দু রকমই মিলিয়ে মিশিয়ে নিয়েছি, হাতিবাগান থেকেও কিছু নেব, এটাই মানে ইচ্ছা আছে। অ্যাক্সেসরিজ
4: কেনাকাটা বলতে আমার নাতনির জন্য কটা ড্রেস কিনেছি, আর কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু এই বৃষ্টি যেভাবে সেজেগুজে আসছে বেশি কিছু কেনার ইচ্ছে নেই, আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার পরিকল্পনা নিচ্ছি। হাতে ধরেটা সবসময় বেটার, যেহেতু এখানে পাঁচটা জায়গা দশটা, একটা শপিং মল থেকে আরও পাঁচটা শপিং মল ঘুরে ফিরে বিভিন্নটা দিকে চয়েস করে নেওয়া যায়, আর অনলাইনে তো ওই দু পাঁচটার দিকে নিতে হয়, তারপর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে চেঞ্জ করার ব্যাপারটা আসে, এখানে চেঞ্জ করার ব্যাপারটা কম থাকে, ট্রায়াল দিয়ে নেওয়া যায়, তো অতএব সামনাসামনি দেখে যেটা নেওয়া যায় সেটা সবসময় বেটার আমি মনে করি।
3: কতটা শপিং হলো আজকে?
5: আজকে শপিং ভেবে এসেছিলাম যে ওই ব্লাউজ কিনতে এসেছিলাম মেনলি, তো সেগুলো খুব সুন্দর পছন্দ হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, এবার ঘুরছি আমি ওই জুয়েলারিজ কেনার জন্য, এবার দেখা যাক কতটা কি পছন্দ হয়। দু চারটে কেনা হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস অনলাইনে ভালো লাগে আর কিছু জিনিস অফলাইনই ভালো, যেরকম শাড়ি, ব্লাউজ বা চাং জুয়েলারিজ যেগুলো, সেগুলো অফলাইন ইজ বেটার আমার ফিল হয়। আর অনলাইনেতে তো নর্মালি সবই চলতে থাকে, কসমেটিক থেকে আরম্ভ করে সমস্ত গ্যাজেটস থেকে আরম্ভ করে সমস্ত কিছু চলতে থাকে। লাভ বার্গেন, একদম বাজে ব্যবসা, একদম বাজে কথা। তুই আমার সমস্ত গার্লস ফ্রেন্ডসদেরকে জিজ্ঞাসা করবি, ওরা ওদেরকে বার্গেন আমি করে দিই। ভাই ওগুলো 150 টাকাই দাম, ওটা ঠিকঠাকই দাম বলেছে। 150 টাকা জিনিস আমি কি 80 টাকা ধরি বলবো? আমাকে মেরে বার করবে ওখান থেকে। ব্লাউজ গুলো আমি কমই করবো। তুই যাতা বলছিস, তোকে নিয়ে বেরোনো মানে
3: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিনি না কিছু,
5: শাট আপ।
3: তাহলে বার্গেনিং করার একটা অ্যাবিলিটি রয়েছে।
5: একদম একদম, মানে ওই 500 টাকা জিনিসকে 200 টাকা না বললে ঠিক মনে খুশি হয় না, আর সেটা যদি 250 টাকায় নেওয়া যায় তাহলে তো ওয়াও ব্যাপার হয়ে যায় একদম একদম। এটা একটা ব্যাপার আছে, মানে বাঙালি মানে আর গড়িয়াহাট বা এখানে হাতিবাগানে আসবো মানে তো বার্গেন তো করতেই হবে। 1000 টাকা জিনিসকে 200 টাকা থেকে স্টার্ট করো, তাই না? তারপর ওটাকে 400 টাকা যদি দামে, মানে ভিতর থেকে যেন কিছু আনতে পারো। সব থেকে বেশি সমস্যা হয় যখন একটা জিনিসকে কেউ যাও কিছু একটা দাম বললো, সাপোজ আমি ওটা 300 বললাম আর সে মেনে গেল, বাড়িতে গিয়ে পর্যন্ত মানে যেটা একটা মনের ভিতর হয় না, কেন আমি 150 বললাম না, হয়তো মেনে যেত, হয়তো মেনে যেত, এটা একটা ফিল হয়। আমি তখন আবার মুখের উপরই বলে দিই তাহলে তোমার লাভ হয়ে গেল।
6: আমি তো শপিংই করিনি, কি বন্ধ করবে, আমি তো শপিংই করি না।
3: গার্লফ্রেন্ড নিয়ে এসছো?
6: না দিদি, তো
3: দিদি
6: হ্যাঁ।
3: কতটা খসলো এখনো?
6: আমার 1 টাকাও খসে না।
3: তুমি খসাচ্ছো?
6: একদম, আমার 1 টাকাও খসে না।
3: তারপর আমার বার্গেনিং নিয়ে তুমি জ্ঞান দিচ্ছো?
6: জ্ঞান তো দেবোই, ও বার্গেনিংই করে না। একটা দুটো আইটেম কিনেছে, কিচ্ছু একটা দাম দর করেনি, দোকানদার যা দাম বললো দেখলাম খুব খুশি হয়ে নিয়ে নিল। হ্যাঁ দাম কমই বলেছে, এটা আমি না বলবো না, বাট তাও তো বলতে হয়।
5: পুরো মার্কেট ঘুরে আমরা জানি ওটার কি দাম হতে পারে, সেইটার উপর দাম করাটা ওটা একদম ঠিক না। যখন বুঝতে পারছি আমার ব্লাউজটা ওটা 1200 টাকা দাম বলে, ওটা 1200 টাকা জিনিস ছিল না, অবভিয়াসলি নিয়ে নিচ্ছি। এখানে গিয়ে আমার 400-450 টাকা, আমি কিন্তু ওখানে টোটাল অ্যামাউন্টের উপরেও কমিয়েছি। এখানে টোটাল অ্যামাউন্ট আমার 490-890 বলেছিল, আমি 800-800 নিয়েছি ঝগড়াঝাটি করে।
3: 890 থেকে 800,
5: হ্যাঁ মানে
6: এই বার্গেনিং স্কিল এবার বুঝে গেছে আমার কথাটা কিরকম কোথায়। এই বার্গেনিং স্কিল
5: ওখানে তে নরমালি একদম ফিক্সড প্রাইস থাকে, এবার আমি ওখানে তো আসা যাওয়া করি, আমার মুখ চেনা আছে, তো সেই জন্য ওরা একটু আধটু কমায়। এবার ওই ফিক্সড প্রাইসের দোকানে 890 থেকে 800 তে আসা
7: অনেকটাই
5: সেরকম
3: সেরকম।
5: আর এর সঙ্গে যেখানে যে খালি আমাকে নিয়ে কমপ্লেন করে,
6: ঝগড়া না করলে ঠিক আছে না।
8: তাহলে ভালো মন্দ সবটুকু মিশিয়ে তো রোজকার যাপন, তার মাঝে এই পুজোর দিনের আনন্দ, দুটো বেশি বিক্রি কিংবা কিছু টাকা এক্সট্রা পুজোর বোনাস, এতেই তো সবটুকু খুশি মিশে থাকে। হাজার হোক, বাঙালি তো বস। পথ চলতে চলতে আজকের অনুষ্ঠান এবার শেষ করতেই হবে। তোমার শপিংয়ের কী হালচাল?

আমাদের জানাতে ভুলো না। কমেন্ট করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের আজকের অনুষ্ঠানের পোস্টারে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা। তাহলে আজকের মতো টাটা। এতক্ষণ তোমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে ছিলাম আমি, তোমার বন্ধু সৈকত। এতক্ষণ শুনলেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৈকত গুপ্ত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন কীর্তন। কীর্তন পরিবেশনায় প্রণতি সেনগুপ্ত।

0: প্রণতি সেনগুপ্তের কণ্ঠে শুনলেন কীর্তন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের নিয়ে শুরু করলাম আজকে ছোটদের আসর। কেমন আছো বন্ধুরা সবাই? খুব ভালো, তাই না? সবাইকে অনেক অনেক অনেক ভালোবাসা। আচ্ছা দেখো না, আজকে তোমাদের জন্য রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান আমরা করব জয়। আমরা সেই অনুষ্ঠানের কথা শুনব যে অনুষ্ঠানে বেশ কিছু বন্ধুর সঙ্গে আমাদের প্রতি মাসে পরিচয় হয়, যারা মনে প্রাণে বলে আমরা করব জয়। আর সত্যিই নানান রকম বাধা ঠেলে ওরা জয়ের পথে এগোচ্ছে। একটু পরে তাদের সঙ্গে তোমাদের পরিচয় হবে। তার আগে ওই যে কতগুলো কথা বলতেই হয়, আজকে 26 তারিখ, আগামীকাল মানে 27শে সেপ্টেম্বর দিনটা নদীর সঙ্গে জড়িয়ে গেছে। এই দিনটাকে বিশ্ব নদী দিবস বলে পালন করা হয়, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ বা শেষ রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব নদী দিবস। এবারে সেটা 27 তারিখে পড়েছে, কাজেই 27শে সেপ্টেম্বর আমরা উদযাপন করব বিশ্ব নদী দিবস। 2005 সালে এটি প্রথম উদযাপিত হয়েছিল বিশ্ব নদী দিবস। নদীগুলোর যে সুরক্ষা দরকার, নদীর দূষণ রোধ করতে হবে, নদী আর জলসম্পদের গুরুত্ব নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, এই ব্যাপারগুলো মাথার মধ্যে রেখেই কিছু পদক্ষেপ নেওয়া হয়, সেই উদ্দেশ্যেই পালিত হয় বিশ্ব নদী দিবস। দেখো, নদী হল পানীয় জলের একটা প্রধান উৎস। নদীর আশেপাশে, নদীর মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, তো তাদের সুরক্ষার কথা, তাদের ভালো থাকার কথাও আমাদের ভাবতে হবে, তাই না? তারাও তো আমাদের এই পরিবেশের অংশ। নদীর পলিমাটি উর্বর হওয়ায় প্রাচীনকাল থেকেই নদীর তীরে মানব সভ্যতা গড়ে উঠেছে, এটা চলে আসছে বহু প্রাচীনকাল থেকে। আবার দেখো, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এবং কম খরচে জলপথে যাতায়াতের জন্যও কিন্তু নদী অত্যন্ত জরুরি। কাজেই নদীর গুরুত্ব অপরিসীম, অনেক দিক দিয়েই নদীর গুরুত্ব রয়েছে। তাই এই যে উদযাপন বিশ্ব নদী দিবস, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর সেপ্টেম্বরের শেষ রবিবারে এই দিনটি উদযাপিত হয়, যেমন আগামীকাল উদযাপিত হবে বিশ্ব নদী দিবস। আবার এরই পাশাপাশি বিশ্ব পর্যটন দিবস আছে, যেটা কিন্তু প্রতি বছর 27শে সেপ্টেম্বর তারিখেই বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। 1980 থেকে সব দেশে এটি পালিত হয়ে আসছে। এই দিবস পালনের উদ্দেশ্য দেখো বুঝতেই পারছো নামটা থেকে, যে বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা, এছাড়াও পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, পর্যটন যাকে আমরা বলি বেড়ানো, বেড়াতে কে না ভালোবাসে, কাজেই বেড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকম ব্যাপার একসঙ্গে উঠে আসে, এর একটা সামাজিক দিক।

কাছে, অর্থনৈতিক দিক আছে, সাংস্কৃতিক দিক আছে, রাজনৈতিক দিক আছে, সংস্কৃতির আদান প্রদান, অর্থনীতির ওঠা পড়া, সবকিছু মিলিয়েই কিন্তু এই পর্যটন। কাজে পর্যটন একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর পালিত হয়ে আসছে 27শে সেপ্টেম্বর তারিখে। তাহলে আগামীকাল বিশ্ব পর্যটন দিবসও উদযাপিত হতে যাচ্ছে, এই দিনটার কথাও আমাদের মাথায় রাখতে হবে। আর এবারে তোমাদের যার কথা বলবো, তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে যেন চেতনার আলো জ্বলে ওঠে। তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জন্মদিন 1820 সালের 26শে সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মেছিলেন তিনি। তিনি একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়েছিল। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, বিভিন্ন বৃত্তি লাভ করেছিলেন। সংস্কৃত কলেজে পড়াশুনো করে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের প্রধান হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। 1856 সালে তারই চেষ্টায় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল। তার এই সমাজ সংস্কারের কথা, তার এই অবদানের কথা আমরা কোনোদিন ভুলব না। মেয়েদের শিক্ষার প্রসারের জন্য তিনি বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং মেয়েদের প্রগতি, তাদের শিক্ষার ব্যাপারে তিনি নানাভাবে উদ্যোগ নিয়েছিলেন। তিনি ছিলেন বাল্যবিবাহ এবং বহু বিবাহের বিরোধী। নানান রকম সমাজ সংস্কার করে তিনি চেয়েছিলেন মানুষের মনে চেতনা জাগরণ ঘটাতে। তিনি বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা। তার জন্মদিন 26শে সেপ্টেম্বর আজকের দিনে। তিনি বাংলা গদ্যকে একটা সুশৃঙ্খল রূপ দিয়েছিলেন, বাংলা গদ্যকে তিনি সরল করেছিলেন। তিনি বহু বই লিখেছেন, তার বিখ্যাত বইগুলির মধ্যে রয়েছে সীতার বনবাস, বর্ণপরিচয়, যেটা না পড়লে আমরা কোনোদিনই বড় হতে পারতাম না। তাছাড়া রয়েছে বেতাল পঞ্চবিংশতি, এইরকম আরও অনেক বই। 1891 সালের 29শে জুলাই আমরা তাকে হারিয়েছিলাম। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম স্মরণ করলে আমাদের মাথা নত হয়ে আসে। আজ তার জন্মদিনে তাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।

এবারে চলো আমরা ধারাবাহিক অনুষ্ঠান আমরা করব জয় শুনব। প্রতি মাসে এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে এমন কিছু বন্ধুর আমরা আলাপ করিয়ে দিই যারা হয়তো তোমাদের থেকে কিছুটা আলাদা, হয়তো কোনো কারণে, শারীরিক ক্ষেত্রেই বলো কিংবা মানসিক ক্ষেত্রেই বলো, পরিপূর্ণভাবে হয়তো তাদের বিকাশ ঘটেনি, সেই কারণেই তারা তোমাদের থেকে একটু আলাদা হয়ে পড়েছে। কিন্তু তাই বলে এমন নয় যে ওরা পিছিয়ে আছে, পিছিয়ে ওরা পড়েনি, ওরা ওদের মতো করে এগিয়ে আসছে এবং তোমাদের সঙ্গে বলা যায় সমান তালেই পথ চলছে। সেটা পড়াশুনোর ক্ষেত্রেই বলো, গান বাজনা কবিতা আবৃত্তি সব কিছুতে, তারই সঙ্গে খেলাধুলোও আছে। এই সব বন্ধুদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান আমরা করব।

0: আজ ছোটদের আসরে অতি পরিচিত, অতি জনপ্রিয় একটি অনুষ্ঠান আমরা করব জয়। এই অনুষ্ঠানের জন্য আজকে আমরা হুগলির তকিপুরে পশ্চিম পাড়ায় আজকে চলে এসেছি, একটি ছোট বন্ধুর সাথে কথা বলে নেব। আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, বলো তোমার নাম কি,
1: পড়না চক্রবর্তী,
0: কোন ক্লাসে পড়ো তুমি,
1: পড়ে পড়ি
0: স্কুলের নাম কি তোমার?
1: রুই বেল মেমোরিয়াল স্কুল ফর দি সাইডলেস।
0: পড়ণব, তোমার পড়াশোনা করতে কেমন লাগে?
1: ভালো লাগে,
0: পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে?
1: গান।
0: গান করতে ভালো লাগে। তুমি গান কারোর কাছে শেখো?
1: হ্যাঁ শিখি,
0: খেলাধুলো করো তুমি?
1: হ্যাঁ পড়ি।
0: আচ্ছা, বাড়িতে কে কে আছে তোমার?
1: মা বাবা তার দাদু আছে, ঠাম্মা আছে, বোন আছে।
0: আচ্ছা, আমি এখন যে কথা বলছি তোমার সাথে, এই কথাগুলো অনেক দূরের ছোট বন্ধুরা তোমার এই কথা শুনতে পাচ্ছে, এটা তুমি জানো?
1: হুম জানি।
0: আচ্ছা, তাহলে তাদের উদ্দেশ্যে তুমি আজকে কি শোনাবে বলো?
1: আমি ছোট বোনের জন্য গান শোনাবো।
0: বেশ, তাহলে শুরু করো।
2: জগত জোড়,

রঙে বাজিবে আমাকে জগত

बाता सो जाओ रो आकाश वालो सवारी को भी बासी।

जगत जोड़े उदार सूरे आनंद बन भाई नयन।

সহযোগে আপনি পাবে তোমারি নাম মনিবে সহ পাজে আপনি।

0: तुम्हारी नाम सुनी बिसाओ पारे।
1: আমরা শুনে নিলাম প্রণবের খুব সুন্দর একটা গান রবীন্দ্রসঙ্গীত। চলো এরপর আমরা প্রণবের মায়ের সাথে কথা বলে নেব, জেনে নেব তার সম্বন্ধে নানা কথা। ম্যাডাম নমস্কার।
2: হ্যাঁ ম্যাডাম নমস্কার।
1: আচ্ছা আপনার নামটা একটু বলুন।
2: আমার নাম অপর্ণা চক্রবর্তী।
1: আচ্ছা তো প্রণবীর ওরা আসলে প্রবলেমটা কোথায়?
2: প্রণবের আসলে প্রবলেম হচ্ছে ও ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, মানে চোখের একটু সমস্যা আছে, আর হাঁটা চলার আগে অনেকটা সমস্যা ছিল, এখন ওটা থেরাপি করে করে এখন হাঁটা চলাগুলো ঠিকঠাক হয়ে গেছে,
1: আচ্ছা
2: কিন্তু চোখের সমস্যাটা রয়েছে। চোখের সমস্যার জন্য ওকে ওই উত্তরপাড়া লুই ব্রেল স্কুলে পড়ানো হয়,
1: আচ্ছা
2: আর ওই হাঁটা চলার জন্য আমরা যে থেরাপি গুলো করাই ওইগুলো ওই বনহুগলি থেকে করিয়ে করাই থেরাপি।
1: আচ্ছা
2: আর শ্রীরামপুর চেসার হোমে একটা আমাদের প্রজেক্ট আছে, ওখানেও থেরাপি করায় স্যারেরা।
1: আপনি তো থাকেন মানে হুগলিতেই?
2: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা
2: আমাদের,
1: হ্যাঁ বলুন।
2: আমাদের বাড়ি হচ্ছে তারকেশ্বর থেকে 2 স্টেশন পরে।
1: আচ্ছা তাহলে তো অনেকটা পরিশ্রমই আপনাকে করতে হয়।
2: হ্যাঁ অনেকটাই পরিশ্রম করতে হয়। আমি ওকে 5 বছর বয়স থেকে ওই মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, ওই বনহুগলিতে ও 5 বছর বয়স থেকেই থেরাপি নেয়।
1: আচ্ছা
2: থেরাপি
1: কেমন?
2: নিয়ে এখন অনেকটা ইম্প্রুভ হয়েছে।
1: আচ্ছা
2: হ্যাঁ হ্যাঁ আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আগে স্পিচেরও প্রবলেম ছিল, এখন স্পিচটাও অনেকটা ঠিক হয়েছে, গানও করেন।
1: আচ্ছা আরেকটা কথা জানতে চাইছিলাম, ওরা তো যেখানে আপনি নিয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে ওখানে যেভাবে ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তার সাথে সাথে তো আপনাদেরও প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ওকে ঘরে গাইড করবেন, সেগুলো আপনারা মেনটেন করেন?
2: হ্যাঁ আমরা ওগুলো মেনটেন করি, আমাদেরকে ওখানে সবকিছু শিখিয়ে দেওয়া হয় যে
1: আচ্ছা
2: ওদেরকে কিভাবে আমরা থেরাপি করব, তারপরে চোখের নানা রকম সমস্যার জন্য অনেক রকম ব্যায়াম দিয়েছে, ওই ব্যায়ামগুলো আমরা যেন বাড়িতে করাই সেইগুলো আমাদেরকে বলে দেওয়া হয়, এবং আমরা ঠিকঠাক করাচ্ছি নাকি ওনারা আবার ফোন করে জিজ্ঞাসা করেন যে ঠিকঠাক হচ্ছে নাকি, কতটা কি ইম্প্রুভ হলো ওনারা দেখেন।
1: বেশ খুব ভালো কথা। আমরা শুনে নিলাম প্রণবের মায়ের কথাও। এরপর আমরা চলে এসেছি রিষড়ার দক্ষিণ পাড়াতে, একটি ছোট বন্ধুর সাথে কথা বলে নেব। চলো শোনা যাক তার কথা। বলো তোমার নাম কি?
3: প্রিয়ম দাস।
1: প্রিয়ম দাস, প্রিয়ম তুমি কোন ক্লাসে পড়ো?
3: জাসবর।
1: প্রিয়ম তোমার স্কুলের নাম কি?
3: রিষড়া গভর্নমেন্ট কলেজ জাসব স্কুল।
1: বেশ আচ্ছা, তোমার বাড়ি থেকে স্কুলে যেতে কতক্ষণ সময় লাগে?
3: 15 মিনিট।
1: হেঁটে যাও নাকি টোটো করে যাও?
3: সাইকেলে।
1: আচ্ছা আর কখন ছুটি হয়?
3: সন্ধ্যেতে যদি হয়।
1: ওখানে স্কুলে যেতে তোমার কেমন লাগে?
3: পড়তে ভালো লাগে।
1: ওখানে খেলাধুলা করো?
3: খেলাধুলা করি না।
1: খেলাধুলা করো না?
3: এই স্কুলে বসে না করি।
1: স্কুলে পড়াশোনা করো? আচ্ছা আর কি খেতে ভালো লাগে?
3: আলু শুধু আটকি দিয়ে খাবার ভালো লাগে তাই।
1: আচ্ছা বেশ খুব ভালো কথা। আচ্ছা বাড়িতে কে কে আছে তোমার?
3: মা দিদু।
1: আচ্ছা কে ভালোবাসে, মা ভালোবাসে বেশি না দিদুন ভালোবাসে?
3: মা ভালোবাসে।
1: আচ্ছা এবার তুমি বলো, অনেকক্ষণ তোমার সাথে কথা বললাম তাই না, গল্প করলাম না? হ্যাঁ এবার তুমি আমাদের একটা কিছু শোনাও, গান নালে কবিতা কিছু একটা শোনাও।
3: আটা গাছে শোনাবো।
1: বেশ শোনাও।
3: আটা গাছে তোতা মাগি, ডালিম গাছে মো, এত ডাকি তাবো কত করুণা কেনাবো।
1: আমরা প্রিয়মের একটা ছড়াও শুনে নিলাম। বেশ আমরা এবার কথা বলে নেব প্রিয়মের মায়ের সাথে। আপনার নাম কি ম্যাডাম?
4: আমার নাম পারুল দেবনাথ।
1: আচ্ছা বাচ্চার সমস্যাটা কোথায়?
4: অটিজম।
1: অটিজম, আচ্ছা বলুন এবার। হ্যাঁ
4: তো আমি এই অটিজমটা বুঝতে পারতাম না, তো ওই ডাক্তারের ট্রিটমেন্টে যেখানে যেখানে আমাকে পাঠিয়েছে আমি সেখানে সেখানে গিয়েছি, আর যেরকম আছে কি ওর যেটা বয়সের হিসাবে বুদ্ধির জায়গাটা অনেকটাই পিছিয়ে আছে অনেকটা।
1: আর পড়াশোনা করতে চায়?
4: পড়াশোনা আগে আগে একটু করতে চাইতো, কিন্তু এখন যেহেতু একটু বড় হচ্ছে একটু একটু বুঝতেও শিখেছে, এখন পড়াশোনার জায়গাটা একটু বদমাইশি করে। তবে হ্যাঁ ও আঁকা আঁকিটা খুব পছন্দ করে, ড্রয়িংটা খুব পছন্দ করে।
1: আর ও যেখানে এখন পড়তে যাচ্ছে ওখানে কেমন, ওখানে গিয়ে কতটা ইমপ্রুভ হয়েছে?
4: হ্যাঁ ওইখানে গিয়ে ওর অনেকটাই ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ আর যেরকম আমরা এই গভর্নমেন্ট স্কুলে ভর্তি করেছি, যেরকম সাধারণ বাচ্চারা যায় সেইখানে ভর্তি করেছি।
1: আপনার যে স্কুলটা, যে স্কুলের কথাটা বলেন

0: এটা তো এমনিতে সাধারণ স্কুল,
1: হ্যাঁ হ্যাঁ সাধারণ স্কুল
0: তো ওখানে ওর কোনো প্রবলেম হয় না?
1: না, ওখানে ওর সেরকম কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু হচ্ছে গিয়ে ওই পড়াশোনার জায়গাটা একটু পিছিয়ে থাকছে এইটাই। তাও আমি ওকে 3 থেকে ওকে পরীক্ষায় বসিয়েছি, এবার 4 ক্লাসেও একটা পরীক্ষা দিয়েছে, আবার এই একটা সামনে আছে, বসাচ্ছি, কিন্তু নাম্বার অতটাও তুলতে পারছে না, অতটা বুঝে করতে পারছে না, কিন্তু আমি বসাচ্ছি ওকে
0: কিন্তু
1: পরীক্ষায়।
0: আপনি কি জানেন, স্পেশাল বাচ্চাদের ওদের স্পেশাল স্কুল থাকে, তাতে আরো তাড়াতাড়ি ইমপ্রুভ করে, তো সেই ব্যাপারে আপনার কোন আইডিয়া আছে?
1: আমি শুনেছি অনেকের মুখেই এই ধরনের কথা, এরকম স্কুল আছে।
0: আমরা শুনে নিলাম প্রিয়মের মায়ের কথাও। এরপর আমি চলে এসেছি চুঁচুড়ার 2 নম্বর রবীন্দ্রনগরে, সেখানে আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নেব। বলো, তোমার নাম কি? অভিক বিশ্বাস। আচ্ছা অভিক, তুমি কোন ক্লাসে পড়ো? অভিক পড়ে 3-তে। বেশ, হ্যাঁ অভিক, বাড়িতে কে কে আছে তোমার?
2: মা, বাবা,
0: আর কে?
2: দাদা।
0: দাদা। বেশ বেশ বেশ বেশ। অভিক, তোমার কি খেতে ভালো লাগে? বিরিয়ানি খেতে ভালো লাগে অভিকের। বেশ, আমি অভিকের সাথে এতক্ষণ কথা বললাম। অভিক, এবার তুমি বলো, ছোট বন্ধুদের তুমি কিছু শোনাবে, কিছু করতে পারবে?
2: হ্যাঁ,
0: করো। বেশ, আমরা শুনে নিলাম অভিকের একটা প্রয়াস। বেশ, এরপর আমরা চলো অভিকের মায়ের সাথে কথা বলে নিই, অভিক সম্বন্ধে জেনে নিই। ম্যাডাম, আপনার নামটা একটু বলুন।
3: আমার নাম কবিতা বিশ্বাস।
0: আচ্ছা, ওর সমস্যাটা কোথায়?
3: ওর প্রবলেমটার নাম হচ্ছে ডাউন সিন্ড্রোম প্রবলেম। অন্য বাচ্চাদের থেকে ও একটু পিছিয়ে থাকবে, মানে যে বাচ্চা 5 বছরের একটা বাচ্চা যে কাজটা করতে পারবে, ওর সেটা মোটামুটি করতে 8-9 বছর লেগে যাবে। যেমন ও এখনো ওর স্পিচটা আসেনি ঠিকঠাক মতো, আপনি সেটা বুঝতেই পারলেন। ঠিক
0: আচ্ছা,
3: আছে, সব
0: ওকে তো স্কুলে দিয়েছেন এবং ক্লাস 3-তে পড়ে বলছেন, তো কোনো ইমপ্রুভ হয়েছে?
3: হ্যাঁ, ওকে স্কুলে দিয়ে মানে নর্মাল স্কুলে প্রথম কথা ও যায় না,
0: হুম
3: ঠিক আছে,
0: হুম
3: কিন্তু এবার যেহেতু আমাদের প্রাইমারি স্কুলে নাম রাখতে হয় তাই আমরা রেখেছি, প্রথম দিকে গেছে
0: হুম
3: তখন ক্লাস টিচারটা ভালো পেয়েছিলাম, মানে
0: হুম
3: ওই ম্যাডাম এইসব বাচ্চাদের নিয়ে ট্রিটমেন্ট করতো,
0: আচ্ছা
3: মানে ক্লাস করাতো,
0: হুম
3: উনি করাতেন ভদ্রেশ্বরের সেলটারে। এবার
0: হুম
3: ওর স্পেশাল স্কুলগুলো করে, যেমন সরকারি মাধ্যমে একটা স্পেশাল আছে রিসোর্স রুম, ওখানে যায়, মমিতা ম্যাম আছেন, উনি করান। তারপরে সব থেকে ওর বেশি কাজ হয়েছে যেটা আমাদের শ্রীরামপুর চেষার হোমে, ওটা একটা এনজিও এর মাধ্যমে চলে, ওটা ওখানে গিয়ে আর হচ্ছে বনহুগলি, এই 2 জায়গাতেই মানে ওর সব থেকে বেশি কাজ হয়েছে।
0: বেশ, স্পিচটা তার মানে বনহুগলিতে গিয়েই এসেছে।
3: হুম হুম
0: আচ্ছা, এবার বলুন যে আপনাকে কদিন যেতে হয়?
3: আমি প্রত্যেক সপ্তাহতেই যাই, শুক্রবার করে আমি ক্লাসটা পাই,
0: আচ্ছা, তো ওখানে কতক্ষণ থাকতে হয়?
3: মানে মোটামুটি আমি 2টোর মধ্যে গিয়ে ঢুকি, 2টো থেকে 5টা অব্দি আমাকে থাকতেই হয়, তারপরে এডুকেশনে যাই,
0: আচ্ছা,
3: একদিনে 2টো ক্লাস পাই।
0: ওখানে টাকা পয়সা লাগে না?
3: মানে ওখানে কোনো টাকা পয়সা লাগে না, সব থেকে বড় কথা কি ওর UDID কার্ডটা হয়ে গেছে, তো
0: হ্যাঁ।
3: ওই কারণে সবকিছুই ফ্রিতে, কোনো টাকা পয়সা এসব কিছুই লাগে না।
0: আচ্ছা, আরেকটা কথা শুনেছিলাম যে ওখানে একটা বাস সিস্টেম আছে, বললেই আপনাকে ওখান থেকে বাস আপনাকে পাঠিয়ে দেবে, ট্রিটমেন্ট করা হবে, আপনারা সেই ফ্যাসিলিটি নিয়েছেন?
3: না, আমরা এখনো সেইটা পাইনি।
0: এবার বলুন যে আপনার বাচ্চা পড়াশোনা করতে কি ভালোবাসে?
3: মানে একদমই নয়, ও পড়াশোনা করতে মানে একদমই ভালোবাসে না, ওই ওর যখন মন চায় তখন একটু বসে, তারপর এমনি এমনি বাচ্চাদের মতো পড়াশোনা করতে পারে না, ওর ওইখানে পড়াশোনার সিস্টেম একটু আলাদা, যেমন হয়তো ডট জয়েনিং এর উপরে কিছু করালো, তারপরে ম্যাচিংটা যেমন এইগুলো ও পারে।
0: পড়াশোনা ছাড়া কোন কোন ব্যাপারে ওর ইন্টারেস্ট আছে?
3: ও নাচে, ও ও নাচে যায়, শনি রবি করে নাচের ক্লাস থাকে, আজকেও নাচের ক্লাসে গেছিল,
0: আচ্ছা,
3: ও নাচতে ভীষণ ভালোবাসে।
0: আমরা শুনে নিলাম অভিকের কথাও এবং অভিকের মার কাছ থেকেও জেনে নিলাম অভিক সম্বন্ধে নানা কথা। এরপর চলো আমরা সবার শেষে আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। এখন আমরা চলে এসেছি শ্রীরামপুর হুগলির অরবিন্দ পার্কের কাছে, এখানে চলে এসেছি, এখানে আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নেব। বলো, তোমার নাম কি?
2: রিদ্ধিমান দাস।
0: রিদ্ধিমান, কোন ক্লাসে পড়ো তুমি?
2: ও
0: রিদ্ধিমানের স্কুলের নাম কি?
2: বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়।
0: ঋদ্ধিমা।

0: পড়াশোনা করতে কেমন লাগে?
1: হ্যালো,
0: কখন যাও ঋদ্ধিমান স্কুলে?
1: 11টা 10-এ
0: বেশ, আর কখন বাড়ি ফেরো?
1: দুটো সময়?
0: আর ঋদ্ধিমান স্কুলে টিফিন নিয়ে যাও?
1: না,
0: টিফিন নিয়ে যাও না,
1: টিফিন দেয়।
0: টিফিন তোমাদের স্কুল থেকে দেয়। বেশ, ঠিক আছে। আর কি খেতে তোমার ভালো লাগে?
1: ফুচকা?
0: আর ফুচকা খেতে ভালো লাগে? ওরে বাবা রে বাবা, কটা ফুচকা খেতে পারো তুমি?
1: 10টা?
0: 10টা?
1: হ্যাঁ
0: আর টক জলটা?
1: হ্যাঁ, ওটা খেতে খেতে খেতে
0: এবার বলো, তোমার সাথে তো কতক্ষণ গল্প করলাম, তাই না?
1: হ্যাঁ,
0: এবার তুমি আমাদের কি শোনাবে বলো?
1: ছড়া
0: তাহলে একটা ছড়া শুনিয়ে দাও।
1: মনিরাম মনসি, কামড়াতে খনসি, নাক দিয়ে শাক খায়, কনিয়ের থাকায় টিভি থেকে ওই ধরে, মনে দিয়ে সই করে, চটেছে চলেছে চলেছে, টোটে বেটে হয়েছে।
0: ঋদ্ধিমানের আমরা একটা খুব সুন্দর কবিতা শুনে নিলাম, খুব ভালো। বোঝাই যাচ্ছে যে এরা কিন্তু চেষ্টা করে চলেছে। হ্যাঁ, প্রশিক্ষণপ্রাপ্ত টিচারের দ্বারা তারা যদি ঠিকভাবে প্রশিক্ষণ নেয়, নিশ্চয়ই তারা করতে পারবে জয়, এবং বলতে পারবে আমরা করব জয়। এরপর আমরা ঋদ্ধিমানের মায়ের সাথে একটু কথা বলে নেব, জেনে নেব ঋদ্ধিমান সম্বন্ধে। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলুন।
1: হ্যাঁ, চন্দ্রানী দাস।
0: আচ্ছা, ঋদ্ধিমানের প্রবলেমটা কোথায়?
1: সেরিব্রাল পলসি?
0: সেরিব্রাল পলসি। আচ্ছা, ঠিক আছে।
1: ও খুব গান শুনতে ভালোবাসে, গান করতেও ভালোবাসে, আর খেলতে ভালোবাসে।
0: আচ্ছা
1: ওই যে বলছে ক্যারাম খেলতে খুব ভালোবাসি।
0: আচ্ছা, ওর কি চলাফেরায় সমস্যা আছে?
1: হ্যাঁ সমস্যা, মানে মাঝে মাঝে পাটা ফলস হয়ে যায়, মানে
0: আচ্ছা,
1: তখন বসে পড়ে বা কেউ ঠেলে দিলে এগুলো ভয় পায়, যার জন্য ওকে আন্টিরা খুব সাবধানতা রাখে, এবং
0: আচ্ছা
1: আমি সেখানে থাকি, একবার তাকে ছুটি করে নিয়ে আসি।
0: আচ্ছা, আরেকটা কথা জানতে চাইছি, আপনারা যেখানে থাকেন ওখানে কোথাও কোন স্কুলে পড়াশোনা করে?
1: হ্যাঁ, এখানে আমাদের প্রাইমারি স্কুলে তো পড়ে, মানে
0: আচ্ছা
1: বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়, আমাদের এখানে প্রাথমিক ওখানে পড়ে, আর এছাড়াও স্পেশাল এডুকেশনের জন্য, মানে যেখানে এদের থেরাপি বা হয়, সেটা ওই শ্রীরামপুর চেষ্টার হোমে আছে,
0: হুম,
1: তো সেখানে ওকে নিয়ে যাওয়া হয়।
0: ওখানে কদিন যায়?
1: ওখানে সপ্তাহে একদিনই যায়,
0: আর বনহুগলিতেও একদিন যায়?
1: বনগুলিতেও একদিন যায়, তবে এখন এই মানে আমাদের এখানে বাসের প্রবলেমের জন্য এখন আর আমরা যেতে পারছি না, মানে 3 নম্বর বাসটা বন্ধ হয়ে গেছে।
0: আচ্ছা, আরেকটা কথা জানতে চাইছি যে ওরা বনহুগলিতে একটা খবর আছে যে
1: হ্যাঁ
0: আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের আপনাকে অত দূরে যেতে হবে না, ওরা এসে আপনার ঘরের কাছে এসে ট্রিটমেন্ট করবে, থেরাপি দেবে। তো সেটা অ্যাপ্লাই করেছেন?
1: না, সেটা অ্যাপ্লাই করিনি, কিন্তু আমার আমাদের আরো যারা বন্ধুরা আছে তা তাদের কাছে শুনেছি ওটা রিশরা অব্দি এসছে,
0: আচ্ছা
1: শ্রীরামপুর এখনো আসেনি,
0: আচ্ছা,
1: মানে রিশরা অব্দি এসছে। আমাদের কিছু মানে ওদের বন্ধুরা, তারা ওখানে বাসের মধ্যে একটা ক্লাস করায়,
0: হ্যাঁ
1: তো সেখানে ওরা অ্যাটেন্ড হয় 11টার সময়, মানে টাইম বলে দেয়, সেই টাইমে একজন একজন করে তাতে করায়, তো ওটা আবার রিশরা অব্দি এসছে, এখনো শ্রীরামপুরে চালু হয়নি, তবে হবে এটা আমি শুনেছি
0: আচ্ছা, তো
1: এইটুকুনি।
0: রিষড়া পর্যন্ত যদি আপনি শ্রীরামপুর থেকে রিষড়া অব্দি যদি নিয়ে যেতে পারেন, তাহলে বনহুগলি তো অনেক দূর।
1: হ্যাঁ সেটা তো অবশ্যই পারবো, না পারার কিছু নেই, কিন্তু সেই সিস্টেমটা তাদের আছে কিনা আমি সেটা জানি না।
0: আপনি কি জিজ্ঞেস করেছেন ওনাদেরকে?
1: না না, আমি তো যে ওর বন্ধুর মা তার সাথে কথা হয়েছে, মানে ওনাদের সঙ্গে সরাসরি কথা হয়নি, তো আমি এর পরের দিন ক্লাসে গেলে আর একবার ভাবছি কথা বলবো।
0: আমরা শুনে নিলাম ঋদ্ধিমানের মায়ের কথাও, জেনে নিলাম ঋদ্ধিমান সম্বন্ধেও নানা কথা। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে একটু যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা ঠিক মূল স্রোতে ফিরে আসতে পারবে। আজকে আমাদের অনুষ্ঠান আমরা করব জয় এই পর্যন্তই।

এতক্ষণ শুনলে আমরা করব জয় অনুষ্ঠানটি তোমাদের উপহার দিলেন তোমাদের মৌসুমিদি মৌসুমি সেনগুপ্ত।

0: ওই যে শুরুতেই বলেছিলাম, এমন এমন বন্ধুদের সঙ্গে কথা হলো যারা মনে প্রাণে বিশ্বাস করে এবং বলে আমরা করব জয়, এবং সত্যি সত্যি বাধা বিপত্তি পেরিয়ে প্রতিবন্ধকতা ভেদ করে, প্রতিবন্ধকতা ভেঙে তারা এগিয়ে চলেছে আর তাদের জয় সুনিশ্চিত করছে। এই বন্ধুদের জন্য আমাদের অন্তরের শুভেচ্ছা রইল। আমরা করব জয় অনুষ্ঠানের মধ্যে দিয়েই আজকের ছোটদের আসর শেষ করতে হচ্ছে, কারণ সময় একেবারে ফুরিয়েছে। আবার কথা হবে পরে। ভালো থেকো সকলে, অনেক অনেক আদর করে দিলাম তোমাদের। আজকে টাটা। আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ছোটদের আসর। উপস্থাপনায় ছিলেন শচীশ্মিতা গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান। আজ উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। লিপি আবিষ্কারের বহু আগে থেকেই মানুষ সঙ্গীতকে তার কান আর মনের সঙ্গী করেছে, তার কাছে খুঁজেছে প্রাণ এবং মনের আরাম। বিপদে সঙ্গীত হয়ে উঠেছে তার আশ্রয় আর ক্লান্তিতে বিশ্রাম। সেই সমস্ত সঙ্গীত লিপিবদ্ধ না হয়েও মুখে মুখে চলে এসেছে প্রজন্মের পর প্রজন্ম। খেতে কাজ করা কৃষক, নদীতে দাঁড় টানা মাঝিমাল্লা, নানান সম্প্রদায়ের নানান শ্রেণীর মানুষ তৈরি করেছেন তাদের আপন গান। স্থান, পেশা, ঋত, উৎসব সব কিছু মানুষকে দিয়েছে নিজস্ব সঙ্গীত রীতি ও শৈলী। মানব সভ্যতা যেমন যেমন আধুনিক হয়েছে, এই সমস্ত গান পেয়েছে বিশিষ্ট পরিচয়, যাকে এখন আমরা লোকগীতি বলে আখ্যা দিয়েছি। এবং তেমনি লোকগীতির একটি বিশেষ ধারা হল ভাওয়াইয়া গান, মাঝিমাল্লাদের বড় কাছের এই গান। আজকের মনের মতো গান অনুষ্ঠান জুড়ে থাকবে এই ভাওয়াইয়া গান এবং তার ইতিকথা, কিন্তু সহজে। তবে তার আগে প্রথমেই শুনুন এই দুটি ভাওয়াইয়া গান, শিল্পী শাশ্বতী দাশ।

ভাওয়াইয়া গান। উঁচু নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে, তার সেই সময় গান করলে সেই গানের সুরে তো অবশ্যই আধো ভাঙা বা ভাঁজ পড়ে যাকে বলা হয়, তাই না? আর এই রকম সুরে ভাঙা বা ভাঁজ পড়া গীতরীতিই ভাওয়াইয়া গানে বেশ লক্ষণীয়। কিন্তু আমরা সবাই তো জানি প্রেম বিয়োগে উদ্দীলিত গলার স্বর একেবারে জড়িয়ে আসে, যেমন হয় সেই রকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশ নিচের দিকে নেমে আসে। আর সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের একেবারে স্বকীয় বৈশিষ্ট্য। তেমনই একটি গান শুনুন রুনা লায়লার কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান মনের মতো গান। আর আজকের মনের মতো গান অনুষ্ঠান জুড়ে রয়েছে ভাওয়াইয়া গান ও কিছু কথা। আপনারা সবাই জানেন যে ভাওয়াইয়া গানের গায়কের আরও একটি বৈশিষ্ট্য হল গানের কথার উপরে ঝোঁক বা জোর দেওয়া, আর এর ফলেই গানের ভাঙনের রূপটি বেশ স্পষ্ট হয়ে ওঠে। আর এর মূল কারণ অবশ্যই গায়কের অসমান চলার পথ। মোষ বা হাতির পিঠেই হোক বা গরু বা মোষের গাড়ি চালনাতেই হোক, শব্দের উচ্চারণে তার প্রতিফলন ঘটে। এই যেমন ধরুন প্রাণ, আমরা সহজে বলি প্রাণ শব্দটি, সেটি এই ভাওয়াইয়া গানে ঝোঁক দিলে হয়, ভেঙে উচ্চারণ, তাতে শুনতে লাগে প্রাহান। এমনই একটি ভাওয়াইয়া গান এখন শুনুন সুখবিলাস বর্মার কণ্ঠে।

ছন্দের বিচারে ভাওয়াইয়া গানকে মূলত দাদরা, কাহারবা এবং তেওড়া এই তিনটি তালে নিবদ্ধ করা যায়। অবশ্য দাদরা তালের মাত্রা বিভাগের মতো আমরা যে মাত্রা বুঝি দাদরা তালের তিন তিন মাত্রা, সেই ভাগে কিন্তু ভাওয়াইয়ায় হয় না। ভাওয়াইয়ায় ব্যবহৃত হয় দুই চার মাত্রার দাদরা তাল। সেই কারণে এই ছন্দের চালকে বলা হয় সোয়ারি চাল বা সওয়ারি চাল। আবার কোথাও এটিকে মৈশালি ভাওয়াইয়াও বলা হয়। আর দাদরা তালের আরও এক প্রকাশভঙ্গি এখানে বেশ লক্ষণীয়, যাকে বলে তাল ফেরতা বা ডবল তাত দাদরা। আর প্রাকৃতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই তালের

সৃষ্টি। আর ভাওয়াইয়া গানের ভাব, ধরন এবং সুর অনুসারে শিল্পীরা একটি গ্রহণযোগ্য প্রকারভেদও তৈরি করেছেন। আসব সেই প্রকারভেদে, তবে তার আগে শুনুন এই গানটি সুমিত্রা রায়ের কণ্ঠে।

বা তালে দোতারার চুটকি দ্বারা মানে অঙ্গুলি দ্বারা আঘাত করে সেই বিশেষ ধরনের আঘাতকেই ক্ষীরোল ডাং বলা হয়। দড়িয়া ও দীঘল নাসা ভাওয়াইয়া কেমন? এই শ্রেণীর গানের শব্দ বিশেষ এবং অংশ বিশেষ দীর্ঘস্থায়ী মৃদু অথচ প্রাণ স্পর্শী তান সহকারে গাওয়া হয়ে থাকে। আর এই সুর একটানা স্রোতের মতো প্রসারিত দম বা শ্বাস সাপেক্ষ। আরেকটি বলা যায় মৈশাল ভাওয়াইয়া। এই গান গাওয়ার সময় মনে হয় গায়ক বা গায়িকা কোনো কিছুতে সওয়ার হয়ে চলেছেন এবং চলার ছন্দ গানের ছন্দে প্রকাশ পায়, তাই হলো মৈশালী বা সওয়ারি চাল। শুনুন আরও একটি ভাওয়াইয়া গান দোহার দল থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা এখন শুনছেন মনের মতো গান অনুষ্ঠান। ভাওয়াইয়া এবং দোতারা, ভাওয়াইয়া গানেতে দোতারা একে অপরের পরিপূরক। দোতারা ছাড়া ভাওয়াইয়া গান কিন্তু ভাবাই যায় না, তার অস্তিত্বই কল্পনা করা কঠিন। ভাওয়াইয়া গানের মূল বৈশিষ্ট্য হল গলার টান বা ভাঙা সুর। শিল্পী যখন গলায় এই ভাঙা সুর বা টান দেন, দোতারার তারে ঠিক সেই মুহূর্তেই এক ধরনের বিশেষ ছোঁয়া, যাকে বলে স্ট্রোক, দিয়ে সেই ভাঙা সুরের প্রতিধ্বনি তৈরি করা হয়। গানের তাল এবং লয় বজায় রাখতে দোতারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমন একটি গান শুনুন চিন্ময় আদকের কণ্ঠে।

ভাওয়াইয়া গান। এটি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে উত্তর জনপদ অর্থাৎ রংপুর অঞ্চলের গান হিসেবে বিশেষভাবে পরিচিত। উত্তরবঙ্গের কোচ রাজবংশীয়রাই এই গানের স্রষ্টা বলেই জানা যায়। আর এপার বাংলা অর্থাৎ ভারত, ভারতের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসামের গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলে বেশ প্রচলিত জনপ্রিয়। তবে সবচেয়ে বেশি প্রচলিত ও জনপ্রিয় ভাওয়াইয়া হল বাংলাদেশের রংপুর অঞ্চলের ভাওয়াইয়া। আর আমাদের এপার বাংলা আসামের গোয়ালপাড়া হল ভাওয়াইয়া গানের আদিভূমি, আর ওপার বাংলা রংপুর অঞ্চল হল ভাওয়াইয়া গানের উর্বর ভূমি বা চর্চা ভূমি। তিস্তা, ব্রহ্মপুত্র, অববাহিকা অঞ্চলে ভাওয়াইয়া গানের ব্যাপক প্রচার এবং প্রসারও ঘটেছে। তাই রংপুর অঞ্চলে রচিত ও গীত ভাওয়াইয়া গানকে অনেকে আবার রংপুরিয়া ভাওয়াইয়া গানও বলে থাকেন। ভাওয়াইয়া মূলত রংপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতির পরিচায়ক। এখন পরপর দুটি ভাওয়াইয়া গান শুনুন। প্রথমটি জয়তী চক্রবর্তীর কণ্ঠে, পরবর্তী শুনবেন ডক্টর মনিকা রায় কুণ্ডুর কণ্ঠে।

দোতারা নিয়ে গান গেয়ে বেড়ানো লোকেদের বাওদিয়া বাওদিয়া বলা হয়ে থাকে। আর যেমন ঠিক যে বেশি খায় তাকে খাওয়াইয়া, যে দেয় তাকে দেওয়াইয়া এবং যে নেয় তাকে নেওয়াইয়া, এই রকম বলা হয়ে থাকে। আর এই ক্ষেত্রে এই যে ভাব বা ভাও সম্বলিত গানগুলিকেই ভাওয়াইয়া বলা হয়ে থাকে। ভাব শব্দের অর্থ হচ্ছে অবশ্যই প্রেম, প্রীতি, প্রণয়, প্রকৃতি, ভক্তি, আবেগ। এবং এই ভাব শব্দের সঙ্গে ইয়া প্রত্যয় যুক্ত হয়েই ভাওয়াইয়া শব্দের উৎপত্তি। যাই হোক, এই ভাওয়াইয়া গান বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি শাখা। আজকের মনের মতো গান অনুষ্ঠানে চেষ্টা করলাম এমন অপূর্ব ভাওয়াইয়া গানকে ছুঁয়ে যেতে। আর ঘড়ির কাঁটা বলছে এই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিতেই হবে। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। যাওয়ার আগে

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে তরজা গান, পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পী বৃন্দ।

দিতে পারি দিতে পারি, আমার রাধার মন্দিরে তোমার দিতে পারি। শোনো, আমারে রাধা আমান করেছে, ও কালা বলি আমি তোমার কাছে, এবারে পায়ে ধরো

দেখো দেখো আমি দিতে পারি রাধার মন্দিরে তোমার প্রবেশ করতে। আচ্ছা বলো তো কালা, রাধার নামে একটাই কথা তোমার জিজ্ঞাসা করি, সিঁদুরের জন্ম দেখি কোথায় হলো, আজিকের সেই কথাটি তুমি বলো। সিঁদুরের জন্ম দেখি কোথায় হলো,

এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন শেখর মণ্ডল ও সহশিল্পী বৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুনুন আরও একটি তরজা গান বীণা দেবী ও স্বপন বসুর দ্বৈত কণ্ঠে।

এরপরে তে প্রণাম জানাই সভাস্ত সকলে, সবে মিলে দাও ধ্বনি হরি হরি বলে।

আসরে রাঙামু বাপের বেটা বলছে গো, তাহলে ওর কথাতেই প্রশ্নটা শুরু করি। দিক দেখি জবাব একটা শুধু প্রশ্ন করি, জবাব দিয়ে জানা, বেদ পুরাণের কথা দেখি কি আছে তোর জানা। আরে বাপের বেটা সবাই তো হয় এই জগতের মাঝে, বাপের বেটা সবাই তো হয় এই জগতের মাঝে।

করি তোমার চরণ। মাথার উপরে আছেন গুরু, আছেন ভগবান, অবোধ মন প্রণাম জানায়, দেখো আমি।

আমারে কথারে জবাব দেবে ওই তানা লোচন ছুড়ি ওই পাত্র লোচন দাস আমারে কথারে জবাব দেবে ওই পাত্র লোচন দাস এ যে দেখি কুজোর চিঠি হতে হয় সার বাবু এ যে

0: ছোটবেলা থেকেই জগদ্ধাত্রী মায়ের চালচিত্র তৈরি এবং কাঠামো তৈরি এবং পটচিত্রের এই ধরনের কাজগুলো দেখতে দেখতে খুব আকৃষ্ট হয়ে পড়ি।
1: ছোলা দিয়েই ম্যাক্সিমাম হতো, এখন ছোলা দিয়ে যে চালচিত্রটা এক চালে হতো সেটা আস্তে আস্তে ক্রমশ পরিবর্তন হলো, পাঁচ চালি হয়ে গেল।
0: আমাদের এই গ্রাম বাংলায় এক চালার ঠাকুরই বেশি হয়।
1: প্রত্যেকটা চালচিত্র ক্ষেত্রে পুরো একদম ভরাট থাকে এবং প্রথম দিকেও তো কি আপনার ওই পটচিত্র লাগানো তো একটা করে।
0: তবে জমাট কাজ থাকলে সময় লাগবে, আর যদি আপনি বলেন যে পটচিত্র তাহলে সেটা সময়টা অনেকটাই বেশি লাগবে।
1: মায়ের পটচিত্র থাকবে বিভিন্ন আকার আকৃতি দেবদেবীদের, তারপরে কলকা থাকবে।
0: পটচিত্রে বহু যুগ আগে থেকেই সাধারণত দেবতাদের উপরেই আঁকা হতো, কালের নিয়মে পরবর্তীতে রাধাকৃষ্ণের লীলার ওপর হতো।
1: এইটাকে করতে গেলে শিখতে গেলে একদম মানে আঠার মতো লেগে থাকতে হবে, তবে কাজ শিখতে পারবে, নালে পারবে না।
0: সাবিকেনা পুজোতেই এই পটচিত্র এবং চালচিত্রের প্রচলনটা বেশি আছে।
1: দেখুন বর্তমানে চালচিত্র ছাড়া ঠাকুর চলবে না।
0: ঠিক মতো সবাই মিলে যদি এগিয়ে আসে তবে এই শিল্পটিকে টিকিয়ে রাখা যাবে।
2: দুর্গা প্রতিমার চালচিত্র, দেবী প্রতিমার কাঠামোকে সঠিক অনুপাত দেওয়ার জন্য প্রতিমার কাঠামোর পিছনে চাল অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি বাঁশের কাঠামো ব্যবহার করা হয়। এই চালে বিভিন্ন গল্পকথা আঁকা হয়, তাই এর নাম চালচিত্র। চালচিত্র বাংলার পটচিত্রের একটি অংশ, নবাবী আমল থেকেই বাংলায় চালচিত্রের চল রয়েছে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে এই চালচিত্রের ধরন বদলেছে। দুর্গা প্রতিমার চালচিত্র সম্পর্কে আমরা কথা বলেছিলাম চালচিত্র শিল্পী বিপ্লব সেনগুপ্তের সঙ্গে, শুনব তার কথা।

0: নমস্কার বিপ্লব বাবু, শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার, আমি বিপ্লব সেনগুপ্ত।
0: আজ আলাপচারিতা হবে দুর্গা প্রতিমা চালচিত্র সম্পর্কে। চালচিত্র শিল্পের জগতে আপনি স্বনামধন্য শিল্পী, এই চালচিত্র তৈরির কাজ আপনি কতদিন ধরে করছেন?
1: 1990 থেকে 91 সাল থেকে এরকমই হবে আজ পর্যন্ত।
0: সেই সময় চালচিত্র তৈরির কাজ শুরু করলেন কিভাবে?
1: আমার অ্যাকচুয়াল বেড়ে ওঠা চন্দননগরে, মামার বাড়িতে। সেখানে সকলেই জানেন চন্দননগর জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। ছোটবেলা থেকেই জগদ্ধাত্রী মায়ের চালচিত্র তৈরি এবং কাঠামো তৈরি এবং পটচিত্রের এই ধরনের কাজগুলো দেখতে দেখতে খুব আকৃষ্ট হয়ে পড়ি এবং কালের নিয়মে আজ এত বছর পরেও আমি এই কাজের সাথে প্রফেশনালি যুক্ত হয়েছি।

0: আমরা বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমার আলাদা আলাদা চালচিত্র দেখতে পাই। দুর্গা প্রতিমার চালচিত্র মূলত কত রকমের হয়?
1: দুর্গা প্রতিমার চালচিত্র অ্যাকচুয়াল আমাদের এই গ্রাম বাংলায় এক চালার ঠাকুরই বেশি হয়, তবে কিছু কিছু অঞ্চল এবং কিছু কিছু জায়গায় বাংলা চাল বেশি হয়, আবার অনেকেই মঠ চৌকো চালও করেন। এটি সাধারণত ওরিয়েন্টাল প্রতিমার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। অর্থাৎ তিন ধরনের চালচিত্র আমরা দেখতে পাই।
0: এত রকমের চালচিত্রের মধ্যে আপনি কোন কোন ধরনের চালচিত্র তৈরি করেন?
1: সাধারণত এক চালাটাই আমার বেশি পছন্দ। এক চালার চালচিত্রের দেখতেও সুন্দর এবং সেটা ক্যারি করতেও সুবিধা হয়।
0: আমরা শুনলাম পটচিত্রের কথা। পটচিত্র দিয়ে যে চালচিত্র তৈরি হয়, তাতে কোন কোন বিষয় আঁকা হয়?
1: অ্যাকচুয়াল পটচিত্রে বহু যুগ আগে থেকেই সাধারণত দেবতাদের ওপরেই আঁকা হতো। কালের নিয়মে পরবর্তীতে রাধাকৃষ্ণের লীলার ওপর হতো, তারপরে অনেক ক্ষেত্রে দেখা গেছে শিবের গল্পের ওপর, আর এখন তো বিভিন্ন রকমভাবেই হয়।
0: এই পটচিত্র কিসের উপরে আঁকা হয়, আর এতে কোন ধরনের রং ব্যবহার করা হয়?
1: আমি অ্যাকচুয়াল শুরু করেছিলাম সুতির কাপড়ের ওপর, এবং সুতির কাপড়ের ওপরে সাধারণত খড়ি মাটি আঠা দিয়ে লাগিয়ে শুকিয়ে নিয়ে তার ওপরে রঞ্জক এবং ভূষো কালি অথবা কাঠ পুড়িয়ে যে গুঁড়োটা করে তাকে আঠা দিয়ে মিশ্রণে কালো রং তৈরি করে হলুদ গুঁড়ো, এসব আগে তো অত রং ছিল না, এখন তো অনেক রকমের রং বেরিয়ে গেছে। তবে এখন যেটা করা হচ্ছে প্লাইবোর্ড, বাটাম, পেরেক, ডিস্টেম্পার এবং যে কোনো ধরনের অ্যাক্রিলিক রং দিয়েই করা হয়ে থাকে।
0: পটচিত্র ছাড়া অন্যান্য চালচিত্র তৈরি করার ক্ষেত্রে কোন কোন সামগ্রী ব্যবহার করেন?
1: অন্যান্য চালচিত্রের ক্ষেত্রেও একই সিস্টেম। এখন আধুনিক যুগে প্লাইবোর্ড, বাটাম, পেরেক, শোলা, থার্মোকল, কাগজ বিভিন্ন ধরনের বেরিয়েছে, আঠা এবং রং। হ্যাঁ, আর সর্বোপরি বলি তুলিটা সাধারণত সব জায়গায় লাগে।
0: আমরা বিভিন্ন ধরনের চালচিত্রের কথা শুনলাম, কোন ধরনের চালচিত্র তৈরি করতে কত সময় লাগে?
1: না, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার চালচিত্রের পরিমাপের ওপর এবং প্রতিমা বা ঠাকুরের পরিমাপের ওপর, বা তার হাইট কত সেই ধরনের, এবং কী ধরনের চালচিত্র করবেন। যদি 2 ফুটের একটা চালচিত্র করেন তার সময় এবং 20 ফুটের চালচিত্র করলে তার একটা সময়, এটা ওরমভাবে বলা যায় না। তবে জমাট কাজ থাকলে অনেকটাই সময় লাগবে। আর যদি এটা বলছি চালচিত্রের ক্ষেত্রে, আর যদি আপনি বলেন যে পটচিত্র, তাহলে সেটা সময়টা অনেকটাই বেশি লাগবে।
0: অঞ্চল ভেদে চালচিত্র শিল্পের চাহিদা কেমন?
1: খুব সুন্দর প্রশ্ন। দেখুন, যেখানে সাবেকিয়ানা আছে যে সেখানেই এই পটচিত্র অথবা চালচিত্র থাকবে, তবে এই শিল্প চিরন্তন সত্য, চাহিদা আছে, তবে বোঝার এবং সেটাকে গ্রহণ করার মতন দর্শক খুব কম।
0: আমরা দুর্গা প্রতিমার চালচিত্রের কথা শুনছি। দুর্গাপুজো ছাড়াও অন্যান্য পুজোয় চালচিত্রের প্রচলন রয়েছে কি?
1: অবশ্যই আছে, কারণ পুজোর এই ধরনের চালচিত্র বা পটচিত্র প্রতিমার পেছনে দিলে একটা বেশ তৈরি হয় এবং দেখতে সুন্দর লাগে। এই প্রচলন অনেক যুগ ধরেই চলছে। দুর্গা প্রতিমা ছাড়াও চন্দননগরের জগদ্ধাত্রী চালচিত্র ছাড়া মানানসই হবেই না। তারপরে মা কালীরও আছে, মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মা মনসা, এবং আরও অনেক ঠাকুরেরই চালচিত্র এখন তৈরি হচ্ছে।
0: বহু বছর ধরে চালচিত্র তৈরির কাজ আপনি করছেন, আপনি আগে কেমন কাজ করতেন আর এখন আপনার কাছে কাজের বরাত কেমন আসছে?
1: প্রথমেই আপনাকে বলি, আমি শুধু এই চালচিত্রের মধ্যেই থেমে নেই। আমরা চালচিত্রের ছাড়াও অনেক সারা বছরই বিভিন্ন আর্টওয়ার্কের কাজকর্ম করে থাকি।

0: তার মধ্যে চালচিত্র যে যেরকম বলে সেরকম ভাবে করে দেওয়া হয়, তবে পটচিত্রটা খুব একটা আসে না। হ্যাঁ, যেটা পটচিত্রটা সাধারণত গ্রামগঞ্জের দিকেই বেশিরভাগ এখনো তাও দেখা যাচ্ছে, আর বনেদি পুজোতে এবং সাবেকেনা পুজোতেই এই চাল পটচিত্র এবং চালচিত্রের প্রচলনটা বেশি আছে।
1: এখনকার প্রযুক্তি নির্ভর সময়ে চালচিত্রের কদর কতটা করা হয়?
0: না না, কদর থাকবেই, কদর আছে। বনেদি এবং সাবেকিয়ানার পুজোর যে ঢং যে যে জায়গায় আছে, যতদিন থাকবে ততদিন এই পটচিত্র এবং চালচিত্র থাকবে, কদর তো আছেই। কিন্তু এখনকার পুজো উদ্যোক্তারা এতে খরচ করতে খুব একটা আগ্রহী নন।
1: এই শিল্পের ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হতে পারে বলে আপনার মনে হয়?
0: না, একদমই যে ভবিষ্যৎ নেই তা নয়, ঠিক মতো সবাই মিলে যদি এগিয়ে আসে তবে এই শিল্পটিকে টিকিয়ে রাখা যাবে। যেখানে ইউনেস্কো সম্মান দিচ্ছে এবং এই পটচিত্রের ওপর অনেক রকমের কাজের চিত্র শিল্পীরা তুলে ধরছেন, সেখানে আমার মনে হয় পুজো উদ্যোক্তারা এবং দর্শকরা যদি এটাকে গ্রহণ করে এবং সরকারি হিসেবে যদি এটাকে সাবমিট করা হয়, আমার মনে হয় আশা করি এই পটচিত্র এবং চালচিত্রের মাধ্যমে অনেকেরই জীবন নির্বাহ হবে।
1: ধন্যবাদ বিপ্লব বাবু। প্রত্যেক চালচিত্র শিল্পীর সাধনা সৃষ্টি চিরকাল থেকে যাক বাংলার জীবন্ত অধ্যায়ে।
0: সকলে ভালো থাকবেন।

দুর্গা প্রতিমার চালচিত্র নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলেছিলাম আরও একজন শিল্পীর সঙ্গে, কলকাতার কুমারটুলিতে যার সৃষ্টির জুড়ি মেলা ভার। তিনি চালচিত্র শিল্পী রঞ্জিত সরকার। শুনব তাঁর কথা।

0: নমস্কার রঞ্জিত বাবু, শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আজ আমরা কথা বলবো দুর্গা প্রতিমা চালচিত্র নিয়ে। আপনার কাছে শুনবো দেবীর প্রতিমা চালচিত্র তৈরির কাজ আপনি কতদিন ধরে করছেন?
1: আমার নয় নয় করে ধরুন 40 থেকে 45 বছর অভিজ্ঞতা আছে কাজের মধ্যে।
0: আপনার এই সুদীর্ঘ যাত্রা শুরু হয়েছিল কিভাবে?
1: দেখুন, আমরা যখন এই শিল্পটা শিখেছি বাবার হাত ধরে শিখেছি 1990 সালে, যখন আমরা কাজ শিখেছি, সোলারই কাজ শিখেছি এবং কলকা চালচিত্র সমিতি কাজ শিখেছি, এবং আমাদের বিভিন্ন রকম সোলার মডেলও তৈরি হতো, সেটাকে কেন্দ্র করে চালচিত্র সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু সোলার চালচিত্রের জমজমা ছিল, প্রতিমা ঠাকুর নিত শিল্পী ঘর থেকে, আমাদের চালচিত্র ছাড়ার জন্য আসতো এবং সোলা দিয়েই ম্যাক্সিমাম হতো। এখন সোলা দিয়ে যে চালচিত্রটা এক চালে হতো, সেটা আস্তে আস্তে ক্রমশ পরিবর্তন হলো, পাঁচ চালি হয়ে গেলো। পাঁচ চালি ক্ষেত্রে আগে হতো একরকম কলকা লাগানো হতো এক সাইড, তারপর ধীরে ধীরে বিল্ড আপ করে দ্বিতীয় ধাপ এলো, তৃতীয় ধাপ এলো। এখন হলো কি, প্রত্যেকটা চালচিত্র ক্ষেত্রে পুরো একদম ভরাট থাকে, এবং প্রথম দিকে হতো কি আপনার ওই পটচিত্র লাগানো হতো একটা করে, মানে মা দুর্গার মহিষাসুরের যে রূপগুলো ছিল ওগুলো পটচিত্র লাগানো হতো, মানে কলকার পিছন দিয়ে লাগানো হতো তলা থেকে, তো সেটা ছিল একরকম, সেটা মাটির ক্ষেত্রে হতো, কিন্তু সোলার ক্ষেত্রে এগুলো চলতো না। এবার এইভাবে করতে করতে চালচিত্র সোলার থেকে তৈরি হলো। এখন আমরা ম্যাক্সিমাম কাজ করি গোল্ডেনে কাজ করি, অর্থাৎ গোল্ডেনে কাজ 80% হয় আর 20% হয় সোলার। এখন আমার দোকানে যেগুলো দেখছেন সেগুলো সবই ঝুড়ি চুমকি চালচিত্র। এখন মানুষের রুচির পরিবর্তন, পছন্দের পরিবর্তন, সঙ্গে সঙ্গে এটারও পরিবর্তন চলে এসছে, যার ফলে কি এখন আমাদের বাজার অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী সব কিছু তৈরি করতে হয়।

0: আপনি বিভিন্ন ধরনের চালচিত্রের কথা বললেন, আপনি নিজে কোন কোন ধরনের চালচিত্র তৈরি করেন?
1: দেখুন, প্রথম দিকে একচালি ছিল, সবটাই একচালি হতো, মানে তখন ওই ছাড়া ছাড়া প্রতিমা হতো না। এবার ওটাকে ভেঙে পাঁচচালি করালো, পাঁচচালি করলে কি ঠাকুরটা ছড়িয়ে গেল, পরপর দাঁড়িয়ে গেল, এটা একটা ধরন। আবার কেউ হয়তো পটচিত্র লাগিয়ে চালচিত্র করছে, সেখানে কলকা থাকছে, সেটা এক ধরনের। আবার কেউ হয়তো থিমের মধ্যে চালচিত্র করছে, সেটা এক ধরনের। মানে মানুষের ঠাকুরের প্রতিমার অনুযায়ী সেই চালচিত্র তৈরি করতে বিভিন্ন রকম রূপ দেওয়া যেতে পারে, এটা বিভিন্ন ভ্যারাইটি ভাবে হতে পারে। প্রথম দিকে আমরা সোলার করেছি একচালে, তারপরে পটচিত্র দিয়ে করেছি, তারপরে চলে এলো পাঁচচালি, সেটা স্টেপ বাই স্টেপ কলকা লাগানোতে হতো। এখন হচ্ছে কি, চালচিত্রের ক্ষেত্রে পুরোটাই ভর থাকতে হবে, মানে মা দুর্গার চালচিত্র পর চলতে চলতে একটা জায়গায় থামবে, যাতে কলকাই দেখা যায়। এবার অনেক আছে না, পিছনটা পরীক্ষা দেবে, মায়ের পটচিত্র থাকবে, বিভিন্ন আকার আকৃতি দেবদেবীদের, তারপরে কলকা থাকবে। এই যে ভেরিয়েশন, এটা কিন্তু বর্তমানে চলছে, কেউ কম আর বেশি।
0: এই যে পটচিত্রের কথা উল্লেখ করলেন, এখনকার সময় এর কতটা গুরুত্ব রয়েছে?
1: যেগুলো বাড়ির ঠাকুর সেখানে কিন্তু পটচিত্র থাকবেই, সেখানে পটচিত্রটা ঠাকুর তৈরি পুজোই হবে না, এটা হচ্ছে আলাদা একটা ঘরানা। বাড়ির ক্ষেত্রে একটা অন্যরকম চলে এসছে, যদি সাবেকি ঠাকুর হয়, যেমন বাগবাড়ির ঠাকুর হয়, তাহলে কিন্তু পটচিত্র দিতেই হবে। আর এখন থিম সাবেকি নিয়ে একটা আভিজাত্য নিয়ে নতুন মেলবন্ধন করে তা বিভিন্ন শিল্পীরা করে, সেখানে আর পটচিত্র চলবে না, কারণ আধুনিক ব্যাপারটা ডুবে গেলে সেখানে চালচিত্র থাকবে না। কিন্তু সাবেকি প্রতিমা চালচিত্রে পটচিত্র দিতেই হবে, নাহলে সেখানে বেমানান থাকবে। অতএব অবশ্যই বাড়ি পুজোতে পটচিত্র থাকবেই।
0: আপনি অনেক চালচিত্র তৈরি করেছেন, বিশেষ কোনো চালচিত্র তৈরির কাজ কখনো করেছেন?
1: বিশেষ বলতে ধরুন, এখন আধুনিক যুগ চলছে, পদ্ধতি পাল্টেছে, মানুষ আসছে, আমার পছন্দ অনুযায়ী করছি, সেটা কিন্তু সামান্য, কারণ আমরা আমাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী চালচিত্র করি, যাতে সবাই অ্যাকসেপ্ট করতে পারে। কারণ পছন্দ অনুযায়ী করতে গেলে সেটা একটা দুটো হয় কদাচিৎ, সেটা নগণ্য বলতেই চলে যায়।
0: দীর্ঘদিন ধরে চালচিত্র তৈরির কাজ আপনি করছেন, চালচিত্র শিল্পে কি কি বদল আপনি দেখলেন?
1: প্রথম দিকে হাতে কলমে সোলা কেটে চালচিত্র কলকা তৈরি হতো, সেটা একটা পদ্ধতি ছিল। এখনই হচ্ছে কি, জড়ি দিয়ে চুমকি দিয়ে কলকা তৈরি করে সেটা লাগানো হচ্ছে। আবার অত্যাধুনিক বললে বিভিন্ন রকম জিনিস মার্কেটে পাওয়া যাচ্ছে, সুরাট থেকে গুজরাট থেকে আসছে, সেগুলো আমরা পারচেস করছি। কোথায় কী যে পুটাপ করতে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সেটা চালচিত্রে পিস অনুযায়ী লাগিয়ে দিচ্ছি, এটা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, থার্ড স্টেপ। এবং আমার দোকানে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু এখন ব্যাপক হারে চলছে, এবং এটাই আমরা মার্কেটের চাহিদা অনুযায়ী বাজার অনুযায়ী তৈরি করছি, এটা একটা বদল বলতে পারেন।
0: এখন তো আধুনিক ধাঁচের দুর্গা প্রতিমা বেশি জনপ্রিয়, সেই অনুযায়ী চালচিত্রের বর্তমান চাহিদা কেমন?
1: দেখুন, বর্তমানে চালচিত্র ছাড়া ঠাকুর চলবে না। আগে আমরা দেখেছি ঠাকুর চালচিত্র ছাড়াই ঠাকুর যেত, মুষ্টিমেয় পার্টি তার চালচিত্র নিত, অনেকে নিত না, কিন্তু এখন প্রত্যেকটা প্রতিমার ক্ষেত্রে চালচিত্র লাগবেই, সেটা জরির হোক, সোলার হোক, থার্মোকোলে হোক, অন্য কোনো মেটার হোক, ফাইবারগ্লাস হোক, থাকবেই। অতএব চালচিত্রের চাহিদা কিন্তু বর্তমানে ব্যাপক হারে আছে, এবং চালচিত্র ছাড়া ঠাকুর হয় না। এমনকি ছোটো ছোটো লক্ষ্মী প্রতিমা যদি হয়, সেক্ষেত্রেও চালচিত্রের ব্যবহার উল্লেখযোগ্য থাকছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ঠাকুরের আকৃতিটা বা পরিবেশটা পাল্টে যায়, এবং তার লুকিংটা আলাদা হয়ে যায়। এর জন্য চালচিত্রে একটা বৃহৎ চাহিদা এসছে, এবং আমরা একটা ব্যাপক এইবারে মার্কেট পাচ্ছি।
0: আগামী দিনে এই শিল্পের অবস্থা কেমন হবে বলে আপনার মনে হয়?
1: দেখুন, আমরা একটা প্রজন্ম কাজ করছি এই প্রজন্মে, তা আমরা দীর্ঘদিন এই ব্যবসাকে ধরে রেখেছি, কিন্তু আগামী প্রজন্মের ছেলেমেয়েদের সংখ্যা কম, তারা কিন্তু পড়াশোনা শিখছে এবং এটার মধ্যে আসতে চাইছে না, কারণ সবাই এডুকেশন করছে, চাকরি বাকরি দিচ্ছে। এইটাকে করতে গেলে, শিখতে গেলে একদম মানে আঠার মতো লেগে থাকতে হবে, তবে কাজ শিখতে পারবে, নাহলে পারবে না। তবে আগামী দিনে অনেকেই নিত্য নতুন কাজ করছে, থিমের কাজ করছে, চালচিত্র করছে, অনেক কিছু করছে, তবে এটা তো হাতের কাজ। কুমারটি মানে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানে কুমারটি ছাড়া ভাবা যায় না, এটা কিন্তু বর্তমান সময় বলুন, আগামী পিছিয়ে গেলে বলবেন বা আগামী দিনে বলবেন, এর একটা ব্যাপক চাহিদা আছে, এখানে একটা ভবিষ্যৎ আছে। মানে মানুষের হাতের কাজ যে একটা সারা পৃথিবীব্যাপী বিশ্ববিখ্যাত জায়গা হয়ে গেছে কুমারটুলি, এটা কোনো ভুলের ব্যাপার নয়, অতএব এটা চাহিদা আছে।
0: ধন্যবাদ রঞ্জিতবাবু, প্রতিটি প্রজন্মই বাংলার এই অনন্য ঐতিহ্যকে মনে প্রাণে বাঁচিয়ে রাখবে, সেই আশাই রাখি।
1: আচ্ছা, নমস্কার রইল সবাই।

0: ধন্যবাদ।
1: বছরের পর বছর অক্লান্ত নিষ্ঠা সহকারে চালচিত্র তৈরি করছেন যারা, আজ কথা হল তাঁদের সঙ্গে। শুধু বাংলাই নয়, চালচিত্রের সৌন্দর্যের আলোয় আলোকিত হোক বিশ্বের প্রতিটি কোণ। দেবী প্রতিমার চালচিত্রে বাংলার পুরাণের কথা, ইতিহাসের কথা সন্ধান পাক জিওন কাঠির। দুর্গা প্রতিমার চালচিত্র সম্পর্কে শুনলেন শিল্প প্রাঙ্গণে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা মীনাক্ষী বসু, ভাষ্য বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শেষ হল আজকের অনুষ্ঠান, কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনুন একটি গান শান ও ঈশানী নাগের দ্বৈত কণ্ঠে।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

প্রথম রোমগীতি শুনবেন রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠে। গীতিকার সৌমিত্র মজুমদার, সুরকার উদয় কুমার দাস।

রম্যগীতি এখন আবারও রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠে। গীতিকার প্রশান্ত সাহা, সুরকার উদয় কুমার দাস।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে রম্যগীতিতে শিল্পী মানসী ঘোষ দস্তিদার, গীতিকার জিয়াউর রহমান, সুরকার অচিন্ত বন্দ্যোপাধ্যায়।

রোমগীতিতে এবারেই শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, গীতিকার মনীন্দ্র ঘোষ, সুরকার স্বপন মাসচরক।

আজ রম্যগীতির অন্তিম নিবেদনে রইল মলয় ঘোষের কণ্ঠে, সুরকার অশোক রায়, গীতিকার বিজ্ঞানেশ্বর ভট্টাচার্য।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায় লেখা আছে।

নথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে, ইতিহাসের কাছে ফেরা। প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প।

কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজ মাইক্রোফোনের এপারে তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত। আজ 26শে সেপ্টেম্বর। ক্যালেন্ডারের পাতায় হয়তো এটা আর পাঁচটা সাধারণ দিনের মতোই একটা দিন, কিন্তু বাঙালি জাতি এবং আধুনিক ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারবে আজকের এই দিনটি এক মহালগ্নের সাক্ষী। আজ থেকে 200 বছরেরও আগে পরাধীন ভারতবর্ষের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যার একাগ্রতা, পাণ্ডিত্য এবং অসীম সাহসিকতা বাংলার সমাজ ব্যবস্থার এক অন্ধকার অধ্যায়কে চিরতরে মুছে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজ আমরা স্মরণ করছি সেই মহামানবকে, আমাদের সবার পরম শ্রদ্ধেয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আজ তার জন্মদিন, তাই আজকে অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানের এই পুরো সময়টা আমরা কাটাবো সেই সিংহ হৃদয় পুরুষের জীবনের নানা জানা অজানা রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক গল্পের সঙ্গে। সময়টা 1820 সাল, 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন। মেদিনীপুর জেলার, যা তৎকালীন হুগলি জেলার অন্তর্গত ছিল, সেই বীরসিংহ গ্রামের এক দরিদ্র অথচ অত্যন্ত নিষ্ঠাবান একান্নবর্তী ব্রাহ্মণ পরিবারে জন্ম হল একটি পুত্র সন্তানের। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্রের পিতামহ অর্থাৎ ঠাকুরদাতা রামজয় তর্কালঙ্কার ছিলেন একজন তেজস্বী এবং স্পষ্ট বক্তা পণ্ডিত। তিনি যখন সদ্যজাত নাতিকে প্রথমবার কোলে তুলে নিলেন, তখন শিশুটির কপাল আর চোখের দীপ্তি দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এ কোনো সাধারণ শিশু নয়, এই শিশু ভবিষ্যতে তার বংশের নাম উজ্জ্বল করবে। তিনি আদর করে তখন শিশুটির নাম রাখলেন ঈশ্বরচন্দ্র। এই ঈশ্বরচন্দ্র যে একদিন সত্যি বাংলার বুকে এক নতুন ঈশ্বর হয়ে অবতীর্ণ হবেন, তা হয়তো সেদিন রামজয় তর্কালঙ্কার নিজের অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন। কিন্তু তাদের সংসারে তখন চরম অভাব। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় গিয়ে সামান্য কয়েক টাকার বিনিময়ে চাকরি করেন, তা দিয়ে সংসার চালানোই দায়। সেখানে ছেলেকে কিভাবে উপযুক্ত শিক্ষা দেবেন তা নিয়ে তাদের চিন্তার আর অন্ত ছিল না। কিন্তু মা ভগবতী দেবী ছিলেন সাক্ষাৎ করুণাময়ী দেবী। তিনি তার সন্তানকে ছোটবেলা থেকেই কেবল বইয়ের বিদ্যা নয়, মানুষের প্রতি ভালোবাসার পাঠ দিয়েছিলেন। মায়ের সেই শিক্ষাই ঈশ্বরচন্দ্রের জীবনে মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। বাল্যকালে গ্রামের পাঠশালায় সনাতন বিশ্বাস নামে এক গুরুমশায়ের কাছে ঈশ্বরচন্দ্রের শিক্ষাজীবন শুরু হয়। অত্যন্ত প্রখর মেধা আর অদম্য স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি। পাঠশালার শিক্ষা শেষ করতে তার বেশি সময় লাগেনি। গ্রামের পাঠশালার পড়াশোনা শেষ করার পর পিতা ঠাকুরদাস সিদ্ধান্ত নিলেন ছেলেকে উচ্চশিক্ষার জন্য কলকাতায় নিয়ে যাবেন। সালটা তখন 1828, ঈশ্বরচন্দ্রের বয়স তখন মাত্র 8 বছর বয়স। মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে কলকাতা প্রায় 52 মাইলের দীর্ঘ পথ। তখনকার দিনে তো আজকের মতো বাস, ট্রেন, মোটরগাড়ি কোনো কিছুরই ব্যবস্থা ছিল না। পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। 8 বছরের ছোট্ট ঈশ্বরচন্দ্র বাবার হাত ধরে হাঁটতে শুরু করলেন কলকাতার উদ্দেশ্যে। এই যাত্রাপথেই ঘটেছিল তার জীবনের অন্যতম এক বিস্ময়কর ঘটনা, যা আজও কিন্তু আমাদেরকে অবাক করে। কি ঘটনা তোমরা অনেকেই হয়তো জানো, তবু আমি আবারও আজকের আড্ডায় তোমাদেরকে সেই গল্প বলবো। তবে তার আগে এই মুহূর্তে একটা গান রইল তোমাদের জন্য, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। এই গানটা তোমার জন্য।

সেই মহামানবের জন্মদিনে আজকে তাকেই আমরা স্মরণ করছি। কথা বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। আজকে তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত। গান শুনতে যাওয়ার আগে যে গল্পের কথাটা বলছিলাম, তোমরা সকলেই হয়তো শুনেছ ছোট থেকে এই গল্পটা, কারণ এরকম একটা অনুপ্রেরণামূলক গল্প আমরা ছোট থেকে অনেকেই শুনেছি, মানে এটা না শোনার কথাই নয়। তো যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় আসছেন, তখন হাঁটতে হাঁটতে ছোট্ট ঈশ্বর বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা কলকাতার কত দূর? বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় রাস্তার পাশে পোঁতা একটা পাথরের খুঁটি দেখিয়ে বললেন, ওই দেখো মাইলস্টোন, ইংরেজরা রাস্তার ধারে ধারে এগুলো পুঁতে রেখে গেছেন, ওতে ইংরেজিতে লেখা কলকাতার কত দূরে। ছোট্ট ঈশ্বর তো ইংরেজি সংখ্যা কিছুই জানতেন না তখনও, কিন্তু তিনি অত্যন্ত কৌতূহলী হয়ে লক্ষ্য করতে লাগলেন যে সেই পাথরগুলোকে প্রথম থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে লেখা আছে ১৯, এর পরেরটায় ১৮, তার পরেরটায় ১৭। তার প্রখর বুদ্ধি দিয়ে তিনি এক লহমায় বুঝে গেলেন যে এই সংখ্যাগুলো ক্রমশ কমছে, এবং এর মাধ্যমেই তিনি ১ থেকে ৯ এবং ০, এই সবকটি ইংরেজি সংখ্যা একেবারে নিখুঁতভাবে চিনে ফেললেন। তখন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে তার ৮ বছরের ছেলে শুধুমাত্র রাস্তার মাইল ফলক দেখে নিজে নিজেই ইংরেজি সংখ্যা শিখে ফেলেছে। তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলের মেধা সাধারণ মানুষের ধারণার বাইরে। কলকাতায় এসে বড়বাজারে জগদ্দুর্লভ সিংহের বাড়িতে তাদের আশ্রয় জুটল, কিন্তু সেখানে ঈশ্বরচন্দ্রকে রান্নাবান্না থেকে শুরু করে ঘরমোছা বাসন মাজার সব কাজ নিজের হাতে করতে হতো। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে যখন পড়তে বসতেন, তখন ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলের পয়সাটুকুও তাদের ছিল না। কিন্তু যার মনের ভেতরে শিক্ষার আগুন জ্বলছে তাকে কি অভাব দমিয়ে রাখতে পারে? কখনোই না। ছোট্ট ঈশ্বর রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়ে পড়তেন, রাস্তার ধারে গ্যাস পোস্টের নিচে

নিচে দাঁড়িয়ে তিনি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতেন। 1829 সাল তিনি ভর্তি হলেন কলকাতার বিখ্যাত সংস্কৃত কলেজে। সেখানে তিনি একে একে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, স্মৃতি এবং জ্যোতিষশাস্ত্রে অসাধারণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন। তার মেধার পাণ্ডিত্যের মুগ্ধতায় সংস্কৃত কলেজের অধ্যাপকরা 1839 সালে মাত্র 19 বছর বয়সে তাকে এক ঐতিহাসিক উপাধি প্রদান করেন। সেই উপাধিটি হল বিদ্যাসাগর। হ্যাঁ, সেই দিন থেকেই বীরসিংহের এই ছোট্ট ঈশ্বরচন্দ্র হয়ে উঠলেন আপামর বাঙালির পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষাজীবন শেষে তিনি যখন কর্মজীবনে প্রবেশ করলেন, তখন তার লক্ষ্য হল বাংলার শিক্ষা ব্যবস্থা আর ভাষাকে এক নতুন রূপ দেওয়া। আজ আমরা যে ঝরঝরে সুন্দর বাংলা ভাষার কথা বলি, বই পড়ি, তার ভিত্তি কিন্তু বিদ্যাসাগর মশাইয়েরই তৈরি করা। বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য ছিল অত্যন্ত জটিল, সংস্কৃত ঘেঁষা এবং সাধারণ মানুষের একেবারেই বোধগম্য নয়। তিনিই প্রথম বাংলা ভাষায় যতিচিহ্ন বা কমা, পূর্ণচ্ছেদ ইত্যাদির সুনির্দিষ্ট ব্যবহার চালু করলেন। ভাষাকে করলেন নদীর জলের মতো সাবলীল। শুধু তাই নয়, বাঙালির ঘরে ঘরে প্রথম শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য 1855 সালে তিনি প্রকাশ করলেন তার অমর সৃষ্টি বর্ণপরিচয়। আজও এই এত বছর পরেও যখন কোনো বাঙালি শিশু প্রথম পড়াশুনো করেন, তখন তার হাতে এই বর্ণপরিচয়ই তুলে দেওয়া হয়। জল পড়ে পাতা নড়ে, এই সহজ ছন্দের মাধ্যমেই আমরা প্রথম ভাষার জগতে পা রাখি। শিশুদের জন্য তিনি আরও লিখলেন কথামালা, বোধোদয়, চরিতাবলী, আর বড়দের জন্য সংস্কৃত ও ইংরেজি থেকে অনুবাদ করলেন শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, আরও কত অমর সাহিত্য। তাকে বাংলা গদ্যের জনক বলা হয়, আর তা যে অক্ষরে অক্ষরে সত্য তা তার সৃষ্টি প্রমাণ করে। তবে বিদ্যাসাগর কিন্তু কেবল একজন সাহিত্যিক বা শিক্ষাবিদই ছিলেন না, তিনি ছিলেন এক আপোষহীন বিপ্লবী। সংস্কৃত কলেজে অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর তিনি দেখলেন সেখানে কেবল ব্রাহ্মণ আর বৈদ্য পরিবারের ছেলেদেরই পড়াশুনো করার অধিকার রয়েছে। তিনি বজ্রকণ্ঠে তার প্রতিবাদ করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষার উপর কোনো বিশেষ জাত বা ধর্মের একচেটিয়া অধিকার থাকতে পারে না। তাঁরই একক প্রচেষ্টায় সংস্কৃত কলেজের দরজা খুলে গেল হিন্দু সমাজের সকল বর্ণের ছাত্রদের জন্য। একই সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন কেবল সংস্কৃত পড়লে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না, তাই তিনি কলেজে ইংরেজি শিক্ষাও বাধ্যতামূলক করলেন। গ্রামে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিজের উদ্যোগে মেদিনীপুর, হুগলি, বর্ধমান আর নদিয়া জেলায় একের পর এক স্কুল প্রতিষ্ঠা করতে লাগলেন। নারী শিক্ষার প্রসারেও তার অবদান ছিল অবিস্মরণীয়। ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সঙ্গে মিলে তিনি প্রতিষ্ঠা করলেন বেথুন স্কুল। সেই সময় মেয়েদের বাড়ির বাইরে বেরোনো ছিল এক প্রকার অপরাধ। বিদ্যাসাগর নিজে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে সুঝিয়ে মেয়েদেরকে স্কুলে নিয়ে আসতেন। তার গাড়ির গায়ে লেখা থাকত, মেয়েদেরকেও ছেলেদের মতো সমান যত্ন নিয়ে বড় করতে হবে এবং শিক্ষা দিতে হবে। কিন্তু বন্ধুরা, বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন আর রক্তক্ষয়ী সংগ্রামটি ছিল সমাজ সংস্কারের সংগ্রাম, বিশেষ করে বিধবা বিবাহ প্রচলনের সংগ্রাম। 19 শতকের বাংলায় নারীদের অবস্থা ছিল অবর্ণনীয়। কৌলিন্য প্রথার বিষাক্ত ছোবলে সমাজের বুক থেকে মানবতা যেন হারিয়ে গিয়েছিল। 60-70 বছরের বৃদ্ধের সঙ্গে 5-6 বছরের অবোধ বালিকার বিয়ে দেওয়া হতো। সেই স্বামী কয়েকদিন পরেই মারা যেতেন, আর তখন সেই ছোট্ট বালিকার উপর নেমে আসত বৈধব্যের চরম অভিশাপ। একাদশী থেকে শুরু করে সারা জীবন নিরামিষ খাওয়া, কোনো শুভ কাজে অংশ না নেওয়া, এক কথায় তাদের জীবনটা হয়ে উঠত জ্যান্ত নরক। নিজের চোখের সামনে এই অমানবিক প্রথা দেখে বিদ্যাসাগর এবং তার মা ভগবতী দেবী

দুকড়ে কেঁদে উঠেছিলেন। তার মা অর্থাৎ ভগবতী দেবী বিদ্যাসাগরকে বলেছিলেন যে তোর এত বিদ্যার কি দাম যদি তুই এই অসহায় মেয়েগুলোর চোখের জল মুছতে না পারিস। মায়ের সেই কান্নাই বিদ্যাসাগরকে এক অদম্য শক্তি যুগিয়েছিল। তিনি সমাজপতিদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং শুরু করলেন হিন্দু শাস্ত্রের গভীর অধ্যয়ন। দিনের পর দিন, রাতের পর রাত জেগে তিনি পড়লেন পরাশর সংহিতা, মনু সংহিতা, বেদ, উপনিষদ ঘেঁটে তিনি খুঁজে বের করলেন সেই ঐতিহাসিক শ্লোক যার মূল বক্তব্য হচ্ছে স্বামী মারা গেলে বা নিরুদ্দেশ হলে নারীরা পুনরায় বিবাহ করার পূর্ণ অধিকার শাস্ত্রে পাচ্ছে। 1855 সালে তিনি যখন এই বিষয়ে তার বই প্রকাশ করলেন তখন রক্ষণশীল হিন্দু সমাজ যেন ভূকম্পিত হয়ে উঠল। রাধাকান্ত দেবের মতো প্রভাবশালী মানুষেরা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন। তাকে রাস্তায় অপমান করা হলো, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হলো, এমনকি তাকে হত্যার জন্য লোকও ভাড়া করা হয়েছিল। কিন্তু বিদ্যাসাগর কি ভয় পাওয়ার মানুষ? তিনি ব্রিটিশ সরকারের কাছে গিয়ে হাজার হাজার মানুষের সেই সই জোগাড় করে পাঠালেন, যেখানে তারা সবাই চাইছেন বিধবা বিবাহের প্রচলন হোক। অবশেষে তার একার লড়াইয়ের কাছে নতি স্বীকার করতে বাধ্য হল সরকার। 1856 সালের 26 জুলাই পাশ হল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। আর ওই বছরেরই ডিসেম্বরে তিনি নিজে দাঁড়িয়ে থেকে প্রথম বিধবা বিবাহের আয়োজন করলেন। শুধু অন্যকে উপদেশ দিয়েই তিনি ক্ষান্ত হননি, নিজের একমাত্র পুত্র নারায়ণের সঙ্গেও তিনি এক বিধবা কন্যার বিবাহ দিয়েছিলেন। সমাজ তাকে এক ঘরে করেছিল, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু তিনি নিজের নীতি থেকে এক চুলও নড়ে আসেননি। বিদ্যাসাগর যেমন ছিল বজ্রের মতো কঠিন, তেমনি তার হৃদয় ছিল কুসুমের চেয়েও কোমল। তাই তো তিনি শুধু বিদ্যাসাগরই ছিলেন না, বাংলার মানুষ তাকে ভালোবেসে ডাকত দয়ার সাগর। তার চটি জুতো আর মোটা চাদরের আড়ালে যে বিশাল হৃদয় লুকিয়েছিল তা হয়তো আর কারো ছিল না। কেউ বিপদে পড়লে তার কাছে এসে খালি শুধু শুধু হাতে ফিরে গিয়েছে এমন কোনোদিনও হয়নি। মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সে গিয়ে ঋণের দায় জেলে যাওয়ার উপক্রম, তখন তিনি কাতর হয়ে বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন। মধুসূদনের সঙ্গে বিদ্যাসাগরের কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু সেই চিঠি পড়ে তিনি স্থির থাকতে পারেননি। নিজে ধার করে নিজের সম্পত্তি বন্ধক রেখে তিনি ফরাসি দেশে মধুসূদনের জন্য টাকা পাঠিয়েছিলেন, তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে মধুসূদন তাই বলেছিলেন যে বিদ্যাসাগরের মতো মেধা প্রাচীন ঋষিদের থাকত, কিন্তু তার হৃদয়টা হলো বাঙালি মায়ের মতো। রামকৃষ্ণ পরমহংসদেব যখন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন তিনিও বলেছিলেন যে তিনি এক ক্ষীর সাগরে এসে পড়েছেন। এই দয়াই ছিল তার চরিত্রের সবচেয়ে বড় অলংকার। আর এই কথা যখন বলছি, একটা গান রইল তোমাদের জন্য। গানটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে এই মুহূর্তে কেন এই গানটা শোনাচ্ছি তোমাদেরকে। অনির্বাণ ভট্টাচার্য এবং অনুপম রায়ের কণ্ঠে এই গানটা তোমার জন্য।

ঠিক যেমন বলছিলাম, সেই চিঠি দেওয়া নেওয়ার কথা নিয়েই এই গান। তোমরা নিশ্চয়ই শুনতে শুনতে বুঝতেই পেরেছ কেন এই সময় এই গানটি তোমাদের শোনালাম। তবে দেখো, মানুষের শরীর তো আর অমর নয়, কঠিন পরিশ্রমে লিভারের দুরারোগ্য ব্যাধিতে বিদ্যাসাগরের স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করল। অসুস্থ অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হলো। দিনটা ছিল 1891 সালের 29শে জুলাই, 1298 বঙ্গাব্দের 18ই শ্রাবণ। মাঝরাতে ঘড়ির কাঁটা যখন একটা 18 মিনিট ছুঁয়েছে, তখন চিরনিদ্রায় ঢলে পড়লেন বাংলার এই মহান সূর্য। থেমে গেল এক আপোষহীন সংগ্রামের পথ চলা। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছিল গোটা বাংলা। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের প্রিয় বিদ্যাসাগরকে শেষ বিদায় জানাতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শোক বার্তায় লিখেছিলেন, বিদ্যাসাগরকে ঈশ্বর কেবল বিদ্যাসাগর করেন নাই, তিনি বিদ্যাসাগরকে মানুষ করেছিলেন। আজকের এই জন্মজয়ন্তীতে দাঁড়িয়ে আমাদের ভেবে দেখতে হবে যে বিদ্যাসাগর যে সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা কি আজও সেই সমাজ পুরোপুরি তৈরি করতে পেরেছি? আজও যখন আমরা নারী নির্যাতনের খবর পড়ি, শিক্ষার অভাবে মানুষকে ধুঁকতে দেখি, তখন মনে হয় যে বিদ্যাসাগর আজও আমাদের বড্ড প্রয়োজন। তবে যাই হোক, আজ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আজকের মতো আমাদেরকে তোমাদেরকে এখন আমার টাটা বলতেই হবে। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয়, মনের হাসিটাকেও

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সৈকত গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে নাটক, আজকের নাটক বিদ্যাসাগর।
1: আজকের নাটক বিদ্যাসাগর, রচনা বনুফুল, প্রযোজনা সমরেশ ঘোষ। বিদ্যাসাগর।
2: নিবারণের কতদিন থেকে অসুখ হয়েছে বলছিলে?
3: তা অনেকদিন হলো, মাসখানেকের উপর হবে।
2: আহারে, বেচারা সেদিন মাত্র বিয়ে করেছে, ছেলে মানুষ বউ।
3: তা তুমি দেখতে গেলে না যে বড়?
2: না, মা যেতে দিলেন কই, বললেন তুই ঈশ্বর এতটা পথ এসেছিস, আজ আর তোর গিয়ে কাজ নেই, মা নিজেই তো গেলেন।
3: কতদিন পরে আজ তুমি এলে?
2: এবার অনেকদিন আসেনি না, একেবারে সময় পাই না আজকাল।
3: ওমা, এখন আবার লেখাপড়া করবে নাকি তুমি?
2: হ্যাঁ, একটু লিখবো ভাবছি আর কি। ওই রাস্তায় আসতে আসতে বুঝলে মনে হলো যে সীতার বনবাস নিয়ে একখানা বই লিখলে বেশ হয়, খানিকটা ফেঁদে রাখি অন্তত। উত্তর রামচরিতখানা এখানে আছে না কলকাতায় আছে ঠিক বুঝতে পারছি না, দেখি দাও। এই পাওয়া গেছে, যাক।
3: আজকাল মেয়েরাও লেখাপড়া শিখছে না?
2: হ্যাঁ শিখছে বইকি, গ্রামে গ্রামে এইবার মেয়ে স্কুল করবো, দেখো না।

0: আহা, আমি যখন ছোট ছিলাম তখন যদি কোনো বিদ্যাসাগর আমাদের জন্য এমনি স্কুল করে দিত, হয়তো আমি একটু লেখাপড়া শিখতে পারতাম।
1: এখনই শেখো না?
0: এখন আর হয় না।
1: তাহলে তখন হতো না?
0: কি বই লিখছ বললে?
1: সীতার বনবাস।
0: সীতার দুঃখ বোঝো তুমি?
1: তার মানে?
0: না কিছু না, লেখো। চঞ্চলাকে আমার বড্ড হিংসে হয়।
1: চঞ্চলা আবার কি?
0: ওই তিনু ভট্টাচার্যের বউ। তার ভাগ্য ভালো, তার স্বামী বিখ্যাত বিদ্যাসাগর নয়।
1: কেন, বিদ্যাসাগরের অপরাধ কি? হাসছো যে? আচ্ছা, হয়েছে হয়েছে, তোমার সব বানগুড়ি লক্ষ্য ভেদ করেছে। কিন্তু দোহাই তোমার, এইটুকু আমাকে লিখে নিতে দাও।
0: না না, এখন শোবে চলো, অনেক রাত হয়েছে,
1: আর একটুখানি বাকি আছে।
0: উঠো চলো এবার।
1: এই যে, এই হয়ে গেল, হয়ে গেল।
0: কই, এখন উঠছো না যে?
1: একটু পড়ে দেখি, দাঁড়াও। সুবিধা হয়নি বুঝলে, কানের কাছে এত বকর বকর করলে কি লেখা যায়? দিনময়ী নামটা তোমার কিন্তু বেখাপ্পা হয়েছে।
0: কেন?
1: তোমার যত প্রতাপ রাত্রি।
0: হ্যাঁ, আমার তো সবই খারাপ। বাসুর ঘরে যে টুকটুকে মেয়েটিকে পছন্দ করেছিলে তার সঙ্গে তোমার বিয়ে হওয়া উচিত ছিল।
1: কেন, তুমিও তো বেশ
0: ছাই।
1: ছাই যদি হও, দামি ছাই আর কি, মুক্ত ভর্ষ। ওকে নিবারণ, নিবারণ মারা গেল নাকি?
0: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কচি বউটা বিধবা হলো গো।
1: তাহলে তাহলে আমি আমি একবার যাই বুঝলে, আমার যাওয়া উচিত না? আচ্ছা, আমি এক্ষুনি ঘুরে আসছি।

0: এসো মতি।
1: তারপর হঠাৎ কি মনে করে?
2: নিজের একটু দরকারে কলকাতায় এসেছি।
1: ও আচ্ছা আচ্ছা,
2: ভালো কথা। তুমি কি ওই নিবারণের মাকে মাসে 5 টাকা করে দেবে বলে এসেছো?
1: হ্যাঁ হ্যাঁ,
2: তাহলে দাও আমি নিয়েই যাই।
1: ও তা ওদের খবর কি?
2: তুমি যদি সাহায্য না করো সংসারই চলবে না। নিবারণী তো যা কিছু রোজগার করতো।
0: আমার সবচেয়ে কষ্ট হয় জানো ওই কচি বিধবাটার জন্য, মাত্র 9-10 বছর বয়স।
2: তার নিজের কিন্তু খুব বেশি কষ্ট হয়নি।
0: তার মানে?
2: সবাই জোর করে তার সিঁথি সিঁদুর মুছে দিয়ে থান পরিয়ে দিয়েছে বলেই এই তাকে বিধবা বলে মনে হয়। আর কোনো লক্ষণই নেই। একাদশীর দিন খালি একটু কাঁদে।
0: ও কাঁদে নাকি?
2: হ্যাঁ, খাওয়ার জন্যে।
0: ও আচ্ছা, বটে বটে।
2: তবে আর বলছি কি গো, নির্জলা একাদশী তো তাকে দিয়ে করানোই গেল না এ পর্যন্ত। ঠিক লুকিয়ে লুকিয়ে কিছু না কিছুই খাবে বুঝলে, আর কিছু না পাক ওই আজলা আজলা করে জল খাবে পুকুরে গিয়ে। আজকালকার মেয়েদের কাণ্ড কারখানাই একবারে আলাদা রকম হয়ে গেছে। জানো ওই এই গেল একাদশীতে খুড়িমা তাকে ঘরে তালা বন্ধ করে রেখেছিলেন।
0: তোমরা মানুষ না পিশাচ?
2: তার মানে
0: ওইটুকু মেয়েকে জোর করে একাদশী করাবার দরকারটা কি বলতে পারো?
2: দরকারটা কি? সংস্কৃতজ্ঞ পণ্ডিত হয়ে একথা বলছো তুমি?
0: সংস্কৃতের সম্বন্ধে তোমার ধারণা তো খুব নিখুঁত দেখছি মতি।
2: বাহ, আমাদের শাস্ত্র।
0: তোমার সঙ্গে শাস্ত্র আলোচনা করার সময় এখন আমার নেই। এই নাও 5 টাকা নাও, আর নিবারণের মাকে বলো যেন একাদশীর দিন তাকে খেতে দেয়। ওই কচি মেয়েটাকে খেতে দিলে চণ্ডী অশুদ্ধ হবে না।
2: বেশ, তোমার মতামত যে এরকম তা আমার জানা ছিল না। আমরা মুখ্যসূক্ষ্ম মানুষ দেশাচার মেনেই চলি।
0: দেশাচার?
2: আমি চললুম। ওই যে তোমার শিক্ষক শম্ভুচন্দ্র বাচস্পতি মশাই আসছেন।
3: তোর কাছে একবার এলুম বাবা।
0: আসুন আসুন আসুন।
3: কোন গ্রন্থ রচনা করছিলে নাকি?
0: আগে না, ওই ইংরেজি লেখা অভ্যাস করছি আর কি।
3: সংস্কৃত ভাষায় এত বড় পণ্ডিত তুমি, তোমারও ম্লেচ্ছ ভাষা শেখবার প্রয়োজন।

0: প্রয়োজনটাকে বিদ্যার সাগর তুমি।
1: আগে শিখছি চাকরির জন্য, ফোর্ট উইলিয়াম কলেজে সিভিলিয়ান সাহেবদের পড়াতে হয়, তো ইংরেজি না জানলে চলে না।
0: ও চাকরির জন্য তবু ভালো।
1: তা আপনি কি কিছু বলবেন আমাকে?
0: বলবো মানে, দেখ ঈশ্বর, তোর রাগটিকে বড় ভয় করি বাপু, অথচ সব কথা তোকে না বলেও থাকতে পারি না।
1: বেশ তো বলুন না।
0: তুই শুধু আমার ছাত্র নস, পুত্র স্থানীয়, রাগ করবি না বল?
1: না না, আপনি বলুন কি বলবেন বলুন।
0: হ্যাঁ মানে, আমি আবার দ্বার পরিগ্রহ করেছি।
1: কি?
0: তোর কথা রক্ষা করতে পারলাম না বাবা, এই বুড়ো বয়সে পরিবার না থাকলে কে আমায় দেখাশোনা করে বল?
1: আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমার কাছে এসে থাকুন, আমি আপনার দেখাশোনা করব।
0: সেটা কি একটা কাজের কথা বাবা, গৃহ ধর্ম করতে হলে গৃহিণী চাই, গৃহিণী গৃহমুচ্চতে, গারস্থ আশ্রম নিয়ে যখন আছি।
1: বেশ, যা ভালো বুঝেছেন আপনি করেছেন, এখন আমাকে বলবার দরকারটা কি আপনার?
0: দরকার তেমন কিছু মানে, তোর মাকে প্রণাম করবি না?
1: আগে না, আমার অপরাধ মার্জনা করবেন, আমি আপনার ভিটে মারাতে পারবো না।
0: জানি জানি, সে আগে থাকতেই আমি জানি, যদিও গুরুপত্নীকে প্রণাম করতে শিষ্যেরই গুরুর বাড়িতে যাওয়া উচিত, কিন্তু তোমার গোত জানা আছে আমার, তাই সঙ্গে করে এনেছি, বাইরে পালকিতে আছে, আমি দেখ।

0: এই দেখো, এরই নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ছাত্র, কীর্তিমান ছাত্র।
1: খাটের মোড়া আপনি আপনি একে একে বিয়ে করেছেন? কত বয়স ওর? 10, 11? ওর মুখ দেখে আপনার দয়া হলো না?
0: দয়া করেছি বই কি, ওর বাপ একটি পয়সা কৌলিন্য মর্যাদা দেয়নি আমাকে, হরিত কি মাত্র নিয়ে।
1: আপনার চিতার আগুনের হলকায় এমন সুন্দর ফুলটিকে ঝলসে ফেলবার কি অধিকার আছে আপনার, বলতে পারেন?
0: অসতায় কাজ কি তোর, ওই চটি জুতোটা খুলে ঘা কতক দে আমার পিঠে। চলো গো, চলো আমরা যাই, তুই এমন ব্যবহার করলি শেষটা।
1: দাঁড়ান দাঁড়ান, প্রণামটা আর বাকি থাকে কেন?
0: না গো, প্রণামি টাকা দুটো তুলে দাও, চলো এবার।
1: আপনি যদি আমার গুরু না হতেন তাহলে।
0: তাহলে কি করতিস?
1: তাহলে আপনার আপনার মুখ দর্শন করবো না।
0: কি?
1: হ্যাঁ,
0: কি এত বড় স্পর্ধা তোর? অর্বাচীন বেল্লিক, যত বড় মুখ নয় তত বড় কথা। চলে এসো, চলে এসো, চলে
1: এসো। হতভাগা দেশ,
2: ঈশ্বর আছো?
1: আরে আরে, এসো এসো রাজু, এসো এসো, আমাকে আজ আর লিখতে দেবে না দেখছি।
2: ভারী মুশকিলে পড়েছি ভাই ঈশ্বর, এক বিধবা এসে জুটেছে আমাদের গাঁ থেকে।
1: ও, তা কি, তাতে কি ক্ষতিটা কি, কি হলো?
2: আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়,
1: ও
2: এসেছে কালীঘাটে তীর্থ করতে।
1: বেশ তো, তাতে আর মুশকিলটা কি?
2: না, ভেতরে কথা আছে, মেয়েটি বালো বিধবা।
1: আচ্ছা।
2: যখন ও 10 বছরের সেই সময় বিধবা হয়।
1: বেশ।
2: এখন বয়স হবে 19-20, এবং
1: এবং
2: এখন সে অন্তঃসত্ত্বা।
1: ও আচ্ছা আচ্ছা,
2: কি করা যায় বলো দেখি।
3: বাবু এসেছে এখানে, এই যে
2: কি,
3: যে মাঠানটি তীর্থ করতে এসেছে তিনি তো কান্নাকাটি করে অনর্থ করছে বাবু। আমাদের মাঠান তিনাকে কি যেন বলেছে, তিনি তো কানতে কানতে আস্তায় বেরিয়ে যাচ্ছিল, আমি আর গুপি আটক করেছি।
1: রাজু যাও,
2: তাড়াতাড়ি
1: যাও।
4: ঈশ্বর আছো?
1: হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
5: আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। জানো, আমাদের দূর সম্পর্কের ভাগ্নি বিধবা হয়েছে।
1: আচ্ছা।
5: 10 বছর মাত্র তার বয়স, কিন্তু

0: তা শ্বশুর বাড়ির লোকেরা কিছুতেই তাকে বাপের বাড়ি আসতে দেবে না। তা আমাকে কি করতে হবে?
1: ওখানকার যিনি ম্যাজিস্ট্রেট, শুনেছি তিনি তোমার ছাত্র, আমি একটা দরখাস্ত লিখে এনেছি, তুমি যদি একটু সুপারিশ করে দাও বড় ভালো হয় ভাই।
0: তুমি বলো কি শ্রীষ, আত্মীয় নামে নালিশ করবে?
1: তাছাড়া উপায় কি বলো? অনেক অনুরোধ উপরোধে তো করা হলো,
0: কিন্তু মেয়েটার তাতে কি লাভ হবে শ্রীষ?
1: লাভ আর কি, ঘরের মেয়ে ঘরে আসবে, ওদের ওখানে দাসী বৃত্তি করছে বই তো নয়।
0: কিন্তু বাপের বাড়িতেও তো সেই দাসী বৃত্তি, চরিত্রও খারাপ হতে পারে। তার চেয়ে এক কাজ করো না কেন।
1: কি ওই মন্তন নেওয়া?
0: না না না, ধরে করে আবার বিয়ে দেওয়া যায় না।
1: বিয়ে?
0: হ্যাঁ গো, বিয়ে কেন নয়ই বা কেন?
1: বলো কি,
0: তুমি চমকাচ্ছ কেন শ্রীশ? প্রস্তাবটা আমার যুক্তিযুক্ত নয়।
1: বিধবা বিবাহ যুক্তিযুক্ত?
0: তা খুদি তোকে যদি খেতে না দাও, সে চুরি করে খাবে, অখাদ্য কুখাদ্য খাবে, সে তো অত্যন্ত সহজ যুক্তি ভাই।
1: শাস্ত্রে কিন্তু ক্ষুধা দমন করবার উপদেশ দিয়েছে।
0: উপদেশ দেওয়া অতি সোজা শ্রীশ, পালন করাটাই শক্ত।
1: হিন্দু বিধবার পবিত্র উচ্চ আদর্শ তুমি মানো না?
0: মানি, কিন্তু এই পবিত্র উচ্চ আদর্শটি এত বেশি উচ্চ যে সকলে তার নাগাল পায় না। যারা পায় না তাদের আবার বিয়ে করবার সুযোগ দেওয়া উচিত।
1: কিন্তু তুমি উচিত বললেই তো লোকে মানবে না, শাস্ত্রে তার সমর্থন থাকা চাই।
0: হিন্দু শাস্ত্র মানো তুমি?
1: নিশ্চয়ই মানি।
0: তা হিন্দু শাস্ত্রে যদি বিধবা বিবাহের বিধান থাকে তাহলে ভাগ্নির বিয়ে দিতে রাজি আছো?
1: হিন্দু শাস্ত্রে ওরকম বিধান থাকতেই পারে না।
0: বইটা এখন এখানে নেই, থাকলে তোমায় দেখিয়ে দিতাম যে সংস্কৃত ভাষাতেই বিধবা বিবাহের বিধান দেওয়া আছে।
1: শোনো, ওই নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করব না।
0: বেশ, আরেকদিন এসো, নিজের চোখেই দেখতে পাবে, বইটা আমি এনে রাখবো।
1: তা নয় এনে রাখবে, বলছিলাম যে দরখাস্তটা কিছু লিখে দাও এখন।
0: এখন লিখে দিলে কাল আর তুমি আসবে কি? কাল এসো, আমি বইটা এনে রাখবো।
1: চিঠি
0: দেখি দেখি। শ্রীশ, আমার কালনা যেতে হবে দেখছি।
1: কেন কালনা? কেন?
0: একটা জরুরি দরকার আছে।
1: কবে যাচ্ছ?
0: আজই।
2: আরে শ্রীশ যে, হ্যাঁ কবে এলে?
1: আজকেই।
0: এই দুর্গা, তুই এসেছিস তো ভালোই হয়েছে, তুই রাত্রে এখানে থাক, বুঝলি? আমি কালনা যাবো।
2: হঠাৎ কালনা?
0: তারানাথ তর্ক বাচস্পতির কাছে একটু দরকার আছে আমার।
2: কেন, কি দরকার?
0: সব কথা নাই বা জানলি। শ্রীশ, আমি কালনা থেকে ফিরে আসি, তারপর তুমি এসো, বুঝলে?
1: আচ্ছা তাহলে এখন চলি ভাই। ওই বিধবা বিবাহ সম্বন্ধে তর্কটা কিন্তু মুলতবি রইল।
0: নিশ্চয়ই।

0: ঈশ্বর, তুমি এ সময়ে?
1: আগে এমনি আপনার কাছে একটু শাস্ত্র জানতে এলাম।
0: কি শাস্ত্র?
1: হিন্দু শাস্ত্রে বিধবা বিবাহ দেবার বিধান আছে কি না, এবং থাকলে কোথায় আছে?
0: বিধবা বিবাহের বিধান? তার মানে?
1: আমি একটা বিধবা বিবাহ নিয়ে প্রবন্ধ লিখবো ভেবেছি। আরেকটি প্রার্থনা আছে আপনার কাছে।
0: আবার কি?
1: আপনাকে আজই আমার সঙ্গে কলকাতা রওনা হতে হবে।
0: কেন?
1: ওই সংস্কৃত কলেজে একটি অধ্যাপকের পদ খালি হয়েছে, আপনি সে পদটি নেবেন। চলুন, বেতন মাসিক 90 টাকা, আপনার উপযুক্ত নয় তবু?
0: ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ভরত শিরোমণি লিখেছেন যে ও পদে মার্শাল সাহেব নাকি তোমাকেই মনোনীত করেছেন, অথচ তুমি বলছো
1: আমাকে করেছিলেন, কিন্তু আপনার কথা তখন তিনি জানতেন না। আমার কাছে আপনার কথা শুনে আপনাকেই তিনি ও পদ দিতে চান এখন। যদি সোমবার গিয়ে আপনি যোগদান করতে পারেন তাহলে বড় ভালো হয়।
0: সে কি করে হয়, তোমাকে দিতে চেয়েছিলেন ও, তুমি নাও
1: না। আপনি থাকতে ও পদ কি আমি নিতে পারি? আপনি বলুন, আপনি অমত করবেন না।
0: তোমার বিধবা বিবাহের বিধান নিতে আসাটা তাহলে শুধু অজুহাত মাত্র?
1: আগে না, তা নয়।
0: হ্যাঁ, আমার দারিদ্র দেখে আসলে তুমি এসেছো আমাকে নিয়ে যেতে। আমার ধারণা ছিল তুমি সত্যবাদী, এখন দেখছি।
1: আগে না না, তা নয়। বিধবা বিবাহের বিধান নিতে আসাটাও একটা উদ্দেশ্য বই কি?
0: তা হঠাৎ এই খেয়াল চাপলো কেন তোমার?
1: বিধবাদের দুর্দশা চোখে দেখা যায় না, অবিলম্বে প্রতিকারের চেষ্টা করা উচিত।
0: প্রতিকারের চেষ্টা? তার মানে সত্যি তুমি ওদের বিয়ে দেবে নাকি?
1: অন্তত চেষ্টা করব। কেন, আপনার কি মনে হয় শাস্ত্রীয় বিধান নেই?
0: না না, বিধান থাকবে না কেন, পরাশর সংহিতা খুললেই পাবে।
1: হ্যাঁ, সেটা আমি দেখেছি।
0: আরো আছে, আরো আছে, শাস্ত্রে বিধানের অভাব নেই। কিন্তু আমি ভাবছি।
1: আপনি কি কি ভাবছেন?
0: আমাদের মধ্যে একটা জিনিস আছে জানো,

0: যা কোনো বিধানেরই বশীভূত নয়, তার নাম সংস্কার। সেটা ত্যাগ করা শক্ত হবে,
1: কিন্তু শক্ত হলেও কুসংস্কার ত্যাগ করা উচিত নয়।
0: তুমি বড় বেশি উত্তেজিত হয়েছো দেখছি। শোনো শোনো, তাহলে ওই বিধবা বিবাহের বিধানগুলো অনুসন্ধান করি।
1: বিধান পরে বার করলে চলবে, আপনি আপনার মত বদলান আগে। আমি আপনার সহানুভূতি চাই।
0: দেখো, তারানাথ বাচস্পতি সহানুভূতির অভাব হবে না, কিন্তু তোমার বাবা জানেন এসব কথা?
1: আগে না, এখনো তাকে জানায়নি আর কি।
0: এই দেখো, আমার সঙ্গে লাঠালাঠি করবার আগে তার মতটা নাও। তিনি এত গোঁড়া যে ইংরেজি লেখাপড়া পর্যন্ত শেখাতে চাননি তোমাকে, মনে আছে?
1: আগে হ্যাঁ, সেই জন্যই তো আরো আপনার কাছে আসা। শাস্ত্রীয় বিধান দু চারটে দেখাতে পারলে অনেক সুবিধা হবে।
0: বেশ বেশ বেশ, বিধান বার করে দিচ্ছি।

0: নমস্কার নমস্কার, আসুন পণ্ডিত।
1: আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি মিস্টার মার্শাল। তারানাথ তর্ক বাচস্পতি মশায় কাজে যোগদান করেছেন, মানে আপনার অনুগ্রহ না হলে এটা সম্ভব হতো না।
0: আমি কিন্তু আশ্চর্যান্বিত, আপনার মতো এরূপ মহত্ত্ব দুর্লভ। আমি স্থির করিয়াছি আপনাকে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদে নিযুক্ত করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিব। আপনি স্বীকৃত?
1: আমি সংস্কৃত কলেজের ছাত্র, আমার অনেক অধ্যাপক সেখানে এখনো শিক্ষকতা করছেন, সেখানে কি আমার?
0: না না না পণ্ডিত, এবার আমি কোনো কথা শুনিতে চাই না।
1: আপনি যদি সত্যিই আমাকে পুরস্কৃত করতে চান তাহলে আমি
0: উত্তম উত্তম বলুন, আপনার অভিপ্রায় কি বলুন।
1: দেখুন, আমাদের দেশে স্ত্রী শিক্ষা বিস্তারের কোনো কাজে যদি আমাকে লাগিয়ে দেন তাহলে আমি বড় সুখী হই।
0: আনন্দের সহিত, আপনি এখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হন। ক্রমশ নতুন স্কিমে যে ইন্সপেক্টরের পদ সৃষ্ট হইবে তাহাতেও আপনাকে নিযুক্ত করিবার চেষ্টা করিব। মিস্টার বেটন আপনার উপর খুবই সন্তুষ্ট আছেন, স্ত্রী শিক্ষা বিস্তার সহজেই করিতে পারিবেন, নতুন স্কিমে ইন্সপেক্টরের নতুন বিদ্যালয় স্থাপনের অধিকার থাকিবে।
1: আগে তাহলে তো ভালোই হয়। আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি মিস্টার মার্শাল।
0: বলুন।
1: আমার কয়েকদিন ছুটি চাই, আমার ভাইয়ের বিয়ে, মা বাড়ি যেতে লিখেছেন।
0: ছুটি কতদিনের?
1: আগে অন্তত 3-4 দিনের জন্য।
0: না না না, তাহা তো এখন অসম্ভব, কলেজের কাজকর্ম চলিবে কি রূপে?
1: কিন্তু আমাকে যেতেই হবে মিস্টার মার্শাল।
0: আমি খুবই দুঃখিত পণ্ডিত, ছুটি দেয়া এখন চলিবে না, কাজের বড়ই ক্ষতি হইবে।
1: মিস্টার মার্শাল, আমি ভেবে দেখলাম যে আমাকে যেতেই হবে।
0: ছুটি না দিল?
1: হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে যাব।
0: কি মুশকিল, তাহা হইলে তো ছুটি দিতেই হয়। কলেজের কাজ অপেক্ষা বিবাহের নিমন্ত্রণটাই আপনার নিকট বড় হইলে পণ্ডিত।
1: নিমন্ত্রণ বড় নয় মিস্টার মার্শাল, মা ডেকেছেন সেইটাই বড়।

0: মা।
1: ঈশ্বর, এলি বাবা?
0: হ্যাঁ।
1: আয় বাবা আয়, বড় রাত করলি যে, ওরা সব তোর অপেক্ষায় থেকে থেকে চলে গেল। থাক বাবা থাক, বেঁচে থাক। একি তোর কাপড় চোপড় যে
0: ওই ওই দামোদরের ঘাটে, মানে মাঝি ছিল না তো, সাঁতরেই চলে এলাম আর কি।
1: পাগল ছেলের কাণ্ড দেখো দেখি। আয় আয় আয়, কাপড় ছাড়, মাথাটা পোঁচা গেল।
0: হ্যাঁ মুচি মুচি। তা মা, বরযাত্রী কে কে গেল?
1: সবাই গেল, তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলে ওরা।
0: ও, তা বাবা জাননি নাকি?
1: না, ওর শরীরটা ভালো ছিল না তাই জাননি।
2: জাননি বলছো কেন বলো, যেতে দিইনি।
0: তা আপনার কি শরীরটা খারাপ?
2: তেমন কিছু নয়, ঠান্ডা লেগেছে।
1: নে কাপড়টা ছেড়ে ফেল।
0: দাও মা দাও।
2: ঈশ্বর তো এসে গেছে, এবার ওই মীমাংসা করুক।
1: ও মীমাংসা করলে ঠিক আমার মতে মত দেবে দেখো।
2: পাগল না খ্যাপা, ওদের পেট কি পোড়াতে পারবে তুমি? সোজা খরচ নাকি, গোটা কয়েক টাকা হলি বাজনা হয়ে যাবে।
1: তা ও কটা টাকাই বা বাজে খরচ করা কেন?
2: বাজে খরচ, বিয়ে বাড়িতে বাজনাটা বাজে খরচ হলো, বাজনা বিবাহের একটা অঙ্গ।
1: আচ্ছা আচ্ছা, ঈশ্বরই মীমাংসা করুক।
0: কি কি কিসের মীমাংসা মা?
1: আমি বলছি ঈশ্বর।

0: বউ ভাতের দিন গ্রামের যত কাঙাল গরিবদের নেমন্তন্ন করে খাওয়ানো হোক। আর উনি বলছেন তার দরকার নেই, তার বদলে বাজনা হোক।
1: না না, আমি বলছি যে বেশ তো, দুটোই হোক না,
2: দুই হোক।
1: হ্যাঁ হ্যাঁ,
2: অত টাকা কোথায় পাবো?
1: আচ্ছা সে না হয় আমি জোগাড় করবো এখন।
2: না মানুষকে আমার সিদ্ধ হলো তো।
1: আপনি আমার চিঠি পেয়েছিলেন?
2: পেয়েছি, তোমার প্রস্তাব ও পড়েছি। বড় অদ্ভুত প্রস্তাব, কি করতে চাও তুমি?
1: আপনার যদি মত থাকে তাহলে বিধবা বিবাহের জন্য আন্দোলন করতে চাই।
2: মত যদি না থাকে
1: তাহলে আপনার জীবদ্দশায় কিছু করব না, তারপর যা হয় করব।
2: মৃত্যুর পর আত্মার অস্তিত্বে বিশ্বাস করো না বুঝি তুমি? তুমি তোমার প্রস্তাবে যা যা লিখেছ তা সব শাস্ত্রে আছে?
1: আগে হ্যাঁ আছে।
2: তোমার বিবেক কি বলে?
1: বিধবা বিবাহ প্রচলিত হলে দেশের মঙ্গল হবে।
2: বেশ তাহলে করো, আমার আর আপত্তি কি? আমার নিজের সংস্কারের বেড়ি তোমার পায়ে জোর করে পড়াতে চাই না, কিন্তু তোমার এ প্রস্তাব ছাপা মাত্র দেশ শুদ্ধ লোক মার মার শব্দে তেড়ে আসবে। তাদের ঠেকাবার মতন সাহস আর শক্তি যদি থাকে তবেই ও কাজে হাত দিও, রণে ভঙ্গ দিয়ে পালিয়ে শেষটা লোক হাসিও না জানো।
0: বৌমা ভাত দিয়েছে, খাবিয়া ঈশ্বর।
1: যাই মা, একটা কথা শোনো।
0: কি?
1: আমি একটা কাজে হাত দেব ভাবছি।
0: কি কাজ?
1: বিধবাদের যাতে বিয়ে হয় তার চেষ্টা করব। হিন্দু শাস্ত্রে বিধবা বিবাহের বিধান আছে।
0: ওমা তাই নাকি?
1: হ্যাঁ মা।
0: তাহলে বেচারীদের এত দুঃখ দেয়া কেন?
1: বিধবা বিবাহে তোমার মত আছে তাহলে?
0: আমি আপত্তি করব কেন বাবা?
1: না না না, ওসব কথা শুনতে চাই না মা। তুই মন খুলে বলো যে তোমার মত আছে কি না।
0: খুব মত আছে, যদি পারিস তাহলে তো খুব ভালো।

0: মাননীয় রাধাকান্ত দেব মহাশয়, এদের সঙ্গে আলোচনা করবার মতো বিদ্যে আমার নেই। তাছাড়া শাস্ত্রে যদি বিধবা বিবাহের কোনো বিধান নাও থাকতো, তাহলেও আমি বিধবা বিবাহ প্রচলিত করতে চেষ্টা করতাম।
1: এটা কেমন ধারা কথা হলো তোমার?
2: এই যদি তোমার মনের কথা, তাহলে শাস্ত্রীয় বচনের ভুল ব্যাখ্যা করে ধার্মিক লোকদের মনে ক্ষোভ সৃষ্টি না করাই উচিত ছিল তোমার, কি বলো হে চূড়ামণি? তা তো বটেই।
0: কি ভুল ব্যাখ্যা? কোনটা ভুল ব্যাখ্যা?
2: আগা গোড়াই ভুল। ওই পরাশর সংহিতার বিবাহ বিধায়ক উক্ত বচনটির অভিপ্রায় এই যে, যদি কোনো বাগদত্তা কন্যার বর অনুদ্দেশাদি হয়, তাহলেই তারা পুনরায় অন্য বরে বিবাহ হতে পারে, বিবাহিতা বিধবাদীর বিবাহ হতে পারে। ও বচনের এরূপ অভিপ্রায় কদাচই নয়।
0: শ্লোকের মধ্যে তো বাগদত্তা কথারই কোনো উল্লেখ নেই। কষ্ট কল্পনা করে বাগদত্তা আনবার প্রয়োজন কি বলতে পারেন? তাছাড়া ভাষ্যকার মাধবাচার্য তো এই বিষয়ে পরিষ্কার করে লিখে দিয়েছেন, তিনি নিজে বিধবা বিবাহ বিরোধী ছিলেন, কিন্তু তিনিও অঙ্গীকার করেছেন যে পরাশরের ওই বচনটি বিধবা বিবাহ বিধায়ক। নারদ সংহিতা আরো সুস্পষ্ট ভাবে লিখেছেন
2: কি, আমার কথার উপরে কথা, আমি বলছি যে ওই শ্লোক বাগদত্তা বিষয়ক, তুমি তা অপ্রমাণ করো।
3: আমি একটা প্রশ্ন করি, ওই পরাশর সংহিতাতে বিবাহিতা স্ত্রীর বিবাহ নিষিদ্ধ আছে, তা দেখেছ?
0: আগে হ্যাঁ দেখেছি।
4: তবে তবে বিধবারা কে বিবাহিতা স্ত্রী নয়?
0: কি মুশকিল, বিবাহিতা স্ত্রীর বিবাহ তো নিষিদ্ধই, কেবল নষ্টে মৃতে প্রবোজিতে ক্লিবে চপতিতে পতৌ, এই পাঁচটি স্থলে পরাশর বিবাহিতা স্ত্রীর বিবাহের বিধান দিচ্ছেন। বাগদত্তার কথা বলছিলেন, কাশ্যপ বচনে বাগদত্তারও পুনর্বার বিবাহ নিষিদ্ধ, শাস্ত্রে কি কিছু ঠিক আছে?
5: কিন্তু আদিত্য পুরাণে,
0: শুধু আদিত্য পুরাণ কেন, ক্রতু বৃহৎ নারদীয় এসব গ্রন্থ বিবাহিতা স্ত্রীর বিবাহ নিষিদ্ধ আছে। পরাশর তা মানেন, কিন্তু তিনি পাঁচটি স্থল ধরে বিধান দিচ্ছেন যে এই এই ক্ষেত্রে বিবাহিতা স্ত্রীর পুনর্বিবাহ হতে পারে। আদিত্য পুরাণ ক্রতু বৃহৎ নারদীয় এদের বিধি সামান্য বিধি, অর্থাৎ সাধারণ নিয়ম, কিন্তু পরাশরের বিধি বিশেষ বিধি, কোন কোন ক্ষেত্রে সামান্য বিধি লঙ্ঘন করা যেতে পারে তারই বিধি।
2: দেখো তোমার ওই মন গড়া যুক্তি তোমার মনের মধ্যেই নিবদ্ধ রাখো, ওসব ওসব আমরা শুনতে চাই না।
6: আরে যাও যাও, ওসব শোনো।

0: গিয়ে তোমার ওই তারানা তর্ক বাচস্পতি যে তোমার অনুগ্রহে ওই সংস্কৃত কলেজের অধ্যাপক হয়েছে, সে তোমার সব কথায় হ্যাঁ হ্যাঁ করে সায় দেয় বলে আমরাও সায় দেবো মনেই করো না।
1: কটুক্তি কিংবা উপহাস কোন যুক্তি নয়। আচ্ছা আমি উঠি এবার, আরো শাস্ত্রীয় প্রমাণ যদি পাই আপনাদের নিশ্চয়ই জানাবো। এটা কিন্তু জেনে রাখুন, বিধবা বিবাহ হবেই।
0: ওখানে কি হে?
2: এখানে বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ বিষয়ক দ্বিতীয় প্রস্তাব। বিদ্যাসাগর মশাই শুধু প্রস্তাব লিখেই ক্ষান্ত হননি, ব্যবস্থাপক সবাই যাতে আইন পাশ হয় তার জন্যও চেষ্টা করছেন।
0: কিরকম?
2: একটা দরখাস্ত লিখে তাদের বহু লোকের সই সংগ্রহ করে বেড়াচ্ছেন।
0: তাহলে খেপে উঠেছে বলো?
2: ওকে আরো খেপিয়েছেন রাধাকান্ত দেব। উনি যদি এর বিরুদ্ধে না যেতেন তাহলে হয়তো বিদ্যাসাগর মশাই এতটা উঠে পড়ে লাগতেন না।
0: রাধাকান্ত দেবী বা কি করবেন বলো, নানা পণ্ডিত যে নানা কথা কইছেন।
2: কেউ কথা কইছেন না, সবাই ছাতারে পাখির মতো কচের কচের করছেন। এমন একজন পণ্ডিত নেই যার কথার জবাব বিদ্যাসাগর মশাই দেননি। দ্বিতীয় প্রস্তাবটা পড়ে দেখো, তুলোধনা করে ছেড়েছেন।
0: সকল কার আপত্তি খণ্ডন করেছেন?
2: চুল চিড়ে। একটা কথা জেনে রেখো, এসব বিদ্যারত্ন তর্ক সিদ্ধান্ত বিদ্যাবাগীশ চূড়ামণিরা বিদ্যের জাহাজ হতে পারেন, কিন্তু সাগরকে অতিক্রম করতে পারেননি কেউ।
3: বয়
4: হুজুর
3: ধার বস না, সোডা চাই না।
4: হুজুর, ওই সংস্কৃত কলেজে প্রেমচাঁদ তর্কবাগীশ মশাই এই চিঠিখানা পাঠিয়ে দিয়েছিলেন বিকেলে।
3: দেখি বাইজিয়ানদের লোক চলে গেছে।
4: হ্যাঁ হুজুর।
3: আর একজন লোক পাঠিয়ে মানা করে দে, আজকে আসতে হবে না।
4: হুজুর, তর্কবাগীশ মশাই এসেছেন।
5: এই যে রামগোপাল, এক পা ধুলো নিয়ে তোমার এই কার্পেট মার্পেট গুলো দিলাম বোধহয় নষ্ট করে।
3: আমি এই মাত্র আপনার চিঠিটা পেলাম, প্রয়োজনটা কি বলুন?
5: কথাটা হচ্ছে, ঈশ্বর বিধবা বিবাহ নিয়ে খুব উন্মত্ত হয়েছে। তুমি ওর বন্ধু লোক, তাই তোমার কাছে এসেছি। তোমরা নিবৃত্ত করো ওকে।
3: আমার মত আছে।
5: তোমার মত হলেই ঈশ্বরেরও মত হবে, তাই তো তোমার কাছে আসা।
3: বিধবা বিবাহে আমার মত আছে, ঈশ্বর এ নিয়ে আন্দোলন করবার পূর্বেই আমি বেঙ্গল স্পেকটেটারের বৈধতা নিয়ে আলোচনা করেছিলাম।
5: আলোচনা চলুক না, কিন্তু এ নিয়ে একেবারে ভারতীয় ব্যবস্থাপক সভায় দ্বারস্থ।
3: ভারতীয় ব্যবস্থাপক সভায় যে দরখাস্ত দেওয়া হবে সেটা নিয়ে ঈশ্বরের আসবার কথা আছে। এখনই আমি এ বিষয়ে তাকে উৎসাহিত করেছি, আপনার অনুরোধ আমি পালন করতে পারবো না, মাফ করবেন।
0: এই যে রামগোপাল।
3: এসো এসো ঈশ্বর।
5: এই যে ঈশ্বর, ভক্তি দিয়ে এদিকে টনটনে আছি, কিন্তু জুতোটি মারবার বেলায় হাতটি কম্পিত হয় না বৎসের।
1: ছি ছি, কি কথা বলছেন আপনি? কি করেছি আমি?
5: কি করনি? চরম দুর্গতি করেছো। আগে আমরা যদৃচ্ছা কলেজে আসতাম, টেবিলের উপর পাটি উত্তোলন করে দিবা নিদ্রাটি উপভোগ করতাম, তুমি এসে সেটি ঘুচিয়েছ। এসবে আমার কোনো ক্ষোভ নেই, সময়ানুবর্তিতাও ভালোই। তুমি যে স্ত্রী শিক্ষা প্রচারে লেগেছ তাও নিতান্ত মন্দ নয়, কিন্তু এই বিধবা বিবাহ ব্যাপারটা।
1: না না না, আমি কোনো কথা শুনছি না, আপনি সই করুন।
5: কিসে?
1: ব্যবস্থাপক সভায় আমরা সবাই মিলে দরখাস্ত করছি, অনেকে সই করেছেন, আপনাকেও কিন্তু করতে হবে।
3: ঈশ্বর, আমি বরং স্নানটা সেরে আসি।
1: আচ্ছা
3: তুমি যেও না।
1: না না না,
3: রাধানাথ রসিক রামধনু কৃষ্ণমোহন এখনই আসবে,
1: আমি অপেক্ষা করছি।
5: আমার সই আশা করো তুমি।
1: আমার আশার অন্ত নেই, আমার যুক্তি না মানেন আমার আবদারটা অন্তত শুনুন আপনি।
5: আমাকে একটু বিবেচনা করবার অবসর দাও বাবু, তাড়াহুড়ো করো না।
1: না, এতে এতে বিবেচনা করার কি আছে আপনি বলুন না। দেশের যারা রত্ন তারা সবাই সই করেছেন। এই দেখুন, দেবেন ঠাকুর, জয়কেষ্ট মুখুজ্জে, রাজা রাজেন্দ্র মল্লিক, ভূ কৈলাসে সত্যশরণ ঘোষাল, এই দেখুন
5: কই।
1: এই তো
5: কই, রাধাকান্ত তো করেনি, তাছাড়া নিজের রত্নত্ব জাহির করবার জন্য সই করতে হবে না।

0: সহ্য হয় তার জন্য আমরা চেষ্টা করছি।
1: সই করলে কোন বিপদ টিপদ হবে না তো? মানে
0: বিপদ বিপদ কিসের?
1: বেশ বেশ, তাহলে দিচ্ছি, সই দিচ্ছি।
0: তুমি যখন বলছো,
1: হ্যাঁ হ্যাঁ, সই করো সই করো।
0: এবার তাহলে ভাগ্নির বিয়ে দিতে রাজি আছো?
1: বলছিলাম কি যে ওরা আমার কথা শুনবে কেন বলো?
0: আচ্ছা বেশ, আইনটা পাস হোক, তোমাকেই করতে হবে বিধবা বিবাহ।
1: আমাকে?
0: হ্যাঁ তোমাকে। আরে আমাদের দলে তুমি তো আইবুড়ো আছো এখনো।
1: কি আশ্চর্য, আমাকে? পরিবার পোষবার সঙ্গতি তো নেই আমার।
0: সে তখন দেখা যাবে, এখন তখন দেখা যাবে।
2: রাস্তায় ভিড় হয়েছে দেখেছি, বড় রাস্তাটায় পা ফেলবার জায়গা নেই।
3: শুনছি নাকি পুলিশ ফোর্স এসেছে কেল্লা থেকে।
2: বাটে বাটে,
4: বিধবার বিয়ে দিলে তবে ছাড়ি, বাহাদুর লোক বটে বাবাই বিদ্যাসাগর। ভাট শুনছি নাকি এসেছে অনেক পুলিশ।
2: তা বিয়ে কি সত্যি হিন্দু মতে হবে? পুরুত ডেকে মন্তর পড়ে।
3: হ্যাঁ, মায়ে হাতে দিলাম মাকু, ভ্যাঁ করে বাপু পর্যন্ত সব হবে, কোন খুদ রাখবে না বিদ্যাসাগর মশাই।
2: তাই নাকি?
4: ওই রে, বিয়ে শুরু হলো বোধ।
3: পাশের এই সরু গলিটার ভেতর ঢুকে সোজা গিয়ে হরিষদের ছাদটায় চড়া যাক, সেখান থেকে বাড়ির ভেতরটা বেশ দেখা যাবে। চলো চলো
2: চলো।
5: এই এইসব, আরে আমি একটা রুগী নিয়ে এমন আটকে পড়েছিলাম যে দেরি হয়ে গেল ভাই। তা বিয়ে আরম্ভ হয়ে গেছে নাকি?
0: হ্যাঁ।
5: যাক, তোর মনস্কামনা পূর্ণ হলো তাহলে।
0: কিন্তু আমার আমার ভাই কান্না পাচ্ছে দুর্গা।
5: কান্না পাচ্ছি? সে কি রে?
0: হ্যাঁ রে।
5: আরে তোরই তো জিত হলো, সারা কলকাতা শহর জুড়ে তোরই তো জয় জয়কার। রাধাকান্ত দেবের উপর টেক্কা দিয়েছিস তুই।
0: কিন্তু এর নাম কি জিত? বর পক্ষ কন্যা পক্ষ দুপক্ষকে ঘুষ দিয়ে? দুর্গা, এ তো আমি চাইনি। আমি সবাইকে বোঝাতে চেয়েছিলাম, কারো উপর টেক্কা দেওয়া তো আমার উদ্দেশ্য ছিল না ভাই। দুর্গা দুর্গা, মনে হচ্ছে
5: কি
0: মনে হচ্ছে?
5: আরে কি কি আবোল তেমন বকছিস? আয় সরায়, চল চল চল, বিয়েটা দেখা যাক। আয় দিকে
0: চল।

0: তাহলে বিপিনবাবু, আপনি বিধবা বিবাহ করতে রাজি আছেন?
1: আছি, কিন্তু ওই যে বললাম, আমার টাকা চাই।
0: ও, তা ঈশ্বরকে বলেছেন সে কথা?
1: বলেছি।
0: কি বললে সে?
1: বললেন বন্ডে সই করতে হবে।
0: তাতেও রাজি আছেন?
1: তাতেও রাজি আছি।
2: এই যে দুর্গা,
0: হ্যাঁ
2: এসে গেছিস? হ্যাঁ ঠিক আছে।
0: কেন ডেকেছিস বল দেখি?
2: বলছি যে এনাও বিপিন, সই করো এখানে, 10 তারিখে বিয়ে হবে, সেই সময় টাকা পাবে।
1: কিছু অগ্রিম পেলে সুবিধা হতো আমার।
2: না না, অগ্রিম তো হবে না।
1: হবে না? আচ্ছা তাহলে 10 তারিখেই নেব, আমি চলি তাহলে।
2: আচ্ছা এসো। দুর্গা
0: বল,
2: তোকে ডেকেছি কিছু টাকার জন্য, কিছু টাকা দিতে পারিস?
0: টাকা কেন?
2: বিধবা বিবাহের খরচ এত বেশি হচ্ছে, তুই সামলাতে পারছি না রে।
0: আচ্ছা এরকম ভাবে কতদিন তুই এই বিধবা বিবাহ চালাতে পারবি বলতো?
2: আমি একা চালাবো এরকম কথা তো ছিল না ভাই, তোরা সবাই আশ্বাস দিয়েছিলি যে টাকার জন্য ভাবনা নেই, এখন তোদের কারো ঠিকই দেখা যাচ্ছে না।
0: আচ্ছা তবু চালাতে হবে, তুই কি বুঝতে পারছিস না যে এরা শুধু টাকার লোভেই খালি?
2: দেখ, ও সমস্ত আলোচনা এখন করে কোনো লাভ নেই, ওরা টাকার লোভে বিয়ে করছে, এই অজুহাতে কর্তব্য কর্মের দায়িত্ব এড়ানো যায় কি? ওসব কথা থাক, তুই 1000 খানিক টাকা দিতে পারবি কিনা বল।
0: আমি আমি ধার দিতে পারি, দান করতে পারবো না ভাই।
2: বেশ ধারই দে।
0: আচ্ছা তোর ছেলেরও নাকি বিধবার সঙ্গে বিয়ে হচ্ছে ঈশ্বর?
2: সে নিজেই করতে চাইছে, আমি কিছু বলিনি।
0: ও এগুলো কি ও প্রুফ বুঝি?
2: হ্যাঁ।
0: ও বহু বিবাহ? তা বহু বিবাহের বিরুদ্ধে কিছু করছিস নাকি?
2: চেষ্টা করছি আর কি।
0: ভীমরুলে চাকে একটা ঢিল মেরে তো নাস্তা নাহু দেওয়ার জোগাড় হয়েছে, আর কেন? তা যাকে, আরে টাকাটা তো রাজি চাই,
2: আজ পেলেই ভালো হয় আর কি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিকেলে নিয়ে আসবো আমি, তাহলে এখন যাই।
2: হ্যাঁ আয়।
3: $700 মাইনের চাকরিটা তুমি এক কথায় ছেড়ে দিয়ে এলে ঈশ্বর।
2: তুমি কি করে জানলে কৃষ্ণমোহন?

0: এখনো তো কাউকেই বলিনি, কেউ জানে না।
1: গর্ডন ইয়ং এর সঙ্গে আমার দেখা হলো এখনই। শোনো, ওসব পাগলামি ছাড়ো।
0: কৃষ্ণমোহন, যেখানে আত্মসম্মান থাকে না সেখানে আমি থাকতে পারবো না ভাই।
1: ওয়েল, ইউ মাস্ট বি রিজনেবল। একটা কথা তুমি বুঝছো না যে গ্রামে গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য গভর্নমেন্ট যখন টাকা মঞ্জুর করেনি, তখন গর্ডন ইয়ং সে টাকা তোমাকে দেবে কোত্থেকে?
0: কিন্তু লাট সাহেব স্বয়ং নিজের মুখে আমাকে বলেছিলেন যে বালিকা বিদ্যালয় স্থাপন করতে।
1: দেখো, লাট সাহেবই বলুন আর যেই বলুন, গভর্নমেন্ট স্যাংশন না থাকলে।
0: না না, লাট সাহেবকেই তো গভর্নমেন্টের প্রতিনিধি বলে জানতাম, তার কথা যে এতটা মূল্যহীন হবে তা তো ভাবতে পারেনি কৃষ্ণমোহন।
1: তুমি চাকরি ছাড়লে ওদের আর ক্ষতিটা কি বলো? বরং তুমি লেগে থাকলে আস্তে আস্তে টাকাটা পেতে, বালিকা বিদ্যালয়গুলোও টিকে থাকতো। এখন তো উঠে যাবে সব।
0: উঠবে কেন? একটাও উঠতে দেবো না।
1: পঞ্চাশটা বালিকা বিদ্যালয় তুমি একলা চালাবে?
0: একলাই চালাবো।
1: চাকরি না থাকলে এত টাকা পাবে কোথায়? তোমার সম্বল তো ওই বইগুলো, কিন্তু চাকরি থাকলে?
0: না, সংস্কৃত ডিপোজিটারি প্রেসটাও তো আছে।
1: হ্যাঁ, সেটা নিয়ে তোমার ভাই দীনবন্ধুর সঙ্গে কি মকদ্দমা বেঁধেছে নাকি?
0: ভাই ছাড়া এমন সৎকার্য কে করবে বলো?
1: কার কোর্টে মকদ্দমা?
0: না, কোর্টে নয়, ওই দ্বারকানাথ মিত্র আর দুর্গামোহন দাসকে আমরা দুজনেই সালিশি মেনেছি।
1: ওয়েল, মে আই গিভ ইউ এ পিস অফ অ্যাডভাইস? দেখো, সকলের সঙ্গে চটাচটি করে পৃথিবীতে চলা যায় না, এন্ড ইট অলওয়েজ পেজ ইন দ্য লং রান টু বি ইন টিউন উইথ দ্য গভর্নমেন্ট।
0: তা গভর্নমেন্টকে চটাবার আমি কোনো সঙ্গত কারণ তো দিইনি।
1: বিধবা বিবাহ বিলটা পাশ হওয়াতে গভর্নমেন্ট দেশের লোকের কাছে একটু অপ্রিয় হয়ে পড়েছে, আর তোমার উপর চটবার আসল কারণও তাই।
0: তা আমি জানি, তা আমি জানি।
1: দেখো, তুমি যদি বলো আমি মাঝে পড়ে কিন্তু ব্যাপারটা মিটিয়ে দিতে পারি। গর্ডন ইয়ং এর সঙ্গে আলাপ আছে আমার।
0: থাক, তার দরকার হবে না।
1: বাই দ্য ওয়ে, মধু নাকি ফ্রান্সে মহা অর্থ কষ্টে পড়ে তোমাকে চিঠি লিখেছে? নো ওয়ান্ডার, সাচ এ রেকলেস ফেলা।
0: ওর সমস্ত বিষয়টি গ্রাস করে যারা বসে আছেন তারা একটি পয়সা পাঠাননি। আমি বলে বলে একবার হার মেনে গেছি ভাই।
1: তা শেষ পর্যন্ত কি হলো?
0: কি আর হবে, আমি কয়েকবার ওদের কাছে ছুটোছুটি করে যখন বুঝলাম যে ওরা টাকা দেবেন না, তখন নিজেই ধার ধর করে পাঠিয়ে দিলাম কিছু। কি আর করবো বলো?
1: দ্যাটস নোবল অফ ইউ। হ্যাঁ, তুমি তাহলে কিছুতেই আর চাকরি করবে না?
0: না, কিছুতেই না।
1: ওয়েল, দ্যাটস আপ টু ইউ। আমি চলি তাহলে।
0: এসো। কি দিনময়ী, তুমি হঠাৎ যে কার সঙ্গে এলে?
2: ঠাকুরপোর সঙ্গে এসেছি।
0: কে, শম্ভুর সঙ্গে?
2: হ্যাঁ।
0: তা বীর সিংহে খবর সব ভালো তো?
2: বাবা কাশি চলে যেতে চাইছেন।
0: কাশি কেন?
2: দেশে বিধবা বিয়ে নিয়ে এমন অশান্তি হয়েছে, তার ভালো লাগছে না। শোনো, নারায়ণ তো শুনছি বিধবা বিয়ে করবে।
0: তুই শুনেছো? আমিও শুনেছি, ভারী খুশি হয়েছি। আমি
2: বাধা দিতে এসেছি। বিধবাকে বিয়ে করা বড় অমঙ্গলের, ও আমি কিছুতেই হতে দেব না।
0: দিনময়ী,
2: না, তুমি মানা করো ওকে, মানা করো, মানা করো। ও আমাদের একমাত্র ছেলে, তোমার পায়ে ধরছি আমি, মানা করো, তুমি ওকে মানা করো।
0: শোনো শোনো, আমার

0: বার্লি খাবে এখন?
1: এখন থাক,
0: সকাল থেকে তো কিচ্ছু খাওনি গো।
1: দুর্গা মানা করে গেছে বেশি খেতে।
0: তা এখানে যখন শরীরটা তোমার ভালো থাকছে না, তখন বীরসিং হয়ে গিয়ে কদিন থাকবে চলো বরং।
1: বীরসিং হয়ে গিয়ে কোন সুখে থাকবো বলো? কর্মচারে যাবো ঠিক করেছি।
0: না না, ও জায়গায় গিয়ে আমি থাকতে পারবো না বাপু।
1: তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব।
0: একাই যাবে? তুমি একা যেতে চাইলেই তোমাকে যেতে আমি দিচ্ছি কিনা? বেশ তো, আমি না হয় নাই গেলাম, নারায়ণের বউকে নিয়ে যাও।
1: শুনলাম যে নারায়ণের বউকে তোমার নাকি খুব পছন্দ হয়েছে।
0: হ্যাঁ গো, সত্যি খুব পছন্দ হয়েছে। প্রথমে আমার ভয় হয়েছিল, এখন দেখ। তুমি এমন করে চেয়ে আছো যে?
1: তুমি যখন নারায়ণের বিয়েতে বাধা দেওয়ার জন্য এসেছিলে, তখন তো আমার সহ্য হয়েছিল দিনময়, কারণ তার ভেতরে আন্তরিকতা ছিল। কিন্তু যখন তুমি বিয়ে আটকাতে না পেরে নারায়ণের বউকে কোলে নিয়ে আহ্লাদে আটখানা হয়ে পড়লে, তখন কিন্তু আমার তত ভালো লাগেনি।
0: কেন?
1: কারণ তার মধ্যে ফন্ডামি ছিল, আর সেটা প্রকাশ পাচ্ছিল তোমার হাসিতে, তোমার কথায়, তোমার চোখে মুখে।
0: মানুষ কি নিজের ভুল শুধরে নিতে পারে না?
1: পারে, কিন্তু তোমরা পারোনি। আটকাতে না পেরে তোমরা সবাই আমার মন রাখবার জন্য নেতো হারিয়ে এসেছ। তৃণময়, আমি সব বুঝতে পারি।
0: ঠাকুরপো বীরসিংহ থেকে এসেছে, তোমার সঙ্গে একবার দেখা করতে চায়।

0: ভয়ও আসতে পাচ্ছে না।
1: কে দিনু? তা আসুক না, আমি আর কি করবো? তা
0: শোনো, বড্ড মন মরা হয়ে আছে, তুমি বেশি বোকো ঝোকো না কেমন?
1: এই যে দিনু, বড় মন মরা হয়ে আছো শুনলাম। মোকদ্দমায় তোমার দাবি ডিসমিস হয়ে গেছে, তাই দুঃখ হয়েছে নাকি?
2: আমার আমার দোষ হয়েছে দাদা, আপনি আমাকে ক্ষমা করুন।
1: দেখো, প্রেসটা হয়তো তোমাকেই দিতাম, কিন্তু তুমি অন্যায়ভাবে দাবি করে যুদ্ধং দেহি বলে এগিয়ে এসেছিলে বলেই আমি মোকদ্দমা করেছি তোমার সঙ্গে। এতে তোমার যদি দুঃখ হয়ে থাকে, আমি নিরুপায়, মানে অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না।
2: আপনি আসবার সময় আমার স্ত্রীকে গোপনে যে টাকা দিয়ে এসেছিলেন, তা কিন্তু আমি নিতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন, আপনার টাকা নেবার আমার কোনো অধিকার নেই।
1: ভালো ভালো, যদি স্বাবলম্বী হতে পেরে থাকো সুখের কথা, কিন্তু ঝুটো আত্মসম্মানের মুখোশ পরে বউটাকে দুঃখ দিও না। আমি সচক্ষে দেখে এলাম সে ছেঁড়া কাপড় পরে ঘুরছে, তাই টাকা কটা দিয়ে এসেছিলাম, আর তাই লজ্জার মাথা খেয়ে তোমার একটা চাকরির জন্য লাট সাহেবের দ্বারস্থ হয়েছিলাম।
3: আচ্ছা, তুমি বীরসিংহ কবে ফিরবে?
2: আজই, সেখান থেকে জিনিসপত্র গুছিয়ে আমাকে বরিশালে রওনা হতে হবে।
1: বরিশাল?
2: হ্যাঁ।
1: বরিশাল কেন?
2: মানে ওখানকারই আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হয়েছি, অবিলম্বে আমাকে কাজে যোগদান করতে হবে দাদা।
1: তা এতে আত্মসম্মানে আঘাত লাগছে না বুঝি? তোমাদের কি যে আসল রূপ তা ধরতে পারলাম না এখনো।
4: এই যে, কেমন আছিস এবেলেশ্বর?
1: অনেকটা ভালো আছি রে।
4: যা,
1: তা দুর্গা?
4: হ্যাঁ।
1: এবেলা চারটি ভাত খাই, কি বলিস?
4: না না না, আজ না আজ না, কাল।
1: বেশ, উপবাস করতে আমি খুব পারি বুঝলি, কিন্তু এখন আমার শুয়ে থাকলে চলবে না ভাই।
4: হ্যাঁ,
1: অনেক জায়গায় ঘুরতে হবে তো।
4: ওরে দুদিন বিশ্রাম কর না, তোর ওই বহু বিবাহ বিল পাস হওয়ার আশা নেই।
1: তা জানি ভাই, কিন্তু ও আশা আমি ছেড়েই দিয়েছি, কিন্তু এখন আমার সর্বপ্রধান চিন্তা হলো কলেজটা, ওটাকে দাঁড় করিয়ে দিতে হবে তো।
4: ওরে বিধবা বিবাহ ধাক্কাই তো এখন সামলাতে পারিসনি, তো এতে আবার হাত দিচ্ছিস কার ভরসায়?
1: ভরসা কারো উপর নেই ভাই, ধারের উপর ধার জমছে।
4: ও ধারের জ্বালায় আমি অস্থির হয়ে উঠলাম ভাই, পাওনাদার বাড়িতে ধর্না দিয়ে বসে আছে। আচ্ছা ঈশ্বর, একটা কথা বলি তোকে।
1: হ্যাঁ বল।
4: মানে তোকে ওই যে টাকাটা দিয়েছিলাম,
1: হ্যাঁ,
4: সেটা না পেলে আর আমার মান থাকছে না রে। তুই দিতে পারবি ওই টাকাটা?
1: তোর কি আজই চাই?
4: আজ না হলে পরশু কিন্তু নিশ্চয়ই চাই।
1: ঠিক আছে,
4: আমি এখন আসি রে।
0: কি হলো, কিছু খাবে না আজকে? বার্লি আনবো।
1: আনো। আর ছিরুকে একটা গাড়ি ডাকতে বলো তো।
0: সে কি, এই অসুখ শরীর নিয়ে আবার কোথায় বেরোবে তুমি?
1: টাকার চেষ্টায় বেরোতে হবে, টাকা চাই। কি হলো, অমন করে চেয়ে দাঁড়িয়ে থাকো না, যা বলছি তাই করো।
5: তুই কে বটিস? কোথা থেকে আলি?
6: আমি আমি কলকাতা থেকে আসছি। বিদ্যাসাগর মশাই কি এইখানেই থাকেন?
5: হ্যাঁ, ওই যে তার ঘর। এই যে হরেন, হরেন জি, কি খবর ভাই?
6: আগে এই এই রাজকৃষ্ণবাবু এই চিঠিটা দিয়েছেন আপনার।
5: চিঠি দেখি। তা তোমার হাতে চিঠি পাঠাবার মানে, মানে পোস্ট অফিস তো আছে।
6: আগে আমারই দরকার, তাই ভাবলাম।
1: আমায় ক্ষমা করো তোমরা হরেন, আমি আর পারবো না, আমার আর সামর্থ্য নেই।
6: আপনি যে বিধবাটির সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দিয়েছিলেন, সে সে তাকে পরিত্যাগ করে পালিয়েছে।
1: সে বদমাইশ গেল কোথায়?
6: সে সে আবার শান্তিপুরে গিয়ে লুকিয়ে আবার একটা বিয়ে করেছে।
1: না না না না, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। গাঁটের পয়সা খরচ করে লোককে ঘুষ দিয়ে দিয়ে এই হতভাগা সমাজে ভালো করবার চেষ্টা যতদিন পেরেছি আমি করেছি। আমার জন্য আমার কাছে কেউ কখনো আসেনি, তোমরা তোমরা বার বার এসেছো আমাকে দহন করতে, আমাকে শোষণ করতে, আর কিচ্ছু নেই। তেনায় মাথার চুল পর্যন্ত বিকে গেছে আমার। তোমরা দয়া করে এবার আমার কাছ থেকে যাও।
6: আপনি
1: তোমরা যাও,
6: আপনি যদি তাড়িয়ে দেন কোথায় যাবো বলুন।
1: উচ্ছন্দে যাও।
6: আচ্ছা, আমি আমি যাচ্ছি, কিন্তু কিন্তু ওই বিধবাটিকে নিয়ে আমি কি করব বলে দিন।
1: একেবারে এনে হাজির করেছো?
6: আমি আমি একে স্টেশনে রেখে এসেছিলাম, ও দেখছি চলে এসেছে।
1: তা ফ্যালফাল করে চেয়ে থেকে আর কি হবে, যাও নিয়ে গিয়ে ঘরে বসাওগে। কোন পাপে এই হতভাগীর এই দেশে এসে জন্মেছে কে জানে।

0: তুমি আমাকে কারমাটারে নিয়ে চলো ঠাকুরপো, শুনছি সেখানে নাকি ও শরীরটা ভালো নেই। আমি দুর্গা ঠাকুরপোকে খবর দিয়েছি।
1: তা তুমি বেশ করেছো। আপনি কলকাতা চলে এলেন যে দাদা?
2: হ্যাঁ, আমাকে কি আর সুস্থির হয়ে থাকতে দেবে এরা? হরেন কারমাটারে এই মেয়েটিকে নিয়ে গিয়ে হাজির, এর একটা ব্যবস্থা করবার জন্য আসতে হলো। তা কি যে করব তাও তো জানি না, আপাতত এইখানেই থাক, কি বলো?
0: হ্যাঁ বেশ তো, এসো এসো তুমি।
2: তা দিনত তুমি একবার রাজুকে খবর দাও দেখি, এই মেয়েটির একটা ব্যবস্থা করে ফেলি।
1: ডেকে আনো তাকে,
2: পারলে ভালোই হয়।
1: আচ্ছা আমি যাচ্ছি।
3: এই যে তুই নিজেই এসে গেছিস দেখছিস সর। আরে তোর শরীর খারাপ শুনে বৌঠান তো আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তবে বল আছিস কেমন?
2: খাসা আছি দুর্গা, খাসা আছি।
3: তা এই বিয়ে নিমন্ত্রণে এসেছিস বুঝি?
2: কার বিয়ে?
3: এই পাড়ায় আজ একটি বিধবা বিবাহ হচ্ছে, এ খবর পাসনি তুই?
2: কই নাথ।
3: আর এই নিমন্ত্রণ চিঠিতে তোর নাম ছাপা হয়েছে দেখলাম।
2: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে।
3: দামি বলি কি যে ও বিয়েতে তোর না যাই ভালো ঈশ্বর।
2: না এসেছি যখন যাবো বইকি।
3: না শুনছি যে বিরুদ্ধ পক্ষের লোকের একটা মারপিট করে বিয়েটা পণ্ড করে দেওয়ার চেষ্টায় আছে, এমনকি তোকেও মারবে বলে শাসিয়ে বেড়াচ্ছে।
2: তাতে আর আশ্চর্য হবার কি আছে, বীর পুরুষের তো অভাব নেই দেশে।
3: ভালো কথা, মনে পড়ছে। আরে একজন দেখা করতে চায় তোর সঙ্গে। আচ্ছা দাঁড়া আমি নিয়ে আসছি তাকে, ভারী আগ্রহতা।
2: কে?
3: দাঁড়া না নিয়ে আসছি, এলেই দেখতে পাবি। তুই কোথায় বেরোস না, আমি আসছি এখনই করে।
2: এসো রাজু, রাজু এসো। দিনও কোথায় গেল?
4: আসছে, কার সঙ্গে কথা কইছে।
2: দিনর মুখে তুমি শুনেছো বোধ হয় যে আমি এসেছি হরেনের সেই।
4: হ্যাঁ শুনেছি সব। না এরা বিয়েটাকে সত্যি সত্যি পণ্ড করবে দেখছি। শুনেছো সব ঘটনা?
2: শুনেছি।
4: কি কাণ্ড দেখো দেখি, আশ্চর্য।
2: এখনো আশ্চর্য হচ্ছ তুমি, এইটি আশ্চর্য। আমার নিজেরই এখন মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, হয়তো আমি ভুল করেছি। সারা জীবন সর্বস্ব ব্যয় করে পুঁই গাছে আঙুর ফলাবার চেষ্টা করেছি, কিন্তু ভাই সত্যি করে বলো তো, একটা বিধবার মুখেও কি আমি হাসি ফোটাতে পারিনি? একজনের জীবনেও কি সুখ ফিরিয়ে আনতে পারিনি? এতদিনের এত চেষ্টা সমস্ত ব্যর্থ হয়ে যাবে?
4: না সকলের খবর তো জানি না, তবে সুখী হয়েছে বই কি কেউ কেউ?
2: হয়েছে,
4: নিশ্চয়ই হয়েছে, হবারই তো কথা।
5: কি হলো, কিসের এত গোলমাল?
2: কি হলো,
5: কি এত গোলমাল কিসের?
2: দিনো কি হলো?
6: একদল গুন্ডা রাস্তার উপর দাঁড়িয়ে হরন করছে।
2: তা করলেই বা, তা কপাট বন্ধ করছিস কেন?
6: মানে তারা বলছে যে
2: আমাকে মারবে, এই তো
6: তারা বিয়েতে পণ্ড করে দিতে যায়। দাদা
2: কারোর সাধ্য নেই যে বিয়ে পণ্ড করে, এ বিয়ে হবেই।
4: আচ্ছা কি দরকার এখন বাইরে যাবার তোমার?
5: কোনো
4: ভয় নেই বোঠান, দাদাকে দেখলেই ব্যাটারা সব পালাবে, ওদের মুখে যত আশ পাল।
6: মাঠান, যে মাঠাগুনটি এখন এলেন তিনি বড় কাঁদাকাটি করছে, চলো আপনাকে ডাকছেন।
0: আচ্ছা দেখছি।
2: হেরে গেলাম রাজু, হেরে গেলাম, ভেঙে চুরে সমস্ত পণ্ড করে দিয়ে গেল ভাই।
4: দেখো শুনছি এরপরই আর একটা লগ্ন আছে, দেখি যদি তাতে বিয়েটা হয়ে যায়। আমি একটু সামলে সুমলে দিয়ে গে, আমি যাচ্ছি বুঝলে।
2: এসো। উফ কি দেশ।
0: ওগো ওগো এদিকে এক কাণ্ড হয়েছে যে।
2: কি হলো, কি হয়েছে?
0: মেয়েটি ঘষে ঘষে মাথা সিঁদুর তুলে ফেলেছে, বলছে আমাকে একটা থান এনে দাও গো।
5: আমারও মতিচ্ছন্ন হয়েছিল তাই।
2: তুমি তুমি তুমি তুমি অমন কথা বলছো কেন মা? তুমি তো কোনো অন্যায় করনি, শাস্ত্রে
5: আপনাদের শাস্ত্র থাক, ইঁদুরঘরের বিধবা আমি, বামুনের মেয়ে। ছি ছি ছি ছি, আমায় ছেড়ে দিন, আমি কাশী চলে যাই, আমার আর কোনো গতি নেই, শাড়ি সিঁদুর আর চাই না আমি। আমাকে একটা থান কাপড় দিন দয়া করে, একটা থান কাপড় দিন।
2: বেশ দিনময়ী দাও, তাই দাও, থানই দাও একখানা।
0: এসো ভাই এসো।
2: মাটির গুণ

0: কুসংস্কার সহজে ঘুষতে চায় না। এই তো হলো সারা জীবন ধরে কি করলাম, যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, কেউ বুঝল না। শাস্ত্র ঘেঁটে বিধান বার করলাম, কেউ মানল না। আইন পাশ করলাম, তাতেও কিছু হলো না। ঘুষ দিয়ে লোক ধরে ধরে বিয়ে দিলাম, তারা দুহাত পেতে টাকাগুলো নিলে, কিন্তু মেয়েগুলোকে ফেলে পালালো। আজ দেখলাম গুন্ডা লাগিয়ে বিয়ে ভেঙে দিচ্ছে। যাদের দুঃখ মোচনের জন্য এত করলাম, তারাও সুখী নয়। এই তো গাল দিতে দিতে সিঁদুর মুছে থান পরে কাশি চলল। আমি হয়তো ভুল করেছি,
1: ব্যর্থ ব্যর্থ সব ব্যর্থ হয়ে গেল, হেরে গেলাম।
2: কিসে হেরে গেলি ঈশ্বর?
1: সব দিক দিয়ে হেরে গেলাম ভাই।
2: কেন?
1: এই মেয়েটি কে দুর্গা?
2: এই তো এরই কথা বলছিলাম তোকে, এটা তো তোরই কীর্তি। জানিস এই মেয়েটি বাল বিধবা ছিল, এর দরজায় ঘুরে ঘুরে অতি কষ্টে দিন কাটছিল মেয়েটার। আর এখন বিয়ে থা করে দেখ কেমন সুখে ঘরকন্যা করছে। দেখ, আর এই দেখ ঈশ্বর, এই ছেলেটিকে দেখ, দেখ কি চমৎকার ছেলে, না
1: তাই নাকি?
2: হ্যাঁ দেখ,
1: এই তো দিগন্ত বিস্তৃত মরুভূমির মাঝখানে এই তো একটি সবুজ শীষ দুর্গা, এই তো।
2: হ্যাঁ
1: এই তো।

0: বনফুল রচিত বিদ্যাসাগর নাটকটির অভিনয় এখানেই শেষ হল। অভিনয়াংশে ছিলেন বিদ্যাসাগর সত্য বন্দ্যোপাধ্যায়, বাবা মনমোহন ঘোষ, মা মেনকা দাস, শম্ভুচন্দ্র বাচস্পতি, গণেশচন্দ্র শর্মা, শ্রীশ রূপেন মিত্র, দুর্গা দেবতোষ ঘোষ, দীনবন্ধু অমলেন্দু ভট্টাচার্য ও দীনময়ী মমতা চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে প্রমোদ মুখোপাধ্যায়, সরোজ গুপ্ত, পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, মণি দে, অম্বর চট্টোপাধ্যায়, নিতাই দাস, শুভাশিস মুখোপাধ্যায়, প্রণত ঘোষ, মোহনলাল মুখোপাধ্যায়, কুমার শোভন, ফকির দাসকুমার ও শিপ্রা ঘোষ। সম্পাদনা শুভ্র প্রকাশ দে। নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।
1: বিদ্যাসাগর নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ।

এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9টায়। শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। তিনি এআই এর ইতিবাচক দিক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি প্রশমনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। উন্নয়নশীল দেশগুলি জোরালো কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি বলে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের মহিলা কাবাডি দল আজ ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত বিভাগে ভারত পেয়েছে রূপো। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রসংঘ সাধারণ সভার এই অধিবেশনটি বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা সবার জন্য কার্যকর রাষ্ট্রসংঘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সভার এই অধিবেশনে রাষ্ট্রসংঘের 193টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। তাঁরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরবেন। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী 81তম এই অধিবেশনে বিশ্ব সহযোগিতার পুনরুজ্জীবন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায় এগিয়ে নিয়ে যাওয়া এবং শান্তি মর্যাদা ও সমতার লক্ষ্যে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদেশমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাবনাকে কাজে লাগানো, এর সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা এবং এর ঝুঁকিগুলি প্রশমিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরা পেট্রিটিসের সঙ্গে যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব সহ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রেক্ষাপটে এআই বিষয়ক একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করার সময় তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত এআই

0: এবং সমুদ্র নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। নতুন দিল্লি ঘোষণাতে এআই সম্পদের গণতান্ত্রিক প্রাপ্যতা নিশ্চিত করা, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, মানব সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক কল্যাণে এআইকে কাজে লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, সমুদ্র ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা এবং স্বায়ত্তশাসনের বৃদ্ধি, দায় নির্ধারণ, জবাবদিহিতা এবং সংঘাতের তীব্রতা বৃদ্ধির মতো প্রশ্নগুলো সামনে এগিয়ে নিয়ে আসে। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রীয় সংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত একটি গোষ্ঠীর উদ্বোধনী বৈঠকে তিনি ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারবুডা জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।
1: Just 2 days ago, an Antigua and Barbuda flagged bulk carrier MV Cape Dow was attacked in the Gulf of Oman. An Indian sailor lost his life. In the last few months, commercial shipping and mariners have been subjected to repeated attacks in the Gulf, the Red Sea and its vicinity. From the Black Sea to the Red Sea to the Gulf, attacks on civilian shipping have become a growing cause of concern. These actions that disrupt maritime commerce and cost innocent lives are simply indefensible. We are here to not just highlight this dangerous trend, but to urge the international community to close ranks and deter such attacks.
0: উন্নয়নশীল দেশগুলির জোরালো কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশন চলাকালীন গ্রুপ অব 77-এর বিদেশমন্ত্রীদের 50তম বার্ষিক সভায় ভারতের পক্ষে বক্তব্য রাখার সময় তিনি গ্লোবাল সাউথকে কেবল নিয়ম অনুসরণকারী থেকে নিয়ম নির্ধারকের ভূমিকায় উন্নীত করার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণপরিচয় স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, ড সিং জনসাধারণের মধ্যে এবং দেশসেবায় তাঁর জীবনের অনেকটা অংশ অতিবাহিত করেছেন। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় জল জীবন মিশন, একটি প্রতিবেদন।
2: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
3: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো? ওই জল ছিল সোর্স। ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে ভারতের মহিলা কাবাডি দল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইরানকে 37-34 ফলাফলে হারিয়ে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। মহিলা ক্রিকেট এবং

0: মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের পর এটি ভারতের তৃতীয় সোনা। কাবাডিতে ভারতের পুরুষ দল আজই সোনা জয়ের লক্ষ্যে নামবে। এর আগে 2018 পর্যন্ত টানা সাতবার সোনা জয়ের পর 2023 হ্যাংজাও এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল সোনা জিতেছিল। এদিকে মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত বিভাগে ভারত রূপো পেয়েছে। তিলোত্তমা সেন, বিদার্সা বিনোদ এবং আশি চক্সি আজ 1763 পয়েন্ট পেয়ে রৌপ্যপদক লাভ করে। 1773 পয়েন্ট নিয়ে চীন সোনা এবং কাজাখস্তান 1754 পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ইভেন্টে 337.3 পয়েন্ট পেয়ে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তিলোত্তমা সেনের। তিনি চতুর্থ এবং বিদার্সা বিনোদ পঞ্চম স্থান লাভ করেন। এই বিভাগেও চীন সোনা পায়। স্কোয়াশে আজ মহিলাদের সিঙ্গলসে আনাহাত সিং অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন। বিশ্বের 6 নম্বর জাপানের সাতোমি ওয়াতানাবেকে সেমিফাইনালে 9-11, 11-13, 12-10, 11-6, 11-3 হারিয়ে তিনি ফাইনালে জায়গা করে নেন। পুরুষদের সিঙ্গলসেও অভয় সিং 3-0 পাকিস্তানের মোহাম্মদ ইরফানকে হারিয়ে ফাইনালে উঠেছেন। এর আগে জ্যোৎস্না চিনাপ্পা এবং ভেলাভান সেন্থিল কুমার 2-1 হংকং এর কাছে হেরে ব্রোঞ্জ পদক পায়। জাপানের আইচি নাগুয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রৌপ্য পদক প্রাপ্তিতে নতুন ইতিহাস তৈরি হল। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। 2026 এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে রৌপ্য পদক পাওয়ায় সাওয়ান বারওয়ালকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, এই অ্যাথলিটের অসাধারণ নৈপুণ্য 4 দশক পর ভারতকে এশিয়ান গেমসের ম্যারাথনের পোডিয়ামে পৌঁছতে সাহায্য করল। ভারতীয় পদকজয়ী ক্রীড়াবিদদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেল গুজরাটের ভুজ এবং বিহারের বারাউনির মধ্যে নতুন ত্রিসাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাব অনুমোদন করেছে। 2532 কিলোমিটার দীর্ঘ এই পথে ট্রেনটি গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহারের গুরুত্বপূর্ণ স্থানগুলিকে যুক্ত করবে। 5 দিনের ব্যাংকিং পরিষেবা চালু সহ কয়েকটি দাবিতে ব্যাংক কর্মচারীদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স ইউএফবিইউ আগামী সোম থেকে বুধবার অর্থাৎ 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। এদিকে ইএফবিইউ ডাকাত টানা 3 দিনের ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে আরবিআই এর নির্দেশ অনুসারে আগামীকাল রবিবার সব ব্যাংক খোলা থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। ভারতের মহিলা কাবাডি দল আজ ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। খবর পড়া শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। প্রথমে শুনুন পরপর দুটি গান ইস্টার্ন ব্লুজের দল থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এবারে শুনুন সেই বিখ্যাত ব্যান্ড চন্দ্রবিন্দু থেকে এই গানটি আপনাদের জন্য।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:01 হয়ে 21 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 99% ও 73%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 36.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর আকাশবাণী মৈত্রী।

এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 4:05 শুনবেন মহিলাদের আসরে আজকের বিষয় আমার কলম, উপস্থাপনায় থাকবেন লাকি বণিক, 4:35 শুনবেন আরোগ্য নিকেতন, শুনবেন কুকুরের কামড়ের চিকিৎসা বিষয়ে সাক্ষাৎকার, 4:50 ঢাকার চিঠি, সন্ধ্যা 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা, সন্ধ্যা 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, একটি গবেষণাধর্মী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন পার্থ সারথী রাউত, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজকের বিষয় গর্ভ নিরোধক ব্যবস্থার নানা বিকল্প, এই বিষয়ে কথা বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়, সন্ধ্যে 7:00 শুনবেন তরজা গান পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 7:45 নস্টালজিয়া অনুষ্ঠানে আজ শুনবেন ডক্টর অমিত চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, রাত 8:15 অনুষ্ঠান শ্রবণী, মনীন্দ্র গুপ্ত স্মরণ সংখ্যায় প্রথমে জন্মশতবর্ষের আলোয় মনীন্দ্র গুপ্ত, এ প্রসঙ্গে বলবেন

মধুপর্ণা মুখোপাধ্যায় এবং তারপর ব্যক্তিগত স্মৃতিচারণ থাকবেন অরণী বসু ও সেলিম মল্লিক। রাত নটায় কথায় গানে অনুষ্ঠানের উপস্থাপনায় উৎসব সিনহা, নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আলোর সন্ধানে অনুষ্ঠানে আজ শুনবেন জাতীয় মানসিক অসুস্থতা মুক্তি মাস বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন রাগে শ্রী রাগে সেতার, পরিবেশনায় শিল্পী নীলাদ্রি সেন, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন উপমহাদেশের খবর এবং রাত এগারোটায় শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় উৎসব সিনহা। ভারতীয় সময় রাত বারোটায় মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসর। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু আম্রপালি ঘোষ মিত্র। প্রথমেই আসরের শুরুতেই জানাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের অসংখ্য সুন্দর সুন্দর অনুরোধের গানে আমাদের আসর সেজে ওঠে, আমরা সমৃদ্ধ হই। তাই আপনাদের সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসরের প্রথম গান, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার, সরসোনা, কলকাতা থেকে। এবং আরও অনুরোধ করেছেন কৃষ্ণেন্দু নাইয়া, কিন্তু বন্ধু আপনি তো আপনার ঠিকানাটা বলেননি, তাই পরের বার অবশ্যই আপনার ঠিকানাটাও জানাবেন। শুরু করছি অনুরোধের আসরের প্রথম গান।

পরের গানের অনুরোধ বাংলাদেশ থেকে এসেছে, পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে অনুরোধ করেছেন প্রবীর কুমার। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনার পছন্দের গান রইল আমাদের সকল মৈত্রী শ্রোতাবন্ধুদের জন্য।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, আর পরের গানটি ছবির গান। সদ্য প্রয়াত হয়েছেন মিঠু মুখোপাধ্যায় এবং এটি তাঁরই ছবির গান স্বয়ং সিদ্ধার্থ। ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আনারুল ইসলাম।

আবারও ছবির গান ভাগ্যচক্র, ছবি থেকে সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপলা সেনের দ্বৈতকণ্ঠে এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, বিন্দু, লালী ও দুলাল, মাড়ো, মানকর, পূর্ব বর্ধমান থেকে। আপনাদের পছন্দের গান রইল আমাদের মৈত্রীর সকল শ্রোতাবন্ধুদের জন্য।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। আর পরের গানটির অনুরোধ আবারও বাংলাদেশ থেকে, কুষ্টিয়া বাংলাদেশ থেকে অনুরোধ করেছেন মোহাম্মদ মোশতাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি এবং মোহাম্মদ জুলফিকার মেহেদি। আপনাদের পছন্দের গান তালাত মেহমুদের কণ্ঠে রইল অনুরোধের আসরের পরবর্তী নিবেদনে।

নায়িকা সংবাদ ছবি থেকে পরবর্তী গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুব্রত কুমার ঘোষ, কায়েতি এনসি হাই স্কুল, কায়েতি পূর্ব বর্ধমান থেকে।

পরবর্তী গান আবারও ছবির গান, সোনার হরিণ ছবি থেকে গীতা দত্তের কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন দিগনগর পূর্ব বর্ধমান থেকে শ্রীমন্ত নাথ, অনিমা নাথ ও হেমা নাথ।

আজ আর নয়, তবে হ্যাঁ নিশ্চয়ই অনুরোধের আসর, আগামীকাল আবার আপনাদের জন্য নতুন গানের ডালি নিয়ে সেজে অপেক্ষা করবে অন্য কোনো মৈত্রী বন্ধুর সাথে। ততক্ষণ আপনাদের জানাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আমাদের আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসর। শুনছিলেন অনুরোধের আসর, উপস্থাপনায় ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় লাকি বণিক।

দুই বাংলা শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন সবাই। আজ এক কলমে দুই নারী আপনাদের চিঠি পড়ে শোনাব। বেশ কয়েকটা চিঠি আছে বন্ধু, তাহলে আর কথা না বাড়িয়ে সোজা চিঠির পাতায়।

ঘন্টা ধ্বনি নিয়ে এ মাসের চিঠি আমার কলমে আপনারা লিখে পাঠিয়েছেন। প্রথম চিঠি চিরশ্রী পাল, করদরজা, বিষ্ণুপুর থেকে। প্রিয় সখা আমার কলম, এবারের বিষয় দিয়েছ ঘন্টা ধ্বনি। তোমার এই বিষয়টি লিখতে বসে সেই ছোটবেলায় মনটা ফিরে গেল আমার কলম। ছোটবেলার সেই স্কুল আরম্ভ হওয়ার ঘন্টা, প্রার্থনা সঙ্গীতের ঘন্টা, টিফিনের ঘন্টা, স্কুল ছুটির ঘন্টা, এসব বিশেষভাবে মনকে নাড়া দিত। তাছাড়া আরও অনেক রকমের ঘন্টা ধ্বনির শব্দ আছে বন্ধু, যেমন তখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই ঘন্টা বাজা ঘড়ি থাকত। আমাদের বাড়িতে অবশ্য ছিল না, দূর থেকে কিন্তু শুনতে পেতাম। তখনকার দিনে প্রায় সব বাড়ি আগেকার টাইপের থাম্বাওয়ালা বড় বড় আকারের বাড়ি হতো, আর সেখানে হলুদ ডোমের আলো কেমন যেন আলো আধারে দেখতে লাগত। ঘরে ঘরে তখন ওই টিউবলাইট এসে পৌঁছয়নি। ওই মায়াবী আলোতে ঢং ঢং করে ঘড়ির ঘন্টা শুনলে কেমন যেন গা ছমছম করে উঠত, আর একটু ভয় ভয়ও লাগত বন্ধু। সবচেয়ে ভালো লাগত সন্ধেবেলা কোনো মন্দিরের আরতির যে ঘন্টা ধ্বনির শব্দ পাওয়া যেত, সেটা পাওয়া যেত বললে ভুল হবে, কারণ এখনো পাওয়া যায়। তখনকার দিনে ঠাকুর মন্দির লাগোয়া একটা বিরাট চাতাল থাকত, অবশ্যই মোজাইক কিংবা মার্বেলের নয়, এমনি সাধারণ। সেই ঘন্টার ধ্বনির শব্দের সঙ্গে সঙ্গে বেশিরভাগ মহিলারাই বাড়ি থেকে বেরিয়ে এসে সেই মন্দিরের পুজোর প্রসাদ খেয়ে সব চাতালে খানিকক্ষণ বসে গল্প গুজব করতেন, আর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা চাতালের সামনে খেলাধুলো করত। দেখে কি যে ভালো লাগতো আমার কলম। এই বিভিন্ন ঘন্টার ধ্বনির শব্দ নানা রকমভাবে হৃদয়ে জায়গা করে নিয়েছিল, এখন বয়সের সঙ্গে সঙ্গে সেসব কোথায় যেন হারিয়ে গেছে। শুধু ভগবানের দেয়া শেষ ছুটির ঘন্টা মানুষের জীবনে কার কখন কিভাবে বাজবে কেউ বলতে পারে না। চিরশ্রী পাল, করদরজা, বিষ্ণুপুর থেকে।

বন্ধু, টুলটুল মোদক, গ্রাম পোস্ট, রাধানগর, জেলা বাঁকুড়া থেকে এবারে চিঠি। বন্ধু মহিলা মহল, আজ তোমাকে আমার ছোটবেলার স্মৃতিতে থাকা অন্য ঘণ্টা ধ্বনির কথা শোনাব। আমি এক প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। সেখানে সোঁদা মাটির গন্ধওয়ালা রাস্তা দিয়ে বাহাদুর দাদু আসতেন ঘণ্টা বাজিয়ে, পাঁচ বিশেলি কলাই ভাজা, সাথে চানাচুর, পেঁয়াজ কুচি, লেবুর রস দিয়ে এমন সুন্দর একটা মিক্সচার করে দিতেন, আমরা ছোট বড় বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম। আর সেই জন্যই সবাই অপেক্ষায় থাকতাম সেই ঘণ্টা ধ্বনির। অন্য একরকম ঘণ্টার কথা এবার। আমাদের গোয়ালের গরুগুলোর মধ্যে একটা গরু ছিল বেশ দুষ্টু। সে চড়তে গিয়ে ঠিক সময় ফিরে আসতো না, প্রায় খোঁজাখুঁজি করতে হতো। তাই তার গলায় ছোট একটা ঘণ্টা ধ্বনি বেঁধে দেওয়া হলো। দূর থেকে ঘণ্টা ধ্বনি শুনে গরুটিকে খোঁজার সমস্যা মিটে গেল। এছাড়া স্কুলের ঘণ্টার আওয়াজ তো সবারই চেনা, সে বিষয়ে তাই আলাদা করে কিছু বললাম না। সকলকে শরতের শিউলির শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম টুলটুল মোদক, গ্রাম পোস্ট, রাধানগর, জেলা বাঁকুড়া।

এবারে সাধনা ঘোষ, 67 ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে। প্রিয় মহিলা মহল, ঘণ্টার ধ্বনি শুধু সাধারণ শব্দ নয়, ঠিকই, ঘণ্টার ধ্বনি শুধু কোনো সাধারণ শব্দ যে নয়, এর বিজ্ঞানসম্মত কার্যকারণ শুনলে বিস্মিত হতে হয়। ঘণ্টার ধ্বনি মুহূর্তে মানুষের মনকে শান্ত করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে। ঘণ্টা বাজালে যে শব্দ ও কম্পন সৃষ্টি হয় তা মানুষের শরীরের বিভিন্ন চক্রকে সজাগ করতে সাহায্য করে। শৈশবে প্রার্থনা সঙ্গীতের আগে স্কুলে যে ঘণ্টার ধ্বনি অনুরণিত হতো, তাই যেন ছুঁয়ে থাকে মনঃসংযোগের মন্ত্র। প্রথম ক্লাস শুরু হওয়ার আগেই যে ঘণ্টার ধ্বনি ধ্বনিত হয়, সেই ধ্বনিতে থাকে শুরুর আহ্বান। একটা দুটো করে সময় যত ছুটির দিকে এগিয়ে যায়, ঘণ্টার ধ্বনি যেন একটু একটু করে লাটাইয়ের সুতো ছাড়ে। আর ছুটির সময় যে ঘণ্টার ধ্বনি ধ্বনিত হয়, তাতে থাকে মুক্তির আনন্দ। লাগাম ছাড়া হরিণের মতো শিশুর দল ছুটে যায় আপন গৃহে মুক্তির খুশিতে। বার্ধকে ঘণ্টার ধ্বনি অন্য বার্তা বহন করে, সেই বার্তায় থাকে জীবন থেকে মুক্তির প্রার্থনা। মন্দিরে সন্ধ্যা আরতির সময় বড় ঘণ্টাটা যখন ঢং ঢং করে বাজে, তখন মনে আসে এক স্বর্গীয় অনুভূতি। জীবন সাহান্যে এসে সব ভুল ত্রুটি দেবতার চরণে অর্পণ করে জীবনের শেষ ঘণ্টার ধ্বনি শোনার অপেক্ষায় কান পেতে থাকা। সাধনা ঘোষ, 67 ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি।

এবারে চিঠি শম্পা মান্না, 32 বাই জি সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31 থেকে। প্রিয় শরৎ মিক, আমার কলম। কেদারনাথ ধাম যাত্রার ইচ্ছেটা বহুদিন ধরেই মনের মধ্যে ছিল, সেই ইচ্ছে পূরণ করতে মধ্য বয়স হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী আমরা হরিদ্বার থেকে যাত্রা শুরু করলাম। সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করলাম। যাত্রাপথে পাশ দিয়ে অনবরত ঘোড়া ও খচ্চরের গলায় বাঁধা ঘণ্টাধ্বনি সহ যাতায়াত, এ যেন ঘুটুক যানের হর্ন। এছাড়াও চারজন বাহক বহন করছে ডুলি, একজন লোক পিঠের ঝাঁকায় বহন করে নিয়ে চলেছেন একজন মানুষকে, এনাদের পিট্টু বলে। আর চলেছে চঞ্চলা মন্দাকিনী নদী, তারও যেন আছে একটা নির্দিষ্ট ঘণ্টা। বড় লিনচুলিতে আগে থেকে আমাদের ঘর বুক করা ছিল, কারণ ছিল দুটো। প্রথম কারণ হলো একটানা প্রায় 21 কিলোমিটার পথ পাড়ি নেওয়া না।

না দেওয়া, আর দ্বিতীয় কারণ হলো উচ্চতাকে একটু সইয়ে নেওয়া। পৌঁছে ফ্রেশ হয়ে অল্প একটু খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীরে চোখে ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম কে জানে। ঘুম ভাঙতে শুনতে পেলাম চেনা সেই ঘণ্টার ধ্বনি, সঙ্গে মানুষের ধ্বনি, হর হর মহাদেব। বেশ ঠান্ডা অনুভূত হলো। মোবাইল ফোনে দেখলাম রাত দুটো। জানলায় মুখ রেখে দেখলাম তীর্থযাত্রীদের নিয়ে ঘণ্টার ধ্বনি দিতে দিতে চলেছে ঘোড়া বা খচ্চর। রাতের অন্ধকারের বুক চিরে ঠান্ডাকে জয় করে মানুষ এগিয়ে চলেছে তাদের লক্ষ্যে, পূর্ণ লাভের আশায়, বাবার দর্শনে। এ পথচলার সাক্ষী, সাহস, শক্তি সবই ওই টুংটাং ঢং ঢং ঘণ্টার ধ্বনি। যখনই চলা থামবে তখন মন্দিরে ভোরের আরতির ঘণ্টা। লিখেছেন শম্পা মান্না, 32 বাই জি, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা থেকে।

বন্ধু, এবারে চিঠিতে চলে যায় সর্বাণী আদক, উত্তর দারুয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। স্মৃতি জাগানিয়া আমার কলম। ছোটবেলা থেকে এই ঘণ্টা শব্দ শুনলে আনন্দ, পবিত্রতা ও শুদ্ধ কাজের সঙ্গে যুক্ত কিছু বিষয়ের কথা মনে পড়ে। এ প্রসঙ্গে 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর স্বামীজির চিকাগো বক্তৃতার পূর্বে ঘণ্টাধ্বনির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতাগুলোর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা। এই ধর্ম মহাসভায় স্বামীজির শুধু সম্বোধনেই পুরসভা করতালিতে মুখর হয়ে উঠেছিল। উপস্থিত সকলে শুরু থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র বক্তৃতা শোনেননি, বারংবার হাততালিতে বিবেকানন্দকে সম্মানিত করেছিলেন। হিন্দু ধর্মের সহিষ্ণুতা, সকল ধর্মই সত্য, সকল পথের মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়, আধ্যাত্মিক জগতেরই চরম সত্য প্রচার করেছিলেন। শৈশবে বিকেলে উঠোনে খেলার সময় 5:30 দম দেওয়া দেয়াল ঘড়ির ঢং ঢং শব্দে দৌড়ে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে মা ঠাকুরমার কাছে বসে ঘণ্টার শব্দ ও শঙ্খধ্বনি শুনতাম। প্রণাম শেষে একটু প্রসাদ নিয়ে পড়তে বসতাম। আমরা গ্রীষ্মকালে সকাল স্কুল থেকে ফিরে আইসক্রিম গাড়ির ছোট্ট ঘণ্টার ধ্বনি শুনে বাবার কাছ থেকে 2-3 টাকা নিয়ে লাল হলুদ সাদা আইসক্রিমের কাঠি ধরে চুষে চুষে খেতাম। চুলকে না ফেরিওয়ালার ঘণ্টা শব্দে পুরনো চুলের বিনিময়ে সোনপাপড়িও খেতাম। বাড়ির কাছে শীতলা মন্দিরে ঝোলানো ঘণ্টার দড়ি টানা শব্দে দেবী মায়ের একটু প্রসাদ পেতাম। ঘণ্টার ধ্বনি কখনো লোভনীয় বস্তুর সংকেত দিত, আবার কখনো শুদ্ধতা সতর্কতার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো, এখনো হয়। শুভেচ্ছা সহ শেষ করছি সর্বাণী আদক, উত্তর দারুয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। এরপরে চিঠি। গোপাল সরকার, ঠিকানা প্রতুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, থানা কোকোভেন, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় আমার কলম, প্রতিনিয়ত বেজে চলেছে ওই কালের ঘণ্টাটা। প্রহর যায়, প্রহর আসে, ঘণ্টার আওয়াজ তত ঘন ঘন বাজতে থাকে। ঘড়ির কাটার সঙ্গে জীবনের সময়টা মিলিয়ে মিলে কে যেন অলক্ষে বসে জীবনের এক একটা ক্লাস শেষের ঘণ্টার ধ্বনি করে চলেছে। সেদিন রাতে ঘুম আসছিল না, শুনছি অবিরাম ঘণ্টার শব্দ। ঘণ্টা ধ্বনি বেজে যায় অবলীলায়, কে যে বাজায়, বাজিয়ে যায় নিজের মতো করে। বাড়ি বাড়ি চমকে উঠি, তাকায় জানলা দিয়ে বহু দূরের আকাশ দেখি, তারাই ভরা মায়াবী আকাশ। মেঘের মায়ায় জড়িয়ে থাকে ওই আকাশের চন্দ্র তারা। এই ঘণ্টার ধ্বনিটা

সেই ধ্বনি, যে ধ্বনি এক শৈশব জড়িয়ে থাকা সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত ও প্রভাত ভরিয়ে দিয়ে এগিয়ে যেত সময় নিয়ে। আমার তোমার সবার দিনের শুরু এবং শেষ হতো এই ধ্বনিতেই। রাতের রানার আর জীবনের রানার আজ মিলেমিশে একাকার। ঝুনঝুন ঘণ্টার শব্দে আজও ছুটে চলেছে জীবন রানার। সে রাতের ধ্বনি হয়তো লুকিয়ে আছে ছুটির ঘণ্টার ধ্বনির গভীরে। তাই তো বন্ধু, সকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। কোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান থেকে।

এবারে বাণী বন্দ্যোপাধ্যায় গ্রাম মাড়ো ডাকঘর মানকর পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় আমার কলম মহিলা মহল, ঢং ঢং করে নটা বাজল, বংশ ছাতা মাথায়, কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী রবীন্দ্রনাথের সহজ পাঠ। অনুসার শেখানোর কি সুন্দর ভাষা, সহজে শিশু মনে প্রবেশ করে, চলতে থাকে ক্লাস, বারান্দায় ঝোলানো ঘণ্টা ঢং ঢং করে বেজে ওঠে, বইপত্র নিয়ে হুড়মুড় করে ক্লাস থেকে বেরিয়ে ছুটতে ছুটতে বাড়ি ফেরা, সে শিশুবেলা। মেয়েবেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, টাইমপিস ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাতে শোয়া, ভোরবেলা টাইমপিস ক্লিন ক্রিং ক্রিং করে বেজে উঠত, হোমা এর মধ্যে ভোর হয়ে গেল, উঠতে ভালো না লাগলেও তবু উঠতে হতো, পড়া পাশ করতে হবে যে। আরো বড় হলাম, হ্যাঁ আরো বড় হলাম, সংসার এখানে অন্য ঘণ্টা, শ্বশুর স্বামী সন্তানদের ঘণ্টায় ঘণ্টায় খাবার বা ওষুধ দেওয়া, স্কুলে বা অফিসে পাঠানো, কুলদেবতা রাধাকৃষ্ণের যুগল গোপাল, সকালে পুজো, ঘণ্টা ধ্বনিতে স্নান করানো, দুপুরে ভোগের ঘণ্টা আর সন্ধ্যায় আরতির ঘণ্টা, ঠাকুরের শয়ন, সেবার মধ্যে দিন যাপন। সেই যখন শুরু করেছিলাম তখন ঘর ভর্তি মানুষ, আজ একা ফাঁকা। অবশ্য স্বামী আছেন, তিনি কুলদেবতার সেবা করেন। ঘণ্টা বাজল এইভাবে, বাঁচতে বাঁচতে কবে যে জীবনের শেষ ঘণ্টা বেঁচে যাবে জানি না, তবু তার মধ্যেই এক ঘণ্টা ধ্বনিতে আজও মন পুলকিত হয়, ফিরে যায় শৈশব কৈশোরে। মহিলা মহল, তোমার এই বিষয় নির্বাচন সত্যি অসাধারণ, ফিরে পায় হারানো স্মৃতিকে। ভালো থেকো। বাণী বন্দ্যোপাধ্যায় গ্রাম মাড়ো ডাকঘর মানকর পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।

বন্ধু, আবার চলে যায় আপনাদের চিঠির পাতায়। হ্যাঁ, এবারে চিঠি রেখা মুখোপাধ্যায়, এজন দুর্গাপুর 5 বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় আমার কলম, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই গ্রামের পাঠশালার সময় থেকেই ঘণ্টা ধ্বনির স্মৃতি আমার মনে জাগরিত। একটি গোল ভারী কাঁসার ঘণ্টা মুগুর্তে আঘাত করে সময় ঘোষণা করা হতো। তারপর শহর স্কুলে 10ম শ্রেণীতে পড়ার সময় পুজোর বেশ খানিক আগে শিক্ষামূলক ভ্রমণে রাজগীর, নালন্দা, বুদ্ধগয়া এবং বাবাপুরে গিয়েছিলাম। রাজগীরে 800 ফুট উঁচুতে পাহাড়ের উপরে বৌদ্ধ মন্দিরের ভেতর সোনার জল করা বুদ্ধমূর্তির সামনে এক সৌম্যদর্শন তরুণ অদ্ভুত এক ঘণ্টাধ্বনি বাজাচ্ছিলেন। খানিকটা বাদ্যযন্ত্রের মতো ডুম ডুম ধ্বনিতে পাহাড়ের উপরে এক স্বর্গীয় মোহময় পরিবেশ রচিত হয়েছিল। সেই বৌদ্ধ সন্ন্যাসীর বাজানো ঘণ্টার ধ্বনি আজ ভুলিনি। পরবর্তীকালে কলেজ হোস্টেলে থাকার সময় সকাল সন্ধ্যা প্রার্থনা এবং খাবারের আগে ও পরে ঘণ্টা বাজত, সেও বেশ মজার। বিশেষত রাত্রিতে ঘণ্টা বাজতে দেরি হলে আমরা বলতাম, জেলখানাতেও খাবার ঘণ্টা বেজে গেল আর আমাদের এখনো বাজল না। এরপরের হোস্টেল শান্তিনিকেতন। বিশ্বভারতীতে ঘণ্টার ধ্বনি ছিল বিশেষ অর্থবহ। প্রার্থনা, উপাসনা, বৈতালিক, শোকসভা প্রতিটি ক্ষেত্রের ঘণ্টার ধ্বনির প্রকারভেদ ছিল। ঘণ্টাধ্বনি শুনে বুঝতে হতো কিসের জন্য আহ্বান করা হচ্ছে। পরিশেষে বলি, জীবনের অপর প্রান্তে যাবার জন্য শেষ ঘণ্টার ধ্বনির অপেক্ষায় থাকব। সকল বন্ধুদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন রেখা মুখোপাধ্যায়, এজন দুর্গাপুর 5 জেলা বর্ধমান থেকে।

এবারে চিঠি। মানসী বড়াল, 247/2/B, বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। প্রিয় মহিলা মহল, অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই মিষ্টি আওয়াজ কানে আসে, টুং টাং, ছুটে যাই দরজায়। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ধোসাওয়ালা আর ঠেলা গাড়ি করে ঘণ্টার মিষ্টি আওয়াজের মাধ্যমে জানিয়ে দেয় যে ধোসা এসেছে। ক্রেতাদের দল গাড়ির চারপাশে জড়ো হয় আর তাঁরও ব্যস্ততা বেড়ে যায়। ঘণ্টার আওয়াজ সময় বিশেষে কখনো মধুর, কখনো আবার কর্কশ। যেমন স্কুল কলেজে ক্লাস শুরু, পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়া, খাতা জমা দেওয়া ইত্যাদির সময় ঘণ্টা ধ্বনি বুকের মধ্যে যেন হাতুড়ি পেটায়। আবার টিফিনের ঘণ্টা, ছুটির ঘণ্টা মনে আনন্দের জোয়ার এনে দেয়। ওই রকমই দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি দিনের শুরু শেষ জানায়। একদিকে আজানের মিষ্টি ধ্বনি, অন্যদিকে সন্ধ্যেবেলার ঘরে ঘরে শঙ্খ ঘণ্টার আওয়াজের সঙ্গে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠা, মন্দিরে কাঁসর ঘণ্টার আওয়াজ পরিবেশকে মধুর করে তোলে। বাড়ির উত্তর পূর্ব কোণে লাগানো ফেংশুই ঘণ্টা বাতাসের ছোঁয়ায় সুমধুর আওয়াজের মাধ্যমে ঘরের যেন নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। আমার দরজায় লাগানো কলিং বেলের ক্রিং ক্রিং ধ্বনি অতিথিদের আগমন বার্তা জানায়। ঘণ্টার আওয়াজ যেমনই হোক, মনের ভেতর এক অদ্ভুত ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। মানসী বড়াল, 247/2/B, বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

এবারে চিঠি সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলার লেন, হুগলি। প্রিয় শরৎ সাথী বন্ধু মহিলা মহলের আমার কলম, তোমার সেপ্টেম্বরের বিষয় ঘণ্টা ধ্বনি নিয়ে লিখতে গিয়ে আমার স্কুল জীবনের ঢং ঢং ঘণ্টা ধ্বনির আওয়াজ স্মৃতিপটে ভেসে এলো। বড় মধুর ছিল সেসব দিন, শুরুর ঘণ্টার ধ্বনি সূচনার বার্তান্ত, ছুটির ঘণ্টাটির জন্য মন উন্মুখ থাকত বাড়ি ফেরার জন্য, আবার টিফিনের ঘণ্টার ধ্বনিতে তাড়াতাড়ি টিফিন শেষ করে একটু খেলাধুলোতেও বড় আনন্দ লাভ হতো। এ তো স্কুল জীবনের কথা। এরপর বাড়ির নিত্য পুজো পাঠেও বাবার হাতের ঘণ্টার ধ্বনিটি প্রাণে আজ অক্ষয় হয়ে আছে। যেন নারায়ণ পুজো বা লক্ষ্মী সরস্বতী বা মনসা পুজোতেও সূচনা স্নান পর্ব ভোগ নিবেদনের তিনবার তিনটি ঘণ্টা ধ্বনিতে বাবার সৌম্য সুন্দর রূপটি আজও মানুষপটে অপূর্বতায় ধরা দেয়, মনকে পবিত্র প্রসন্নতায় ভরিয়ে যেন বলে, এগিয়ে যাও মা আপন জীবন পথে, দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ফেলো। হ্যাঁ, দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ফেলো, ভয় কি? আমি তো আছি, আছি তো আমি অলক্ষ্যে তোমার পাশে, মন রাস্তা পায় নবরূপে বাঁচার। এবার বলি, আমার বাড়িতে যে ঘণ্টা ঘড়ি আছে তার ধ্বনিও আমাকে সতর্ক করে সময় অনুযায়ী সারা দিন ঠিক মতো কাজ করে যেতে। সকাল ছটা থেকে রাত ১১টা তার ঢং ঢং আওয়াজ প্রাণে এক অপূর্ব রং ছড়ায়, সে হয়ে ওঠে বড় আপন। আরেকটি কথা বলি বন্ধু, আমার ফোনের রিংটোনটিও এখন ঘণ্টা ধ্বনির মতোই বাজে, যদিও বড়ই কাকতালীয় এটি, আমার বেশ ভালো লাগে ওই ঘণ্টা ধ্বনি, ঢং ঢং ঢং, মনে বাজে আশার সুন্দর রং। ঘণ্টা ধ্বনির মধুর ছন্দে সবার জীবন আনন্দময় হোক, শুভকামনায় সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলার লেন, হুগলি থেকে লিখেছেন।

কৃষ্ণারানী দে, গ্রাম পোস্ট কুচিয়া কোল, বাঁকুড়া থেকে। প্রিয় মহিলা মহল, তোমার আসলে আমার এই প্রথম চিঠি। খুব ছোটবেলায় শোনা যে ঘণ্টা ধ্বনি আজও মনে আছে তা হল আমাদের কাছাকাছি বিষ্ণুপুর রেল স্টেশনে ট্রেন যাওয়া আসার নানা রকম ঘণ্টা ধ্বনি। তারপর স্কুলে ভর্তি হলে স্কুল শুরু থেকে ছুটি হওয়া পর্যন্ত অনেকবার ঘণ্টার আওয়াজ সবারই চেনা। এখানে বিভিন্ন মন্দিরের ঘণ্টার ধ্বনিও বেশ লাগে, তবে একেবারে ব্যতিক্রমী যে ঘণ্টা ধ্বনি এখন আর পায় না তা হল গরুর গাড়িতে জোড়া বলদের গলায় যে ঘুঙুর ঘণ্টা বেঁধে দেওয়া হতো তার মিষ্টি মধুর আওয়াজ। আর সবশেষে বলি, আমাদের বাড়ি থেকে অনতি দূরে জয়রামবাটির মাতৃমন্দিরের শ্রী শ্রী মায়ের পুজোর ঘণ্টার ধ্বনি যে ভক্তিভাব মনে আনে, সবার সেরা আমার কাছে সেই ধ্বনি। প্রণামনীয় কৃষ্ণারানী দে, গ্রাম পোস্ট কুচিয়াকোল, জেলা বাঁকুড়া থেকে।

বন্ধু, যে কটা চিঠি পেল ছিল আমার হাতে, হ্যাঁ সব কটা চিঠি কিন্তু পড়ে ফেলেছি। যেটুকু সময় আছে ছোট্ট করে বলে দিই, এক কলমে দুই নারীর বিষয়, অক্টোবর মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা চরিত্র। আপনারা লিখে পাঠান বন্ধু। আর আমার কলমে চিঠির বিষয়, বিনিময়। কেমন সে বিনিময়? আসলে একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোড়নের ঘ্রাণে এবাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সে শুক্ত বা ঘণ্ট এবাড়ির সবার পাতে পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এবাড়ি থেকেও খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়ে ছুটত ও বাড়ির পথে। তারপর বাড়ি থেকে হয়েছে ফ্ল্যাট। এখনো কি সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদে হিসেবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সে বিনিময় স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের লিখে পাঠান বিনিময় শিরোনামে বন্ধু। আজকে তো আর সময় নেই, আপনারা চিঠি লিখুন, আমরা কিন্তু অপেক্ষায় আছি। সবাই ভালো থাকুন। আজকের মতো মহিলাদের আসর এ পর্যন্ত।

0: শুনছিলেন এতক্ষণ মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন লাকি বণিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আরোগ্য নিকেতন।
1: দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরোগ্য নিকেতন অনুষ্ঠান।

0: আজ শুরুতেই স্বাস্থ্য সংক্রান্ত টুকরো খবর।
1: রাতে ঘুমের সময় বেশি আলোর সংস্পর্শে থাকলে হৃৎপিণ্ডের কিছু সমস্যা হয়, এ কথা জানাই ছিল। তবে ইউরোপিয়ান হার্ট জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় মার্কিন বিজ্ঞানীরা এই বিষয়ে এক নতুন তথ্য জানিয়েছেন। প্রায় বছর তিনেক গবেষণার পরে তাঁরা এক্ষেত্রে হৃৎপিণ্ডের ঠিক কী ধরনের ক্ষতি হয় তা জানা গেছে বলে দাবি করেছেন। তারা দেখেছেন যে ঘুমের সময় একনাগাড়ে বেশি আলোতে থাকলে হৃৎপিণ্ডের বাম নিলয়ের দেওয়াল মোটা হয়ে যায় এবং তার নমনীয়তা হারায়। ধীরে ধীরে হৃৎপিণ্ডের সব প্রকোষ্ঠের দেওয়ালেই এই সমস্যা দেখা দেয়। এর ফলে যেমন প্রকোষ্ঠগুলির ভেতরের অংশের আয়তন কমতে থাকে, সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডের কার্যকারিতাও কমতে থাকে। হৃৎপিণ্ডের গঠন ও কাজে এই রকম পরিবর্তন সাধারণত একনাগাড়ে স্ট্রেসের ফলে হয় অথবা কোনো কারণে হৃৎপিণ্ডে আঘাত পেলে হয়। এখন দেখা যাচ্ছে যে রাতের জোরালো আলো একই সমস্যা সৃষ্টি করে। এরপরেও যদি সমস্যা না কমে তাহলে হৃৎপিণ্ড ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে রোগীর মৃত্যু ঘটে। বিজ্ঞানীদের মতে এই আলোর দূষণ থেকে হৃৎপিণ্ডকে বাঁচাতে গেলে সন্ধ্যার পর আলোর ব্যবহার কমাতে হবে, ঘুমের সময় যতটা সম্ভব ঘর অন্ধকার রাখতে হবে, একই সঙ্গে রাতে প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ব্যবহারও নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তাঁরা।
2: নমস্কার, আমি ডাক্তার দয়ালবন্ধু মজুমদার বলছি। সাপের কামড় থেকে বাঁচার জন্য আমি খুব সাধারণ কয়েকটা সাবধানতার কথা আপনাদেরকে বলে দিচ্ছি। কখনোই অন্ধকার রাস্তায় হাঁটবেন না, একটা টর্চ লাইট নিয়ে হাঁটার চেষ্টা করবেন। ঝোপঝাড়ে কাজ করার সময়তে জায়গাটাকে একটা লাঠি বা গাছের ডাল দিয়ে একটু নেড়ে নেবেন, যাতে ওখানে যদি সাপ থাকে সে যেন সরে যাওয়ার সুযোগ পায়। যদি কোনো রকমেই আপনাকে সাপে কামড়ে দেয়, যে সাপেই কামড়াক, আপনার যদি সন্দেহ হয় আমাকে সাপে কামড়েছে, বাড়ির কাছাকাছি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যত দ্রুত পারবেন যাওয়ার চেষ্টা করবেন। আমাদের পশ্চিমবাংলার সবকটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসা পাওয়া যায়। যত দ্রুত পৌঁছতে পারবেন, জানবেন চিকিৎসায় ফল তত ভালো পাওয়া যাবে।

আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক। জীবন এত সুন্দর, বেঁচে থাকার জন্য মানুষ কি না করে। চারপাশে চোখ মেললেই শুধু বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াইটা আমরা রোজ দেখতে পাই। তবু তারই মধ্যে কেউ কেউ কিন্তু আত্মহত্যার কথা ভাবছেন, আত্মহত্যা করছেন, এবং তাদের সংখ্যা পৃথিবীতে নেহাত নগণ্য নয়। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, 2000-এর কাছাকাছি মানুষ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে অজানার দেশে চলে যাওয়ার। আর তাদের অধিকাংশই কিন্তু তরুণ। 15-29 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যাই হলো মৃত্যুর দ্বিতীয়।

0: বৃহত্তম কারণ। প্রথম কারণটা হলো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। কেন এমন হয়, কেন মনে হয় যে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক গুণ বেশি দয়াময়ী এবং শ্রেয়তর? বেঁচে থাকা এত কষ্টকর কখন মনে হয়? দেখা গেছে 90%-এরও বেশি আত্মহত্যার কারণ কিন্তু তাৎক্ষণিক কারণ অন্তত মানসিক অসুস্থতা, অবসাদ বা ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া বা এমনকি পার্সোনালিটি ডিসঅর্ডার। এছাড়াও অনেক দিন ধরে জমে থাকা অসহায়তা, সামাজিকভাবে একা হয়ে পড়া মানুষ কিন্তু আত্মহননের দিকে চলে যান অনেক সময়। দেখা গেছে যারা পরিযায়ী, এক দেশ থেকে অন্য দেশ, নতুন কোন সংস্কৃতির মধ্যে যাদের মানিয়ে নিতে হচ্ছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য 8-10 জনের থেকে বেশি। এছাড়াও শারীরিক কষ্ট যেমন তীব্র ব্যথা, একাকিত্ব বোধ, বিভিন্ন নেশাও কিন্তু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সর্বোপরি মনে রাখুন ও তাকেও বোঝান, এই মুহূর্তে যে সমস্যা অলঙ্ঘনীয় বলে মনে হচ্ছে, দুদিন বাদে তা মনে হতে নাও পারে। আর যার ভালোবাসা ছাড়া বাঁচার কথা ভাবা যাচ্ছে না, 6 মাস বাদে হয়তো দেখা গেল তাকে ছাড়াও জীবন অনিন্দ্য, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আশা ছাড়তে নেই। ডাক্তারবাবু 6 মাসের নিদান দিয়েছেন, কিন্তু তাতেও আমরা ভাবতে পারি এই 2 মাসটাকে আরো কত ভালোভাবে বেঁচে থাকা যায়, কত অপূর্ণ সব মিটিয়ে ফেলা যায়। এ জগতে কেউ তো আর অমর নয়।
1: আগামী 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস, সেই উপলক্ষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আশিস কুণ্ডু বলছেন এই দিনটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে।
2: 28শে সেপ্টেম্বর জলাতঙ্কের প্রতিষেধক আবিষ্কর্তা বিজ্ঞানী লুই পাস্তুরের প্রয়াণ দিবস। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর আশীর্বাদে জলাতঙ্ক রোগটি আজকের দিনে আর আতঙ্ক নয়, এর সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব। সম্ভব তখনই যখন মানুষ একে প্রতিরোধ করতে চাইবেন, শিখবেন এবং করবেন। সেটি সঠিকভাবে না করতে পারলে কিন্তু জলাতঙ্ক আতঙ্কই। রোগ একবার শরীরে ঢুকে পড়লে, শরীরে দখল নিতে পারলে জীবনান্ত হওয়াই ভবিতব্য, কেননা এর চিকিৎসার ফলাফল অত্যন্ত নিরাশাজনক এবং অনিশ্চিত। আমরা চিকিৎসকেরা এবং সরকারি প্রচার মাধ্যম, বিশেষ করে আকাশবাণী, প্রতি বছরেই এই দিনটিতে সমাজের প্রতিটি মানুষকে নিয়মিত মনে করিয়ে দিই, এই রোগটি সম্পর্কে জানুন, প্রতিরোধ করুন, সময় থাকতে ব্যবস্থা নিন আর মৃত্যুকে হার মানান। আপনার ঠিক সময়ে করা কয়েকটি ঠিক কাজই জলাতঙ্কের আতঙ্ক দূর করতে পারে। মনে রাখুন, জীবনটা আপনার, তাকে ভালো রাখার দায়িত্বও আপনার। আসুন একসাথে আমরা এই সামাজিক দায়িত্বের দায়ভার বহন করি। রোগটি কি এবং কিভাবে হয়, প্রথমে সেটি জানা যাক। জলাতঙ্ক হয় রেবিস ভাইরাস নামক একটি জীবাণু পশুর আঁচড় কামড়ের ফলে শরীরে প্রবেশ করার জন্য। এই ভাইরাস একবার শরীরে ঢুকে পড়লে তা কোনো ওষুধের প্রয়োগেই মরে যায় না, অর্থাৎ কোনো রকম কোনো ওষুধ একে মারতে পারে না। জলাতঙ্কের ভাইরাস থাকে এই রোগে আক্রান্ত পশুর লালায়। এই লালা যদি আঁচড় কামড়ের পর ক্ষতস্থানে ঢাগে, তখন জলাতঙ্ক মানুষের শরীরে প্রবেশ করে এবং বংশবৃদ্ধি করে খুব অল্প সময়ের মধ্যেই মানুষকে রোগগ্রস্ত করে। এরপরে জানা প্রয়োজন, পশুর আঁচড় কামড়ের পরে আপনি ঠিক কি করবেন। প্রথমত, অস্বাভাবিক আচরণ করছে এরকম কোনো পশুর ধারে কাছে যাবেন না, খেতে দেবেন না, চিকিৎসা করার চেষ্টাও করবেন না এবং কোনোভাবেই তাকে বিরক্ত করবেন না। জলাতঙ্ক রোগগ্রস্ত পশু কিন্তু আক্রমণ করবেই, কেননা তার মস্তিষ্ক তখন ভয়াবহ হিংস্র আচরণ করে। এর পরেও যদি দুর্ঘটনা ঘটে যায়, পশুর আক্রমণে মানুষের শরীরের কোনো অংশে ক্ষত তৈরি হয়, তখনই জলের নিচে অথবা 3 ফুট উঁচু থেকে ঢালা জলে কাপড় কাচার অথবা বাসন ধোয়ার বেশি ক্ষারযুক্ত সাবান 15 মিনিট ধরে ওই ক্ষতস্থানটিকে ঘষে ধুয়ে ফেলবেন। তারপর স্পিরিট বা আয়োডিন ভালোভাবে লাগিয়ে নিকটবর্তী হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রে তখনই চলে যাবেন, সম্ভব না হলে পরের দিনেই। ডাক্তারবাবুকে দেখানোর সময় মনে করে 2টি কথা জানাবেন, 1, ক্ষতস্থানে রক্তপাত হয়েছিল কিনা, এবং 2, পশুটির আচরণ ঠিক কেমন ছিল, কেন সে আপনাকে

0: আক্রমণ করেছিল। এরপরে ডাক্তারবাবু আপনাকে ভ্যাকসিন বা প্রতিষেধক যেভাবে দেওয়া প্রয়োজন দেবেন এবং পরবর্তী তারিখ আপনাকে বলে দেবেন। কোনোভাবেই এই তারিখটি ভুলবেন না এবং ওই দিনেই পরের প্রতিষেধক নেবেন। ক্ষতস্থানে রক্তপাত হয়ে থাকলে সেখানেও প্রতিষেধক দেওয়া হতে পারে। এক মাস ধরে আপনার চারটি বা পাঁচটি তারিখে প্রতিষেধক দেওয়া হবে এবং প্রতিটিই মূল্যবান। একটি না নিলে আবার নতুন করে চারটি বা পাঁচটি ইঞ্জেকশন প্রথম থেকে শুরু হবে। প্রতিষেধক চলাকালীন স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা নেই, শুধু মদ্যপান করা চলবে না। এই এক মাস আপনার থেকে অন্য কারো রোগ ছড়াবে না। এ ধরনের কুসংস্কারে গুরুত্ব দেবেন না, শুনতে চাইবেন না। কুসংস্কার প্রসঙ্গেও দু একটা কথা জানা প্রয়োজন। প্রথমত, পশুর কামড়ের কোনো হাতুড়ে চিকিৎসা সম্ভব নয়। পশুর লালায় কোনো বিষ থাকে না সাপের মতো, সুতরাং ওঝা, গুনিন, পীর, রোজা ইত্যাদি সম্পূর্ণ দূরে সরিয়ে রাখুন। কোনো মন্ত্র, চালপড়া, জলপড়া, থালাপড়ায় কিছুই হয় না, শুধু বিপদকে ডেকে আনা হয়। এ পর্যন্ত যেটুকু জানলেন বা বুঝলেন তা সবাইকে জানান, বোঝান, জলাতঙ্ক প্রতিরোধ করুন। 2030 সালের মধ্যে দেশকে জলাতঙ্ক মুক্ত করুন এবং অকারণ প্রাণহানি বন্ধ হোক। আসুন আমরা সকলে মিলে এই রোগকে নির্মূল করি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে সাড়া দিয়ে 2040 সালের আগেই।
1: আরোগ্য নিকেতন অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জলাতঙ্ক প্রসঙ্গে, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আশিস কুণ্ডু। এর সঙ্গেই শেষ হল আজকের আরোগ্য নিকেতন অনুষ্ঠান। কথা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার।

0: শুনলেন আরোগ্য নিকেতন, আকাশবাণী মৈত্রী।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা অখিলেশ শর্মা। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি, গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বহুপাক্ষিকতা, নিরস্ত্রীকরণ এবং যে কোনো সংকটের শান্তিপূর্ণ মীমাংসায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিবাদ ও বিরোধসমূহ আলোচনা, কূটনীতি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি প্যালেস্তাইনের জনগণের মানবাধিকার এবং স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রিত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী নিরাপদভাবে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান। মায়ানমারে পুনর্বাসন না হওয়া পর্যন্ত রাষ্ট্রসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আবেদনও জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী রহমান এক্ষেত্রে পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা এবং জলবায়ু আইন শক্তিশালী করার দাবি জানান। বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন সৌরশক্তি, জল সংরক্ষণ এবং খাল খননের ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে 3R কৌশলের রূপরেখা পেশ করেন, অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন। কর্মসংস্থান তৈরি, উদ্যোক্তাদের উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার উপর গৃহীত নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এছাড়াও তিনি উন্নয়নশীল দেশগুলির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তিতে সমান সুযোগ এবং প্রবেশাধিকারের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। বক্তৃতার শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি সমৃদ্ধ, স্বাবলম্বী ও কল্যাণমুখী গণতান্ত্রিক সমাজ গঠন করতে চায় যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার, সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার এক প্রতিনিধি দলের সঙ্গে সস্ত্রীক নিউ ইয়র্কে পৌঁছন। 6টি দেশের 45টি চলচ্চিত্র প্রদর্শন এবং চলচ্চিত্র বিষয়ক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম মহিলা নির্মাতাদের বিশেষ চট্টগ্রাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এর দ্বিতীয় আসর মঙ্গলবার সমাপ্ত হয়েছে। আলিয়ান্স ফ্রান্সে দ্য চট্টগ্রামে আয়োজিত 3 দিনব্যাপী এই উৎসব যৌথভাবে আয়োজন করেছিল ফিল্ম ফর আস এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিল্ম ক্লাব। মহিলা নির্মাতাদের তৈরি চলচ্চিত্র প্রদর্শন, দর্শকদের সঙ্গে তাদের কাজের পরিচয় করিয়ে দেওয়া এবং নির্মাতাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতার আওতায় কাহিনীচিত্র, তথ্যচিত্র এবং ডিজিটাল স্টোরিটেলিংয়ের এই 3টে বিভাগে সিনেমা দেখানো হয়। বিভিন্ন দেশের মহিলা চলচ্চিত্র নির্মাতাদের কাজের পাশাপাশি উৎসবে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও ছিল। এই আসরে প্রথমবার ডিজিটাল স্টোরিটেলিং বা ডিজিটাল মাধ্যমে গল্প বলা সংক্রান্ত একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। ইরানের মহিলা নির্মাতাদের চলচ্চিত্রের এই বিশেষ প্রদর্শনী চট্টগ্রামের দর্শকদের তাদের কাজ ও দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। বাংলাদেশ মৎস্য দপ্তর আমদানিকারকদের দেওয়া 103টি এনওসি বাতিল করার পর ভারত থেকে ইলিশ আমদানি স্থগিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 23 সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। বন্দর ও মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 20 জুলাই থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল দিয়ে ভারত থেকে প্রায় 9,10,000 মার্কিন ডলার মূল্যের 553 টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ। চলতি অর্থবর্ষে বাংলাদেশ ভারত থেকে 1,739.5 টন ইলিশ আমদানির অনুমোদন দিয়েছিল। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার 1,782 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 209 এবং আক্রান্তের সংখ্যা 69,149-এ দাঁড়িয়েছে। ঢাকা ও খুলনা বিভাগে নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে বৃহস্পতিবার হামে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে বলে অনুমান। 15 মার্চ থেকে হামের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 1,081 জন হয়েছে।

0: এখনও পর্যন্ত 1183 জন হামে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের ঢাকার গুলশানে গত 11ই সেপ্টেম্বর মিছিলের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সঙ্গে যুক্ত সংগঠনগুলির গ্রেপ্তার হওয়া 3 নেতাকর্মীকে জেল হেফাজতে পাঠিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। মামলার নথি অনুযায়ী 11ই সেপ্টেম্বর গুলশান এলাকায় ওই মিছিল বের করা হয়েছিল বলে অভিযোগ। মিছিল চলাকালীন কয়েকটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। 11টি নতুন বিমান কেনার জন্য বোয়িং সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিউ ইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শদাতা মাহাদি আমিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুডনিক এবং উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাও উপস্থিত ছিলেন বলেও মাহাদি আমিন জানান। তিনি আরও বলেন, বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বহুদিনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বোয়িং সংস্থার প্রতিনিধিরা দেখা করেছেন বলেও জানা গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণদানিয়া এলাকায় একটি বাজারের প্রবেশপথের কাছে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে রবিবার সন্ধ্যায় 10টি দেশি বোমা উদ্ধার হয়েছে। এলাকার লোকজন ব্যাগটি পড়ে থাকতে দেখে খবর দেওয়ায় পুলিশকর্মীরা সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে বোমাগুলি হেফাজতে নেয়। ঘটনাস্থলে ছুটে যায় বোম্ব ডিসপোজার ইউনিট। এরপরেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তাদের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে গত রবিবার বাংলাদেশের রাজধানী থেকে 527 জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি 55টি মামলাও দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় একটি তাজা ককটেল বোমা, 500 গ্রাম বারুদ, 250 গ্রাম পেট্রোল ও পেরেক সহ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া 54 কেজির বেশি গাঁজা, 4105টি মাদক ট্যাবলেট ইয়াবা, 21 গ্রাম হেরোইন এবং 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া অন্যান্য বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্রাইভেট গাড়ি, ছুরি, ছোট কাঁচি, কাটার, 14টি মোবাইল ফোন, মাদক ট্যাবলেট তৈরির কাজে ব্যবহৃত 2টি মেশিন, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ভ্যানিলা পাউডার, রং, খালি বোতল ইত্যাদি। অভিযান চলাকালীন পুলিশ 2 আক্রান্ত ব্যক্তিকেও উদ্ধার করেছে। আটক দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ি মোড়ে একাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। ঢাকায় শনিবার সন্ধ্যায় পৃথক 3টি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার মধ্যে 2টি মিরপুরে এবং 1টি বাড্ডায়। পল্লবী থানার ওসি হাসান বশির জানান, দুষ্কৃতীরা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলেও তিনি জানান। চীনের নৌবাহিনীর 3টি জাহাজ টাংশান, দা কিং এবং তাইহু 5 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। বাংলাদেশের প্রাক্তন ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাউল আজিম এই চীনের জাহাজগুলি পরিদর্শন করেছেন। এই শুভেচ্ছা সফর 2 দেশের নৌবাহিনীর পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধিকে আরও সুদৃঢ় করবে। সফর শেষে বাংলাদেশের জলসীমা ত্যাগ করার সময় চীনের নৌবাহিনী একটি প্যাসেজ অনুশীলনে অংশগ্রহণ করবে। ঢাকার চিঠি শেষ হল। এটি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা অখিলেশ শর্মা।
1: শুনলেন ঢাকার চিঠি, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন একটি নজরুলগীতি, শিল্পী তন্দ্রা রায়।

তন্দ্রা রায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মৈত্রী। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, সন্ধে নামার সাথে সাথেই আকাশবাণী মৈত্রীর আজ সন্ধ্যায়ের আসর গল্পে আর গানে সেজে আড্ডা জমিয়ে তোলে আপনাদের সঙ্গে। আজ সেই আসরে আপনাদের আড্ডা সঙ্গী আমি আম্রপালি ঘোষ মিত্র। কথা হবে জানা অজানা বেশ কিছু বিষয়ে, সঙ্গে থাকছে জন্মদিবসে বিশেষ শ্রদ্ধা নিবেদন পর্ব। এখানেই শেষ নয়, থাকছে বেড়ানোর নতুন খোঁজ, সচেতনতা বার্তা, স্বাস্থ্য সংক্রান্ত কথা এবং একরাশ মন ভরানো গান। তাই একটু দেরি না করে আসর শুরু করব গানে গানে। চলো, লেটস গো। ছবির গান এখন থাকছে আপনাদের জন্য অঞ্জন দত্তের কণ্ঠে।

চলো লেটস গো। হ্যাঁ, উৎসবের মরশুম তো এসেই পড়েছে প্রায়, এখন তো সত্যি একটু বেড়াই বেড়াই করবে মনটা, তাই তো? সেই কারণেই আজ আড্ডার শুরুতেই বেড়ানোর কথাই বলবো। পুজো মানেই কয়েকদিনের ছুটি, আর ছুটি পেলেই পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গলে ছুটে যাওয়ার পরিকল্পনা তো শুরুই হয়ে যায়। কিন্তু ভিড় ভাট্টা এড়িয়ে যদি একটু অন্যরকম জায়গায় যেতে চান, তাহলে আপনার গন্তব্য হতে পারে একটি প্রাচীন রাজবাড়ি। এমন এক রাজবাড়ি যেখানে ঢুকতে এখনো পেরোতে হয় নদী, আর তাই একমাত্র ভরসা নৌকো। কথা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক ময়নাগড় রাজবাড়ি নিয়ে। কংসাবতী নদীর কাছাকাছি এই প্রাচীন দুর্গ নগরী যেন সত্যি দ্বীপের মধ্যে দ্বীপ, চারপাশে জল, মাঝখানে রাজবাড়ি, ফলে জায়গাটিতে ঢোকার অভিজ্ঞতাটাই একেবারে অন্যরকম। একদম তমলুকের কাছেই কংসাবতী নদী ঘেঁষা এই ঐতিহাসিক গড়ের অবস্থান। জলবেষ্টিত অবস্থানের জন্যই ময়নাগড়কে নিয়ে তৈরি হয়েছে নানা লোককথা। আরও চমকপ্রদ বিষয় হল ময়নাগড়ের সঙ্গে ধর্মমঙ্গল কাব্যের রাজা লাউ সেনের যোগের কথাও প্রচলিত রয়েছে। অর্থাৎ জায়গাটির ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে সাহিত্য, লোককথা এবং রাজপরিবারের স্মৃতি। রাজপরিবারের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপত্য ও মন্দির এখনও এই ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। শুধু রাজবাড়ি নয়, গোটা গড়ের পরিবেশটাই দেখার মতো। সবচেয়ে বেশি নজর কাড়বে অবশ্যই সেই জলে ঘেরা দুর্গ। চারপাশের জল এবং সবুজের বাহার দেখতে দেখতে নৌকোয় চেপে গড়ের ভিতরে যাওয়ার অভিজ্ঞতাই ময়নাগড়ের অন্যতম বড় আকর্ষণ। পুরনো রাজবাড়ি, প্রাচীন মন্দির, জল আর গাছপালায় ঘেরা পরিবেশ, সব মিলিয়ে জায়গাটির মধ্যে বেশ একটা অন্যরকম আবহ রয়েছে। ট্রেনে গেলে হাওড়া থেকে তমলুক যেতে পারেন, তমলুক থেকে গাড়ি, বাস বা টোটো নিয়ে ময়নাগড়ের দিকে যাওয়া যায়, সেখান থেকে ঘাটে পৌঁছতে হবে। সড়ক পথেও কলকাতা থেকে ময়নাগড় যাওয়া যায়। তবে শেষ পর্বের যে স্থানীয় যাতায়াত, সেই যাতায়াতের ব্যবস্থা এবং নৌকা পারাপারের বিষয়টি আগে থেকে জেনে নেওয়াই কিন্তু সুবিধাজনক। তাই পুজোর ছুটিতে যদি এই রকম, মানে একই রকম পাহাড় সমুদ্রের বদলে একটু ইতিহাস, একটু রহস্য আর একটু অন্যরকম ভ্রমণের স্বাদ নিতে চান, ময়নাগড় হতে পারে আপনার পছন্দের তালিকায় অন্যতম আকর্ষণীয় গন্তব্য। এবারের গানেও রইল রাজবাড়ির হাতছানি। এক যে ছিল রাজা ছবি থেকে রাজকীয় গান শুনব শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্রের দ্বৈত কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: রেলি ব্রাদার্সের একখানি কাপড়কে দুভাগ করে একখণ্ড দিয়ে ধুতি পরতেন আর একখণ্ড গায়ে দিতেন। পায়ে থাকত দেশি মুচির সুঁড় তোলা চটি জুতো, তার মাথার সামনের দিকের চুল অবাঙালি সুলভ ছাঁটা। উনিশ শতকে তাকে নিয়ে গান বাঁধা হয়েছিল, শান্তিপুরের তাঁতিদের কাপড়ে উঠে এসেছিল তার নাম। তাকে এক পলক দেখার জন্য উদগ্রীব জনতা রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকেছে, অথচ তাকে দেখে নিরাশ হয়েছে। আসলে দৃষ্টিনন্দন চেহারা তো তার ছিল না। 1829-এ সতীদাহ প্রথা রদ হল। সতীদাহ রোধে জীবন বাঁচলেও মনে আর মানে বাঁচা দায় হয়ে উঠেছিল বিধবাদের। তাই রাজা রামমোহন রায় যে সংস্কারের সূচনা করেছিলেন, তার পরিসমাপ্তির দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1856 সালে বিধবা বিবাহ প্রবর্তনে সমাজ সংস্কারকের ভূমিকায় আলোড়ন সৃষ্টিকারী সাফল্য তাকে যে বিপুল জনপ্রিয়তা প্রদান করে, তাতে তাঁর বিদ্যাসাগরীয় পরিচয় আরও তীব্র আবেদনক্ষম হয়ে ওঠে। বিধবা বিবাহ প্রবর্তন করে সেই বিধবাদের চোখের জল মোচনেই তিনি সীমাবদ্ধ থাকেননি। তাদের মুখে হাসি ফোটানোর জন্য বহু বিবাহ রোধ থেকে বাল্য বিবাহের প্রতিরোধেও সামিল হয়েছিলেন ঈশ্বরচন্দ্র। শুধু তাই নয়, নারী শিক্ষার বিস্তারের মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করে তোলা ছিল তাঁর অন্যতম প্রধান উদ্দেশ্য। তার উদার ও প্রগতিশীল শিক্ষা ভাবনার জন্য অল্পদিনের মধ্যেই তার সঙ্গে শিক্ষা সমিতির অধ্যক্ষ ডক্টর মোয়াট, ছোটলাট হ্যালিডে এবং বড়লাট লর্ড হার্ডিনজের ঘনিষ্ঠতা হয়। এদেশে শিক্ষা প্রসারের ক্ষেত্রে তারা বিদ্যাসাগরের কথাই শুনতেন। তার প্রত্যক্ষ উদ্যোগেই

দক্ষিণবঙ্গে তৈরি হয় 20টি মডেল স্কুল ও 35টি বালিকা বিদ্যালয়। তাছাড়া সম্পূর্ণ নিজ অর্থে তিনি বীর সিংহে স্থাপন করেন অবৈতনিক বিদ্যালয় ও নৈশ বিদ্যালয়। শুধু বঙ্গদেশে নয়, সমগ্র ভারতবর্ষেই প্রথম নাইট স্কুল প্রতিষ্ঠার গৌরব বিদ্যাসাগর মশাইয়ের। ঈশ্বরচন্দ্র মূলত সংস্কৃত সাহিত্য ও দর্শনে অসামান্য দক্ষতা প্রদর্শনের মাধ্যমে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত কলেজ থেকে পাশ করার অব্যবহৃত পরিসরে মাত্র 21 বছর বয়সে যখন তিনি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনার জীবন শুরু করেন, তখনও তার ভালো করে ইংরেজি শেখাই হয়নি। বন্ধুবর আনন্দকৃষ্ণ বসুর কাছে তিনি ইংরেজি শিখেছিলেন। তিনি প্রথম বাংলার লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজবোধ্য করে তোলেন। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জনপ্রিয় শিশু পাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহু বাংলা গ্রন্থের রচয়িতা তিনি। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর নামেও। দরিদ্র, আর্ত, পীড়িত কেউই তাঁর কাছ থেকে কখনো শূন্য হাতে ফিরত না। এমনকি নিজের চরম অর্থ সংকটে তিনি ঋণ নিয়েও পরোপকার করতেন। নিজের খরচে এক একটি করে বিধবা বিবাহের ব্যবস্থা করতে গিয়ে একসময় তার ব্যক্তিগত ঋণ 82,000 টাকায় পৌঁছে গিয়েছিল। এই ঈশ্বরতুল্য মানুষটি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাঁর অজেয় পৌরুষ, তাঁর অক্ষয় মনুষ্যত্ব। পিতামাতার প্রতি ঐকান্তিক ভক্তি ও বজ্রকঠিন চরিত্র সত্যি তাঁকে করে তুলেছিল প্রবাদ প্রতিম। মাইকেল মধুসূদন দত্ত তাঁর মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মশক্তি ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি। যার কাছে বাঙালি নানাভাবে ঋণী, যাকে বাঙালি একমাত্র বিদ্যাসাগর হিসেবে চিনেছে, যার মাতৃভক্তি মায়ের ডাকে সাড়া দিয়ে, যার উত্তাল দামোদর নদী সাঁতরে পেরিয়ে আসা চিরস্মরণীয়, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 সালের 26শে সেপ্টেম্বর তৎকালীন হুগলি জেলার ও বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ জন্মদিবসে তাঁকে স্মরণ করে আমরা আকাশবাণী মৈত্রী পরিবার ধন্য হলাম। তাকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম জানাই আমরা। পরবর্তী গানে নিবেদিত হোক আমাদের শ্রদ্ধা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

0: আজ সন্ধ্যায় আসরে এখন একটু সামাজিক সচেতনতা সংক্রান্ত বার্তা, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে বার্তা মৈত্রী প্রচার তরঙ্গের উদ্যোগে।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
4: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: কখনো আর দাঁড়াতে পারবে কিনা তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছিল 3 বছর আগে। সেই কমলজিতই এশিয়ান গেমস থেকে দ্বিতীয় সোনা এনে দিল ভারতকে। অনুশীলন করে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন কমলজিৎ। ভাঙা ফিমার বোন এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট নিয়ে কমলজিৎ ভর্তি হয়েছিলেন গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে, ছিলেন 1 মাস। কমলজিতের বাবা রতিরাম স্থানীয় একটি রঙের কারখানার চুক্তিভিত্তিক শ্রমিক। আত্মীয় বন্ধুদের কাছে টাকা ধার করে ছেলের চিকিৎসার খরচ মিটিয়েছিলেন। সেই ছেলেই শুক্রবার গর্বিত করলেন তাকে। শুটিংয়ের মিক্সড টিম 10 মিটার্স এয়ার পিস্তল ইভেন্টে হরিয়ানারই সুরুচি সিং এর সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছেন কমলজিৎ। অথচ এই ইভেন্টে তার নামার কথাই ছিল না। সতীর্থ শুটার ফর্মে না থাকায় শেষ মুহূর্তে সুরুচির সঙ্গে তাকে নামিয়ে দেয় ভারতীয় শুটিং সংস্থার কর্মকর্তারা। সেই

মাথার এতটুকু অমর্যাদা করেনি এই তরুণ শুটার। কয়েক টুকরো হয়ে যাওয়া উড়ুর হাড়ই আত্মবিশ্বাসী করেছে কমলজিৎকে। সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত তিনি জয়ের হাসি হাসালেন দেশকে। এশিয়ান গেমসে পোল ভল্টে এবার ইতিহাস গড়ল ভারত। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতলেন ভারানিকা এলাঙ্গোভান। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে এশিয়ান গেমসে এই ইভেন্টে পদক জিতলেন 29 বছরের এই মহিলা অ্যাথলেট। পোল ভল্ট ইভেন্টে ভারানিকা যুগ্মভাবে ব্রোঞ্জ জিতলেন কাজাখস্তানের পোলিনা ইভানোভার সঙ্গে। দুজনেরই সেরা লাভ ছিল 4.15 মিটার। কাউন্ট ব্যাকেও দুজনের ফলাফল সমান থাকায় তাঁদের যুগ্মভাবেই ব্রোঞ্জ দেওয়া হয়। চলতি বছরে দুরন্ত ছন্দে ছিলেন ভারানিকা। মার্চে 4.22 মিটার লাভ দিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর মে মাসে ভুবনেশ্বরে 4.23 মিটার লাভ দিয়ে নিজেরই রেকর্ড ভাঙেন। এবার এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে 2026 সালটি আরও স্মরণীয় করে তুললেন ভারানিকা। 3.85 মিটার এবং 4 মিটার লাভ, 4 মিটারের লাভ প্রথম চেষ্টাতেই সফল করেছিলেন ভারানিকা। 4.15 মিটারে গিয়ে প্রথমে ধাক্কা খান, তবে দ্বিতীয় চেষ্টায় সেই উচ্চতা পার করে দেন তামিলনাড়ুর এই অ্যাথলেট। এরপর 4.25 মিটার পার করার চেষ্টায় ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত 4.15 মিটারের লাভই তাঁকে ঐতিহাসিক ব্রোঞ্জ এনে দেয়। ভারতের প্রথম অ্যাথলেট হিসেবে এশিয়ান গেমসে পোল ভল্টে পদক জিতলেন ভারানিকা। এর ফলে এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 23। ভারতের ঝুলিতে এখন রয়েছে 2টি সোনা, 9টি রূপো এবং 12টি ব্রোঞ্জ। তাহলে শ্রোতা বন্ধুরা, যারা দেশকে এতটা গর্ব অনুভব করাচ্ছেন আজ আসরে, তাঁদের একবার শুভেচ্ছা জানাবো? না, নিশ্চয়ই জানাবো। এবারের গান তাঁদেরই কথা ভেবে। চ্যাম্প ছবি থেকে রইল গান সুপ্রতীক ভট্টাচার্যের কণ্ঠে।

দক্ষিণ মিজোরামে ছবির মতো সাজানো ছোট্ট শহর সাঙ্গাও। পুরো এলাকাটা পাহাড়ে ঘেরা, তার মাঝে সবুজ প্রকৃতি। এখানেই স্ট্রবেরি চাষ করে সোনা ফলিয়েছেন তিনি। তিনি শিল্পী না, ছবি আঁকেন না, লেখেন না কবিতাও, তবে মাটি বোঝেন। তার হাতের ছোঁয়ায় প্রাণ পায় স্ট্রবেরি। লাল টুকটুকে এই মিষ্টি ফলের দৌলতেই রোমে পাড়ি দিচ্ছেন মিজোরামের জেড্ডি লাল রেথাঙ্গে। কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিশ্বের 100 মহিলা কৃষকের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তিনি। রাষ্ট্রপুঞ্জ তাঁকে দিচ্ছে বিশেষ সম্মান। তবে কৃষক হওয়ার কোনো পরিকল্পনা কিন্তু তাঁর কোনোদিনই ছিল না, বরং সরকারি চাকরি করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু জীবন কি আর সবসময় সোজা পথে চলে? সোশিওলজিতে এমএ, বেসরকারি স্কুলে বেশ কিছুদিন শিক্ষকতা, তারই ফাঁকে ফাঁকে সরকারি চাকরির প্রস্তুতি দিচ্ছিলেন। কিন্তু কিছুতেই যেন ব্যাটে বলে হচ্ছিল না। শেষে লাল রেথাঙ্গি বুঝলেন অন্যভাবেও ভালো আয় করা সম্ভব। পরশ পাথরের খোঁজ পাওয়ার মতো তখনই সিয়ায়হা জেলার কয়েকজন কৃষকের স্ট্রবেরি চাষ করে বিপুল টাকা রোজগারের খবর কানে আসে তাঁর। ব্যাস লেগে পড়লেন কাজে। 2024-এ মাত্র 1000 চারা দিয়ে শুরু করেন এই কাজ। পরের বছর 2 হেক্টর জমিতে গাছ লাগালেন 10,000-এরও বেশি স্ট্রবেরি, সঙ্গে অ্যাভোকাডো, কলা, আরও নানা ফল সবজি। 10 লক্ষ টাকা আয় দেখে নিজেই চমকে গিয়েছিলেন তিনি। তবে শুনতে এত সহজ হলেও লাল রেথাঙ্গির পথটা মোটেই সহজ ছিল না। আর 5টা মধ্যবিত্তের মতোই সংসার খরচ সামলাতে নাজেহাল অবস্থা হতো, তার উপরে আবার চাষ। তবে স্বামী ও পরিবারের সবাই সবসময় পাশে ছিলেন। তার একার যুদ্ধটা ধীরে ধীরে লড়তে শুরু করে গোটা পরিবার। তাই তারই স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার FAO 100 Women Heroes in Agri-Food Systems and Rural Development তালিকায় জায়গা করে নিয়েছেন লাল রেথাঙ্গি। 131টি দেশ থেকে 600-র বেশি মনোনয়ন জমা পড়েছিল, তার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে 100 জনের যে তালিকা, তার মধ্যেই একজন লাল রেথাঙ্গি। 21শে সেপ্টেম্বর ইমেলে প্রথম জানতে পারেন তিনি খবরটা। বাড়ির বউয়ের আন্তর্জাতিক স্বীকৃতির খবরে সেদিন নেচে ওঠে গোটা পরিবার। আসলে মনের জোর, এই হলো শেষ কথা, সাফল্য সুনিশ্চিত। এবারের গানে সোমলতার কণ্ঠেও শুনব সেই একই কথা। থাকছে রঞ্জনা আমি আর আসবো না ছবির গান।

দেখতে দেখতে আসরের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেলাম। আর এই পুজোর আগে শেষ বেলায় স্বাস্থ্য সংক্রান্ত কথার ভাবতে গিয়ে মনে হচ্ছে যে একটু সাজগোজ নিয়ে কথা বললে কেমন হয়। পুজোর আগেই চুলের ন্যাচারাল কার্ল ফিরে পাওয়ার কিছু সিক্রেট আজ ভাবছি আপনাদের জানাব। কার্লি বা কোঁকড়া চুল ধোয়ার পরেও রুক্ষ, ড্রাই বা ফ্রেজি মনে হলে সমস্যা প্রোডাক্টের নয়, আসল সমস্যা লুকিয়ে রয়েছে হাইড্রেশন বা আর্দ্রতা বজায় রাখার সঠিক নিয়মে। কোঁকড়া চুলের গঠনের জন্য মাথার তালুর প্রাকৃতিক তেল সহজে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পৌঁছতে পারে না, ফলে কার্ল ক্রিম, সেরাম বা কন্ডিশনার মেখেও চুল শুষ্ক দেখায় এবং ভারী প্রোডাক্টের চাপে চুল দ্রুত ছিটছিটে হয়ে যায়। কেশচর্চা বিশেষজ্ঞরা এই সমস্যা থেকে মুক্তির জন্য ত্বকের হাইড্রেশনের মতোই চুলের ক্ষেত্রেও একই নিয়মের কথা বলছেন। প্রথমত, চুল পরিষ্কারের সময় যে কোনো সালফেট ফ্রি জেন্টল ক্লেন্সার ব্যবহার করুন যা চুল রুক্ষ না করে পরিষ্কার করে। দ্বিতীয়ত, ভালো মানের হাইড্রেটিং কন্ডিশনার চুল মসৃণ করতে সাহায্য করে। কন্ডিশনার অ্যাপ্লাই করে আঙুল বা মোটা চিরুনি দিয়ে জট ছাড়িয়ে নিন। শাওয়ার থেকে বেরিয়ে চুল পুরোপুরি শুকনো হওয়ার আগে লিভ ইন ক্রিম বা ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট ব্যবহার করুন। কেমিক্যাল বা কালার করা চুলের জন্য আলাদা প্রোডাক্ট রয়েছে। এরপর চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত একটি লাইটওয়েট ক্রিম লাগিয়ে নিচে থেকে উপরের দিকে স্ক্রাঞ্চ করুন। এটি চুলের প্রাকৃতিক কার্ল প্যাটার্ন বজায় রাখে। কার্ল অনেকক্ষণ টিকিয়ে রাখতে হলে অল্প পরিমাণে জেল বা মুজ লাগিয়ে কার্ল লক করুন। পুজোয় আপনার সৌন্দর্য আরও

বহুগুণ বেড়ে উঠুক এই শুভকামনার সহযোগে আজ আসর থেকে বিদায় নেব। তবে যাওয়ার আগে বলি, অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানান মৈত্রীবন্ধু @gmail.com ঠিকানায়, অথবা কমেন্ট করুন আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীর নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে। আজ বিদায় বেলায় আপনাদের জন্য বল্লভপুরের রূপকথা ছবি থেকে দেবরাজ ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গান রেখে গেলাম। আমি আম্রপালি ঘোষ মিত্র, সকলে ভালো থাকুন, আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকুন।

শুনছিলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি যে খেলার মাঠে কখনো সময় থেমে থাকে না, প্রতিটি মুহূর্তে বদলে যায় হিসেব, বদলে যায় ম্যাচের রং, কোথাও জয়ের উল্লাস তো কোথাও পরাজয়ের বেদনা, আর তার মাঝে লুকিয়ে থাকে নতুন করে ফিরে আসার অদম্য প্রত্যয়। আজকে মৈত্রী ক্রাঙ্গনে আমার সকল ক্রীড়াপ্রেমী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান।

এশিয়ান গেমসে ভারতের সোনার ঝলক, ইরানকে হারিয়ে মহিলা কাবাডিতে ভারতের সোনা, ম্যারাথনে ঐতিহাসিক রূপ এবং সওয়ান বারোয়ালের হাত ধরে এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে 44 বছর পর পদক ভারতের। এছাড়াও অপেক্ষা করছে আরও সাফল্য এশিয়ান গেমসে। নেশনস লিগে আজ মাঠে নামছে স্পেন ইংল্যান্ডের বিরুদ্ধে। পদুচেরিতে প্রথম বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া এ কে 162 রানে পরাজিত করেছে ভারতীয় এ দল। মেয়েদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর প্রতিদিনের মতো রয়েছে আজকের দিনে। এছাড়াও আতশকাচের তলায় বিভাগে আপনারা শুনবেন বিস্তারিত খেলার খবর। এছাড়াও রয়েছে এশিয়ান গেমসকে কেন্দ্র করে সাক্ষাৎকার ভিত্তিক একটি বেতার প্রতিবেদন।

আজকের দিন এই অনুষ্ঠানে আমরা অতীতকালে খেলার জগতে ঘটে যাওয়া কিছু স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিই। এছাড়াও যে সকল ক্রীড়াবিদের আজ জন্মদিন, বিগত বছরগুলির মধ্যে কোনো এক বছরে আজকে তিনি জন্মগ্রহণ করেছেন, তাদের এই মঞ্চ থেকে জানাই শুভেচ্ছা বার্তা। 1995 সালে আজকের দিনেই শ্রীলঙ্কা 0-1 ব্যবধানে পিছিয়ে থেকেও পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জয় সম্পন্ন করে। যে সকল খেলা অতীতকালে হয়েছে এবং খুবই রোমাঞ্চকর, যা মানুষের মনে গেঁথে আছে, সেই স্মৃতিগুলো, সেই খবরগুলো যদি আমরা আরও একবার শুনতে পাই তাহলে বেশ ভালো লাগে না? এবার চলে যাব জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে। টেনিসের কোর্টে শক্তি, আত্মবিশ্বাস, অধ্যাবসায় আর অদম্য লড়াইয়ের এক উজ্জ্বল নাম সেরেনা উইলিয়ামস। আজ তার জন্মদিন। বিশ্ব টেনিসে 23টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জয় করে তিনি লিখেছেন সাফল্যের এক অনন্য অধ্যায়।

প্রতিকূলতা, চোট কিংবা কঠিন প্রতিপক্ষ কোনো কিছুই তাকে তার লক্ষ্যে পৌঁছানোর পথ থেকে সরাতে পারেনি। তার প্রতিটি প্রত্যাবর্তন হয়ে উঠেছে কোটি কোটি ক্রীড়াপ্রেমীর কাছে অনুপ্রেরণার গল্প। আজ তার জন্মদিনে আকাশবাণী পরিবারের পক্ষ থেকে টেনিসের এই কিংবদন্তিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। তার জীবনের সাফল্য, সংগ্রাম এবং আত্মবিশ্বাস আগামী প্রজন্মে ক্রীড়াবিদদের অনুপ্রেরণা যোগাক, এই কামনাই রইল।

শ্রোতা বন্ধুরা, এশিয়া বৈচিত্র্যের মহাদেশ। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জীবনযাত্রা আলাদা, কিন্তু যখন ক্রীড়ার ময়দানে মুখোমুখি হয় এশিয়ার দেশগুলি, তখন সেই সমস্ত বৈচিত্র্য যেন এক হয়ে যায় একটি পতাকার নিচে, একটি স্বপ্নের ছায়ায়, জয়ের স্বপ্ন, শ্রেষ্ঠত্বের স্বপ্ন। এশিয়ান গেমস তাই শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এশিয়ার ক্রীড়াবিদদের মিলন মেলা, যেখানে প্রতিটি পদকের পিছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, অসংখ্য ত্যাগ, পরিবারের অপেক্ষা এবং একজন ক্রীড়াবিদের অদম্য স্বপ্ন। 1951 সালে দিল্লিতে শুরু হয়েছিল এই মহাযাত্রা। প্রথম এশিয়ান গেমসের পর পেরিয়ে গিয়েছে 7 দশকের বেশি সময়। টোকিও, ব্যাংকক, তেহরান, বেইজিং, সিওল, জাকার্তা, গুয়াংঝু, ইঞ্চন, জাকার্তা, পালিংবাং, এক এক করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এশিয়ার এই বৃহত্তম ক্রীড়া আসর। ভারতের ইতিহাসও এই যাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, আর সেই ইতিহাসের সাম্প্রতিকতম উজ্জ্বল অধ্যায় লেখা হয়েছিল হাংঝৌয়ে। 2022 সালের জন্য নির্ধারিত হলেও 2023 সালে অনুষ্ঠিত সেই এশিয়ান গেমসে ভারত প্রথমবারের মতো 100-এর বেশি পদক জয় করে। ভারতের ঝুলিতে এসেছিল রেকর্ড 107টি পদক, 28টি সোনা, 38টি রুপো এবং 41টি ব্রোঞ্জ। এটাই এশিয়ান গেমসের ভারতের সর্বকালের সেরা পদক সাফল্য। সেই সাফল্যের স্মৃতি বুকে নিয়েই এবারের ভারতীয় ক্রীড়াবিদদের নতুন পরীক্ষা। জাপানের আইসিও নাগোয়া অঞ্চলে বসেছে 20তম এশিয়ান গেমস 2026। 19 সেপ্টেম্বর শুরু হয়ে 4 অক্টোবর পর্যন্ত চলবে এই মহারণ। 45টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন এই আসরে। এবারে প্রতিযোগিতায় রয়েছে বিপুল সংখ্যক পদক ইভেন্ট এবং একাধিক ক্রীড়ার নতুন সংযোজন। এই আসরের বিশেষ আকর্ষণ নতুন প্রজন্মের কিছু খেলার উপস্থিতি। মিশ্র মার্শাল আর্টস বা MMA, প্যাডল সার্ফিং, ভার্চুয়াল তায়কোয়ান্দো এবং টেকবল এবারের ক্রীড়াসূচিতে নতুন যাত্রা যোগ করেছে। পাশাপাশি আবারও রয়েছে ই-স্পোর্টস, অর্থাৎ একদিকে অ্যাথলেটিক্সের ট্র্যাক, সাঁতারের পুল, শুটিং রেঞ্জ কিংবা কুস্তির মঞ্চ, অন্যদিকে প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্মের প্রতিযোগিতা। ক্রিকেটও এবারের ভারতীয় দর্শকদের জন্য অন্যতম বড় আকর্ষণ। পুরুষ ও মহিলা দুই বিভাগেই সাফল্য এসেছে। পাশাপাশি হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, টেনিস, শুটিং, কুস্তি, বক্সিং, কাবাডি, স্কোয়াশ, তীরন্দাজি, অ্যাথলেটিক্স প্রতিটি ক্ষেত্রেই ভারতীয়দের ঘিরে রয়েছে প্রত্যাশা। আর এশিয়ান গেমসের ইতিহাসে ভারতীয় ক্রীড়ার যে অধ্যায়গুলি আজও আমাদের আবেগে ভরিয়ে দেয়, সেগুলির কথা কি ভোলা যায়? ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলেটিকদের সাফল্য, হকির সোনালী ঐতিহ্য, শুটিং রেঞ্জে নির্ভুল নিশানা, বক্সিং রিংয়ের লড়াই, কাবাডি এর মাটিতে শক্তির পরীক্ষা, প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় ক্রীড়াবিদরা বহুবার এশিয়ার মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন। আজ তাই আইসি নাগোয়ার দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্ন নয়, একটি প্রত্যাশা। হাংঝুয়ের 107 পদকের রেকর্ডের পর এবার ভারতীয় ক্রীড়াবিদরা নতুন ইতিহাস কি লিখবেন? হয়তো কোনো অচেনা নাম আজ রাতারাতি পরিচিত হয়ে উঠবে,

0: কোনো তরুণ ক্রীড়াবিদ হয়তো প্রথমবারের মতো উঠবেন পোডিয়ামে, কোনো অভিজ্ঞ চ্যাম্পিয়ন হয়তো শেষবারের মতো দেশের পতাকা কাঁধে নিয়ে ছুটবেন সোনার সন্ধানে। আর যখন তেরঙ্গা পতাকা উঠবে, জাতীয় সঙ্গীত বাজবে, তখন সেই মুহূর্তে পদকটি শুধু একজন ক্রীড়াবিদের থাকে না, সেটি হয়ে উঠবে কোটি ভারতীয়দের আবেগের প্রতীক। এদিকে 2006 সালের দোহা, 2010 সালের গুয়াংঝৌ এবং 2014 সালের ইনচন পরপর তিনটি এশিয়ান গেমসে হেপ্টাথলনে অংশ নিয়েছিলেন ভারতের প্রাক্তন অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়, প্রথমবার সপ্তম এবং পরবর্তী দুবার চতুর্থ স্থান। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও প্রতিবারই লড়াই করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, পদকের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। কিন্তু সেই না পাওয়ার মধ্যে রয়েছে অসংখ্য অভিজ্ঞতা, স্মৃতি, লড়াই এবং ফিরে আসার গল্প। এশিয়ান গেমসকে ঘিরে সেই দিনগুলির কথা, প্রতিযোগিতার চাপ, পদকের কাছাকাছি পৌঁছেও সাফল্য না পাওয়ার অনুভূতি এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার গর্ব, সব কিছুই অকপটে তুলে ধরেছেন সুস্মিতা সিংহ রায়। এই এশিয়ান গেমস নিয়েই তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তমাল মুখোপাধ্যায়। শুনুন সুস্মিতা সিংহ রায়ের মুখে এশিয়ান গেমসকে ঘিরে তার নানা অভিজ্ঞতার কথা।
1: এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুস্মিতা সিংহ রায়, নামটা নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আপনার প্রথম এশিয়াডে নামার অভিজ্ঞতা যদি আমাদের শ্রোতাদের সঙ্গে একটু শেয়ার করেন।
2: যেহেতু আমি আগে এশিয়ান গেমস করেছি, আমার একটা ভালো লাগার জায়গা কাজ করে যখনই এরকম কোনো বড় গেমস আসে, কারণ নিজে যেহেতু ওই মাঠে কম্পিট করেছি সেই জন্য একটা উইক পয়েন্ট বলুন, স্ট্রং পয়েন্ট বলুন, ভালো লাগা সমস্ত কিছু একটা কাজ করে। ভীষণ ভালো লাগে যখন কম্পিটিশান আসে এবং যখন আমরা দেখছি যে ইন্ডিয়া আস্তে আস্তে মেডেল ট্যালির দিকে, উপরের দিকে আসছে, সেটা তখন দেখতে আরও বেশি ভালো লাগে। একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল বা অভিজ্ঞতা হয়েছিল, যেটা সবসময় আমি আমার যারা জুনিয়র তাদের সাথেও শেয়ার করি এবং ভালো লাগে তাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে। যদি তাদেরকে এইভাবে কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে ইন্সপায়ার করতে পারি, বা আমরা যে সময় ভুলগুলো করেছি মাঠে ছোটো ছোটো, হ্যাঁ, যেটা পারফরমেন্স হয়তো আরও ভালো করতে পারতাম, সেইগুলো বলে যদি যারা জুনিয়র আছে তারা সেখান থেকে কিছু শিক্ষা নেয়, সেটা বেশি ভালো লাগে আরও।
1: 2014 তোমার সাফল্য কী ছিল?
2: ফোর্থ হয়েছিলাম কিছু পয়েন্টের জন্য, ওই জন্যই আমি বললাম যে যে ছোটো ছোটো হয়তো, কারণ হেপ্টাথলন ইভেন্ট বুঝতেই পারছেন সাতটা ইভেন্ট দুদিনে হয় আর সেখানে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস আসে, সেখানটা কন্ট্রোল করা, ইমোশন কন্ট্রোল করে রাখা, দুদিন মেন্টালিটি ধরে রাখা, এইসব অনেক কিছু ব্যাপার থাকে। তো সেইগুলো ছোটো ছোটো জিনিসগুলো যখন আমরা একসাথে করি আর কি, তখন একটা পারফরমেন্স আসে, সেখানে ছোটো ছোটো ভুল ভ্রান্তি হয়েছিল, সেই জন্য ফোর্থ হয়েছিলাম।
1: প্রস্তুতিটা কীভাবে নিয়েছিলে?
2: প্রস্তুতিটা আমি সাইতে ছিলাম ডক্টর কৌশল রায়ের আন্ডারে এবং অভিয়াস সাইয়ের ভীষণ তখন যারা ছিলেন অফিসের স্টাফ বলুন, সিনিয়র্সরা বলুন, অফিসাররা বলুন, ভীষণভাবে সাপোর্টিভ ছিলেন, আমাদেরকে সাপোর্ট করতেন। আমরা এখানে সাইয়ের ট্রেনিং করতাম, যখন যেরকম সময় আমরা চাইতাম ট্রেনিং করতে পারতাম, এবং সবার, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে অফিস স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল থেকে শুরু করে সবার একটা সাপোর্ট পেয়েছিলাম, এবং আপনাদের মিডিয়া পার্সনদেরও বিভৎসভাবে সাপোর্ট পেয়েছিলাম। তো সেটা সবাই যখন একটা সাপোর্ট করে তখন একটা ভালো জিনিস হয়।
1: আমার কী কী যোগ্যতা লাগে?
2: এটা যেমন অলিম্পিক্স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেগুলোকে কোয়ালিফাইং মার্ক দিয়ে দেয় ইন্টারন্যাশনাল বডি থেকে, এটা সেই রকম দেয় না, কিন্তু তা হলেও ইন্ডিয়া একটা মার্ক আইডেন্টিফাই করে যেখানে আপনার সেটা কোয়ালিফাই করলে, কেন সবাইকে নিয়ে যাওয়া তো সম্ভব না, একটা স্ট্যান্ডার্ড অবশ্যই রাখা উচিত আমার মনে হয়। এখন দেখবেন আগে যেরকম যদি খেয়াল করেন ইউনিভার্সিটি মিটে, হ্যাঁ, মানে হিটের পর হিট হচ্ছে, 400 মিটারের 29টা হিট, তো সেই জিনিসটা যাতে না হয় সেজন্য কোয়ালিফাই মার্ক একটা প্রত্যেকটা কান্ট্রির একটা সেট করে যে এটা একটা কোয়ালিফাই মার্ক, এটা করলে আমরা সেই সে দুজনকে আমরা নিয়ে যাব, তো সেইভাবে সেট করে, এবং সেইটা যখন কেউ তার আশেপাশে যায় হয়তো বা সেটা ক্লিয়ার করলো তখন তাদেরকে নিয়ে যাওয়া হয়। ঠিক
1: আছে, যোগ্যতা মানটা পেরোলে সেই অনুভূতিটা বলো।
2: ভীষণ ভালো লেগেছিল, কেন প্রথমে ভাবিনি, হ্যাঁ স্যার স্বপ্ন দেখাতেন, স্বপ্ন দেখতাম, এবং যখন মানে ওই কোয়ালিফাইং করলাম আর কি, ফার্স্ট সেকেন্ড হলো, এবার তার যখন হলো ফার্স্ট সেকেন্ড দুজনেই যাবে, কোয়ালিফাই করলাম, ভীষণ একটা ভালো অভিজ্ঞতা, সেটা প্রকাশ করে মানে মুখে বলা যায় না, কিন্তু ভীষণ ভালো লেগেছিল যে আমিও ওখানে যাব, হ্যাঁ, এশিয়ান গেমসের মতো জায়গা, সেই মাঠে কম্পিটিশন।

0: স্বীকার করে দিতে হয়।
1: দেখুন, প্র্যাকটিস যদি 100% দিয়ে করে ওখানে 200 দিতে হয়, এবং সেটাই বলা যে সবাই সেই জায়গাটা পারে না। অনেকে প্র্যাকটিসে ভালো করে, অনেকে প্র্যাকটিসে ভালো করে না কিন্তু কম্পিটিশনে গিয়ে খুব ভালো করে। তো সেইটাই হচ্ছে বেশ ভালো অ্যাথলিটদের যদি বলেন কীভাবে বিচার করা যায়, সেটাই তারা ভালো অ্যাথলিট যারা প্র্যাকটিসে যা করে তার থেকে কম্পিটিশনে গিয়ে বেটার করে। বিশেষ করে যেটা কম্বাইন্ড ইভেন্ট যেগুলো হয়, হেপ্টাথলন বা ডেকাথলন ইভেন্টগুলো যেগুলো দুদিন ধরে হয় এবং অনেকগুলো ইভেন্ট থাকে, পার্সোনাল কোচ অবশ্যই সেখানে থাকলে অনেকটা মানসিক জোর আসে এবং কনফিডেন্স পাওয়া যায় এবং বেস্ট পারফরমেন্সও করা যায়।
0: খাবার দাবার ব্যাপারে নিজেকে কতটা ধরে রাখতে হয়?
1: গেমসগুলোতে একটা সুবিধা আছে, সমস্ত কন্টিনেন্টারি মানে ইয়েগুলো থাকে, খাবার মোটামুটি পাওয়া যায়, সেই জন্য আমাদের অসুবিধা সেরকম একটা হয় না। গেমসগুলোতে সব ধরনেরই পাওয়া যায় এবং যে যেরকমের হ্যাবিচুয়েটেড সেই রকমই আমরা খাবার টাবার
0: খাবার কন্ট্রোল।
1: যদি আমি আমার পার্সোনাল ইয়েতে বলি যে অনেকে বলে যে আমি এটা খেতে ভালোবাসি কিন্তু খাই নাকি, মানে আমি যেটা করতাম আমার বেশি রিচ খাবার ভালো লাগতো না, বাইরের খাবারগুলো ভালো লাগতো না, এটা মানে প্রথম থেকেই আমার ভালো লাগতো না, সেটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমাকে কিছু কন্ট্রোল সেভাবে করতে হয়নি যে আমি এটা এটা খুব আমি ঘরোয়া খাবার খেতে ভীষণ ভালোবাসতাম, বাইরের খাবার অত পছন্দ করতাম না, তো আমার ওই জন্য ইজি হয়ে গেছিলো আমার জন্য।
0: চতুর্থ হলে কি কতটা খারাপ লেগেছিল?
1: অবশ্যই এটা একটা মানে ভীষণ বাজে যে 4 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার হলে সেটা একটা হয় না, থার্ড, কারণ আমাদের ফোর্থে মেডেল নেই আর খুব কম পয়েন্টের দফাতেই ফোর্থ হওয়া, তো ভীষণই খারাপ লাগা এটা একটা, অবশ্যই সারা জীবন এটা একটা থেকে যায় যে ফোর্থ, উজাড় করে সেটাই যদি তুমি কম্পিটিশনের মাঠে করতে পারো, তোমার বেস্টটা দিতে পারো, তাহলেই সেখান থেকে রেজাল্ট পেয়ে যাবে।
0: বেস্টটা দেওয়ার জন্য সব দিক থেকে কি করে তৈরি করতে হয়? শুধু কি অনুশীলন না, মানসিক প্রস্তুতি?
1: অবশ্যই, দেখুন মানসিকটা তো অবশ্যই দরকার, শুধু তো মানে দৌড়ালে হবে না মনটা। আপনি যদি খেয়াল করেন যে 100 মিটার লেনে যখন ফাইনাল লেনে যখন দাঁড়ায়, 8টা লেন থাকে, 8 জন থাকে, সবাই কিন্তু 19:20, 19:20, হ্যাঁ কেউ বলতে পারবে না যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, ওই লাইনে দাঁড়িয়ে সেই সময় সেই মুহূর্তে কে কি ভাবছে, হ্যাঁ তো সেইটা কিন্তু খুব ম্যাটার করে। তো অবশ্যই আমরা কী করি, যেটা সারা বছর মানসিক যে ট্রেনিংটা করি না, কম্পিটিশনে কিছুদিন আগে করি, সেটা শারীরিক ট্রেনিংয়ের সাথে সাথে মানসিক ট্রেনিংটা অবশ্যই করা উচিত সারা বছর ধরে।
0: একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এখনকার ছেলেমেয়েদের সেই খিদেটা কি আছে?
1: যদি বলেন খিদেটা আছে, পারফরমেন্স রেজাল্টও ভালো করছে, তো আগের থেকে মেডেল ট্যালিতে যদি দেখেন ভালো সমস্ত কিছু মেডেল আরও বেশি বেশি আসছে, মাইনাস প্লাস সব সময়েরই থাকে, হ্যাঁ তো সেইটাকে একসাথে নিয়েই চলতে হবে, কেন ওদেরকেও বললাম না আগে ওই মানে আমাদের সময় মনে করুন মোবাইলের এত ক্রেজ ছিল না, সোশ্যাল মিডিয়া এত ছিল না, এখন যেটা ওদেরকে ডাইভার্সন এনে দিচ্ছে মাইন্ডে সেটা একটা আছে, তো সেটা সত্ত্বেও বলবো ওদেরকে যদি আমরা ঠিকভাবে মোটিভেট করতে পারি, যেটা আমাদের কোচ করেছিলেন, স্বপ্ন দেখাতে পারি, তাহলে অবশ্যই আরও ভালো রেজাল্ট হবে।
0: এই যে নামার আগে যে প্রস্তুতি বা ওইখানে নেমে যে কী কী খামতি থাকতে পারে যেটা তুমি অ্যালার্ট করতে চাইছো?
1: দেখুন আমি অ্যালার্ট বলতে সেইভাবে কিছু না, যেটা প্র্যাকটিসে করে করেছি আমি বা যারা করছে তারা যেটা করছে সেটারই বেস্টটা দাও আর কিচ্ছু না, কেন সেটাই যদি করে, কেন সবাই প্র্যাকটিসের লাস্ট মুহূর্তে সবাই নিজের উজাড় করে দেবে, এবং যদি বেস্টটা ওখানে দিতে পারে তাহলে একটা জায়গায় সে পৌঁছে যাবে।
0: নিজে কি এখন কোচিং করাচ্ছ?
1: হ্যাঁ নিজে।
0: কতটা অভিজ্ঞতা হয়েছে এবং কীভাবে তোমার ছাত্রদের তৈরি করছো?
1: সবে শুরু, কেন এটা একটা অন্য অভিজ্ঞতা, তো আগে স্যার বলতেন যে মানে ট্র্যাকে তোরা দৌড়াচ্ছিস অনেক বেটার, কেন কোচ নিজে কন্ট্রোল করতে পারে না, স্টুডেন্ট কীভাবে করবে না করবে সেটার উপরে কোচকে ডিপেন্ড করে থাকতে হয়, হ্যাঁ তো এটা পুরোই আলাদা জার্নি, সবে মাত্র শুরু হয়েছে, আশা করছি ভালো কিছু একটা নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেটা শুধু শেয়ার করা মানুষ মানে যে বাচ্চাগুলো আছে তাদের সাথে, যদি সেখান থেকে তারা যদি কিছু শেখে সেটাই অ্যাচিভমেন্ট।
0: এবার তুমি কতটা স্বপ্ন দেখো যে এখনকার ছেলেমেয়েরা কতটা পদক আনতে পারবে?
1: অবশ্যই আশাবাদী, লাস্ট ইয়ারে আমরা যদি মেডেল ট্যালি দেখি তো ভীষণই ভালো মানে প্রোগ্রেসিভ মেডেল ট্যালিতে ইয়ে হচ্ছে, এবারও আশা করবো আগে যে মেডেল ট্যালি ছিল এবার থেকে আরও বেশি বাড়ুক এটাই আশা করবো, এবং সবাইকে যারা চান্স পেয়েছে এশিয়ান গেমসে সবাইকে অল দ্য বেস্ট।
2: এতক্ষণ শুনলেন চলতি এশিয়ান গেমসকে কেন্দ্র করে সাক্ষাৎকার ভিত্তিক একটি বিশেষ বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ সম্পাদনায় তমাল মুখোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ।

এশিয়ান গেমস 2026 উনিশে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমস 2026 এর বিশেষ কার্টেন রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026 এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। 20 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026 এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতু আকাশবাণীর FM রেনবো চ্যানেলে। জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।

আসলে বিস্তারিত খেলার খবরে আইছি না গোয়া। এশিয়ান গেমসে আজ 26 সেপ্টেম্বর ভারতের জন্য অত্যন্ত সাফল্যময় দিন। দিনের শুরুতেই পুরুষদের ম্যারাথনে ইতিহাস গড়ে সাওয়ান বারওয়াল রূপো জিতেছেন। 2 ঘন্টা 11 মিনিটে 37 সেকেন্ড সময় নিয়ে তিনি নতুন জাতীয় রেকর্ড করেছেন। এই ইভেন্টে এশিয়ান গেমসে 44 বছর পর পদক পেল ভারত। শুটিংয়ে মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টে আশি চৌকসি, তিলোত্তমা সেন ও বিদর্শা বিনোদ জিতেছেন রূপো। কবাডিতে এসেছে জোড়া সোনা। মহিলাদের ফাইনালে ইরাককে 37-34 এবং পুরুষদের ফাইনালে একই প্রতিপক্ষকে 40-34 পয়েন্টে হারিয়ে ভারত 2 বিভাগেই সোনা জিতেছে। পুরুষদের এই জয় ভারতের এশিয়ান গেমসের নবম কবাডি সোনা। স্কোয়াশেও দুর্দান্ত দিন ভারতের। জসনা চিনাপ্পা ও ভিলাভান সেন্থিল কুমার মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন। অন্যদিকে অনাহত সিং ও অভয় সিং নিজ নিজ সিঙ্গলসের ফাইনালে পৌঁছে ভারতের জন্য আরও 2টো রূপো নিশ্চিত করেছেন। অ্যাথলেটিক্সে অনিমেষ কুজুর পুরুষদের 200 মিটারের ফাইনালে উঠেছেন, তবে মহিলাদের 100 মিটার হার্ডলসে ভারতের বড় পদক প্রত্যাশা। জ্যোতি ইয়ারাজি ওয়ার্ম আপের সময় ব্যথা অনুভব করায় দৌড়ে নামতে পারেননি। দিনের এই পর্যায়ে 2টি কাবাডি সোনা সহ ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28, 4টি সোনা, 11টি রূপো, 13টি ব্রোঞ্জ।

চলে যাব অন্যান্য খবরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরুর দুদিন আগে চোটের ধাক্কা ভারতীয় শিবিরে। শুক্রবার তিরুঅনন্তপুরমে অনুশীলনের সময় ডান কনুইয়ে চোট পেলেন অধিনায়ক সুবমান গিল। আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার দু ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে গেল। আগামী 6 অক্টোবর বুয়েন্স আইরেসে বেনিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটা ড্র, তাতেই ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেল ব্রাজিল। শুক্রবার কুইন্স

ইংল্যান্ডের টাউন্সভিল শহরের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল কার্লো আনতেলোত্তি টিম। ইঞ্জুরি টাইমে শেষ দিকে বায়ার্নের গোলে কোনো রকমে 1-1 ড্র করে। এই ড্রয়ের ফলে ব্রাজিলের 2.02 পয়েন্ট কমে যায়, টপ 5 থেকে বেরিয়ে ফিফা র্যাঙ্কিং এখন 6 নম্বরে। 5 নম্বরে উঠল মরক্কো।

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে অঘটন ঘটল। নেপাল প্রথম ম্যাচে তারা হারিয়ে দিল আফগানিস্তানকে, নিশানে শুক্রবার নেপালের জয় 5-0। ইংল্যান্ডকে দ্বিতীয় একদিনের ম্যাচে 16 রানে হারিয়ে শ্রীলঙ্কা সিরিজ 1-1 করল। লিডসের অধিনায়ক কুশল মেন্ডিসের 17 রানে তিনি মোট করেন 121 রান। শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে করে 6 উইকেটের বিনিময়ে 321। ইংল্যান্ড 305 রানে 9 উইকেটে তাদের ইনিংস শেষ করে। দনিস ওয়ালে লাগে 3 উইকেট দেন 49 রানের বিনিময়। রবিবার শেষ ম্যাচ। ইস্ট বেঙ্গলের পোল্যান্ডের স্ট্রাইকার লুকাস জেলেন্সকি অবশেষে হাতে ভিসা পেয়ে গেলেন। আগামীকাল রাতে তার কলকাতায় আসার কথা, যদিও অন্য বিদেশি এফিয়াং ইনসুঙ্গিসির কলকাতায় আসা এখনও অনিশ্চিত। ষষ্ঠ হওয়ার লক্ষ্যে আইজি নাগোয়ার এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ পুরুষ হকি দল। টানা দ্বিতীয় জয়ে সে পথেই এগিয়ে যাচ্ছে জিমি আমিরুল্লাহ। আজ গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আমিরুল ইসলামের জোড়া গোলে ইন্দোনেশিয়াকে 3-1 ব্যবধান হারিয়েছে গেরহার্ড পিটারের দল। অপর গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার রাসেল মাহমুদ জিমি। এর আগে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। হেড কোচ টমাস ডুলি শিষ্যদের আশাবাদী ছিলেন, কিন্তু বড় প্রত্যাশা ছিল না। সাফের আগে মাঠের ফুটবলে চেয়েছিলেন লড়াই দেখতে। প্রথমবার ফিফা এশিয়ান কাপে খেলতে নামা বাংলাদেশে তার প্রতিফলন দেখাতে পারেনি। মালয়েশিয়ার হাই প্রেসিং ফুটবল সামলাতে হিমশিম খায় রক্ষণভাগ, আর রক্ষণভাগের অস্বস্তিতে 3-0 গোলে হেরে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 12 বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে রুখে দিল নবাগত চট্টগ্রাম সিটি ক্লাব। গতকাল ফেডারেশন কাপে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 1-1 গোলে ড্র হয় আবাহনী ও চট্টগ্রাম সিটি এফসির ম্যাচটি। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ি কাটা বলছে এখানেই থামতে হবে, কিন্তু খবর রয়েছে অনেক। তাই মৈত্রী ক্রাঙ্গন আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। চোখে দেখা যায় না, তবু মাটির গন্ধ জানা যায়। চোখে দেখা যায় না, তবু বোঝা যায় কোন গাছটি তৃষ্ণার্ত। চোখে দেখা যায় না, তবু হাতের স্পর্শে অনুভব করা যায় মাটির আর্দ্রতা কেমন, চারাটি সুস্থ কিনা, আর ফসলের অপেক্ষায় মাটি কতটা প্রস্তুত। আর সেই সমস্ত

0: অভাব থেকেই যদি তৈরি হয় কৃষির এক নতুন গল্প, যদি দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত কয়েকজন আবাসিক নিজের হাতে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করেন, তাহলে তো প্রশ্ন উঠতেই পারে, এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর সেই সম্ভাবনার এক অনন্য ঠিকানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি। আমি আজ আপনাদের নিয়ে যাব এমন এক জগতে যেখানে কৃষি শুধু চাষাবাদ নয়, কৃষি হয়ে উঠেছে আত্মবিশ্বাসের পাঠ, আত্মনির্ভরতার পাঠ এবং জীবনের পাঠও। আমরা সাধারণত কৃষিকাজের কথা ভাবলেই চোখের সামনে দেখতে পাই সবুজ মাঠ, চারা গাছ, মাটি, সেচ, আগাছা পরিষ্কার, ফসল তোলা, কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে এই সমস্ত কাজ করবেন? কোন গাছটি কোথায় কতটা জল দিতে হবে, কোন চারা সুস্থ, কিভাবে সার প্রয়োগ হবে, কিভাবে জমির পরিচর্যা করবেন, এই প্রশ্নগুলোই তো এতদিন সামনে এসেছিল নরেন্দ্রপুর এই প্রতিষ্ঠানের শিক্ষকদের এবং মহারাজদের সামনে। কিন্তু তারা প্রশ্নটাকে এইভাবে দেখেননি, ওরা পারবে কি, বরং প্রশ্নটা ছিল কিভাবে ওদের দিয়ে কাজটা করানো যায়। আর এই দুটো প্রশ্নের মধ্যকার পার্থক্যটাই তৈরি করে দেয় ইতিহাস, দৃষ্টির ওপারে সবুজের স্বপ্ন। এই শীর্ষক অনুষ্ঠানে আজকে আমরা জানব কিভাবে এই অসাধ্য সাধন সম্ভব হলো। আমরা পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত দৃষ্টিহীন বাচ্চারা আসে, তাদেরকে গড়ে পিঠে মানুষ করার দায়িত্ব যাদের হাতে, তারা তো শুধু বই পড়িয়ে থেমে থাকতে পারতেন, তারা তাদেরকে কৃষিকাজে কেন নামালেন? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, এই উদ্যোগের পেছনে মহারাজদের চিন্তাটা কি ছিল? কেন তারা দৃষ্টিহীন ছেলেদের এই কাজে নামালেন? কেন তাদের হাতে তুলে দিলেন কৃষির কাজ? উত্তরটা জানার চেষ্টা করব। আমরা পেয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির অধ্যক্ষ স্বামী মহানন্দ মহারাজজিকে। মহারাজজি, আপনাকে আকাশবাণী কলকাতায় স্বাগত।
1: নমস্কার।
0: আপনার কাছে প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের কৃষিকাজ শেখানোর ভাবনাটি আপনাদের মাথায় কিভাবে এলো?
1: এটি শুরু করেন 1973 সাল নাগাদ পরম পূজনীয় শ্রীমৎস্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, শ্রীমৎস্বামী অক্ষরানন্দজি মহারাজ এবং তৎকালীন যারা কর্মী ছিলেন সবাই মিলে। এটির ভাবনাটা এই যে, সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা পড়াশোনার যে বয়স সেটা পেরিয়ে গেছে, যাদেরকে বলা হয় এডুকেবল এজ, সেটা পেরিয়ে গেছে, হয়তো অনেক বেশি বয়সে গিয়ে তাদেরকে খুঁজে পাওয়া গেছে, সেক্ষেত্রে তাদেরকেও তো নিজের পায়ে দাঁড় করাতে হবে। মানে যে আদর্শ যেটা মোটো, সেটা হচ্ছে স্বামীজির কথা, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ স্ট্রেংথ অফ মাইন্ড ইজ ইনক্রিজড, ওয়ান ক্যান স্ট্যান্ড অন ওয়ানস ওন ফিট অ্যান্ড ক্যারেক্টার ইজ ফর্মড। এই নিজের পায়ে নিজে দাঁড়ানো, এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং তারাও সমাজের একটু অবদান রাখবে, তাদেরও একটা কিছু সংসারে করার থাকবে, এবং তাদের বাড়িতে যে জমি জায়গা এগুলো আছে বা পশুপালন করার যে সুযোগটা আছে সেটা তারা করবে, এবং তাদের জন্য তাদেরকে সক্ষম করে তোলা, তাদের ক্ষমতায়ন করা, তাদেরকে সেখানে নিজের পায়ে নিজে দাঁড় করিয়ে দেওয়া, এবং সেও দেশের তথা সমাজের অর্থনীতিতে তারও একটা অবদান সে রেখে যাবে। এবং সেই জন্যই এই ধরনের রুরাল অ্যাডাল্ট ব্লাইন্ডদের নিয়ে শুরু হয় এই ধরনের এগ্রিকালচারাল অ্যানিমেল হাজবেন্ডারি, মাশরুম ইত্যাদি ট্রেনিং, যাতে সেগুলো তারা শিখে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে, এবং তাদের বাড়ির যে অংশটা আছে, যে খালি জমি বা জায়গা আছে, সেখানে লো কস্ট ফার্ম হাউস তৈরি করে সে যেন একজন কন্ট্রিবিউটিং সিটিজেন রূপে, একটা অবদানকারী দেশের নাগরিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারে, এবং তার জীবনটা যেন আশীর্বাদ রূপে গণ্য হয় সকলের কাছে।
0: সাধারণভাবে আমরা মনে করি কৃষিকাজের জন্য চোখে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দৃষ্টিহীন ছাত্রদের দিয়ে এই কাজ করানোর ক্ষেত্রে আপনাদের কাছে প্রাথমিক অবস্থায় কি চ্যালেঞ্জ ছিল?
1: চ্যালেঞ্জ বলতে, এটি পরম পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ ভেবেছিলেন, তার ঋষি হৃদয় থেকে এই ভাবনাটি প্রসূত হয়েছিল যে এই রকম ভাবেও ব্লাইন্ড ছেলেদের বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের নিজের পায়ে নিজে দাঁড় করানো যায়, এবং এই ধরনের প্রজেক্ট খুব সম্ভবত পৃথিবীতে আর কোথাও নেই, এইভাবে রুরাল অ্যাডাল্ট ব্লাইন্ডদের জন্য যে এরকম ভাবে কাজ করানো যায়, এবং এই যে টাচের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে সমস্ত কিছু শেখানো যায়, সেখানে গ্লোব নিয়ে গিয়ে দেখানো যায় কোথায় তিনি আছেন, কোন জায়গাটা তার রিজিওনাল জিওগ্রাফির পার্ট দেওয়া যায়, এগ্রিকালচারাল জিওগ্রাফির পার্ট দেওয়া যায়, তাদের একটা সুন্দর একটা পাঠ্যক্রম তৈরি করা যায়, এবং এটি প্রথমে আমেরিকার একটি সংস্থা সেটিকে গ্রহণ করে, পরবর্তীকালে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট DDRS প্রজেক্টের আন্ডারে আমাদের এটিকে স্বীকৃতি দেয়, এবং দীর্ঘদিন PLS ফাউন্ডেশন এটিকে সাপোর্ট দিয়েছিল, এবং বিভিন্নভাবে মানে এটিকে অনেকে এগিয়ে আসেন সহৃদয় ব্যক্তিরা, ফলে এই রুরাল

0: অ্যাডাল্ট ব্রাইন্ডের জন্য যে এগ্রিকালচার প্রজেক্ট, এটি একটি সেই স্বামীজির যে ভাবনা, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, এই ভাবনা থেকেই এসছে। এবং যে যে নিজের উপরে বিশ্বাস, আত্মবিশ্বাস, লোকেশ আনন্দজি ছিলেন একজন মহান পুরুষ, মহান ঋষি, তার আত্মবিশ্বাস তিনি সকলের মধ্যে সঞ্চারিত করতে পেরেছিলেন। এই জন্যই এই বিরাট রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে তিনি এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন। নর্মাল মানুষদের জন্য, যারা সাইটেড পার্সন, তাদের জন্য যেমন এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আছে, আবার ব্লাইন্ড পার্সনদের জন্যও আছে, এবং তাদের জন্য ITIও আছে, তারা লেদ মেশিন চালাচ্ছে, ইত্যাদি কাজ করছে বিভিন্ন জায়গায়। এগ্রিকালচার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ যে প্রজেক্ট, সেটি এবং দিল্লির দ্বারা স্বীকৃত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, এবং আমাদের স্টেট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যৌথ স্বীকৃতির মাধ্যমে এই প্রজেক্টটি চলছে। এবং অনেক ছেলে, অনেক দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে, তারা এখান থেকে পাশ করে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মান, পুরস্কার ইত্যাদি লাভ করেছে।
1: মহারাজ, প্রাচীন কৃষি পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি পদ্ধতি, এই দুইয়ের মেলবন্ধন আপনারা দৃষ্টিহীন ছাত্রদের মধ্যে কিভাবে করান?
0: প্রাচীন কৃষি পদ্ধতি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে প্রথম থেকেই এই কৃষিকাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছি বেলুড় মঠেও পরম পূজনীয় শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, তিনি এই বেলুড় মঠের জমিতে চাষবাস করছেন। এগুলি আমাদের একটি পরম্পরা, আমরা যে পরম্পরা, আমরাও এখানে বিভিন্ন সময় আমাদের আশ্রমেও, কামার পুকুরেও, বিভিন্ন জায়গাতে আমরা এই ধান্য রোপণ উৎসব করে থাকি, ধান্য লক্ষ্মীকে পূজা করা হয়। এই প্রাচীন যেগুলো সংস্কৃতি, সেগুলো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে প্রত্যেকটিকেই মানা হয়। তার সাথে সাথে যে আধুনিক যে প্রযুক্তি, সেটিকেও গ্রহণ করা হয়। এরই পিছনেও স্বামীজির যে সেই বাণী, ওয়েস্টার্ন সায়েন্স কাপেলড উইথ বেদান্ত, সেটিকেই আমরা গ্রহণ করেছি। এবং প্রত্যেক মানুষের মধ্যেই যে অনন্ত সম্ভাবনা আছে, সেটিকে বারবার জাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সেই যে মানুষটি, যে প্রতিবন্ধী বলে আমরা জানি বাইরের পৃথিবীতে, তার হয়তো কোনো একটি অঙ্গ হয়তো বিকল হয়েছে কোনো কারণে, কিন্তু সে তার মনের শক্তি, তার যে আত্মার শক্তি দিয়ে সে নিজেকে বিশেষ গুণসম্পন্ন করে তুলেছে। এই জন্যই দিব্য অঙ্গ, তার যে দিব্য অঙ্গের সে ব্যবহার করতে শিখেছে, সে একজন দিব্যাঙ্গজন বলে আমরা তাকে এখন স্বীকৃতি দিচ্ছি। এই আত্মার যে অনন্ত শক্তির কথা, অনন্ত ভাবে, হ্যাঁ, এই ভাবনাটা, যেটা যে একজন ব্লাইন্ড পার্সন তার স্পর্শের মাধ্যমে, তার অন্যান্য ইন্দ্রিয়গুলোর মাধ্যমেও যে বেশি কাজ করতে পারে, এটি সেই অনন্ত ভাবনাটিকেই সূচিত করে, যেটি মূল প্রথিত হয়ে আছে আমাদের ভারতীয় শাস্ত্রে। তো সেইখানে সেইটির উপরেই নির্ভর করে এই যে ছেলেগুলি যারা আসে, তাদেরকে এই 2 বছর এখানে রেখে তাদেরকে সমস্ত চলাফেরা কিভাবে করতে হবে, কিভাবে তাদেরকে লাঠি ধরতে হবে ইত্যাদি করতে হবে, বাইরে যেতে হবে, কিভাবে ব্যাংকিং এর কাজ করতে হবে, ইন্টারনেট কম্পিউটারও কিভাবে চালাতে হবে, কৃষিকাজের সাথে সাথে নিজের প্রয়োজনের জন্য কম্পিউটার কিভাবে চালাতে হবে, স্পোকেন ইংলিশ কিভাবে জানতে হবে, কিভাবে দেশ এবং সমাজের সমস্ত কিছু জিনিস জানতে হবে, গ্লোব ম্যাপ জেনে জানতে হবে যে কোথায় পৃথিবীর কোথায় কি হচ্ছে, সংবাদ শোনানো হয় সেগুলো কিভাবে জানতে হবে, কোথায় কি করে হচ্ছে,
1: আধুনিক জীবনে চলার জন্য যা যা দরকার,
0: এবং সঙ্গীত, তাদেরকে সঙ্গীত শিক্ষা দেওয়া হয়, তার সাথে সাথে তাদেরকে সাঁতারের শিক্ষা দেওয়া হয়, সমস্ত রকম ভাবে DLS, ডেলি লিভিং স্কিল ট্রেনিং ইত্যাদি করে তাকে একজন কন্ট্রিবিউটিং সিটিজেন রূপে আমাদের এখানে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে তৈরি করা হচ্ছে। সম্প্রতি আমাদের টেকনিক্যাল ট্রেনিং পার্টটা, সেই টেকনিক্যাল ট্রেনিং পার্টের 10টি ছেলে পুনেতে রাবার ইন্ডাস্ট্রিজে কাজ করছে, এবং সেখান থেকে তারা বলেছেন যে আপনাদের ছেলেরা অত্যন্ত কন্ট্রিবিউটিং, তারা তাদের লেবার যেগুলো দেয় খুব ভালো করে, তাদের নিয়ে কোনো আমাদের সমস্যা নেই, ডিস্টার্বেন্স নেই। সেই রকম ভাবেই আমাদের প্রাচীন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি, এই দুটিকে মিশিয়ে আমাদের এদের জীবনটিকে আমরা গড়ে তোলার চেষ্টা করি।
1: আপনারা যে সমস্ত ছাত্রদের পান, প্রাথমিক অবস্থায় তাদের তো আত্মবিশ্বাস একদম তলানিতে থাকে, পাশাপাশি তাদের পরিবারের থেকে তারা হয়তো অনেকটা অবহেলিত, অবাঞ্ছিত রূপে গণ্য হয়, কিন্তু তারা এখান থেকে যখন বেরোন 2 বছর পরে আত্মবিশ্বাসে ভরপুর, এই যে জার্নিটা, এটা কিভাবে সম্পন্ন হয়?
0: সব ক্ষেত্রেই যে আত্মবিশ্বাস একেবারে কম থাকে তা নয়, প্রত্যেকটি মানুষের মধ্যেই তার যে নিজস্ব আত্মবিশ্বাস সেটা থাকে, সেই সেই জায়গাটাকে একটু চাগিয়ে দিতে হয়, এবং অভিভাবকদেরকেও একটু বোঝাতে হয়, মানে গার্জিয়ানদের যে একটু সেন্সিটাইজ করা, সেইগুলো আমরা করি, এবং তাদেরকে তুলে নিয়ে এসে তারা যখন বুঝতে পারে যে এই কোর্সটি কমপ্লিট করে বা এই পাঠক্রমটি সম্পন্ন করে বেরোনোর পর আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে নিজেকে মেলে ধরতে পারবো, নিজেকে প্রকাশ করতে পারবো, সেই সম্ভাবনাটাই, সেই অনন্ত সম্ভাবনার যে দিকটা যখন তাদের কাছে পরিস্ফুট হয় অত্যন্ত সুচারুভাবে, আমরা যখন তাদেরকে বুঝিয়ে দিতে পারি, সেই ভাবনাটা তাদেরকে খুব উজ্জীবিত করে, সেই উজ্জীবনের ভাবনাটা নিয়েই তারা জীবনে এগিয়ে যায়, এবং তাদের অভিভাবক, সমাজের তাদের যারা প্রতিবেশী, সকলে মিলে এই কাজটি কিন্তু করা হয়।
1: মহারাজ, যখন কোনো কাজ করে আমরা সফলতা পাই, আমাদের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। তো আপনারা তো নিত্যদিন এই কাজের সঙ্গে যুক্ত, যখন দেখেন কোনো একটা বাচ্চা যে এসেছিল 2 বছর আগে, সে আজকে নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছে বা ভালো কোনো জায়গায় কাজ করছে, তখন আপনাদের অনুভূতিটা কেমন হয়?
0: না, আমাদের অনুভূতিটা এইরকমই, আমাদের তো খুবই আনন্দ হয়, আনন্দের জন্যই তো আমরা সবাই জীবন কাটাচ্ছি, সেই আনন্দটা যাতে অনেক বেশি হয়, যাতে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে, সেইটার জন্যই আমরা রামকৃষ্ণ মঠ মিশনে দীর্ঘদিন

0: এই সর্বত্যাগী সন্ন্যাসীরা তারা সেবা দান করে যাচ্ছেন, এবং তার পিছনে স্বামীজির যে ভাবনা শিবজ্ঞানে জীব সেবা, সেই ভাবনাটি আছে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে এইজন সেই জন সেবিছ ঈশ্বর, এটি তার সখার প্রতি কবিতাতে স্বামীজি উল্লেখ করেছেন। এই ভাবনা নিয়ে আমরা আমাদের সেবাটুকু দিয়ে যাচ্ছি, সেবাটুকু দিয়ে এই যে নারায়ণরা যারা এসছেন, নারায়ণ রূপেই যে ছাত্র নারায়ণ, তাদের সেবাতে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি, এবং তাদের এই সেবা পূজার মাধ্যমে তাদের যে অনেক অনন্ত সম্ভাবনার উদ্বোধন ঘটানো হচ্ছে।
1: সমাজের এখনো অনেক মানুষের কাছে দৃষ্টিহীন মানুষ যে কাজ করতে পারেন এই ধারণাটাই নেই, তো তাদের ধারণায় পরিবর্তনে আপনারা কিভাবে সচেষ্ট হন?
0: আমরা আমাদের এক্সিবিশন হয়, সেই সময় অনেক মানুষ আসেন, বিভিন্ন সময় অনেক ভিজিটাররা আসেন, এছাড়া বিভিন্ন রকম প্রচার মাধ্যমের মধ্য দিয়ে, যেমন এই আকাশবাণী বা বিভিন্ন রকমের মাধ্যমে এগুলোকে প্রচার করার চেষ্টা করি। আমরা সম্প্রতি একটি এগ্রিকালচার এই প্রজেক্টের উপরে একটি শর্ট ফিল্মও আমাদের তৈরি করা হয়েছে, সেটাও আমরা হয়তো যথাসময়ে সেটি রিলিজড হবে, প্রকাশ পাবে। বিভিন্ন রকম ভাবে এটি করা হয়, এবং যত মানুষ আরো আসবে জানবে যে কি বিরাট সেবা কাজ এখানে হচ্ছে এই রামকৃষ্ণ মঠ মিশনের, এই রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, তার রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির, এই যে দৃষ্টি প্রতিবন্ধী যুক্ত মানুষদের এই এগ্রিকালচার ফিল্ডের যে কাজটি, এটি একটা অত্যন্ত ইউনিক একটি কাজ, এই ধরনের প্রায় অন্য কোথাও সেরকম দেখা যায় না। তো সেখানে আমরা এই কাজটা এরকম ভাবে করি, এবং আস্তে আস্তে আস্তে আস্তে মানুষ তারা জানতে পারছেন, আরো যারা সমাজ মাধ্যমের ব্যক্তি আছেন, গণমাধ্যমের যারা কাজ করেন, তাদেরকেও এই ব্যাপারটি আস্তে আস্তে এগিয়ে প্রচার করলে এই ধরনের মানুষগুলো সমাজে যারা আছেন উপকৃত হবেন, এবং এটা দেশের সর্বত্রই ছড়িয়ে দিতে পারলে ভালো। আমাদের এখানে আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, সর্বত্র দেশের সব রাজ্য থেকে মানুষরা এসে প্রশিক্ষণ নেন।
1: আমরা কথা বলছিলাম দৃষ্টিহীন মানুষরা অনেক সময় সমাজে অপাঙ্গতেয় হিসেবে বিবেচ্য হন, অথচ তারা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারেন। তার জ্বলন্ত উদাহরণ আমরা শুনলাম স্বামী মহানন্দ মহারাজজির কাছে। মহারাজজির কাছে জানতে চাইব একদম শেষে, যে আপনি আলোচনা প্রসঙ্গে বলেছেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি যে কাজটি করে চলেছে, সম্ভবত পৃথিবীতে এরকম কাজ আর দ্বিতীয় কোনো ক্ষেত্রে হয় না। তাহলে আমাদের দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছেন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তা কি থাকবে?
0: পরম পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ আজ থেকে প্রায় 50 বছরের বেশি আগে যে এই ধরনের একটি অত্যন্ত আধুনিক ভাবনাকে স্থান দিয়েছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে, সেইটিকে সকলের গ্রহণ করা উচিত বা দেখা উচিত, জানা উচিত। এখন তো বিভিন্ন রকম ভাবে ওয়েবসাইট বা ইউটিউবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ জানতে পারেন, অনেক ভিজিটাররা আসেন আমাদের এখানে দেশ বিদেশ থেকে, তারা এটা দেখে অভিভূত হন যে এরকম ভাবে ব্লাইন্ড ছেলেদেরকে এগ্রিকালচারাল ফার্মিং, মাশরুম ট্রেনিং, অ্যানিমেল হাজবেন্ডারি ট্রেনিং এগুলি দেওয়া হচ্ছে, এবং তারা সেগুলো জেনে দেখে নিশ্চয়ই তারা তাদের যে প্রতিষ্ঠান আছে সেখানেও করবেন, এই আশা আমরা প্রার্থনা রাখি। আমাদের দিক থেকে যতটা সাহায্য করা যায় আমরা সেটা সবসময়ই করি, আমাদের এখানে এলে আমরা কিরম ভাবে এই ট্রেনিং হয় সেগুলি সবাইকে দেখায়, আর এইটুকুই আমাদের বলার। আর প্রার্থনা আমাদের এই যে সকলের আশীর্বাদে, সকলের শুভ প্রচেষ্টায় এই যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তারাও যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজে একজন কন্ট্রিবিউটিং সিটিজেন হিসাবে, দেশের একজন অবদানকারী নাগরিক হিসাবে নিজেদেরকে তুলে ধরতে পারে।
1: অনেক অনেক ধন্যবাদ মহারাজ। আমরা পেয়েছি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে এই যে সমস্ত দৃষ্টিহীন আমাদের ছোট ছোট বন্ধুরা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে উপস্থিত হন কৃষি কাজ শেখার জন্য, তাদেরকে যে সমস্ত মানুষজন একটু একটু করে হাতে ধরে গড়ে তোলেন, তেমন একজন মানুষকে আমরা পেয়েছি, একজন শিক্ষক মহাশয়কে। আমরা জেনে নেব তার অভিজ্ঞতার কথা আর কিভাবেই তারা এই বাচ্চাদের তৈরি করেন। স্যার আপনার নাম?
2: তপমহল্লা।
1: আপনার বাড়ি কোথায় স্যার?
2: বাড়ি মোতাপুর এলাকায়।
1: আচ্ছা,
2: গ্রাম।
1: আপনি কতদিন ধরে এখানে শিক্ষকতা করছেন?
2: এখানে 22 বছর।
1: আচ্ছা, এই যে দৃষ্টিহীন যে সমস্ত বাচ্চারা আপনাদের কাছে আসে, তাদেরকে আপনারা কিভাবে ট্রেনিং নেন যে তারা একদম একটা হতাশাময় জীবন থেকে একটা ভবিষ্যতের একটা উজ্জ্বল আলো দেখতে পায় এবং এখান থেকে একটা বিরাট শিক্ষা নিয়ে, জীবনের শিক্ষা নিয়ে, আত্মনির্ভরতার শিক্ষা নিয়ে পথ চলতে পারে?
2: এরা প্রথমত আসে দূর দূরান্তর এলাকা থেকে আসে, সেখানে আসে, এসে ঠিক মতন করতে চায় না বা এটাকে নিতে চায় না, ভয় থাকে। আমরা ওদের সাথে বকে হেঁকে ওদেরকে আস্তে আস্তে ভালোবেসে হাতে হাতে করাতে করাতে ওদের আস্তে আস্তে অভ্যস্ত হতে হতে আস্তে আস্তে ওদের ভয়টা কেটে যায়। কেটে যাওয়ার পরে তারা হাতে হাতে আমাদের আজ একটু গোয়াল করালাম, কালে একটু ছাগলে গোয়াল করালাম, ওদের একটু হাঁসে খাবার দেওয়ালাম, তার সাথে আমরাও

0: লাম এই করতে করতেও আস্তে আস্তে নিজেরাই করা শিখে যায়, এবং এমনকি ওরা দূর টানা পর্যন্ত শিখে যায়। আর প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধপত্র বলে দিই, সেটাও করে।
1: আচ্ছা, কেমন লাগে আপনার?
0: লাগে ভালো, ছেলেদের শেখাতে ভালো লাগে যদি ছেলেরা ঠিক মতো শিখতে চায়। শেখে, ছেলে তো ওরা শিখতে চায় না আজকাল বর্তমান বাজারের, ওরাই কেন যারা দেখতে পায় তারা গরু শিল্পটাকে ঠিক মেনে নিতে পারে না, সেই হিসেবে জোর করে তাদের নেওয়াতে হয়।
1: কিন্তু দেখুন, দুধ বা ডেয়ারি প্রকল্পের জন্য গরু তো চাষবাস করা তো অত্যন্ত প্রয়োজনীয়।
0: সবাই যদি এই শিল্পটাকে করতে চায় তাহলে দুধ ডিম আসবে কোথা থেকে? ছেলে যদি না জাল দেয় তারা আসবে, দেখেও তো করতে হবে।
1: এই যে দৃষ্টিহীন মানুষদের এই যে শিক্ষাটা দেওয়া, এটা তো একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে নেন?
0: আমি চ্যালেঞ্জটা তো ওদের, ওরা বাড়ি গিয়ে যেন কিছু করতে পারে, নিজে পায়ে দাঁড়াতে পারে, যে ওরা আমরা অন্ধ বলে আমার সংসারে বা পৃথিবীতে অপাঙ্কেও নাই, এইটাই
1: বোঝা হয়ে থাকবে,
0: বোঝা হয়ে থাকবো না, এইটাই আমার চ্যালেঞ্জ।
1: বেশ,
0: তার সাথে একটু মাশরুমটা করে দিই।
1: আচ্ছা, মাশরুমের শিক্ষাটাও দেন, কিভাবে মাশরুম তৈরি করা যায়।
0: আমার হাতে হাতে ফিল করে করতে করতে অভ্যস্ত হয়ে যায়, যত টাইট করবে তত ওদের অভিজ্ঞতা বাড়বে।
1: ঠিক, অনেক ধন্যবাদ স্বপন বাবু। শুধু চাষ নয়, আত্মনির্ভরতার চাষ। নরেন্দ্রপুরের এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি এখানে। এখানে একটি চারা শুধু মাটিতে রোপণ করা হয় না, একজন ছাত্রের মধ্যেও একটা চারা রোপণ করা হয়, সেটা হলো আত্মবিশ্বাসের চারা। আজ যে মাটিতে হাত দেয় কাল সে নিজের পায়ে দাঁড়াবে, আজ যে একটি গাছের পরিচর্যা করে কাল হয়তো সে নিজের পরিবারকে সাহায্য করবে, আজ সে শেখে কিভাবে একটি বীজ থেকে ফসল তৈরি হয়, কাল সে বুঝবে নিজের জীবনকেও নতুন করে গড়ে তোলা যায়। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এই কৃষি ও পশুপালন প্রশিক্ষণের একটি লক্ষ্য হল প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামীণ দৃষ্টি প্রতিবন্ধী যুবকদের নিজের এলাকায় স্বনির্ভরভাবে পুনর্বাসিত করা। অর্থাৎ এটা শুধু কৃষি শিক্ষা নয়, এটা জীবন শিক্ষা। তাহলে এখানকার যারা আবাসিক আছেন তাদের কাছ থেকে সরাসরি জেনে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক তাদের অভিজ্ঞতার কথা। আমরা পেয়েছি একজন আবাসিক ভাইকে, আমি জেনে নেব তোমার নাম কি ভাই?
2: আমার নাম তুলসী গোপ।
1: তোমার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি নর্থ বেঙ্গল।
1: আচ্ছা, তুমি এই রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে কতদিন ধরে আছো?
2: এখানে প্রায় 2 বছরের কাছাকাছি।
1: আচ্ছা, তুমি এখানকার এই যে কৃষি পশুপালন মাশরুম চাষ এগুলোর সঙ্গে যুক্ত আছো তো?
2: আছি।
1: আচ্ছা, তোমার কোনটা করতে সব থেকে বেশি ভালো লাগে?
2: আমার সব থেকে ভালো লাগে গরু ও ছাগল, হাঁস মুরগি, এই চারটি ভালো লাগে।
1: এগুলোর প্রতিপালন দেখভাল করা, এগুলো করতে ভালো লাগে?
2: হ্যাঁ।
1: আচ্ছা, তুমি কি করে বোঝো যে গরুটা কোথায় বাঁধা আছে, ওর খাবারটা শেষ হয়ে গেছে কিনা, বা গরুটা যদি কোনো শরীরটা খারাপ হয় তাহলে সেটা তুমি কিভাবে বোঝো?
2: খাচ্ছে না, কেন খাচ্ছে না।
1: আচ্ছা, তাহলে তখন তুমি কি করো?
2: তখন ওকে ডাক্তার দেখাইতে হবে।
1: আচ্ছা, আর তুমি মাশরুম চাষও করো নিশ্চয়ই?
2: হ্যাঁ করি।
1: আমরা পেয়েছি আরো একজন ভাইকে, নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমি, উনিও আবাসিক কৃষি কাজের সঙ্গে যুক্ত। আপনার নাম কি দাদা?
3: বুদ্ধদেব মাহাতো।
1: আপনার কোথায় বাড়ি?
3: বাঁকুড়া।
1: বাঁকুড়া। আপনি চোখে কি একটু দেখতে পান? সামান্যই। আচ্ছা, তো আপনি মোটামুটি এখানে কতদিন ধরে এই কৃষি কাজের সঙ্গে যুক্ত?
3: 5 মাস।
1: 5 মাস। আচ্ছা, কি মনে হচ্ছে প্রথম যখন এসেছিলেন, আপনার যে অভিজ্ঞতা ছিল আর বর্তমানে যে অভিজ্ঞতা, দুটোর মধ্যে কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন?
3: পার্থক্য ভালোই।
1: মানে আপনি যখন এসেছিলেন তখন কি জানতেন এই চাষবাস কিভাবে করতে হয়?
3: না, তখন জানতাম না।
1: জানতেন না। আচ্ছা, এখন মোটামুটি সব পারেন?
3: হ্যাঁ।
1: মানে এই ধরুন কোথায় কোন গাছটা আছে, তার জল লাগবে কিনা, কোন মুরগিটাকে খাওয়ার দিতে হবে, সেই সমস্ত বিষয়ে?
3: হ্যাঁ।
1: আপনি বুঝতে পারেন?
3: হ্যাঁ।
1: আচ্ছা, কিভাবে বোঝেন?
3: মানে যায় হাত দিয়ে,
1: হাত দিয়ে অনুভব করে। আচ্ছা আচ্ছা, ধরুন যখন কোন মাটিতে আপনি চারা গাছ লাগাচ্ছেন, তখন সেই মাটিটা চারা গাছ লাগানোর জন্য প্রস্তুত হয়েছে কিনা, উপযুক্ত কিনা, সেটা ফিল করার জন্য, অনুভব করার জন্য আপনি কি কি করেন?
3: তো মানে প্রথমে যে তালে ভাঙা দিয়ে, তারপর যে গিটে পাথর দিয়ে যেমন নিচে আলো বাতাস পায়।
1: আচ্ছা,
3: তারপরে মাটি দিয়ে, তারপর বালি, তারপরে মাটি
1: দিয়ে সেই টপটাকে প্রস্তুত করা হয়। তারপরে?
3: তারপরে গাছটাকে লাগানোর পর জল দেওয়া হয়।
1: আচ্ছা, তারপর সেটা প্রতিদিন তো একটা পরিচর্যার ব্যাপার থাকে, পোকা লাগলো কিনা দেখা, বা সঠিকভাবে জলটা থাকছে কিনা, সেটা কিভাবে দেখেন?
3: তারপরে হাত দিয়ে দেখা যায়।
1: হাত দিয়ে। অনেক ধন্যবাদ বুদ্ধদেব ভাই। আমরা পেয়েছি আরো একজন বন্ধুকে, আমরা সরাসরি জেনে নেব। তোমার নাম কি ভাই?
4: আমার নাম ভাগবত প্রামাণিক।
1: কোথায় বাড়ি?
3: আমার বাড়ি উত্তর দিনাজপুর।
1: তুমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কতদিন ধরে আছো?
3: আমি রামকৃষ্ণ মিশনে প্রায় 2 বছর হলো আমি আছি এখানে।
1: আচ্ছা, তুমি এই যে কৃষি কাজের সঙ্গে

0: যুক্ত, এটা যখন প্রথম যুক্ত হয়েছিলে তখন কি তুমি ভেবেছিলে এই কাজগুলো তুমি পারবে?
1: প্রথম প্রথম হয়তো মনে হচ্ছিল যে আমি হয়তো পারবো না, আমি যখন এই আমি যখন এখানে আসি আমি অ্যাডমিশন যখন হই তখন আমার মনে হচ্ছিল যে আমি এই কাজটা হয়তো আমার দ্বারা হয়তো হবে না।
0: এখন কি মনে হয়?
1: এখন মনে হয় এখন যেহেতু আমার 2 বছর হতে চললো এখন ভাবছি হয়তো আমি নিজে হয়তো পারবো।
0: আচ্ছা, তুমি কি কি কৃষির কাজের সঙ্গে যুক্ত?
1: আমি এখানে কৃষিকাজ বলতে আমরা এখানে কৃষিকাজ আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাই, যেমন
0: ফলের গাছ, সবজি
1: সবজি।
0: আচ্ছা, ধান চাষ?
1: ধান চাষ।
0: আচ্ছা, এখানে তো তোমাদের দেখলাম অ্যানিমাল হাজবেন্ডারিও রয়েছে, যেখানে মুরগি ছাগল গরু প্রতিপালন করা হয়, তুমি কি সেগুলোও করো?
1: হ্যাঁ হ্যাঁ, আমি সেগুলোও করি।
2: আমরা পেয়েছি আরো একজন শিক্ষক মহাশয়কে, আমরা একটু তার অভিজ্ঞতার কথা জানবো। স্যার, আপনার নাম?
3: সিদ্ধার্থ মণ্ডল।
2: কোন সেক্টরের সঙ্গে যুক্ত?
3: আমি এই এগ্রিকালচার আর অ্যানিমাল হাজবেন্ডারি, মোবিলিটি টিচার, এই ছাত্রদেরকে মোবিলিটি শেখাই।
2: আচ্ছা, যখন আপনার কাছে কোনো একটা বাচ্চা আসে, ধরুন সে পুরুলিয়া থেকে এসেছে, তার আত্মবিশ্বাস একদম তলানিতে, সে জীবনে আর কিছু করতে পারবে না বলে ভেবেই নিয়েছে, তার পরিবারও তাই, সেখান থেকে তাকে আত্মবিশ্বাসের পাঠ পড়িয়ে জীবনের সরল পথে পৌঁছে দিতে আপনার ভূমিকা কি?
3: একজন দৃষ্টিহীন ছাত্রের কাছে প্রাথমিক যে সমস্যা সেটা হচ্ছে চলাফেরার সমস্যা, অর্থাৎ প্রথমেই তার আত্মবিশ্বাসটা ওখান থেকেই গড়ে ওঠে। তো একজন মোবিলিটি শিক্ষক হিসাবে আমি তাদেরকে প্রাথমিকভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, যারা তারা একা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে বিনা বাধায় এবং যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেইভাবে তাদের আত্মবিশ্বাসটা গড়ে তুলি এবং তারা নিজেরা তার চারপাশের পরিবেশে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, এটাকে আত্মবিশ্বাস গড়ে তুলে পরবর্তী পর্যায়ে তারা ধীরে ধীরে ধীরে ধীরে ওই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে থাকে।
2: এরকম কখনো হয়েছে যে কোনো বাচ্চাকে দীর্ঘদিন ধরে ট্রেনিং দিচ্ছেন কিন্তু সে সঠিকভাবে কাজটা করতে পারছে না, তখন কি আপনারাও হাল ছেড়ে দেন?
3: না, স্টুডেন্ট বিভিন্ন ধরনের থাকে, কিছু কিছু স্টুডেন্ট আমরা দেখি যে একটু দুর্বল থাকে প্রাথমিক পর্যায়ে, পরবর্তী পর্যায়ে তাকে আরও বেশি প্র্যাকটিসের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে এবং তার সাথে আলাদাভাবে ডেকে তার সাথে কথা বলা এবং তাকে একটু অতিরিক্ত সময় দিয়ে তাকে শেখানো, যাতে সে তাদের সেই জায়গাটা দখল করতে পারে বা সেই জায়গাটা সে বুঝতে পারে, সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং সমতালে সবাইকে একই সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
2: যখন আপনার কোনো ছাত্র জীবনে প্রতিষ্ঠিত হয়, আপনি যাকে ট্রেনিং করিয়েছেন, সে যখন আপনাকে বলে স্যার আমি এটা করতে পেরেছি, তখন আপনার কেমন লাগে?
3: কিছু কিছু ছাত্র এখন আছে যারা এখান থেকে 2 বছরের ট্রেনিং নিয়ে বেরিয়েছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, তারা আমাকে ফোনও করে, সত্যি এটা একটা টিচারের কাছে এর থেকে বড় কিছু পাওনার হতেই পারে না, আমি অন্তত আমার মতো মোবিলিটি টিচারের কাছে যারা একটা অন্ধ যে একটা পা চলতে যার প্রাথমিক পর্যায়ে যে সমস্যাটা এবং পরবর্তী সেটা পেরিয়ে এসে যে একটা জীবিকা নির্বাহের পথে এগিয়ে যেতে পারে, আমার একজন টিচারের কাছে এর থেকে বড় কিছু হতেই পারে না।
2: সাধারণ মানুষ যারা চোখে দেখতে পায়, যার কোনো রকম অক্ষমতা নেই, তারাও অনেক সময় আত্মবিশ্বাসের অভাবে ভোগে, আর আপনি এখানে সেই সমস্ত মানুষদের আত্মবিশ্বাসের পাঠ পড়ান যারা জীবনে একটা সময় মনে করছে যে তাদের জীবনে আর কিছু করার নেই। তো সেই সমস্ত মানুষ যারা সবকিছু দিয়েছেন ভগবান যাদেরকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
3: একটাই কথা বলবো যে এই সমস্ত ছাত্রদের দেখে অন্তত তারা এইটা অনুপ্রাণিত হোক যে এরা পারলে আমাদের তো সমস্ত সক্ষমতা রয়েছে, আমরা পারতেই পারি, আমাদের দ্বারা কোনো কিছু অসম্ভব নয়, এটাকে আমরা পারবো এবং চ্যালেঞ্জ হিসেবে নিতেই পারে।
2: মানে আপনি এটা বলতে চাইছেন যে জীবনে উত্থান পতন থাকে, হয়তো সাময়িকভাবে কোনো সমস্যার সম্মুখীন বা বাধার সম্মুখীন তারা হয়েছেন, কিন্তু যদি মনের জোর আত্মবিশ্বাসে বিশ্বাসী হন তাহলে আগামী দিনে সমস্ত বাধা
3: পেরিয়ে সে সফল হবেই।
2: একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার।
3: ধন্যবাদ।
2: আমরা পেয়েছি আরো একজন ভাইকে, জেনে নেব তার নাম কি।
4: নমস্কার স্যার, আমার নাম কানু মাহাতো।
2: কোথায় বাড়ি তোমার?
4: আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি।
2: আচ্ছা, এই নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমিতে তুমি কতদিন আছো?
4: প্রায় 2 বছর।
2: আচ্ছা, তুমি এখানে কি শেখো?
4: পশুপালন এবং ডিয়ারি বা এগ্রিকালচার।
2: আচ্ছা, তো যখন প্রথম এসেছিলে আর এখন এই যে 2 বছর পরে, কি মনে হচ্ছে তোমার জীবনে কতটা পরিবর্তন হয়েছে?
4: কতটা পরিবর্তন? অবশ্যই কনফিডেন্ট লেভেল তো বেড়েছে এবং নিজেদের মধ্যে একটা সাহস বা ছাগল বা গরু দেখলে যে একটা ভয় সেটা কিছুটা কেটেছে।
2: আচ্ছা, একটা গরু খুব দুষ্টুমি করছে, খুব লাফালাফি করছে, তাকে শান্ত করতে হবে, সেই মুহূর্তে তোমার মাথায় কোন ভাবনাটা কাজ করে?
4: তখন দেখতে হবে যে ও অশান্ত হয়েছে কেন, হয়তো তার খিদে পেয়েছে অথবা অন্য কোনো সমস্যা, প্রথমে খাবার দিয়ে দেখে নেব। আর যে কোনো গরুই খাবার পেলে সাধারণত শান্ত হয়ে যায়।

চোখ নয়, অন্য ইন্দ্রিয়ই হয়ে উঠল পথপ্রদর্শক। একজন দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত মানুষ যখন একটি গাছের কাছে যান, তার কাছে সেই গাছটি শুধু চোখে দেখা কোনো বস্তু নয়। তিনি তাকে চিনতে পারেন স্পর্শে, পাতার গঠনে, গন্ধে, কাণ্ডের আকৃতিতে, মাটির আর্দ্রতায়, এমনকি গাছের বৃদ্ধির পরিবর্তনেও। অর্থাৎ চোখের কাজটা বন্ধ হয়ে গেলে জীবন থেমে যায় না, বরং অন্য ইন্দ্রিয়গুলো আরো আরো আরো সচেতন হয়ে ওঠে। এই জায়গাটাই হয়তো বুঝেছিলেন এখানকার শিক্ষক ও মহারাজেরা, তাই কৃষিকে তাদের কাছে নিছক একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ হিসেবে দেখলে ভুল হবে। এটা ছিল আমি পারি এই বিশ্বাস তৈরির একটি মাধ্যম। ভাবুন তো, একদিকে ব্রেইল, অন্যদিকে মাটি, একদিকে প্রযুক্তি, অন্যদিকে প্রকৃতি, আর মাঝখানে একজন ছাত্র যিনি চোখ দিয়ে নয় জ্ঞান দিয়ে কৃষিকে দেখছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ একাডেমি আমাদের একটা অসাধারণ শিক্ষা দেয়। প্রতিবন্ধকতা শরীরে থাকতে পারে, কিন্তু সম্ভাবনার কোনো প্রতিবন্ধকতা নেই। চোখ হয়তো পৃথিবীর সবকিছু দেখতে পায় না, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি অনেক কিছুই দেখতে পারে। একটি বীজের মধ্যে সে দেখতে পারে ভবিষ্যতের ফসল, একটি চারার মধ্যে দেখতে পারে আগামী দিনের বন, একটি দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রের মধ্যে দেখতে পারে একজন সম্ভাবনাময় কৃষক, একজন দক্ষ কর্মী, একজন আত্মনির্ভর মানুষ। নরেন্দ্রপুরের মাটিতে তাই শুধু ফসল ফলছে না, ফলছে স্বপ্ন, ফলছে আত্মবিশ্বাস, আর ফলছে একটি সুন্দর স্বনির্ভর ভবিষ্যতের সম্ভাবনা। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। শুধু শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি এখনো প্রতিবন্ধী মানুষকে তার অক্ষমতা দিয়ে বিচার করব, নাকি তার সম্ভাবনাকে দেখব? নরেন্দ্রপুরের এই ছেলেরা হয়তো চোখে দেখতে পায় না, কিন্তু তারা আমাদের চোখ খুলে দিয়েছে।

0: তখন আপনাদের সঙ্গে ছিলাম আমি পার্থ সারথি রাউত। শেষ করছি আজকের অনুষ্ঠান দৃষ্টির ওপারে সবুজের স্বপ্ন। সকলে খুব খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
1: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্জে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য। শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব গর্ভনিরোধক দিবস, এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা, গর্ভনিরোধক ব্যবস্থার নানা বিকল্প। কথিকাটি বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
2: গর্ভনিরোধক ব্যবস্থা নিয়ে বলতে গেলে কতগুলো জিনিস বলার আছে। সেটা হচ্ছে সবার জন্য সব গর্ভনিরোধক ব্যবস্থা নয়, এক একটা পার্টিকুলারলি কাপেলদের জন্য এক এক ধরনের গর্ভনিরোধক ব্যবস্থা রয়েছে, এবং সেগুলো যদি সব ব্যাপারটা আমরা জানি বুঝি তাহলে কিন্তু কোনো অবস্থাতেই কোনো পেশেন্ট বিফল হবেন না। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রিভেন্ট করা, কোনো অবস্থাতেই পেশেন্টের যেন না চাইতে বাচ্চা না আসে।

0: এই না চাইতে বাচ্চা এলে যেটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে অযথা বাচ্চা নষ্ট করতে যাওয়ার প্রবণতা বাড়ে এবং সেক্ষেত্রে পেশেন্টের জীবনহানির সংখ্যাও বাড়ে। তাহলে প্রথমে আসি যে একটা দম্পতি সবে বিয়ে করেছেন, এই অবস্থায় তাদের জন্য কি কি গর্ভ নিরোধক ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে সব থেকে সুটেবল যেই দুইটি কথা আমরা বলি সেটা হচ্ছে একটা কন্ডোম আর একটা হচ্ছে গর্ভনিরোধক পিল, যেটা 21 দিন করে খাবার ব্যবস্থা থাকে। এই কন্ডোম এবং গর্ভনিরোধক পিল এই দুটো যদি ঠিকঠাক করে ব্যবহার করা যায় এটা এই জাতীয় মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই খুব ভালো একটি পন্থা। এরপরে আসি, সবেমাত্র ডেলিভারি হয়েছে, ডেলিভারির পরে আমরা চাই না যে আগামী 3 বছর বা 5 বছর আবার প্রেগনেন্সি আসুক। এই সময়ের জন্য 2টি পন্থা বা 3টি পন্থা আছে খুব ভালো কাজ করে, যেটা মধ্যে অন্যতম হচ্ছে কপারটি। ডেলিভারির পরপরই আমরা কপারটি পরিয়ে দিতে পারি বা অ্যাবর্শনের পরপরই কপারটি পরিয়ে দিতে পারি। বাজারে অ্যাভেলেবেল কপারটিগুলি যেগুলো আছে সরকারি হাসপাতালে যেগুলো পরানো হয় সেটা 3 বা 5 বছর কাজ করে থাকে, মানে একবার ব্যবহার করে নিলে দীর্ঘদিন কিছু ব্যবহার না করা সত্ত্বেও বাচ্চা আসার সম্ভাবনা থাকে না। এবং সব থেকে মজার বিষয় হলো যখন ইচ্ছা আউটডোরে এসে সে কপারটিটাকে বার করে নেওয়া যায় এবং বার করে নেবার পরের মাস থেকেই উনি আবার প্রেগনেন্ট হতে পারেন। সুতরাং নিজে কবে প্রেগনেন্সি নেব কবে নেব না সেটা নিজের ডিসিশনের উপর ডিপেন্ড করে। এছাড়া আছে এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা দিলে দেখা যায় যে 3 মাস অন্তর ইঞ্জেকশনটা নিতে হয় এবং ইঞ্জেকশনটা নিলে আমরা 2 বছর অবধি বাচ্চা নেওয়া প্রিভেন্ট করে থাকতে পারি। 2 বছরের বেশি ইঞ্জেকশনটা আমরা কাউকে দিই না, সেই হিসাবে বলতে গেলে এটাও একটা ভালো পন্থা, যেটা রেগুলার মনে করে খেতে হয় না বা ইউজ করতে হয় না। একবার ইউজ করলে 3 মাস পরের একটা ডেট থাকে, সেই ডেটে গিয়ে আবার একটা সেকেন্ড ইঞ্জেকশন নিতে হয়। এখন আর একটা নতুন ব্যবস্থা বেরিয়েছে, সেটা হলো যে একটা ইমপ্ল্যান্ট, চামড়ার তলায় একটা ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়, সেটাও কিন্তু 3 বছরের জন্য প্রেগনেন্সি আটকে থাকে। মানে আমরা যেটা লং অ্যাক্টিং কন্ট্রাসেপশন বলতে চাইছি এবং রিভার্সেবল, মানে যেটাকে আমরা রিভার্স করতে পারছি, মানে একবার ইউজ করে ফেলছি এবং যখন দরকার সেটাকে বার করে নিয়ে আবার প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারছি। কিন্তু এইটাও মনে রাখতে হবে এই সকল মহিলারা, তারা কিন্তু আবার বলছি আমি কন্ট্রাসেপটিভ পিল যদি নিয়মিত ভুলে না গিয়ে খেতে পারেন সেটাও কিন্তু তাদের জন্য খুব ভালো পন্থা। এরপরে আরো যে কিছু পন্থা আছে, আমরা অনেকে ভাবতে পারি যে আমার 2টো বা 3টে বাচ্চা হয়ে গেছে, এরপরে আমি কি করব, আমি আর কোনোভাবেই বাচ্চা চাইছি না, আমি তখন পার্মানেন্ট সলিউশনের দিকে যাব। পার্মানেন্ট সলিউশন বলতে আমরা কি বুঝি? পার্মানেন্ট সলিউশন বলতে মহিলাদের ক্ষেত্রে লাইগেশন বুঝি এবং পুরুষদের ক্ষেত্রে ভ্যাসেকটমি বুঝি। লাইগেশন একটি অপারেশন এবং ভ্যাসেকটমি একটি অপারেশন। লাইগেশনের ক্ষেত্রে অপারেশনটা একটু জটিল, কারণ পেট কেটে অপারেশনটা করতে হয় বা ল্যাপারোস্কোপির মাধ্যমে পেটের মধ্যে দিয়ে করতে হয়। কিন্তু পুরুষদের যে ভ্যাসেকটমি করা হয় সেটা খুবই সহজ পন্থা, আউটডোর প্রসিডিওর, আউটডোরে গিয়ে 5 থেকে 10 মিনিটের অপারেশন, সেটা করে আপনাকে সেই দিনকেই ছুটি দিয়ে দেওয়া হয়, কোনো ভর্তি হতে হয় না। তাহলে পার্মানেন্ট প্রসিডিওরও আছে কন্ট্রাসেপশনের জন্য। মোটামুটি এই পদ্ধতিগুলো যদি আমরা মোটামুটি বুঝি এবং ঠিকঠাকভাবে ইউজ করি তাহলে দেখা যায় যে কোনো বয়স এবং যে কোনো ধরনের দম্পতিকে আমরা কিন্তু কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধন করতে পারি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব গর্ভনিরোধক দিবস উপলক্ষে একটি কথিকা শুনলেন, যার শিরোনাম ছিল গর্ভনিরোধক ব্যবস্থার নানা বিকল্প। কথিকাটি বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই। শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজ রাতের অবশিষ্ট অনুষ্ঠান সূচি। আজ ভারতীয় সময় সন্ধ্যায় 7টায় শুনবেন তরজা গান, পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পীরা। 7:45 শুনবেন নস্টালজিয়া, ডক্টর অমিত চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। রাত 8:15 অনুষ্ঠান শ্রবণী, মনীন্দ্র গুপ্ত স্মরণ সংখ্যা। প্রথমে জন্মশতবর্ষের আলোয় মনীন্দ্র গুপ্ত, বলবেন মধুপর্ণা মুখোপাধ্যায়। তারপর ব্যক্তিগত স্মৃতিচারণ, থাকবেন অরণি বসু ও

সেলিম মল্লিক। রাত ৯টায় অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় উৎসব সিনহা। ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা। ৯টা বেজে ৪৫ মিনিটে আলোর সন্ধানে অনুষ্ঠানে আজ শুনবেন জাতীয় মানসিক অসুস্থতা মুক্তি মাস বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন রাগে শ্রী রাগে সেতার, শিল্পী নীলাদ্রি সেন। তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। রাত ১০টা বেজে ৪৫ মিনিটে শুনবেন উপমহাদেশের খবর এবং রাত ১১টায় শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় উৎসব সিনহা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত ১২টায়। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের অবশিষ্ট অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

চশমা আঁকা ছবির ফ্রেমে বাঁধানো কোনো গম্ভীর মহাপুরুষ, নাকি আমাদেরই আটপৌড়ে জীবনের পরম এক স্বজন? বিধবা বিবাহের আন্দোলন, নারী শিক্ষার জন্য অদম্য জেদ আর আপনজনদের সঙ্গে সম্পর্কের তীব্র টানাপোড়েনের আড়ালে কেমন ছিলেন বিদ্যাসাগর? জীবনের নামা ওঠা, লেখালেখি, ভাঙা গড়ার গল্প আর কিছু চিরন্তন বাংলা গানের সুরে আমরা খুঁজে নেব এই অনন্য মানুষটির দর্শনকে। হারানো দিনের গানে আলোর দিশারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের নানা কথা নিয়ে আজ থাকবেন উৎসব সিনহা। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত ১১টায় সঙ্গে থাকবেন শ্রোতা বন্ধুরা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন তরজা গান, পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পী বৃন্দ।
2: আজ ঠাকুরে তোমার

দিতে পারি দিতে পারি, আমার রাধার মন্দিরে তোমার দিতে পারি। শোনো, আমারে রাধা আমান করেছে, ও কালা বলি আমি তোমার কাছে, এবারে পারি।

দেখো দেখো আমি দিতে পারি রাধার মন্দিরে তোমার প্রবেশ করতে। আচ্ছা বলো তো কালা, রাধার নামে একটাই কথা তোমার জিজ্ঞাসা করি, সিঁদুরের জন্ম দেখি কোথায় হলো, আজিকের সেই কথাটি তুমি বলো। সিঁদুরের জন্ম দেখি কোথায় হলো।

শুনলেন তরজা গান, পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পী বৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগান, প্রথমে শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

0: শুনছিলেন লোকগান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসেমশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

চশমা আঁকা ছবির ফ্রেমে বাঁধানো কোনো গম্ভীর মহাপুরুষ, নাকি আমাদের এই আটপৌরে জীবনের পরম এক স্বজন? বিধবা বিবাহের আন্দোলন, নারী শিক্ষার জন্য অদম্য জেদ আর আপনজনদের সঙ্গে সম্পর্কের তীব্র টানাপোড়েনের আড়ালে কেমন ছিলেন বিদ্যাসাগর? জীবনের নামা ওঠা, লেখালেখি, ভাঙা গড়ার গল্প আর কিছু চিরন্তন বাংলা গানের সুরে আমরা খুঁজে নেব এই অনন্য মানুষটির দর্শনকে। হারানো দিনের গানে আলোর দিশারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের নানা কথা নিয়ে থাকবেন উৎসব সিনহা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত 11টায় শুনতে ভুলবেন না শ্রোতা বন্ধুরা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করেছেন তিনি। প্রযুক্তি এবং উদ্ভাবনকে হাতিয়ার করে ভারত 10% বেশি অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জাপানের আইচি নাগুয়া এশিয়ান গেমসে আজ কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সোনা জিতেছে। 30টি পদক পেয়ে ভারত বর্তমানে তালিকার 10ম স্থানে রয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বুথ লেভেল আধিকারিক বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। পরে বিএলওরা এই নথি এবং তথ্য ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। দিল্লির নির্বাচন সদনে আজ কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন

0: কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এরপরই কমিশন জানায় এইআরও বা ইআরও অফিসে আর কাউকে শুনানির জন্য ডাকা হবে না, বিশেষ ক্ষেত্রে ইআরও মনে করলে অনলাইনে শুনানি হতে পারে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটদাতা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তার পক্ষ থেকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতোমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ক্ষেত্রেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নির্দেশ সর্বসম্মতিক্রমেই জারি করা হয় বলে ফের জানিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া কোনো ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরওর কাছে আবেদন করতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক ইআরওকে এই সমস্ত ভোটারদের নাম নথিভুক্তকরণের জন্য বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। শ্রমিক, গৃহহীন, দরিদ্র মানুষদের জন্য হেল্প ডেস্ক তৈরি এবং বিশেষ শিবিরের আয়োজন করতে বলা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিককে। দিল্লিতে এসআইআর নিয়ে কোনো আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা দাখিলের সময়সীমা বাড়িয়ে 30শে অক্টোবর করা হয়েছে। একইভাবে মহারাষ্ট্রের ক্ষেত্রেও যে কোনো দাবি কিংবা আপত্তি দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে, তা বাড়িয়ে 12ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের আবহে বিরোধী ইন্ডি জোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30শে সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করে তিনি বলেন, অনেক ব্যক্তি নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন এবং কোথায় সাহায্য চাইতে হবে সে ব্যাপারেও অবগত নন তারা। ভিকটিমস রাইটস সেন্টারের মাধ্যমে মামলার বিভিন্ন পর্যায়ে নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানতে পারবে মানুষ। উল্লেখ্য, বিহারে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির ক্যাম্পাসে তৈরি এই কেন্দ্রটি এক ছাদের নিচে আইনি ও মানসিক সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, শিশুদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা শুধু জনস্বাস্থ্যের সমস্যা নয়, শিশু সুরক্ষার দিক থেকেও বিষয়টি বিবেচনা করতে হবে। বিহারের পাটনায় আজ মাদক সমস্যা প্রতিরোধ, শৈশব ফিরিয়ে আনা ও শিশুদের যত্ন এবং নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে অংশ নেন তিনি। প্রধান বিচারপতি বলেন, মাদকাসক্ত শিশুদের নিরাপত্তা, চিকিৎসা, কাউন্সেলিং, পুনর্বাসন এবং শিক্ষা ও পারিবারিক জীবনে ফিরে আসার সুযোগ নিশ্চিত করতে হবে।
1: When a child encounters intoxicating substances, education gets interrupted. Family relationship may become strained. Physical and mental health is bound to suffer, and the child would become more exposed to exploitation, violence, trafficking, or other forms of abuse. Substance abuse among children must therefore be understood not only as a public health concern, but equally as a child protection concern.
0: প্রযুক্তি এবং উদ্ভাবনকে কাজে লাগিয়ে ভারত 10% বেশি অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আইআইটি মাদ্রাসে আজ প্রাক্তনীদের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, অর্থনৈতিক বৃদ্ধি আত্মনির্ভর ও বিকশিত ভারতের যাত্রাকে ত্বরান্বিত করবে। স্টার্ট আপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনকে কৃষিসহ সর্বক্ষেত্রে পৌঁছতে হবে। ড্রোন এবং প্রযুক্তি নির্ভর ফসল কাটার পদ্ধতি উৎপাদন বাড়াবে এবং কৃষকদের সামনে বৃহত্তর বাজার খুলে দিতে সহায়ক হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আগামীকাল শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল দুপুর 1:45 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেরালামের ভবিষ্যতের জন্য ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং সমবায় ক্ষেত্রে অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজ্যের কুন্দারায় ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এনসিসিএফ এর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই মানুষ একটি পৃথক সমবায় মন্ত্রকের দাবি জানিয়ে আসছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় এবং কৃষকদের জন্য

0: সিদ্ধান্ত অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে।
1: আজাদী সে আব তক দেশ কে সবই কিষানো কা অর কোঅপারেটিভ সেক্টর সে জুড়ে হুয়ে সবই লোগো কা এক মাঙ্গ থা কি কেন্দ্র মে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনে মগর ও পুরা নহি হোতা থা। নরেন্দ্র মোদীজি নে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনাকর দেশ কে গ্রামীণ বিকাশ, কৃষি বিকাশ অর উইমেন এম্পাওয়ারমেন্ট কে লিয়ে বহুত বড়া কদম উঠায়া।
0: হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নামে চিত্রিত করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খোলার ব্যাপারে ইরানের সাত দফা শর্ত প্রত্যাখ্যান করার পর ট্রুথ সোশ্যালে এই ছবি পোস্ট করেন ট্রাম্প। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রাম্প বলেছেন, তাঁর শর্ত বা দাবি মানার কোন সদিচ্ছা তেহরানের নেই। মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা চালানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনকে সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে বলেও জানিয়েছিলেন তিনি। মস্কো এবং কিভ একে অপরের ওপর আক্রমণ আরও তীব্র করার পর ইউক্রেনে রাশিয়ার হামলায় আজ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী বোমা এবং ড্রোন নিয়ে ইউক্রেনের ওপর আক্রমণ চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কিভে তাদের হামলায় মোবাইল ইন্টারনেট সার্ভিস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সাহায্যকারী একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া প্রতিদিন আক্রমণ আরও তীব্র করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে যুদ্ধ বন্ধ করতে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। চলতি সপ্তাহে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে রাশিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে তাদের আয়ের পথ সীমিত করার আবেদন জানান। এদিকে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। বাংলাদেশে প্রতিবছরের মতো আগামী 16 থেকে 21 অক্টোবর ধর্মীয় নিষ্ঠা, উৎসাহ ও উদ্দীপনায় দুর্গাপুজো উদযাপিত হবে বলে জানা গেছে। পুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় সারা বাংলাদেশেই প্রস্তুতি চলছে জোর কদমে। বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ঢাকেশ্বরী মন্দিরেও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে উৎসাহের সঙ্গে। আজ মন্দির চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রায় 70টি জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে দেশজুড়ে পুজোর প্রস্তুতি এবং বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাসুদেব ধর। পুজো আয়োজনের জন্য ভক্তদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতেও দেখা যাচ্ছে উদ্যোক্তাদের। জাপানের আইচি নাগুয়া এশিয়ান গেমসে আজ কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সোনা জিতেছে। পুরুষ দল ফাইনালে 40-34 এবং মহিলা দল 37-34 ব্যবধানে ইরানকে পরাজিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছেন। কাবাডি, অ্যাথলেটিক্স, শুটিং ও স্কোয়াশে আজ মোট 7টি পদক জিতেছে ভারতের, ফলে 4টি সোনা, 12টি রূপ এবং 14টি ব্রোঞ্জ সহ 30টি পদক পেয়ে ভারত তালিকায় দশম স্থানে রয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের ম্যারাথনে রূপ পেয়েছেন সাওয়ান বারওয়াল। 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড সময় নিয়ে তিনি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। 44 বছর পর এশিয়ান গেমসে ম্যারাথনে পদক পেল ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইএর প্রক্রিয়া যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি আকাশবাণী কলকাতার ভূতপূর্ব কেন্দ্র অধিকর্তা ডক্টর অমিত চক্রবর্তী। তাঁর সঙ্গে কথা বলবেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমাদের অতিথি ডক্টর অমিত চক্রবর্তী, আকাশবাণী কলকাতার ভূতপূর্ব কেন্দ্র অধিকর্তা, মনস্তাত্ত্বিক, লেখক। আজকে তিনি আমাদের সামনে রেডিওর আরও কিছু কথা বলবেন। আরও শব্দটা ব্যবহার করছি এই কারণে, প্রথম পর্বে তার সঙ্গে বা তার অভিজ্ঞতার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে তার মনোভঙ্গ

0: কি ছিল, তিনি নিজে কোথায় কি শিখেছেন যেটা প্রয়োগ করেছেন রেডিওতে, সেগুলোর কিছুটা জেনেছি। আজকে শুরু করব এমন একটা জায়গা থেকে যেটা প্রশাসনিক বলা যেতে পারে, তার যদি ক্যাটেগরি বলি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ। ধরুন একটা সময় ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে আমরা পৌঁছে যেতাম বিভিন্ন জায়গায়, সেখান থেকে লাইভ ব্রডকাস্ট করতাম, রিলে করতাম, কখনো কখনো হয়তো শুধু রেকর্ডিং করেই ফিরে আসতাম। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা পাল্টে গেল বিংশ শতকের শেষের দিকে সেলফোন এসে যাওয়ায়। সেই সেলফোন ব্যবহার করে আপনারা কয়েকজন, কয়েকজন অর্থে ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রে কয়েকজন, যাদের মধ্যে একজনের সঙ্গে আমার ভালো আলাপ আছে, শ্রীধর রামামূর্তি, যিনি পদ্মশ্রী পেয়েছেন কমিউনিটি রেডিওতে তার অবদানের জন্য, এ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য, আরেকজন অন্যতম অবশ্যই আপনি। আপনারা সেলফোনে ব্রডকাস্টিং বা রানিং কমেন্ট্রি চালু করলেন, কি মনোভাব ছিল তখন, কিভাবে ভেবেছিলেন?
1: আমি তোমাকে বলি ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি দেখো, তুমি শ্রীধরের কথা বলছো, শ্রীধর আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা একই সমসাময়িক, এবং আমি যেমন কলকাতা কেন্দ্রে ছিলাম বিজ্ঞান বিভাগের দায়িত্বে, ও তেমনি ছিল চেন্নাই কেন্দ্রের বিজ্ঞান বিভাগের দায়িত্বে। এবং শ্রীধর খুব ক্রিয়েটিভ, মানে আমি আমার জীবনে একটা মানে খুব ট্যালেন্টেড, ভার্সেটাইল, একটা নানা রকম যার আইডিয়াস, সব কিছু যে এক্সিকিউট করতে পারে তা না, এক এক ধরনের মানুষ থাকে যাদের মাথায় কিলবিল করে নানা ধরনের আইডিয়াস, শ্রীধর ছিল সেরকম একজন। এবং ও মানে প্রচুর আইডিয়াস, এবং সব যে এক্সিকিউট করতে পারছে তা না, কিন্তু নানা রকম আইডিয়া আসতো। এই যে সেলফোন সংক্রান্ত ব্যাপারটা, সেটা আমার একটা মাথায় এসেছিল এই কারণে, আমি তার কারণটাও তোমাকে বলি। সেটা হচ্ছে 1997 সাল, আর সেই সময় আমাদের সবে সেলফোন এসছে। আমার মনে আছে আমি যখন এখানকার কেন্দ্র অধিকর্তা, তখন দুটো সেলফোন কেনা হলো, তখনকার দিনে বোধহয় 22,000 টাকা করে এক একটা দাম, সেটা নিশ্চয়ই আমি পার্সোনালি কিনতে পারতাম না, আমি তার হয়তো 1/4 মাইনে পেতাম, কিন্তু ওই আকাশবাণীর কেনার সুযোগটা হলো, আকাশবাণীর কেন্দ্রের জন্য দুটো সেলফোন কেনা হলো। এবং তখন একটা ফোনে ফোন করতে টাকা লাগতো 19 টাকা, আর ফোন রিসিভ করলে বোধহয় 17 টাকা পার মিনিট, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু সেলফোনটা আসাতে যেটা সুবিধে হলো, সেটা হচ্ছে যে একটা জায়গায় আমাকে যে কোনো জায়গা থেকে যখন লাইভ ব্রডকাস্ট করতে হয়, সেখানে একটা টেলিফোন লাইন টানতে হয়, গিয়ে টেলিফোন সেখানে বসাতে হয়, সেই টেলিফোন আমাদের কন্ট্রোল রুমে আসবে, সেই কন্ট্রোল রুম থেকে সেটা ব্রডকাস্ট হবে, সেটা ট্রান্সমিটারে যাবে, এইভাবে লাইভ ব্রডকাস্ট হয়। মানে যে কোনো জায়গা থেকে লাইভ ব্রডকাস্ট, মানে সেটা খেলার মাঠই হোক বা কোনো একটা অনুষ্ঠান জায়গা হোক, সেখানে আমাকে একটা টেলিফোন লাইনের ব্যবস্থা করতে হবে, যে টেলিফোন লাইনের মধ্যে দিয়ে সম্প্রচারটা হবে এবং স্টুডিওতে আসবে, স্টুডিও থেকে ট্রান্সমিটারে যাবে। আমার মনে হলো যে আমার একটা রাস্তা খুলে যাচ্ছে, যে আমার অন্তত খুব বড় ব্রডকাস্ট না হলেও ছোটোখাটো জিনিস আমরা বাইরে থেকে, আর আমাকে টেলিফোন নিয়ে যেতে হবে না, আমি ওখান থেকে সরাসরি লাইভ করতে পারি। এবং সেই সময়টা ইনসিডেন্টালি আমাদের FM চালু হয়েছে, এবং FM এর মূল জায়গায় ছিল লাইভ ব্রডকাস্ট। তো একদম লাইভ একটা অনুষ্ঠানের মধ্যে লাইভ একটা জিনিস ঢোকাতে গেলে মানে সেলফোনটা কাজ করতে পারে, এবং সেই রকম একটা ধারণা থেকে আমি দুটো সেলফোন কিনি, সম্ভবত ভারতবর্ষে প্রথম আকাশবাণী কলকাতা কেন্দ্র প্রথম যারা দুটো সেলফোন কেনে। এবং সেই সেলফোন নিয়ে আমাদের যারা বাইরে গেলেন তারা ওখান থেকে করলেন ছোট ছোট অনুষ্ঠান, 2-4 মিনিট ভালোই চলতো, আমাদের ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতো। কিন্তু ঘটনা ঘটলো আগস্ট মাসে, মারা গেলেন মাদার টেরিজা। মাদার টেরিজা যেই মারা গেলেন, তখন আমাদের এখানে একটা কথা উঠলো যে মাদার টেরিজার যে তিনি, তাকে নিয়ে যাওয়া হবে, তার মরদেহ যে রাস্তা দিয়ে তার রানিং কমেন্ট্রি দিতে হবে, রানিং কমেন্ট্রিটা কিভাবে দেয়া হবে। তো সেইটা নিয়ে একটা খুব দ্বন্দ্ব তৈরি হলো, এবং আমি তখন প্রস্তাব করি, এবং এই রানিং কমেন্ট্রিটা শুধু আমরা না, এটা আকাশবাণীর সমস্ত কেন্দ্র থেকে প্রচারিত হবে, সেটা ন্যাশনাল হুকআপে যাবে, এবং এখান থেকে আমরা ঠিক করেছিলাম যে ওখানে ইংরাজি হিন্দি আর আমাদের বাংলায় যে রানিং কমেন্ট্রি দেওয়া হবে, মাদারকে নিয়ে যাওয়া হচ্ছে, তার একটা পুরো যাত্রাপথের যেটা টেলিভিশন, তখন বিভিন্ন বাড়ির ছাতে টেলিভিশন ক্যামেরা লাগিয়েছিল, তো সেটা আমরা কিভাবে করব, আমি তো রেডিও এরকম একটা একটা চলতে চলতে রেডিও সম্প্রচার কি করে হবে। আমি তখন প্রস্তাব দিই যে আমরা মোবাইল ফোনের ইউজটা করি, আমার দুটো মোবাইল ফোন আছে, আমি এদের সঙ্গে কথা বলি, যারা অর্গানাইজার ছিলেন তাদের সঙ্গে কথা বলি, আমাদের দুটো ট্রাকের ব্যবস্থা করে দেয় ওরা, যে মরদেহের জাস্ট পরেই দুটো ছোট ছোট ভ্যান, তার একটাতে বাংলা কমেন্টেটর আর একটাতে ইংরাজি হিন্দি কমেন্টেটর তারা থাকবেন, এবং তারা সেলফোনে কমেন্ট্রি দেবেন এবং যেটা আমরা ব্রডকাস্ট করব আকাশবাণী কলকাতা থেকে এবং আকাশবাণী দিল্লি থেকে। ইনফ্যাক্ট এটা আমি প্রসঙ্গে বলি, সেইবার প্রথম আমি দেখি দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে প্রায় 50-60 কেন্দ্র থেকে, মানে রেডিও স্টেশন থেকে পৃথিবীর, তারা পাঠিয়েছিলেন। এবং তারা আমি প্রথম দেখলাম ছোট ছোট সমস্ত স্যাটেলাইট

0: বোধহয় ট্রান্সমিটার আমাদের এই আকাশবাণীর ছাতে সেগুলোকে বসিয়ে দেওয়া হলো, এবং তারা আকাশবাণী ওই ছাতের ট্রান্সমিটার থেকে সরাসরি তারা ওখান থেকে কমেন্ট্রি দিচ্ছিলেন বা বলছিলেন আর কি। আর সেইটা আমরা ওইভাবে একটা সেলফোনের মাধ্যমে ওই দুটো ট্রাকে করে যাচ্ছে এবং তারা বর্ণনা করতে করতে যাচ্ছে রাস্তায় কোথায় দাঁড়ানো হচ্ছে, কে মালা দিচ্ছে, কে কি বলছে, কোথায় কি হচ্ছে, লোকেদের সঙ্গে কথোপকথন, এই পুরো ব্যাপারটা সেলফোনের মধ্যে দিয়ে হলো এবং সেইটা আমাদের চোখ খুলে দিল। এই আমাদের মুক্তি হয়ে গেল যে একদম যে কোনো জায়গায় একটা রেডিও সম্প্রচার করতে পারি লাইভ। এইটা এই মাদার টেরেসার ওই ঘণ্টাখানেকের অনুষ্ঠানটা, ঘণ্টাখানেক কি তারও বেশি, এই টানা অনুষ্ঠানটায় সেলফোন কিন্তু একবারও বিগ্রহিনি, একটা জায়গাতেও আটকায়নি, পুরোটা কিন্তু ওই বাংলা হিন্দি ইংরাজিতে আমাদের ব্রডকাস্টটা চলল, কমেন্টেটররা বললেন এবং সেগুলো আমরা সম্প্রচার করলাম। তারপর থেকে সেলফোনের ব্যবহারটা বেড়ে যায় এবং ইনফ্যাক্ট অন্যান্য কেন্দ্র তারা বিশেষ করে FM এর জন্য সেলফোনের ব্যবহার শুরু করে, এবং সেই সেলফোনের ব্যবহারটা ইটসেলফ কিন্তু অনুষ্ঠানগুলোর মানে তার নেচারটাকেই পাল্টে দেয়। মানে আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, বলতে বলতে সরাসরি সেই পার্টিকুলার জায়গায় একজন লোকের সঙ্গে বলছেন এবং তার সেইটা সম্প্রচারিত হচ্ছে, সেটা বিভিন্ন পেশার লোক, বিভিন্ন ঘটনার লোক, একটা ঘটনা ঘটছে সেটাকে ব্রডকাস্ট সঙ্গে সঙ্গে করা যাচ্ছে। এটা আমাদের পরে কিন্তু এই জিনিসটাকে তখন আবার নিউজও নিতে ব্যাপারটাকে শুরু করে, এবং আমাদের পুরো ব্যাপারটা তখন যখন হয়ে গেল যে রেকর্ডিং করে এনে বাজানো নয়, আমরা সরাসরি যখন একটা ঘটনা ঘটবে সরাসরি সেটাকে শোনাতে পারি লোককে। আমার মনে আছে ওই 96-97 সালে প্রচুর ছেলে মেয়ে মানে আমাদের FM এর অনুষ্ঠানগুলো করার জন্য আসে, তারা খুব উৎসাহী ছিল, তাদের সব অল্প বয়স, তারা নিজেরাই সমস্ত এত উৎসাহ নিয়ে দৌড়োদৌড়ি করে অনুষ্ঠানগুলো করত। ফলে আমার ধারণা আমাদের রেডিও অনুষ্ঠান যে কত প্রাণবন্ত হয়ে পড়তে পারে সেটা ওরা দেখিয়েছিল এই সেলফোনগুলোর ব্যবহার দিয়ে। এবং একজন মানে এক্সপার্টকে আমি স্টুডিওতে আনতে পারছি না, আমার মনে আছে এখনো অমর্ত্য সেনেরটা, আমার এখনো মনে আছে সৌরভ যখন ক্যাপ্টেন তখন সেবা জিতলো, আমরা সরাসরি সৌরভকে কানেক্ট করছি একটা সেলফোনের মাধ্যমে, বা অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়ে কলকাতায় এসছেন, অসাধারণ 45 মিনিট উনি বলেছিলেন, হোটেলে চলে গেল আমাদের ছেলে মেয়েরা, যখন ওকে জিজ্ঞাসা করা হলো এখান থেকে, ও জিজ্ঞাসা করলো যে আপনি কি আপনার মনে হয়েছিল, উনি বললেন আমার তখন রাত দুপুরে মনে হলো এক কাপ কফি পেলে খুব ভালো হতো। মানে এই যে জিনিসগুলো এটা কিন্তু সম্ভব ছিল না স্টুডিওতে এনে করানো, আমরা এই সেলফোনের মধ্যে দিয়ে এগুলো করতে পেরেছিলাম এবং তারপরে তো সেলফোনের বহুল ব্যবহার হয়েছে। আমার ধারণা ব্যাপারটা ওই মাদার টেরিজার ঘটনাটা না ঘটলে আমরা ততটা সাহস পেতাম না যে দীর্ঘক্ষণ ধরে সেলফোন দিয়ে একটা অনুষ্ঠান করা যায়। এখন একটা আমরা জানি কনফিডেন্টলি যে 4 ঘন্টাও যদি আমি একটা সেলফোন দিয়ে প্রোগ্রাম করি সেটা চলতে পারে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না।
1: এইখানটাই ধরেই দিতে চাই যেহেতু আমার যুক্ত থাকা সৌভাগ্য হয়েছিল। প্রথমটা হচ্ছে সিংহ রাশির উল্কা বর্ষণ, সেই যে ব্যাপারটা সেটা একটা, আরেকটা হচ্ছে যে নির্বাচন, নির্বাচনের সময় লাইভ করা, সেখানে আপনার বেশ একটু মানে সাহসের প্রয়োজন ছিল, শুধুমাত্র পরিকল্পনাতে এটা হতো না।
0: আমি সবসময় যেটা বলি যে তুমি একটা করে ফেলো, যদি খুব গন্ডগোল করে যাও পরে না হয় বকুনি খাবে, কিন্তু করাটা তো হয়ে যাক। হ্যাঁ, সাহস একটু দেখাতে হয়েছে। আমার একটা ধারণা যেটা, আমার সাহসটা একটু বাড়ার একটা কারণ ছিল, আমাদের সেই সময় যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন তিনি কিন্তু খুব প্রোগ্রেসিভ মানুষ ছিলেন, ডক্টর কেজরিওয়াল। আমার কেন একটা বিশ্বাস ছিল যে আমি যদি তাকে কনভিন্স করতে পারি যে আমার উদ্দেশ্যটা মহৎ, আমি কোনো খারাপ কাজ কিছু করিনি, তো তাতে তিনি আমাকে সব সাপোর্ট করবে। মানুষ তোমায় বলি, আমার যে 3-3.5 বছর আমরা এখানে, আমি সময় এইসব এক্সপেরিমেন্ট করা হয় বা আমরা অনুষ্ঠানগুলো করি, তাতে কিন্তু আমায় কিন্তু খুব বিপদে কখনো পড়তে হয়নি। মানে আমি তার জন্য যে খুব অসুবিধায় কখনো পড়েছি, আমি এমনও বলতাম ধরো একটা ভালো নাটক হবে, আমি বলেছিলাম যে তার স্ক্রিপ্টের কে, তার কপিরাইট কার্ড জানতে পারছি না বলে সেই তো আমরা কখনো নাটক করতে পারছি না। আমি বলতাম যে তুমি করে ফেলো, তারপরে বলো যে কেউ যদি কপিরাইট ডিমান্ড করে সে ডিমান্ড করলে তাকে আমরা দিয়ে দেবো, আমরা বলে দিই পরিষ্কার, আমি দেবো না বলছি না, কিন্তু আমি যদি ওই কপিরাইটে আটকে থাকি তাহলে আমার জীবনের নাটকটা হবে না। তার থেকে তুমি করে ফেলো, একজন কেউ এসে ডিমান্ড করবে, তাকে বলবো সে যদি কাগজপত্র দেখাতে পারে তখন তাকে কপিরাইটটা দেবো। আমরা কিন্তু এইভাবে বহু নাটক করেছি, কেমন আমার কিন্তু সাংঘাতিক কিছু হয়ে যায়।
1: সমস্যা হচ্ছে একাধিক কেউ এলে তখন
0: আসেনি, কিন্তু ইন্টারেস্টিং যেটা সেটা খুব কিন্তু প্রবলেম আমরা ভাবি ফেস করতে হবে, সেটা কিন্তু হয়নি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা স্মৃতিচারণ করছি, বুঝতেই পারছেন, কলকাতা বেতার শতবর্ষে পদার্পণ করেছে, ভারতের বেতারও শতবর্ষে পদার্পণ করেছে, এবং এই অবকাশটা আমরা উপভোগ করছি, আমাদের পুরনো দিনের কথা কিছু মনে করার সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি। আমাদের সঙ্গে ডক্টর অমিত চক্রবর্তী আছেন, আকাশবাণী কলকাতার ভূতপূর্ব কেন্দ্র অধিকর্তা। অমিতদা, একটা জিনিস হচ্ছে আপনি লেখালেখিটা কিছুটা পরিমাণে হলেও চালিয়ে গেছেন আপনার এই কাজের সঙ্গে, আকাশবাণী কি লেখালেখিকে পুষ্ট করে?
0: না, আকাশবাণী সম্পর্কে

0: তোমাকে আমি একটা কথা বলি, এটা আমার প্রথম জানা। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম এখানে চাকরি করতে আসি সেই সময় বীরেন্দ্রকৃষ্ণ বীরেন্দা তখন রিটায়ার করে গেছেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সপ্তাহে একদিন আসতেন, তাকে আমাদের একটা অনুষ্ঠান ছিল, কৃষি কথার আসন না কি আমার ঠিক মনে পড়ছে না, শ্রমজীবী একটা অনুষ্ঠান ছিল একটা আমাদের হতো একটা, সেখানে তিনি একটা ওই রামায়ণ মহাভারত থেকে পাঠ করে শোনাতেন। তুমি যে ঘরটায় আজকে আমার ঘরে বসো সেখানে বীরেন্দা এসে বসতেন এবং বীরেন্দার সঙ্গে আমার সুযোগ হয়েছে কথা বলার, আমার বেশ মনে আছে। আমি তখন তো সবই নতুন, তো উনি একটা কথা বলতেন খুব ইন্টারেস্টিং, যে অল ইন্ডিয়া রেডিও, এখন তো অল ইন্ডিয়া রেডিওর নাম পাল্টে গিয়ে পুরো আকাশবাণী হয়ে গেছে, কিন্তু তখন তো ছিল অল ইন্ডিয়া রেডিও। আর সেই অল ইন্ডিয়া রেডিওর কথাটা আমরা সংক্ষেপে বলতাম এআইআর। উনি বলতেন এআইআর মানে জানো তো, এআর বাতাস, যা করছো না সব মিলিয়ে যায়, কিছু থাকে না। তো সেইটা আমার মনে হয় আমার মাথার পেছনে কাজ করতো, যে কিছু যদি রেখে যেতে না পারি তাহলে একদিন লোকে ভাবতেও পারবে না যে আমি এগুলো বলেছিলাম। আমার মনে হয় সেইটা একটা হয়তো কারণ, না যেহেতু বিষয়ভিত্তিক জিনিস নিয়ে বলতাম, সুতরাং পাশাপাশি লেখালেখিটা করতে আরম্ভ করি ওইভাবে, ওইটাই ভেবে যে অন্তত লেখাগুলো থেকে যাবে, কোথাও একটা ছাপা হবে, কোথাও একটা ছাপার ফর্মে থেকে যাবে, এইটা মাথা থেকেই লেখা। কেমন আমি নিজে জীবনে রেডিওতে যা করেছি তার অনেকটাই লেখা হয়ে পড়ে এসছে, পরবর্তীকালে ইন্ডিভিজুয়াল লেখাও লিখেছি, কিন্তু আমার ধারণা এই যে মানে বাতাসে মিলিয়ে যাবে বীরেন্দার ওই শব্দটা, সবটাই বাতাস, কিছু থাকে না। আর সত্যিতে এই মুহূর্তে ভাবো অসংখ্য অনুষ্ঠান যেগুলো রেকর্ডিং তোমাদের কাছে আর নেই, যেগুলো আমরা হারিয়ে ফেলেছি। আমি একসময় ইনসিডেন্টালি কিছুদিনের জন্য, বছর দেড় দু বছরের জন্য আমি ভারতের যে আর্কাইভ আছে দিল্লিতে তার দায়িত্বে ছিলাম, আমি জানি ওখানেও নেই। এমন অনেক অসাধারণ সমস্ত মণিমুক্ত আমাদের, সে নাটক বলো, বিজ্ঞানের অনুষ্ঠান বলো, মানে সাক্ষাৎকার বলো, তো সেগুলো তো যে কোনোদিন ছিল তার কিন্তু কোথাও কোনো নেই, আর কোনো রেকর্ড নেই। ওই রেকর্ড করে রাখার পারপাসে বোধহয় লেখার ব্যাপারটা মাথায় এসেছিল একটা সময়, এসে মনে হচ্ছে যখন রেডিওর থেকে সরে এসছে তখন মনে হচ্ছে লেখাটাই ধরে রাখি, লেখাটাই করতে হবে। আমি একটা সময় বিজ্ঞানের নানা বিষয়ে লিখেছি এবং আমার এক বন্ধু ছিলেন, তার বন্ধু মানে অরূপরতন ভট্টাচার্য, উনি বিজ্ঞান লিখতেন, উনি আমাকে বলতেন যে একটা বিষয় ধরে বলুন, মানে এই রেডিওতে যে বলে যান না হ্যাপাজার্ডলি বলবেন না, ধরুন একটা বিষয় ধরে ধরে বলুন যেগুলো নিয়ে একটা বই হতে পারে। এইটা আমার খুব মাথায় ধরেছিল, পরবর্তীকালে সেরকম সত্যি সত্যি বই হয়। আমি একটা সময় এসে সেটা ধরো গত এক দশক বলতে পারো কি 10-12 বছর 15 বছর, যেহেতু মনস্তত্ত্বের সঙ্গে বেশি করে রয়েছি সুতরাং মানসিক স্বাস্থ্যের জায়গা নিয়ে লিখি, আমরা তো রেডিওর মধ্যে দিয়ে নিজের একটা প্রকাশই করি, এটা আমাদের সবারই একটা আত্মপ্রকাশ, মানে আমরা নিজেদের এক্সপ্রেস করি। তো যখন আর কিছু অন্য মাধ্যম থাকে না তখন লেখাটা থাকে, তো সেই লেখাটাকে সেইভাবে যতটুকু সম্ভব ধরে রেখেছি।
1: বেশ, এখানে একটা কথা, আপনার পরিচালনা বা প্রশাসনিক যে স্টাইল তার মধ্যে একটা ছিল হচ্ছে কিছু কিছু সময় মানুষের দৃষ্টি আকর্ষণ বা নজর টানার জন্য আপনি আলাদা করে উৎসব করতেন, নাট্য উৎসব বা এরকম কিছু, তো সেটা যে এখন হচ্ছে না তা নয়, নানা অন্য আকারে হচ্ছে, অন্যভাবে হচ্ছে, এইটার পেছনেও নিশ্চয় একটা পরিকল্পনা থাকতো।
0: পরিকল্পনা এটাই যে তুমি একটা কিছু সেলিব্রেট, তুমি যদি একই জিনিস গতানুগতিক যদি তুমি খাবারটা খাও আর একদিন যদি বলো আজকে একটা স্পেশাল ডে, আজকে জন্মদিন উপলক্ষে একটা বিরাট কিছু হবে, মানে সেটা তখন একটু অন্যরকম স্পেশাল হয়ে যায়। আমার মনে হয়েছিল উৎসব বা একটু পাল্টে দিয়ে সারা রাতি ধরে অনুষ্ঠান করি, মানে এই যে একটু অন্যরকম অন্য ছাদে করলে লোকে একটু বেশি শুনবে, সেগুলো বোধহয় কাজ করেছিল। আমার মনে হয়েছিল সেভাবেই মাথায় ভাবনাগুলো এসছে। আমরা দেখো আমাদের তো রেডিও সঙ্গীত সম্মেলন হয়, সেগুলোও তো এক ধরনের উৎসব, কিন্তু রেডিওতে যে দৈনন্দিন আমাদের যে সাপ্তাহিক মাসিক কোনো অনুষ্ঠানের মধ্যে একটা উৎসব করে কিছু, ধরো একটা নাটক উৎসব করলাম, যাত্রা উৎসব করলাম, কিংবা একটা পার্টিকুলার এক ধরনের গানের একটা উৎসব করে, বিশেষ করে তার উপর একটা স্ট্রেস দিয়ে করা, উৎসবের প্রয়োজনটাই যেখানে, উৎসব আমাদের খানিকটা অনেক বেশি, যে কোনো আমরা আমাদের নিজের জীবনে যে উৎসবের জায়গাটা আছে, যে সেটা যেন একটু চিরাচরিত জায়গা থেকে বার করে এনে অন্যরকম একটা ফিলিং দেয়, সেই জায়গা থেকে রেডিওর উৎসবগুলো হয়েছে বা রেডিওতে আমরা অনুষ্ঠানগুলো করতাম স্পেশাল। সেগুলো তো একদম বন্ধ হয়ে যায়নি, সেগুলো তো এখনও তুমি তো বলছো আছে, কিছু না কিছু অনুষ্ঠান তো করা হয় এখনও নিশ্চয়ই। আমার মনে হয় রেডিও সঙ্গীত সম্মেলন তো আছেই, তাছাড়া বোধহয় আরও কিছু কি মানে আগে তো সেই মুশায়েরা করতাম আমরা, সেগুলো কি হয়তো
1: উল্লেখ করতে পারি। আমরা কিছু কিছু প্রজেক্টের আন্ডারে বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করেছি, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কোনো এরকম সর্বজনীন হল হতে পারে, প্রেক্ষাগৃহ হতে পারে, সেসব জায়গায় করেছি, সেগুলো আবার ব্রডকাস্ট করা হয়েছে, সেগুলো লোকে যারা আমাদের শুনতে ছিল সেই সময় ছিল। আর হোল নাইট, যেটা শব্দটা খুব চালু শব্দ আর কি, বেশি উৎসব উৎসব গন্ধ থাকে যার মধ্যে, হোল নাইট শব্দটার মতো, সারা
0: রাত্রি ঠাকুর দেখার মতো,
1: ঠাকুর দেখার মতো, সেই ব্যাপারটাও হয় মাঝে মাঝেই হচ্ছে।

0: এবং এই বাইরের সঙ্গে যোগাযোগটা আমাদের খুব বেড়েছে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে, পরিশ্রম সাধ্য নিঃসন্দেহে, কিন্তু এটা হয়েছে। আচ্ছা, আরেকটা জায়গায় ফিরে আসতে চাই, সেটা হচ্ছে যে ধরুন আপনার কাজের সূত্রে অন্যান্য কেন্দ্রেও যেতে হয়েছে, গৌহাটিতে আপনি সম্ভবত ছিলেন,
1: গৌহাটিতে ছিলাম, কটকে ছিলাম, দিল্লিতে ছিলাম,
0: একটু বলবেন সেখানকার অভিজ্ঞতা কি?
1: আমি খুব সৌভাগ্যবান যে আমি রেডিওর না সবকটা যত রকম স্টেশন হয় সব জায়গায় কাজ করেছি। আমি আকাশবাণী কলকাতা সম্ভবত সব থেকে বড় রেডিও স্টেশন ছিল, সব থেকে বেশি চ্যানেল ছিল আকাশবাণী কলকাতা, সেখানে কাজ করেছি। আমি একদম গিয়ে তুমি তোমাকে বলতে পারি যে একদম প্রত্যন্ত একটা জায়গা যেখানে শুধুমাত্র আদিবাসীদের বাস, চাইবাসার মতো জায়গায় গিয়ে নতুন রেডিও স্টেশন তৈরি করতে পেরেছি, একটা লোকাল রেডিও স্টেশন যেটাকে বলা হতো। আমি স্যাটেলাইট রেডিও স্টেশনে কাজ করেছি, আমি কমিউনিটি রেডিও স্টেশন নিয়ে কাজ করেছি। আমার এটা একটা সৌভাগ্য যে রেডিওর বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রকম স্টেশনে কাজ করেছি। আমার নিজের কাছে যেটা বক্তব্য, দেখো গৌহাটি গিয়েছিলাম আমি, তখন গৌহাটিতে গিয়ে আমার খুব বেশি করা ছিল না, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমরা ওখানে এই ধরনের সব রকম গান মিলিয়ে কিছু কিছু অনুষ্ঠান, যেগুলো আগে ওখানে হতো না, যে সব গানের একসঙ্গে আসলে ওরকম একটা ওই রকম উৎসব টাইপের যেখানে বাংলা, অসমিয়া বা অন্যান্য জায়গায় একসঙ্গে করা হবে। চাইবাসাতে তো একদম নতুন ফরম্যাট, একটা মানে শুধু সেখানে হো আর মুন্ডারিরা থাকে, তাদের ভাষায় ব্রডকাস্ট করা হবে, তাদের জন্য রেডিও স্টেশন, তাদের কারোর কাছে কোনো রেডিও নেই। আমি যেটা খুব ডেসপারেটলি করেছিলাম, আমি ওই 400 টাকার একটা করে চেক দিতাম ওদের, দিয়ে ওই চেকটাকে না ক্যাশ করিয়ে দিয়ে ওদেরই দোকানে পাঠাতাম, যেখানে আমার সঙ্গে একটা ফিলিপসের ডিলারের ইয়ে হয়েছিল, রেডিওর থেকে গেলে চেকটা নিয়ে 100 টাকা কমে একটা FM সেট দেবে। তো তাদের একটা FM সেট দরকার ওই গ্রুপগুলোর, আমি গ্রুপগুলোকে ডেকে এনে করতাম। তো সেটা এক ধরনের চ্যালেঞ্জ, একেবারেই আদিবাসী একটা অঞ্চলে গিয়ে একটা রেডিও স্টেশন শুরু করা, এবং তাদের যে কি আনন্দ আমি মানুষ তোমাকে বোঝাতে পারবো না, যে আমাদের রেডিও স্টেশনটা একটা মাইক, আমরা বড় একটা স্পিকার লাগিয়ে দিতাম আর সামনের লনটাতে 150, 200, 300 লোক এসে বসত, এবং তারা যখন রেডিওতে শুনতো তাদের ভাষায়, তার আগে কখনো হো ভাষায় কেউ কথা বলেছে রেডিওতে শুনেছে, বা মুন্ডারিতে কথা হচ্ছে রেডিওতে শুনেছে, সাঁওতালটা তবু তো আমাদের এখান থেকে ছিল, সেটা যে কি আনন্দ, তাদের যে কি সাংঘাতিক একটা এক্সপ্রেশন। আমার সঙ্গে যারা যারা সেই সময় কাজ করেছে, শিখর রায় ছিল, ও গেছিল কাজ করতে, পরে স্বপ্না মণ্ডল গেছিল, স্বপ্নময় চক্রবর্তী জানে, এরা সমস্ত দেখেছে এই ধরনের জায়গাগুলো কাজ করে, তার যে আনন্দটা, মানে ওই আদিবাসীগুলো প্রাত্যহিক জীবনে রেডিওটা একটা কি বিরাট ব্যাপার হতে পারে, সেটা একটা ব্যাপার। কটকে গিয়ে আমি যেটা আমার সুবিধা হয়েছিল সেটা হচ্ছে, কটকে আমি যে FM যেসব এক্সপেরিমেন্টগুলো করতে পেরেছিলাম পরে, সেগুলো কিন্তু অনেকগুলো কটকে কিন্তু আমরা লাইভ প্রোগ্রাম শুরু করেছিলাম প্রত্যেক দিন। ওখানে আজই সন্ধ্যারে বলে একটা অনুষ্ঠান চালু করি 1 ঘন্টার, সেটা 7 জন 7 দিন প্রোগ্রাম করতো।
0: আপনি মানে উড়িষ্যার ভাষা বেশ রপ্ত করে নিয়েছিলেন,
1: সেটা আমার তো মনে হয়েছিল না রপ্ত করলে একটা জায়গায় তুমি যদি জানো। আমি গিয়ে প্রথম যেটা ওদের বলেছিলাম যে এই মিটিং এখন থেকে কেউ উড়িয়া ছাড়া কথাতে বলতে পারবে না, আমি যাতে উড়িয়াটা শিখতে পারি, মানে এবং সেইটা আমাকে হেল্প করেছিল। আমার ওই একটা কথাতেই ওরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আমি প্রথম দিনই বলেছিলাম যে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা কেউ উড়িয়া ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবেন না। তো সেইটা আমার মনে হয় বেসিক্যালি উড়িয়া এবং বাংলা খুব কাছাকাছি, চাইলে উড়িয়া শিখে নেওয়া যায়। তো আমার এখনো মনে আছে আমি উড়িয়াতে বলতাম, আমাদের মন্ত্রী ছিলেন উড়িয়া, তখন যিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী KP সিংদেও, তিনি বলতেন বাংলায় কথা। তিনি আমাকে মাঝে মাঝেই বলতেন যে কেন শুধু শুধু আপনি উড়িয়া বলছেন, আমি তো বাংলা জানি, বাংলায় বলুন। আমি বলতাম না, আমি না আমার উড়িয়াটা বলাটা খুব দরকার, আমার লোকজনের সঙ্গে কথা বলা দরকার। বাট উড়িষ্যা খুব সুন্দর জায়গা, ওদের একটা অত্যন্ত রিচ মানে কালচারাল জায়গা আছে। তুমি ওদের যে ছান্দ, চম্পু, ওড়িশি নৃত্য নিয়ে আমরা এত ভাবি, ওড়িশির সঙ্গীতও যে কি অসাধারণ তার ব্যাপ্তি, আমি সেগুলো উড়িষ্যায় না গেলে বুঝতাম না। অত্যন্ত প্রোগ্রেসিভ একটা মানে ভালো সাহিত্য, ভালো সংবাদ পরিবেশনা। তো আমি কটকে গিয়ে আমার কাজ করে ভালো লেগেছিল, মানুষগুলো ভালো ছিলেন, আমরা নানা রকম অনুষ্ঠান করেছি। দিল্লিতে ইনসিডেন্টালি আমার আর্কাইভটা ছিল মূল জায়গা, আর্কাইভ দেখা এবং তার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম এক্সচেঞ্জ। আমি কিন্তু দিল্লিতে প্রথম যেটা শুরু করি যে প্রতিদিন কিছু না কিছু কোনো না কোনো স্টেশন ট্রান্সমিট করবে যেটা অন্য স্টেশন ক্যারি করবে, মানে প্রত্যেক দিন একটা করে রেডিওতে আমাদের একটা স্লট ছিল স্যাটেলাইটে, সেই স্লটটা একটা না একটা কিছু ভরতে হবে, এবং সেটা এনশিওর করা তাতে বাধ্যবাধকতা ছিল না। আমি যেটা দিলাম সেটা যে অন্য কাউকে ব্রডকাস্ট করতে হবে তা নয়, কিন্তু যদি মনে করে সে বাজাতে পারে, এইভাবে একটা জিনিস করা গিয়েছিল। এই ধরনের ব্যাপার। কিন্তু আমি আমার জীবনে যখন আমি আকাশবাণী কলকাতায় আবার ফিরে আসি এবং শেষ কবছর যখন এই FM এলো, বা আমরা শুধু FM নয় কিন্তু প্রাইমারি চ্যানেলেও কিন্তু আমরা এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করেছি, একদম লাইভ অনুষ্ঠান করা, প্রাইমারি চ্যানেলেও কিন্তু লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন, এই লাইভ ব্যাপারটা কিন্তু রেডিওটাকে না অন্য যা ডাইমেনশন দিয়েছিল।
0: আমরা পড়েছি, শুনি তো নেই বা দেখি তো নেই, পড়েছি যে আগে তো লাইভই

0: যে মানে সমালোচনাটা তো খুব ইজি জানো, কিন্তু তার পেছনে তার যে কারণ, আমি নিজে এই কাজটা করেছি বলে যে একজন প্রডিউসার তাকে করতে গেলে কি করতে হয় সেটা তো আমি নিজে হাতে কলমে করে যদি না করতাম বুঝতাম না। তাকে না এক কথায় ডিসকার্ড করা যায় না একটা অনুষ্ঠান ভালো। তুমি জানো আমাদের এখানে প্রোগ্রাম মিটিং হতো, এখনো নিশ্চয়ই হয়, কোনটা ভালো কোনটা খারাপ তার একটা রেটিং হয়, খারাপ জিনিসটা নিয়ে আলোচনা হয়। আমার খালি মনে হয় যে তার পেছনে তার যে খাটনিটা, সেখানে যদি জিনিসটা ভালো নাও হয়ে থাকে খাটনিটার দামটা কিন্তু আছে, সেটা বাদ দেওয়া যাবে না। তো সেই জায়গাটা থেকে না আমি আমার মনে হতো আমি একটু এই ব্যাপারে সমালোচনা আমি চাইতাম না, সত্যি সত্যি যেখানে একটা ভালো হয়েছে। আর নাটক তো সত্যি আমাদের রেডিওর এটা তো ঘটনা যে রেডিওর পপুলারিটির পেছনে নাটকের একটা বড় অবদান আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজও রেডিও তুমি দেখো, রেডিও বাইরে যে রেডিওটা আমি FM নয় কিন্তু সেই রেডিওর ওই বেতার নাটকের ফরম্যাটেই যে আমরা নাটকগুলো এখন শুনি, হয়তো তার সব থেকে বেশি এখন শ্রোতা যারা মোবাইলে বসে সারাক্ষণ ওই নানা রকম নাটক শোনেন, সেই নাটকগুলো হয়তো আজকে FM স্টেশনগুলো যারা FM প্রাইভেট FM করে, কিন্তু বেসিক্যালি সেই নাটকেরই ফরম্যাটে কিন্তু প্রোগ্রাম লোকে শুনতে চায়।
1: ঠিকই,
0: তো সেখানে সত্যি অসাধারণ সমস্ত নাটক হয়েছে। ভাবো আকাশবাণীর যে আমাদের কম্পিটিশন হতো নাটকের, আমাদের মতো এত বেশি সংখ্যক, মানে একমাত্র আমাদের একটা এক্সেপশন ছিল উড়িষ্যার রথ, ওর পুরো নামটা আমার মনে পড়ছে না, ও ছাড়া আমাদের ম্যাক্সিমাম প্রাইস তো আমাদের রেডিও কলকাতা থেকে সবাই আসতো, আমাদের নাটকই তো পুরস্কার পেত। পরবর্তীকালে তোমার অনুষ্ঠানও তো পুরস্কার পেয়েছে, আমি সেটাই বলছি যাতে নাটকের আমাদের তো আমি বলতে পারি যে আকাশবাণী যত কেন্দ্র ছিল যদি নাটকটাকে ধরা হয় তাহলে আমাদের থেকে রিচ কেন্দ্র কোনোটা ছিল না। অনেকে অনেক ভালো মিউজিক অসাধারণ, আমাদের আমি বলছি দক্ষিণ ভারতের অনেক স্টেশনে অসাধারণ মিউজিক ব্রডকাস্ট হতো, কিন্তু আমি নাটকের ক্ষেত্রে বলতে পারি যে কলকাতা বোধহয় সব স্টেশনের থেকে আগে ছিল।
1: শেষের দিকে আসছি অনুষ্ঠানের, একটা জায়গা মনে পড়ে খুব, সেই ওয়ার্কশপের যে মানসিকতা, সেখানে মানুষকে জড়িয়ে নিয়ে মানুষের যে পারফরমেন্সের ভিত্তিটাকে তৈরি করা, মনে আছে শঙ্করদার কথা মনে পড়ে, আমাদের ঘোষক শঙ্করদা, শঙ্কর ঘোষ, শঙ্করদা ছিলেন আরো অনেকে ছিলেন, আমার মনে
0: শঙ্করদার একদম ব্যারিটোন ভয়েস বুঝলে অসাধারণ,
1: এবং দিলীপদা ছিলেন,
0: দিলীপদা ছিলেন, দিলীপ ঘোষ। তাই
1: তো আপনি একটা ওয়ার্কশপের আয়োজন করেছিলেন যার মধ্যে দেখানো ছিল যে মাইক্রোফোনটা কোথায় ধরলে এক একজন মানুষের তার কণ্ঠের যে সম্পদ সেটা ঠিকঠাক বেরোয়, প্রত্যেকেরই একই ভঙ্গিতে একই অ্যাঙ্গেলে বেরোয় না। আরেকটা জিনিস আপনি করতে চেয়েও আপনি ঠিক এগোতে পারেননি, নানা বাধায় না অনেক রকম হয়তো সমস্যা থেকে থাকতে পারে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড উচ্চারণ বিধি তৈরি করতে চেয়েছিলেন, সেইটা শেষ অবধি হলো না, কেননা শঙ্করদাও কিছুটা
0: না না অনেকে অনেকে আপত্তি করলেন। তাছাড়া আর একটা ব্যাপার ছিল ওটা নিয়ে না, একটা কন্ট্রোভার্সি ছিল, এটা তো ঘটনা আমার মনে আছে। আমি যখন এসে প্রথম আমাদের সমরেশ ঘোষ ছিলেন, তিনি আমি যখনই স বলতাম তিনি আমার স্বটাকে এসে ঠিক করতেন, মানে এইগুলো ছিল সাংঘাতিক, মানে আজকে উচ্চারণ নিয়ে হয়তো এত মাতামাতি ভাবি না, তখন এটা করতে পারলে খুব ভালো হতো যে আমরা উচ্চারণটা কিভাবে হবে সেটা রেডিও একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিক, তার জন্য একটা ওয়ার্কশপ করেই করা, একা একজন কেউ করবে না, সেটা করা যায়নি। আমি তোমার কথাটা ঠিকই, আমার মাথায় ছিল যেরকম যদি একটা করে একটা কিছু স্ট্যান্ডার্ডাইজ করা যেত তাতে হয়তো ভালো হতো, অনেকে মিলে করলে না লোকে অ্যাকসেপ্ট করে বেশি, যে একজন কেউ বলে দিচ্ছে না, এখানে অনেকে মিলে তারা আলটিমেটলি এই উচ্চারণটাকেই স্ট্যান্ডার্ড মনে করছে। তো সেইটা হয়নি, কিন্তু এটা ঠিকই যে প্র্যাকটিক্যাল যেগুলো সত্যি মাইক্রোফোনটা কোথায় রাখলে ঠিক কথাটা আসবে, এর থেকে প্র্যাকটিক্যাল কিছু তো হতে পারে না। এমন অনেক মানুষ তারা সারা জীবন ধরে ব্রডকাস্ট করেছেন ঠিক অ্যাঙ্গেলটা কখনো ধরেনি, আজকে মাইক্রোফোন অনেক ভালো হয়ে গেছে, আগেকার দিন তো তা ছিল
1: সেনসিটিভ হয়ে গেছে,
0: এখন সেনসিটিভ, এখন অনেক ভালো, তার নষ্ট হয় কম ভীষণ, মানে আমি কি বলবো সব দিক থেকে টেকনোলজির যে লাভটা সেটা আমরা পেয়েছি। কিন্তু যখন আমি সেই সময় কথা বলছি তখন একটু সরে গেলে মানে 4 ডিগ্রি 5 ডিগ্রি মুখটা সরে গেলেই আওয়াজটা হচ্ছে না, কি করে ফ্লপগুলো আটকাতে হয়, হাওয়ার শব্দটাকে বন্ধ করতে হয়, তার জন্য মাইক্রোফোনটা কোথায় ধরতে হয়, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল।
1: অমিত দা, যাকে সে ইংরেজিতে বলে লুকিং ব্যাক, আক্ষেপ কিছু রয়ে গেছে রেডিও সম্পর্কে?
0: না, আক্ষেপ যদি বলো আক্ষেপ নেই, আমি এইভাবে ভাবি যে আমি খুব সৌভাগ্য, ভাগ্য কথাটায় তো একটা বিজ্ঞান মানুষ, বিজ্ঞান মনুষ্য মানুষের ভাগ্য বলে কিছু হয় না, কিন্তু চান্সেস আছে। আমার আকাশবাণীতে চাকরি করতে আসাটা জাস্ট চান্স, আমি একটা প্রতিষ্ঠানে গবেষক ছিলাম আর সেখানে আমি একটা আমার বেতার জগতের পাতায় একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে বিজ্ঞান বিভাগের জন্য একজন সায়েন্স অফিসার বলতো তাকে নেওয়া হবে, তার এই যোগ্যতা এই জিনিস, আমার ছিল যেটা আমি বিজ্ঞান নিয়ে লেখালেখি করতাম, পত্রিকা বার করতাম। তো আমি ঘটনাচক্রে আকাশবাণীতে এসেছিলাম, আমি বিশ্বাস করি আমার জীবনে সব থেকে বড় ভালো ঘটনা এটা যে আমি রেডিওতে আমি চলে আসতে পেরেছিলাম। রেডিও আমাকে আলাদা করে যেন হঠাৎই কিরম যেন ভাবে একটা চান্সেস আমি রেডিও এলাম, রেডিও কাজ করতে আমি কখনো ভাবিনি

0: আমার কখনো দিনই কোনো প্ল্যান ছিল না ব্রডকাস্টার হওয়ার বা রেডিও নিয়ে কাজ করার, সুযোগ হয়ে গেল। ওই আকাশবাণীর মানে ওই বেতার জগতের বিজ্ঞাপন, আমার এসে ইন্টারভিউ দেওয়া, আমাকেই এরা সিলেক্ট করলেন যারা ছিলেন, এবং তারপরে একটা নতুন রাস্তা ধরে চলা, এবং সেটা তোমাকে আমি বলতে পারি পরবর্তীকালে যখন ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ এসছে তখন ওই রেডিও ছেড়ে আর যেতে পারিনি। রেডিও রক্তের মধ্যে ঢুকে যায় না, সেটা হয়েছে। আমি বিশ্বাস করি, জানো, তোমাকে আমি একদম বলতে বাধা নেই, আমার জীবনে দুটো ঘটনা যেটা আমার জীবনে আমি মনে করি ঠিক ঠিক সিদ্ধান্ত ছিল, একটা রেডিওতে চাকরি করতে আসা, আর দ্বিতীয় আমার মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করা, মনোবিজ্ঞান নিয়ে। এই দুটোই না আমার মধ্যে রয়ে গেছে আজীবন, আমি ধারণা একদম যখন চলে যাব তখন এই দুটোই সঙ্গে থাকবে, আমার কোনো আক্ষেপ নেই রেডিও নিয়ে।
1: শ্রোতা বন্ধুরা, আজকে যার সঙ্গে কথা বলছিলাম তিনি ডক্টর অমিত চক্রবর্তী, লেখক, মনস্তত্ত্ববিদ এবং আকাশবাণী কলকাতার ভূতপূর্ব কেন্দ্র অধিকর্তা। তিনি সায়েন্স অফিসার হিসেবেও কাজ করেছেন তার কেরিয়ারের প্রথম দিকে। তিনি বহু ভালো ভালো অনুষ্ঠান উপহার দিয়েছেন যেগুলো পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করেছে এই ধারায় বা সেই ধারাকে আরও বিকশিত করে নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে। আজকে তিনি স্মৃতিচারণ করলেন, উপলক্ষটা আপনারা বুঝতেই পারছেন, কলকাতা বেতার বা যদি বাড়িয়ে বলতে পারি ভারতের বেতারের শতবর্ষ। আমরা কি কি ফেলে এসেছি, সেই মাইলস্টোনগুলো কি কি, কেমন ছিল সেই দিনগুলো, কতটা রঙিন ছিল, কতটা সাদা কালো ছিল, কি চ্যালেঞ্জ ছিল। খুব স্বাভাবিক যখন মানুষ বলেন, কোনো একজন ব্যক্তি বলেন, ব্যক্তি ভাবনাটা ফুটে ওঠে, ব্যক্তি ভাবনার ছাপ তাতে থাকে, সেভাবেই এসেছে কথাগুলো। তবু আমরা বিশ্বাস করি আপনারা একটা সময়কে দেখতে পেলেন কথার মধ্যে দিয়ে। আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এসে স্টুডিওতে কথা বলার জন্য। ভবিষ্যতে হয়তো আবারও এরকম কোনো একটা অধিবেশনে আমরা মিলিত হব। নমস্কার,
0: ধন্যবাদ।
2: নস্টালজিয়া অনুষ্ঠানে শুনলেন আকাশবাণী কলকাতার ভূতপূর্ব কেন্দ্র অধিকর্তা ডক্টর অমিত চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব আকাশবাণী মৈত্রী।

0: শেষ হলো অনুষ্ঠান নস্টালজিয়া আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান শ্রবণী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত।

তিনি লিখেছিলেন, শত সরদ মানুষের আয়ু, কিন্তু দুঃখী সুখী ভ্রষ্টাচারী ততদিন বাঁচে না। মরণের আগে বোকা চোখে তাকিয়ে দেখে সমস্তই অসম্পূর্ণ, তার রাকা শশী অসংলগ্ন বালি হয়ে উড়ে যায়। তবু এইটুকু জীবনের মধ্যে কত কি যে ঘটেছিল, কত মুগ্ধতা, সন্তাপ, উল্লাস, দ্রবণ ভোলা যায় না। তবু তার উপর শান্তি নামে, সময়ের শান্তি, ক্ষয়ের শান্তি। তিনি মনীন্দ্র গুপ্ত। এ বছর তাঁর জন্ম শতবর্ষ। আজ শ্রবণীতে তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ। আজ শ্রবণীতে রয়েছে মনীন্দ্র গুপ্তকে নিয়ে একটি কথিকা এবং দুই কবির স্মৃতিচারণ, যাঁরা দীর্ঘদিন মনীন্দ্র গুপ্তকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁর সঙ্গ করেছেন। প্রথমে শোনা যাক কথিকা। মনীন্দ্র গুপ্তর লেখার প্রতি ভালোবাসা থেকে তাঁকে নিয়ে গবেষণা করেছেন মধুপর্ণা মুখোপাধ্যায়। শুনুন তাঁর কথিকা।

0: মনীন্দ্র গুপ্তর ম্যাজিক।
1: মনীন্দ্র গুপ্তর জন্মসাল ১৯২৬, আর মনীন্দ্র গুপ্তর প্রথম একক কবিতা গ্রন্থ প্রকাশিত হয় ১৯৬৯ সালে নীল পাথরের আকাশ। বলা যেতে পারে একটা শতাব্দীর প্রায় অর্ধেকটা সময় ধরে জীবনকে বয়ে নিয়ে যেতে যেতে বিচিত্র অভিজ্ঞতায় নিজেকে প্রস্তুত করেছেন তিনি, যার প্রতিটা রং পাঠকের অনুভূতিকে সরাসরি প্রভাবিত করার ক্ষমতা ধরে। তেষ্টার জল যেভাবে শরীর জুড়িয়ে নামে, মনীন্দ্র গুপ্তের লেখায় তেমন একটা প্রশান্তি আছে। অনেক ঝড় সহ্য করার পরেও গাছের চেহারায় যেমন প্রশান্তি, অনেকটা সেই রকম। তার লেখা জীবন সম্পৃক্ত আবার নিরাসক্ত। অখণ্ড সময়ের পটে জীবনের প্রবাহকে উপলব্ধি করেছেন তিনি, আর তার থেকেই অমূল্য সব রত্ন কুড়িয়ে নিতে নিতে একসময় তৈরি হয়ে উঠেছে তার সাহিত্যের ভাস্কর্য। মূলত সংগ্রাহক হিসেবেই নিজের পরিচয় দিতে পছন্দ করতেন, তাই হয়তো উৎসুক পাঠক তার সাহিত্যের ঝুলিতে পাবেন কবিতা সংগ্রহের একটি মাত্র খণ্ড, চারটি উপন্যাস আর গদ্য সংগ্রহের দুটি খণ্ড। এছাড়া পাবেন রামকিঙ্করকে নিয়ে একটি এবং কয়েকজনের গ্রন্থ আলোচনার আরেকটি নির্মেদ বই। এর বাইরে তার বাকি কাজ সম্পাদনা আর সংকলনের। এবছর মনীন্দ্র গুপ্তের জন্মশতবর্ষ। একজন মানুষের সৃজন সাহিত্যের মূল্য যাচাইয়ের জন্য জীবন পরিধির ১০০ বছর খুব কম সময় নয়। পাঠকের কৌতূহলও একটু একটু করে ঘিরে ধরছে তাঁর সৃষ্টিকে। এই মুহূর্তে তাকে আর অনালোচিত বলা যাবে না, তবে বহু চর্চিতও তিনি নন। এখনো পর্যন্ত মূলত অক্ষয় মালবেরির কবি হিসেবেই পরিচয় পেয়েছেন বেশি। আশ্চর্য এটাই, অক্ষয় মালবেরি তো তাঁর আত্মজীবনীমূলক গদ্য, তবু কি করে যেন লেখকের আগে কবি বিশেষণ জুড়ে গেছে। আসলে কবিতার মধ্যে অনুভবের যে কোলাজ, যে রং, যে ব্যঞ্জনা, তার সবকিছুই এই গদ্যগ্রন্থের মধ্যে পাঠক পান। বিশেষ করে প্রথম খণ্ডের পৌরাণিক পট, রূপকথা বলার আদল, সেই সঙ্গে গৈলা গ্রামের লোকবিশ্বাস আর একটি একা বালকের সবুজ দুঃখ খুঁজে বেড়াবার কাহিনী যে কোনো পাঠককে নিজের মধ্যে টেনে নেয়। কবিতায় স্বল্পের মধ্যে যেমন আমাদের চেতনাকে উর্ধায়িত করার ক্ষমতা থাকে, এই বইটিও সেই রকম। অনেক পাওয়া না পাওয়ার ভেতর দিয়ে আসক্তিশূন্য একটা স্বস্তির স্বচ্ছতায় অক্ষয় মালবেরি পাঠককে পৌঁছে দিতে পারে। মনীন্দ্র গুপ্তের বেশ কিছু কবিতায় এই বইয়ের নানা ঘটনা রীতিমতো উৎসেচক হিসেবে কাজ করে গেছে। তার লেখায় যত রং, যত ছবি আর যত চিত্রকল্প, তার উৎস অনেকখানি এই গ্রন্থেই ছড়ানো আছে। মনীন্দ্রের সামগ্রিক সৃষ্টির প্রেক্ষিতে বলা যায়, নিজেকে নিয়ে তিনি কৌতুক করেছেন, চারপাশকে দেখেছেন কৌতুকের দৃষ্টিতে। খাঁটি আর ভেজাল মানুষ চিনতে তার অসুবিধে হয়নি। সংস্কারশূন্য মানসিকতায় ঋজু শিরদাঁড়া নিয়ে আজীবন তিনি কাটিয়ে দিলেন। আর জীবনের সবথেকে বড় ঝড়টি যখন প্রথম দাম্পত্য থেকে ঘূর্ণিত হতে শুরু করেছিল, আপ্রাণ নিজেকে যুক্ত রেখেছিলেন বই পড়া, ছবি আঁকা আর কবিতা সংকলন এবং সম্পাদনার কাজে। উদ্দেশ্য ছিল নিছক কায়িক শ্রমের ভারে যাতে জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলো তাকে উত্তপ্ত না করতে পারে। কিন্তু প্রখর স্মৃতি মনীন্দ্র কি ভুলতে পারতেন অতীতকে, বা ক্ষমাসুন্দর দৃষ্টির অধিকারী হতে পারতেন যদি না দেবারতী মিত্রকে জীবনে পেতেন? ১৯৭৫ সালে দেবারতী মিত্রকে বিয়ে তার জীবনে উর্বর একটি সময় এনে দিয়েছিল বলেই মনীন্দ্র গুপ্তের সৃজন শান্ত স্নেহে একসময়ের অনেক গোপন কান্নাকে মুক্তই রূপান্তরিত করতে পেরেছে। মূল ঘটনা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকেও যেন তিনি একটি চরিত্র হিসেবে দেখেছেন অক্ষয় মালবেরিতে, আর তাই কঠিন লড়াইয়ের কৈশোর যৌবন অলৌকিক আলোয় ব্যক্তিগতের খোলস মুক্ত হয়ে সকলের জন্য কথা বলে উঠেছে। সেই অক্ষরমালায় চোখ রাখলে এমনকি তথাকথিত ভিলেন চরিত্রের জন্য পাঠকের মনে মায়ার সৃষ্টি হবে। জীবনে পারিবারিক স্থিতি আসার পরে মনীন্দ্র গুপ্তর কবিতায় একটি আশ্চর্য বাঁকবদল নজর করা গিয়েছিল। লাল স্কুলবাড়ি বইটি থেকেই তিনি মোটামুটি আত্মজৈবনিকতার গেরো কাটিয়ে ফেলছেন। প্রজাপতির প্রথম পাখামেলার মতো মুক্ত আকাশে উড়াল দিতে শুরু করেছেন। শরৎ মেঘ ও কাশফুলের বন্ধু হতে পেরেছেন। টুংটাং শব্দ নিঃশব্দের মধ্যে কান পেতে উপলব্ধি করেছেন জীবনের সুপ্তিময় ব্যঞ্জনা। ম্যাজিক রিয়ালিজমও এসেছে তার লেখায়। আর যেটুকু অলঙ্কার নিজের প্রথম দিকে

এর কবিতায় রেখেছিলেন, ক্রমশ সেটুকুও ত্যাগ করতে শুরু করেছেন স্তরে স্তরে। একসময় বিষয় আর বিন্যাস শরীরে আত্মায় এক হয়ে তীক্ষ্ণ ফলার মতো কিংবা বলিষ্ঠ এক শিখার মতো পাঠককে অলৌকিক শক্তিতে বক্তব্যের কেন্দ্রে টেনে রেখেছে। আবার মনীন্দ্রগুপ্ত তিনটি কাল জুড়ে তার মানুষ ভ্রমণে চালিয়ে গেছেন কিছুটা যেন খেলার ছলে। লাল স্কুলবাড়ির একটি কবিতার কথা মনে পড়ছে, কবিতার নাম জন্মান্তর জন্ম। সেই কবিতায় মহাভারতের যুগ ছুঁয়ে শ্রী চৈতন্যের কালে ঘুরে তিনি অনায়াসে অবস্থান করেছেন মরু বরফের দেশে। এই হল আবহমানতা, যা সময় কিংবা নির্দিষ্ট ভূখণ্ডের ভেদ করে না। কবিতাটি থেকে একটু পড়ি। বিদুর গেছেন বনে, বাল্যকালে আমি তার সঙ্গে সঙ্গে গেছি। ধুল্লবলুণ্ঠিত দেহ, শীর্ণ নগ্ন শূন্য দৃষ্টি, তিনি একাকী সঞ্চরমান। বৃদ্ধ তবু বালকের মতো নীল চোখ, আমি তার মৃত্যুও দেখেছি। এই কবিতাতে তিনি লিখছেন, আমি যবন হরিদাসকেও দেখেছি, অভিলাষ বৈরাগীর জীর্ণ ছায়াচ্ছন্ন দাওয়াটিতে তিনি ছিলেন বসে। দেহখানি ভঙ্গুর, এলানো, গ্রন্থহীন, হাতে কুঁড়ো জালি, একা, শুধু আমলকি গাছের ফাঁকে পূর্ণচন্দ্র। হরিদাসের সঙ্গে পূর্ণ চাঁদের যে কোলাকুলি, বাস্তবের ধুলোকাদার ভঙ্গুর জীবন থেকে তা মানুষটিকে অনেকটা ওপরে তুলে দিচ্ছে। শুধু তাই নয়, মনীন্দ্রকে অনায়াসে যুগ অতিক্রম করে যাচ্ছেন মৃদু হাওয়ায়। কিংবা আরেকটি কবিতা, কবিতাটির নামই হাওয়া। মনীন্দ্র লিখছেন, হাওয়া মানে কয়েক ব্যারেল বয়ে যাওয়া অদৃশ্য স্রোত, সঙ্গে মেশানো এক বোতল শৈত্য আর এক শিশি গন্ধহীন ফ্রেগ্রান্স। এই অলৌকিক বস্তু বিবস্ত্র হয়ে উপভোগ করতে হয়। এই অলৌকিক অন্য কোথাও নয়, আমাদের পৃথিবীর সমান্তরালে প্রবাহিত আরেক পৃথিবীকে উপলব্ধি করায়। চাঁদের যে পিঠে আলো পড়ে না, সেই পিঠকে আলোকিত করে। কিংবা হয়তো এই আরেক পৃথিবীর ভাবনা কবিকে নিজের চিন্তার জগৎকে প্রসারিত করতে কাজে আসে। আমরা যদিও বলতে চাইছি তিনি ক্রমশ নিরাসক্ত হয়েছেন জীবনের প্রতি, কিন্তু একটা মৃদু বিষণ্ণতা তার লেখায় শ্যামল ছায়া ফেলেছে। কেন বিষণ্ণ তিনি? কারণ শিল্পসাহিত্যের অনেক রত্ন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, যদিও মানুষ তাতে বিচলিত নন। তাই নিজেই উদ্যোগ নিয়ে শিল্পের প্রতি দায়বদ্ধতায় আবহমান বাংলা কবিতার তিনটি পর্ব বিপুল পরিশ্রমে গড়ে তুললেন মনীন্দ্র। সেই সংকলনে কবির নাম নয়, কবিতার প্রসাদগুণ হল বড়। কিংবা একই দায়বদ্ধতা থেকে রামকিঙ্করের ব্যক্তিজীবন আর শিল্পজীবনের সম্পৃক্ততা সন্ধান করলেন রং কাঁকর রামকিঙ্কর গ্রন্থে। ছিন্ন শিকড় ব্রাত্য সেই শিল্পীর সঙ্গে নিজের ব্রাত্য যাপন যেন কোথাও মিলে গিয়েছিল, আর অনুভূতির আন্তর্যোগের জন্যই তিনি সযত্নে রামকিঙ্করের একাকিত্ব থেকে তার শিল্পী ভাস্করের জেদি জন্মকে গেঁথে নিতে পারলেন সফলভাবে। বার্ধক্যের স্থবিরতাকেও মনীন্দ্র অতিক্রম করেছিলেন আশ্চর্য উপায়ে। জীবন্ত প্রবাহ, প্রতিদিনের খবরের কাগজের দরজা জানলা দিয়ে বাইরের পৃথিবীকে ঘরে ডেকে নিতেন তিনি। তরুণ লেখক কবিদের কলোচ্ছ্বাসও তাকে সজীব রাখতে পারত। জীবন কিংবা সমাজের নানা সমস্যাকে চিনে বুঝে তার সমাধান সূত্র তৈরি করে রাখতেন। এই ব্যাপারটি বিশেষ করে ধরা পড়েছে তার শেষ তিনটি উপন্যাসে, মানুষের নিদারুণ লোভে প্রকৃতি ধ্বংসের কারণ, শিক্ষা ব্যবস্থার ত্রুটির দিকগুলো, সামাজিক প্রকল্পের ভেতরে লুকিয়ে থাকা লালসার ব্যবসা, ছাত্র আন্দোলন, আবার শৈশবের নিবিড়তায় ফিরে যাওয়ার আকুতি। কি নেই সেই সব লেখায়! অথচ মর্তপৃথিবীর এই সমস্ত বিষয় বাসনা অতিক্রম করে তার লেখায় একটা অধরা জগতের নিবিড় স্পর্শ আমাদের মনকে উস্কে দিয়ে যায় বারবার, জীবনের সংকীর্ণ পরিধি থেকে বেরিয়ে পড়ার ডাক দিয়ে যায়। এটাই আশ্চর্য, জীবনে আলগা হয়ে বাঁচছেন, সন্ন্যাসীর মতো ন্যূনতম নিয়ে বাঁচছেন, কিন্তু জীবনকে এড়িয়ে যাচ্ছেন না। তার ঘাম, রক্ত, তার উদাসীনতা, ঈর্ষা কিংবা লোভ তিনি ছুঁতে পারেন, কিন্তু এর কোনোটি মনীন্দ্রকে ছুঁতে পারে না। এ আসলে সত্যিই বড় আশ্চর্য। পৃথিবীর মধ্যে এক অপার্থিব শক্তির যে ধ্বংস আর সৃষ্টিময় উদ্ভাস, তার উপন্যাস নুড়িবাদর আলতামসি নেংটি এর প্রত্যেকটিতেই কোনো না কোনোভাবে ছাপ রেখেছে। উপন্যাসের নামগুলোতেই কেমন যেন এক সোঁদা গন্ধ মিশে আছে।
এই মাটির কাছাকাছি

0: প্রকৃতির নিবিড় ছায়ায় প্রাণী গাছপালার মধ্যেই তার প্রাণের প্রকৃত আরাম। মানুষের দূষণ যে সেই সবুজকে ধূসরিত করছে ক্রমশ, পৃথিবী যে ধ্বংসের দিকে উল্লাসে ধেয়ে চলেছে সেদিকেও পাঠকের দৃষ্টি ফিরিয়েছেন তিনি। খুঁটিনাটি অসংখ্য বিষয়ে তার জানার পরিধি আমাদের সত্যিই বিস্মিত করে। একনিষ্ঠ পাঠক হিসেবে তিনি যথার্থ সাহিত্যকে চিনতে শিখেছিলেন, তেমনি অদ্বিতীয় মনীন্দ্রগুপ্তকে নিজে হাতে গড়ে তুলেছিলেন। যে মনীন্দ্রগুপ্তর কবিতা, গদ্য কিংবা উপন্যাস জুড়ে আসলে একটাই বৃত্ত, সেই বৃত্ত দৈনন্দিনের রঙে যেমন রঙিন, তেমনি তার পাক খেতে খেতে বৃহৎ এক পরিধির অবয়ব নির্মাণ তার চেতনার ব্যাপকতাকে চিনিয়ে দেয়। মনীন্দ্রগুপ্তের প্রকৃত নাম কিন্তু মনীন্দ্রলাল দাশগুপ্ত। স্বশিক্ষিত জীবনকে নিজস্ব পরিচিতি দিতেই সম্ভবত তিনি নাম ও পদবী থেকে কিছু কিছু অংশ বাদ দিয়েছিলেন। গৈলা গ্রামে থাকতে যে ছেলে প্রকৃতির রং গন্ধ রহস্যময়তায় ডুবে থাকত, মাত্রই 7-8 বছর বয়সে শিকড় উপরে পৌঁছে গিয়েছিল শিলচরে দাদু দিদিমার সংসারে, আর সেখানে বিপন্ন হতে হতে ভেতর থেকে নিজের শক্তিকে চিনে নিয়ে একসময় সমস্ত পারিবারিকতার বাঁধন থেকে ছিটকে গেল। এই সমস্তটা পথ চলার যে আয়ুধ তার সংগ্রহ হয়েছিল, তার সবটুকু নিজের সৃষ্টিতে ঢেলে দিয়ে গেছেন। আঠা ছাড়ানো একটা জীবনের ফুরফুরে ডানামেলা শুধু নয়, ব্রহ্মাণ্ডের অলিতে গলিতে তার চেতনা প্রসারিত হয়েছে, আর এই দীর্ঘ পথকে অবলোকন করেছেন তিনি মহাকালের দৃষ্টিতে। তবে পাঠ মাত্রেই রসোপলব্ধি মনীন্দ্রগুপ্তের কবিতার জন্য বোধহয় সম্ভব নয়। তার কবিতায় অবগাহন করতে হয়, আর তখনই পাওয়া যেতে পারে শব্দের বহুস্তরীয় উদ্ভাস। কঠোর পরিশ্রমী কর্মী মানুষের মতো তিনি খুঁজে খুঁজে সংগ্রহ করেছেন কিংবা গড়ে নিয়েছেন সেই প্রত্যেকটি শব্দ কিংবা এক একটি উচ্চারণ, তারপর কারুশিল্পে প্রাণ যোজনা করেছেন। নানা রঙের বিচ্ছুরণের মধ্যে ধীর সমাহিত অথচ আশ্চর্য রকম বিবিক্ত তার বলার ধরন, এটাই তার লেখার ম্যাজিক।
1: এবারে শুনুন স্মৃতিচারণ। দীর্ঘদিন মনীন্দ্রগুপ্তকে খুব কাছ থেকে দেখেছেন কবি অরণী বসু। স্টুডিওর বাইরে থেকে করা রেকর্ডিংয়ে তিনি জানালেন তাঁর অভিজ্ঞতার কথা।
2: 2018 জানুয়ারি মাসের শেষ দিনে চন্দ্রগ্রহণ পার করে মাঘী পূর্ণিমার রাত্রিরে মনীন্দ্রগুপ্ত আমাদের মুঠো থেকে হাত আলগা করে নিলেন, বাকি জীবনের মতো উল্টো দিকে ফিরে রইলেন। মনীন্দ্রগুপ্তের মধ্যে কি জাদু ছিল তা যারা তার সঙ্গে মেশেননি তাদের বোঝানো খুবই দুরূহ। মনীন্দ্রগুপ্তের অনুগ্রহী সংখ্যা অগণন নয়, কিন্তু যারা তাকে কাছ থেকে দেখেছেন কথাবার্তা বলেছেন তারা তার কাছে ফিরে ফিরে এসেছেন, মুগ্ধ হয়েছেন, বুনো রামনাথকে দেখে বিস্মিত হয়েছেন। তিনি তার সময়কে নিংড়ে নিংড়ে ব্যবহার করেছেন, আর তার দৃষ্টি ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছে তা তিনি দেখেছেন বা যে সময়ের মধ্যে তিনি পেরিয়ে এসেছেন। এর শুরু সেই বাল্যকাল থেকেই। অবিভক্ত বাংলাদেশের বরিশাল জেলার গৈলা গ্রামের জন্ম। 10 মাস বয়সে মাতৃহারা হন উনি, মায়ের বয়স তখন 19। যাদের আশ্রয়ে বড় হয়েছিলেন সেই দাদু ঠাকুমা পৃথিবী ছেড়ে চলে গেলেন তার 7 বছর বয়সে। ইতিমধ্যে বাবা দ্বিতীয়বার বিয়ে করেছেন। মনীন্দ্রগুপ্তের এবার ঠাঁই হল মামার বাড়িতে শিলচরে। তার যাত্রা শুরু হলো পৃথিবীর পথে। অনেক কিছু হারিয়ে বালক মনীন্দ্রগুপ্ত খুঁজে পেয়েছিলেন একার জগৎ, দেখার জগৎ। টোটো করে ঘুরে বেড়ানো একরত্তি বালককে পথ দেখায় আকাশ, নদী, মাটি, পৃথিবী, মানুষ। একা বালকের ইন্দ্রিয় হয়ে ওঠে প্রবল সক্রিয়। সমস্ত ইন্দ্রিয় দিয়ে চারপাশের রূপ, রস, গন্ধ, বর্ণকে আত্মসাত করে সে জমিয়ে রাখে মনের সিন্ধুকে। অক্ষর জ্ঞান হওয়ার আগেই সে বই ঘাটাঘাটি করতে শুরু করে। না বুঝে বইয়ের ছবিগুলির দিকে অতন্ময় হয়ে তাকিয়ে থাকে সেই বালক। অনেক বছর পরে অক্ষয় মালবীতে মনীন্দ্রগুপ্ত লিখেছেন, কোট, এও এক ইঙ্গিত, আমি জ্ঞানে অনুরক্ত ছিলাম না, শিক্ষায় আগ্রহী হলাম না, অথচ অকালে অক্ষর পরিচয়ের আগেই পুস্তকপ্রেমী হয়ে গেলাম। এ হলো বিদ্যার তামসিকতা। এই কৃপণ ভালোবাসার শোধ সারা জীবন ধরে দিতে হলো। মনীন্দ্রগুপ্ত নিজেকে লিটল ম্যাগাজিনের লেখক বলতেই ভালোবাসতেন। তার সারা জীবনের লেখালেখি প্রায় সবটাই প্রকাশিত হয়েছে ছোট ছোট পত্রিকায়। দূর গ্রামের 2-3 ফর্মা চুরি কাগজেও লিখতে তিনি দ্বিধা করেননি। জোর গলায় বলতেন, লিটল ম্যাগাজিন আমাকে যা দিয়েছে সেই আমার পক্ষে অধিকের অধিক, এর বেশি আমার দরকার নেই। কবিতার কথা ছেড়ে দিলেও বাংলা ভাষার অসামান্য আত্মকথা অক্ষয় মালবীর প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল পর্ণ পত্রিকার অন্তিম সংখ্যায়। পরবর্তী 2 খণ্ড চিত্রক, জলার্ক ও বিষয়মুখ পত্রিকায়। যারা পত্রিকায় লেখাটি পড়েছিলেন তারা চমকে উঠেছিলেন। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল অক্ষয় মালবীর কথা। পাঠকরা অপেক্ষা করে থাকতেন 12 মাস উৎসব সংখ্যার জন্য, যেখানে 12 মাসে

0: শেষ 13 বছরে মনোজবাবু বাঙালি পাঠককে উপহার দিয়েছিলেন 13টি অনবদ্য গদ্য রচনা। তবু বলবো, লেখার মানানুসারে তার গদ্য রচনা প্রাপ্য প্রচার পায়নি। কেননা লিটল ম্যাগাজিন যা দিতে পারে না তাহলে প্রচার। তাহলে কি দিয়েছে লিটল ম্যাগাজিন মঞ্জুগুপ্তকে? কেন তিনি সারা জীবন লিটল ম্যাগাজিনে সম্বল করে থাকলেন? ওর নিজের কথায়, কি দিয়েছে লিটল ম্যাগাজিন আমাকে? লিটল ম্যাগাজিন আমাকে দিয়েছে অবারিত লেখার জায়গা, আর সেই সুবাদে সবসময় নানা বয়সের ছেলেমেয়েদের ডাকাডাকি, উষ্ণ সান্নিধ্য আর ভালোবাসা। বুড়ো বয়সে সবাই যখন নিঃসঙ্গতার শিকার, আমাকে তখন এরা এক মুহূর্তে একলা থাকতে দেয়নি, বয়স ভুলিয়ে মাতিয়ে রেখেছে। আমি যে এই জীবনের মধ্যে আছি, স্রোতের মধ্যে আছি, সে কেবল লিটল ম্যাগাজিনের সঙ্গে আছি বলেই না। জেনারেশন গ্যাপ আমার কাছে অলিক। কারোতলায় যখন মঞ্জুগুপ্ত অন্তিম আগুনের মধ্যে প্রবেশ করেছেন, বাইরে ছুটি ছিটি আছে বেশ কয়েকজন, আমরা কয়েকজন আবার গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। পার্থপ্রিয় বসু, চিত্র পত্রিকার সম্পাদক, বলল আজই বইমেলার চিত্রক নিয়ে মেলায় যাচ্ছি। বললাম নিয়ে এসো, এখানে দেখি। অদূরে আগুনের ভিতরে লিটল ম্যাগাজিনের কট্টর আজীবন পৃষ্ঠপোষক মনীন্দ্রগুপ্ত। শুরুতেই মনীন্দ্রগুপ্তর কবিতা আরোগ্য। কবিতাটি পড়তে পড়তে ভাবছিলাম কি আশ্চর্য সমাপতন, কথা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের। আরোগ্য কবিতাটি পড়ছি। রক্তে সোডিয়াম পটাশিয়ামের অভাব রয়েছে, তবু সন্ধ্যেবেলা যেন আনন্দে ভেসে গেল। এইমাত্র অনিন্দ্য ফোন করেছিল, সমস্ত জ্বর ছাড়িয়ে অবশেষে তারা প্রপার্টিটাকে উদ্ধার করতে পেরেছে। সমুদ্রতল থেকে যেন নতুন দ্বীপ মাথা তুলে এদিক ওদিক চাইছে। অফিস যাবার পথে দেবজ্যোতি এসেছিল। দেবজ্যোতির টান টান মসৃণ গাল, ফাঁকে ফাঁকে কালো দাড়ি গোনা যায়। দেড় ঘন্টা গল্প করে দেবজ্যোতি আমাদের জলের কলগুলি খুলে দিয়ে চলে গেল। সারাদিন টপাটিপ ড্রপ ড্রিপ করে মিষ্টি সুরে ফোঁটায় ফোঁটায় জল পড়তে লাগলো। বিকেলে এলো অজয়। অজয়ের মতো শীর্ণ, ফুলের দিকে কাঠি ঘাসের মতো খোঁচা খোঁচা দাড়ি, তবু সে অজয় নদ। অজয় না জেনেও না বুঝেও যেন ভরসা দেয়, বেশ লাগে। রক্তে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি কি এইভাবেই পূরণ হয়ে এলো? ঘুরে ঘুরে গানের ধুয়ের মতো অক্ষয় মালবীর প্রথম প্যারাগ্রাফটি মাথার মধ্যে ঘুরে বেড়ায়। অক্ষয় মালবীর গাছকে ঘিরে তীব্র ঘুরতে ঘুরতে হরদাস টের পাই কখন সঙ্গীতের হাত ফসকে গেছে। পৌর মুখের উপর ছায়া পড়ে, নিজেকে আর মানুষ বলে মনে হয় না, প্রাণী বলে মনে হয়। নিঃশ্বাস নেই তাই মিশে থাকি ভিতরে, একা সুখী না দুঃখী না, দশ দিকে অসীম শূন্য ও চির রহস্য। 2018 জানুয়ারি মাসের শেষ দিনে চন্দ্রগ্রহণ পার করে মাঘী পূর্ণিমার রাত্রিরে সারা জীবনের অভিযাত্রিক মনীন্দ্রগুপ্ত অসীম শূন্য ও চির রহস্যময় চাঁদের উপরে পাড়ি দিলেন। রয়ে গেল অক্ষয় মালবেরি, কবিতা সংগ্রহ, দুখণ্ড গদ্য সংগ্রহ, উপন্যাস সমগ্র, দ্রাক্ষাপুঞ্জ সুনীয় মাতাল, রং কাকর রামকিঙ্কর ও তিন খণ্ড আবহমান বাংলা কবিতা। বাকি জীবন মনীন্দ্রগুপ্তর হাত আমাদের মুঠোই ধরা থাকবে শেষ পর্যন্ত।
1: যেমনটা অরণি বসু বললেন, সত্যি নবীন কবি সাহিত্যিকদের সঙ্গে এক আশ্চর্য সখ্য ছিল মনীন্দ্রগুপ্তর। সাহিত্যিক এবং মানুষ মনীন্দ্রগুপ্তকে ঘিরে নিজের অনুভূতি স্টুডিওর বাইরে থেকে করা রেকর্ডিংয়ে ভাগ করে নিলেন কবি সেলিম মল্লিক।
2: তিনি তাঁর ব্যক্তিগত জীবনে ঠিক যেভাবে নিজের জীবনকে প্রস্তুত করেছিলেন, সেইভাবেই তার যাবতীয় রচনাকেও প্রস্তুত করেছে। এই দুইয়ের মধ্যে বিরাট কোনো সংঘাত কিংবা ব্যবধান ছিল না, যেটা ছিল সেটা একটা সঙ্গতিপূর্ণ বৈপরীত্য। আমি এই বৈপরীত্য কথাটা বললাম এই কারণে যে তিনি যে নৈতিকতার প্রসঙ্গগুলো তার জীবনে মান্য দিয়েছেন, সেই একই জিনিসকে তার যাবতীয় সৃষ্টিশীল রচনার মধ্যে, তার যাবতীয় ভাবুকতার চিন্তার ভেতরে স্থান দিয়েছেন। তবে তার মধ্যে এমন একটা বেপরোয়া সর্বব্যাপী সংস্কারহীন স্বাধীনতাকে রেখেছেন যা হয়তো আমাদের এই সংস্কারাচ্ছন্ন বাস্তবতার মধ্যে বেঁচে থাকতে গিয়ে একটু রুদ্ধ করতে হয়েছে, ভেতরে আটকে রাখতে হয়েছে। কারণ বাইরের পৃথিবীতে জীবনযাপনের ক্ষেত্রে অনেক কিছু ব্যক্ত করা মুশকিল, কিন্তু তিনি কখনোই কোনো মুহূর্তের জন্যে সেই জিনিসগুলোকে উচ্চারণ করে অস্বীকার করতে পারেন বা করেনও নি। একটা কথা আজকে বিশেষভাবে বলি, মনীন্দ্রগুপ্তের দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জীবনের এবং তাঁর যাবতীয় রচনার।

0: প্রথমত তাকে দেখেছি সাংঘাতিক একটা পুরুষ সংস্কার নিয়ে জীবন কাটাতে। এখন এই যে পুরুষ সংস্কার, এইটা কিন্তু তার রচনার ভেতরেও এই সংস্কারের একটা প্রবল গভীর ভূমিকা আছে। এর সঙ্গে কেউ দয়া করে পুরুষতান্ত্রিকতাকে মিলিয়ে মিশিয়ে ভাববেন না। পুরুষ এই সেলফটার যে সংস্কার, সেই সংস্কারের একটা গভীর গুরুত্ব তার জীবনে এবং তার কবিতার মধ্যে বিশেষভাবে কাজ করেছে। কিন্তু এটা যে কাজ করেছে কিভাবে তার মধ্যে, প্রথম এই জিনিসটার সক্রিয় ভূমিকা তৈরি হলো, এর একটা নজির তাঁর অক্ষয় মালবেরির একটা স্মৃতির লেখাতে পাই, মায়ের সম্পর্কে যে লেখাটা তিনি লিখেছেন ওখানে। মা তো যখন মাত্র তাঁর 10 মাস বয়স, তখন তাঁর তরুণী 19 বছর বয়সিনী মায়ের মৃত্যু হয়। সে সময় একটা শিশুকে জন্ম দিয়েই যে মা মারা গেলেন, সেই মায়ের মৃত্যুর জন্য যেন ওই নবজাতক কোনো না কোনোভাবে কালোচক্রে দায়ী, অন্তত পাড়া প্রতিবেশীর মধ্য দিয়ে যে সমস্ত মহিলারা ওই বাচ্চাটির কাছে আসতেন, আরও একটু যখন বয়স হলো তার, তখন এসে প্রায় এরকমভাবেই তাকে দেখে তারা বলতেন যে পোড়া কপালিয়া জন্মাইয়া মায়ের খাইস, এবং সকলেই কেমন একটা দুঃখ আঁকা মুখ নিয়ে এই কথাগুলো বলতেন, এবং সেই দুঃখের সঞ্চার অদ্ভুতভাবে তার অস্তিত্বের মধ্যে সঞ্চারিত হতো। একদিন মণীন্দ্রগুপ্তের মনে হলো যে এই যে দুঃখ, এই দুঃখটা তো আসলে তার মধ্যেকার সত্যিকারের কোনো প্রাকৃতিক দুঃখ নয়, এটা একটা নকল দুঃখ। আসলে দীর্ঘ জীবনের ভেতর দিয়ে তিনি কোনো এক সময় উপলব্ধি করেছিলেন যে দুঃখ সুখ বলে কিছুই নেই, যা দুঃখ যা সুখ সমস্ত কিছুই প্রায় একটা নকল, একটা আরোপিত জিনিস। এই যে আরোপিত জিনিসের কবলে থেকে নিজের মধ্যে যে একটা অদ্ভুত আত্মকরুণার ভাব তৈরি হয়, এই আত্মকরুণাকে অতিক্রম না করলে, একে পর্যুদস্ত না করলে আমার পক্ষে মানুষ হয়ে ওঠা সম্ভব নয়, আমার পক্ষে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়, এই বোধটা তার মধ্যে প্রথম তৈরি হয়েছিল। সেই তৈরি হওয়া বোধের পেছনে তার ব্যক্তিত্বের যে অংশটি বিশেষ ভূমিকা পালন করেছিল, বা বলা যেতে পারে প্রাথমিকভাবে একমাত্র ভূমিকা পালন করেছিল, সেটা তার পুরুষ সংস্কার। এই পুরুষ সংস্কারের বশেই তিনি কিন্তু এরকম একটা আশ্চর্য ব্যক্তিত্বময় ব্যাপারের মধ্যে ঢুকতে পেরেছিলেন, জীবন কাটাতে পেরেছিলেন। এইটা কিন্তু তাঁর কবিতার আলোচনা করতে গিয়ে, পড়তে গিয়ে মাথায় রাখলে দেখা যাবে জিনিসের একটা বিশেষ মূল্য আছে। আর একটা কি জানেন, ওর সঙ্গে মেলামেশা করে বুঝেছি একা, ভীষণ একা, এবং আশ্চর্য রকম সেই একাকিত্বের ভেতরে কোথাও একটা পরিত্যক্ত থাকার যেন চিহ্ন খুঁজে পাওয়া যায়। ওর 75 বছর বয়সে যখন যেরকম একটা বিষয় ওর মধ্যে লক্ষ্য করছি, তখন ওর স্মৃতির লেখা পড়তে গিয়ে দেখলাম যে অতি শৈশবে তাঁর যে প্রথম স্মৃতি, যখন তিনি মেঝের ওপরে একটা পিঁড়িতে অতি শৈশবে শুয়ে আছেন, আর একজোড়া পা মাঝে মাঝে তাঁর শয্যার পাশে আসছে কিন্তু দাঁড়াচ্ছে না, তাকে অতিক্রম করে চলে যাচ্ছে, তাকে গ্রহণ করছে না, ওই শৈশবেই তার মধ্যে একটা অদ্ভুত ক্রোধের জন্ম হয়েছিল, এবং সেই ক্রোধ আশ্চর্য রকমভাবে তাঁর ব্যক্তিত্বের মধ্যে খুব পজিটিভ অর্থে ভূমিকা নিয়েছিল। এবং ওই ক্রোধটা যে তৈরি হয়েছিল, ওই ক্রোধটা আসলে ওই পরিত্যক্ত থাকার এবং নিঃসঙ্গ থাকার মধ্য দিয়েই তার মধ্যে প্রথম তৈরি হয়েছিল, এবং ওইটার মধ্য দিয়ে তার একার বোধটাও তৈরি হয়েছিল। আর এইটাই করোনা কোনোভাবে তাঁর সারা জীবনের যাবতীয় রচনার মধ্যে ঘুরে ফিরে কাজ করেছে। শুধু তাই নয়, এটা যে কাজ করেছে তার রচনার নজিরের ভিত্তিতে একথা যেমন বলতে পারি, তিনি নিজেই স্বীকার করছেন, তিনি একটা জায়গায় পরিষ্কার লিখেইছেন, পরিত্যক্ত থাকার কষ্ট এবং অসহায় ক্রোধ, এই দ্বৈতই বোধ হয় আমার সারা জীবনের সার সংকলন। মণীন্দ্রগুপ্তের জীবন বিশেষ অর্থে দেখবার মতো, কারণ
1: তার জীবন।

0: কোনো রংবাহার ছিল না, তার জীবনে যেটা ছিল অনেস্টি এবং নিষ্ঠা। এবং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তার ব্যক্তিত্ব এবং তার রচনা দুটোর ভেতরে অদ্ভুতভাবে কাজ করে।
1: শুনলেন মনীন্দ্র গুপ্তকে ঘিরে কবি সেলিম মল্লিকের স্মৃতিচারণ।

মনীন্দ্রগুপ্তর উচ্চারণ ধার করেই বলা যায় মানুষই স্মৃতি মানুষ, স্মৃতি জটিলতা। মরণের পরে আমাদের যে নির্বাণ হয় না সে কেবল স্মৃতি আছে বলেই না, তাঁর সাহিত্য আমাদের স্মৃতিতে চিরজাগরুক হয়ে থাক, আরো বেশি করে পাঠকেরা আবিষ্ট হন তার মায়াবী রহস্যে ভরা লেখায়। তাঁর জন্ম শতবর্ষে এই আমাদের একমাত্র চাওয়া। শ্রবণী, আজ এই পর্যন্তই। গ্রন্থনা মৌলী দাশগুপ্ত, শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

শেষ হল অনুষ্ঠান শ্রবণী আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন হিন্দি খবর, সমাচার, সন্ধ্যা।

কি অদ্ভুত, কত সহজ, কত সহজ করে বোঝানো, কত কঠিন কথা। গানটির প্রতিটি চরণে লুকিয়ে রয়েছে গভীর জীবন দর্শন। লোককবিরা পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে জীবনের অভিজ্ঞতা থেকেই এই গানগুলো তৈরি করেছিলেন, সমাজের মানুষ যাতে কুসংস্কারের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসতে পারে এবং যুক্তিবাদী হয়ে উঠতে পারে, তার এক অপূর্ব শিক্ষা এই গানগুলো থেকে আমরা পাই। লালন ফকিরের আরও একটি গান আপনাদের শোনাব, কণ্ঠে আরতি বিশ্বাস।

লোকশিক্ষার গান নিয়ে আজকের কথায় গানে অনুষ্ঠানের সঙ্গে আপনাদের নিয়েছিলাম আমি উৎসব সিনহা। শেষ করলাম আজকের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এরপর শুনবেন অনুষ্ঠান বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে।
1: মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিতর্কের আবহে বিরোধী ইন্ডিজোট আগামী বুধবার বৈঠকে বসছে।
0: দেশব্যাপী তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে আগামীকাল সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে।
1: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার পক্ষে জোর সওয়াল ভারতের।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মঞ্চে এআই ও সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সহমত হয়েছে।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন।
1: এশিয়ান গেমসের কাবাডিতে পুরুষ ও মহিলা দলের সোনা জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন।
0: আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব ব্যক্তি কমিশনের নোটিশ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেই নথিগুলি পরবর্তীতে ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোডও করবেন বিএলওরা। নতুন দিল্লিতে আজ কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কমিশন স্পষ্ট জানিয়েছে, নোটিশ পাওয়া ব্যক্তিদের ইয়ারোদের কাছে শুনানির জন্য ডাকা হবে না, কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে অনলাইন মাধ্যমে তাদের শুনানিতে ডাকা হতে পারে। কোনো কারণে শুনানিতে উপস্থিতির প্রয়োজন হলে কোনো ভোটার তার পরিবারের কোনো সাবালক সদস্যকে তার হয়ে শুনানিতে পাঠাতে পারেন। কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে চলা বিশেষ নিবিড় সংশোধনের অগ্রগতি, ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ, রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি নিয়ে

0: বিস্তারিত পর্যালোচনা হয়েছে। কমিশন জানিয়েছে, বিধি মেনেই সংশোধন প্রক্রিয়া এগোচ্ছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হয়েছে, তাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এসআইআরের সময়কালের বাইরে অন্য সব ক্ষেত্রে আগের মতোই পুরনো ফর্ম 6 গ্রাহ্য হবে বলে কমিশন জানিয়েছে। এছাড়া কমিশনের ওয়েবসাইট ইসিআই নেটে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজ করার বিধিসম্মত অধিকার নিশ্চিত করা হবে। তা নিশ্চিত করতে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ও আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এক কমিটি গঠন করা হবে। অন্যদিকে এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে বলে কমিশন জানিয়েছে। এদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহেই বিরোধী ঐক্যে নতুন করে শান দিতে বিরোধী ইন্ডিজোটের শরিকরা আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। ওই বৈঠকে বিরোধী শিবিরের সব শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক, সংসদের আসন্ন অধিবেশন এবং বিরোধীদের যৌথ রাজনৈতিক কৌশল নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
1: আগামীকাল রবিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি গ্রাহকদের সুবিধার জন্য খোলা থাকবে বলে অর্থমন্ত্রক ঘোষণা করেছে। চলতি মাসের 28 থেকে 30 তারিখ পর্যন্ত ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকা দেশব্যাপী প্রস্তাবিত ধর্মঘটের কারণে এই সিদ্ধান্ত বলে মন্ত্রক জানিয়েছে। রিজার্ভ ব্যাংকের অনুমোদনের সাপেক্ষে ব্যাংকগুলি খোলা থাকছে। এদিকে 3 দিন ব্যাংক বন্ধ থাকার কারণে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অতিরিক্ত মাসিক এটিএম লেনদেনের উপরে চার্জ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেরালামের ভবিষ্যতের জন্য সামুদ্রিক অর্থনীতির মধ্যে প্রভূত সম্ভাবনা লুকিয়ে আছে। সমবায় ক্ষেত্রকে এই সুযোগ কাজে লাগাবার আহ্বান জানান তিনি। কেরালামের কুন্দারায় জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন এনসিসিএফ এর বিভিন্ন উদ্যোগের সূচনা করে মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। স্বাধীনতার পর থেকেই কেন্দ্রে একটি আলাদা সমবায় মন্ত্রকের দাবি ছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই দাবি পূরণ হয়েছে, যা কৃষকদের কাছে অত্যন্ত সুবিধাজনক হয়ে দেখা দিয়েছে। মহিলা উদ্যোক্তা সঙ্গে বাজারের সংযোগ ঘটানোর জন্য সিমার্ট উদ্যোগের প্রশংসা করে শ্রী শাহ বলেন, এনসিসিএফ সারা দেশে প্রচুর সংখ্যক খুচরো বিপণী খুলবে।
0: প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের আর্থিক বিকাশ হার 10% বেশি অর্জন করা সম্ভব বলে আস্থা ব্যক্ত করেছেন। আইআইটি মাদ্রাজের প্রাক্তনীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী সীতারামন বলেন, উচ্চ বিকাশ হার আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের যাত্রাকে ত্বরান্বিত করবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষের অতিরিক্ত প্রয়াসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। স্টার্ট আপ ক্ষেত্রের ক্রমবর্ধমান অবদানের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। ড্রোন, ভূস্থানিক অবস্থান নির্ণয়ের সরঞ্জাম, প্রযুক্তি পরিচালিত চাষাবাদ উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের সঙ্গে বাজারে সংযোগ ঘটাচ্ছে বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন। বিভিন্ন সার বন্টন কেন্দ্রগুলিতে সারের পরিমাণের কারচুপি আটকাতে তিনি প্রযুক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দেন। অতিরিক্ত সার এবং কীটনাশকের ব্যবহারের ফলে মাটি এবং জল দূষণ হ্রাস করতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথাও তিনি বলেন।
1: ভারতের প্রধান বিচারপতি সূরিয়াকান্ত বলেছেন, জনগণের বিচার চাওয়ার অপেক্ষায় বিচার ব্যবস্থাকে অপেক্ষা করলে চলবে না। যাদের প্রয়োজন তাদের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে যাওয়া উচিত। বহু এমন নিগৃহীত এবং নির্যাতিত আছেন যারা তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন, এমনকি কোথায় গেলে সাহায্য পাওয়া যাবে তাও তারা জানেন না। প্রধান বিচারপতি আজ পাটনায় দেশের প্রথম বিচার প্রার্থীদের অধিকার সংক্রান্ত কেন্দ্র ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করে বলেন, এই কেন্দ্র মামলার বিভিন্ন পর্যায়ে নিগৃহীত মানুষকে আইনি অধিকার প্রদানের মাধ্যমে সহায়তা করবে।
2: Address is one important barrier by helping a person navigate entitlements that already exist. But there is another barrier that arises even earlier. A person may not even know where to run, where to turn, or the justice system may simply not reach them. The initiative we have launched today seek to address that wider gap. They take justice closer to people who too often struggle to access to it.
1: প্রধান বিচারপতি আরো বলেন, বিভিন্ন পর্যায়ে

0: করার জন্য সময় বেঁধে দেওয়া হবে এবং প্রতিটি পর্যায়ে গতি প্রকৃতি নিয়মিত নথিবদ্ধ করা হবে। নতুন এই কেন্দ্রটি শুধুমাত্র বিচারের আশাই পূরণ করবে না, সেই সঙ্গে সমগ্র বিচার প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনীয় সহায়তাও দেবে। বিহার স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ক্যাম্পাসে গড়ে ওঠা এই কেন্দ্রে অপরাধের শিকার বিচার প্রার্থীদের আইনি সহায়তার পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তাও দেওয়া হবে। এদিকে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, শিশুদের মাদকজনিত সমস্যাকে জনস্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হিসেবে না দেখে শিশু সুরক্ষার বিষয় হিসেবে দেখা উচিত। পাটনায় আজ শিশুদের মাদকজনিত সমস্যা প্রতিরোধ সংক্রান্ত এক সেমিনারে প্রধান বিচারপতি এই ধরনের সমস্যায় থাকা শিশুদের সুরক্ষা, চিকিৎসা পরামর্শ, পুনর্বাসন, শিক্ষার সুযোগ এবং পারিবারিক জীবনে ফেরত যাওয়ার উপর জোর দেন।
1: On restoring childhood, preventing drug abuse and reintegration of children in need of care and protection. Our gathering here is a collective pledge that seeks to reclaim the innocence of our children and shield them from the shadows of addiction.
2: কেরালামে আগামী সোমবার বিভিন্ন পুরসভার 38টি ওয়ার্ডে উপনির্বাচনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। 12টি জেলার 385টি ভোটকেন্দ্রে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 126 জন প্রার্থী। মঙ্গলবার ভোট গণনা।
0: গ্রামীণ এলাকার যোগাযোগের উন্নতিতে পশ্চিমবঙ্গ সরকার চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে 37,000 কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ করবে। এই জন্য 872 কোটি টাকা প্রয়োজন হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। সব মিলিয়ে গ্রামীণ সংযোগ প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং গ্রামীণ সড়ক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বিভাগের প্রশিক্ষণ ও প্রশাসনিক সহায়তার জন্য কেন্দ্রীয় তহবিলের 1,236 কোটি 88 লক্ষ টাকা সহ মোট 2,061 কোটি 47 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
2: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মবার্ষিকীটি আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে মধ্য কলকাতার কলেজ স্কোয়ারে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভা ভবনে বিদ্যাসাগরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি পরিষদীয় দলের সদস্য তাপস রায়। নবান্নেও তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ত্রিপুরাতেও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
0: মুম্বাইতে আজ গণপতি প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে 12 দিনব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল অনন্ত চতুর্থীর সকাল থেকে শুরু হওয়া এই বিসর্জন যাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেন। 21 ঘণ্টা ধরে চলা এই যাত্রায় বিভিন্ন প্রতিমা এবং আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ভক্ত সমাগম লক্ষ্য করা যায় লালবাগচা রাজা এবং চিচপোখালিচা চিন্তামণি প্রতিমা বিসর্জনে। আরব সাগরে সকাল 10টা নাগাদ চিচপোখালিচা এবং তারপরেই লালবাগচা রাজার বিসর্জন সম্পন্ন হয়। বিসর্জন পরবর্তী পরিচ্ছন্নতার কাজ বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে।
2: খারাপ আবহাওয়ার জন্য উত্তরাখণ্ডের চারধাম যাত্রা আগামীকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে। আবহাওয়ার পরিস্থিতি এবং প্রশাসনিক নির্দেশিকা দেখে পরবর্তী পদক্ষেপ নেবার জন্য তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আগামীকাল উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত জেলাশাসককে দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে 24 ঘণ্টা নজর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেরাদুন সহ রাজ্যের অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকায় তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। এবার বিদেশের খবর।
0: বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি উন্নয়নশীল দেশগুলির অবস্থান ও প্রতিনিধিত্ব আরও জোরদার করতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার পক্ষে মত প্রকাশ করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বিদেশমন্ত্রীদের 50তম বার্ষিক সভায় তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে তিনি দক্ষিণী বিশ্বকে নিয়ম অনুসরণকারী থেকে নিয়ম নির্ধারকের ভূমিকায় উন্নত করার লক্ষ্যে অংশগ্রহণকারী সকল দেশকে আহ্বান জানান।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া এবং এআই এর অপব্যবহার সীমিত করার উপর জোর দিয়েছেন। এআই ইন দ্য কনটেক্সট অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি উইথ অ্যান এমফাসিস অন মেরিটাইম সিকিউরিটি শীর্ষক এক অনুষ্ঠানে গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরা পেত্রিতিসের সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করার সময় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত এআই এবং সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বলে ডক্টর জয়শঙ্কর পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন দিল্লি ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে আরও জনমুখী করে তোলা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনে এআই এর নিরাপদ ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। এই সঙ্গেই তিনি জানান, সামুদ্রিক ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, বন্দর

0: এর গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সক্ষমতা বৃদ্ধিতে এআই এর নিরাপদ ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এমনকি সমুদ্রের নিচে সাইবার কার্যকলাপ পরিচালনা করতেও এআই উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। সামুদ্রিক আইন সহ আন্তর্জাতিক বিভিন্ন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতার সঙ্গে কারিগরি সহযোগিতায় এআই এর ব্যবহার ভবিষ্যতে কর্মপদ্ধতির ক্ষেত্রে সর্বোত্তম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়ে পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ জানিয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি ও সুবিধা নিয়ে মত বিনিময়ের লক্ষ্যে চীন মার্কিন যুক্তরাষ্ট্র এআই আলোচনার বিষয়ে দুপক্ষ একমত হয়েছে। উভয় পক্ষই ৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পারস্পরিক শুল্ক হ্রাসের বাস্তবায়নেও সম্মত হয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার জন্য অপরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শি জিনপিংকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিরল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহের ঘাটতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে উভয় দেশই প্রচেষ্টা চালাচ্ছে, যাতে এই ধরনের খনিজ পদার্থের সরবরাহ যথাযথ পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হয়।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এই গুরুত্বপূর্ণ প্রণালী আবার খুলে দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ইরানের প্রস্তাব খারিজ করে দেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি তাঁর দাবি মেনে চলার ক্ষেত্রে তেহরানের ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং ইরানের প্রতি নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সম্ভাবনা প্রবল বলে তিনি সতর্ক করে দেন। উল্লেখ্য, এর আগে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তার প্রেক্ষিতে ইরানের বন্দরের ওপর অবরোধ উঠিয়ে নেওয়া এবং তেল সংক্রান্ত ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি চেয়েছিল। এর সঙ্গেই হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও তারা যুক্তরাষ্ট্রকে জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে দেয়, যেসব সংস্থা ও বিমানবন্দর ইরানের বিমান পরিষেবাকে সহায়তা করবে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এরপর ইরাকের বিমানবন্দরে ইরানের উড়ান চলাচল স্থগিত হয়ে যায়।
1: ইরানের সঙ্গে বিমান পরিষেবা পুনরায় শুরু করার লক্ষ্যে ইরাকের নির্দিষ্ট কিছু বিমানবন্দরের জন্য মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে। ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদির দপ্তরের বিবৃতি অনুযায়ী, এই নিষেধাজ্ঞা তুলে নিলে চিকিৎসা, শিক্ষা, ধর্মীয় কারণে ভ্রমণ এবং অন্যান্য অসামরিক প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট অঞ্চলে ইরানের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ইরাক আঞ্চলিক ক্ষেত্রে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করছে। একই সঙ্গে ইরাক হুঁশিয়ারি দিয়েছে, এই দীর্ঘস্থায়ী পরিস্থিতি ক্রমশ আরও জটিল আকার ধারণ করতে পারে, এ কারণে আলোচনা করে এই পরিস্থিতি সহজ করার অনুরোধও করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে মার্কিন ট্রেজারি দপ্তর ইরানের বিমান পরিবহনের ক্ষেত্রে কিছু অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে সতর্ক করা হয়, যেসব সংস্থা ইরানের বিমান পরিষেবাকে সহায়তা করবে তাদেরও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
0: মস্কো এবং কিয়েভের মধ্যে আকাশপথে যুদ্ধে রাশিয়ার হামলায় আজ কমপক্ষে 4 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়া ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শক্তিশালী গ্লাইড বম্ব, জেট চালিত দ্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের হামলায় কিয়েভে একটি ডেটা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি মোবাইল ইন্টারনেট পরিষেবা এবং স্টারলিং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা উভয় ক্ষেত্রেই পরিষেবা প্রদান করত। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তাদের মিত্র দেশগুলিকে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। মস্কো আরও জোরদার হামলা চালালে আন্তর্জাতিক স্তর থেকে কঠোরভাবে হস্তক্ষেপের প্রয়োজন হবে বলে তিনি জানান। উল্লেখ্য, এই সপ্তাহেই জেলেনস্কি রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে উদ্দেশ্য করে বলেন, বাণিজ্য ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপিয়ে যদি মস্কোর আয় কমানো যায় সেক্ষেত্রে রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাও ক্রমশ কমবে। এদিকে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং শিল্প পরিকাঠামোর উপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
1: বাংলাদেশে প্রতিবছর ধর্মীয় ভাবাবেগের সঙ্গে উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজার আয়োজন করা হয়। চলতি বছরে 16 থেকে 21 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উদযাপিত হওয়ার কথা। বাংলাদেশের হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় স্থান ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আজ মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রায় 70টি জেলা ও মহানগর সমিতির প্রধানদের নিয়ে এক আলোচনা সভা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে এ বৈঠক হয়। সভায় আসন্ন উৎসবের প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এদিকে পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে রং ও সাজসজ্জার কাজ চলছে। পূজার আয়োজনের সহায়তার জন্য

0: আয়োজক কমিটির সদস্যদের মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের থেকে চাঁদা সংগ্রহ করতে দেখা যায়। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও অন্যান্য মন্দিরেও পূজার আয়োজন শুরু হয়েছে। শ্রী শ্রী রমনা কালী মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৃৎশিল্পীরা বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন। দুর্গাপূজার সময় যতই এগিয়ে আসছে, বাংলাদেশের বিভিন্ন মন্দিরে পূজার প্রস্তুতি জোরদার হচ্ছে। মণ্ডপের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রতিমা তৈরি, প্রতিমার সাজসজ্জা এবং পূজার সামগ্রীর জোগাড় সব মিলিয়ে সারা বাংলাদেশে দুর্গাপূজার প্রস্তুতিতে আনন্দের সঙ্গে মেতে উঠেছে জনগণ। এখন খেলার খবর।
1: এশিয়ান গেমসের কাবাডিতে পুরুষ ও মহিলাদের উভয় দলই সোনা জিতেছে। পুরুষ ও মহিলা উভয় দলই ইরানের পুরুষ ও মহিলা দলকে ফাইনালে হারিয়ে দেয়। মহিলা দল আজ সকালে 37-34 পয়েন্টে ও পুরুষ দল তারপরে 40-34 পয়েন্টে জয়লাভ করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুষ ও মহিলা কাবাডি দলকে সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পুরুষদের ম্যারাথনে সাওয়ান বারওয়াল রূপো পেয়েছেন। তিনি 42.195 কিলোমিটার 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড সময় শেষ করেন। জাপানের ইচিতাকা ইয়ামাসিতা সোনা জিতেছেন। চীনের পেইউ ফেং ব্রোঞ্জ পদক পান। মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনস ইভেন্টে ভারত আজ একটি রূপো পেয়েছে। তিলোত্তমা সেন, বিদর্শা বিনোদ ও অশি চৌকসি 1763 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে। 1773 পয়েন্ট নিয়ে চীন প্রথম ও 1754 পয়েন্ট নিয়ে কাজাখস্তান তৃতীয় স্থান দখল করে। পুরুষদের শটপাটে ভারতের তাজিন্দর পাল সিং তুর রূপো পেয়েছেন। 20.64 মিটার ছুঁড়ে তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন। স্কোয়াশে ভারতের জ্যোৎস্না চিনাপ্পা ও ভেলাভান সেন্থিল কুমার জুটি ব্রোঞ্জ পদক পান। তাঁরা আজ সেমিফাইনালে হংকংয়ের তাং মিং হাং ও লি কাই জুটির কাছে 2-1 গেমে হেরে যান। মহিলাদের 400 মিটার দৌড়ে ভারতের প্রাচী ব্রোঞ্জ পদক পেয়েছেন। 53.21 সেকেন্ড সময় নিয়ে তিনি তৃতীয় স্থানে শেষ করেন। বাহরিনের সালওয়া নাসির সোনা ও ইরানের জাহারা জারেই মানুজান রূপো পেয়েছেন।
0: ভারতের পুরুষ হকি দল এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের ম্যাচে ভারত জাপানকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। ম্যাচের 15 মিনিটে অভিষেক ও 40 মিনিটে অধিনায়ক হরমনপ্রীত গোল করেছেন। টানা 4 ম্যাচ জিতে 12 পয়েন্ট সংগ্রহ করে ভারত সেমিফাইনালে পৌঁছেছে। ভারত 4টি সোনা, 12টি রূপো ও 14টি ব্রোঞ্জ জিতে মোট 30টি পদক পেয়ে পদক তালিকায় 10ম স্থানে রয়েছে। 106টি সোনা সহ মোট 173টি পদক জিতে চীন পদক তালিকার শীর্ষে রয়েছে।
1: এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি চূড়ান্ত হয়েছে। সোমবার ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। ওইদিন পাকিস্তান হংকংয়ের মুখোমুখি হবে। মঙ্গলবার বাংলাদেশ মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা নেপালের মোকাবিলা করবে। 1 অক্টোবর 2টি সেমিফাইনাল, 3 অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।
0: তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আগামীকাল 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। দীর্ঘ সময় পর দেশের মাটিতে একদিনের সিরিজে বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখা যাবে। দক্ষিণ আফ্রিকায় আগামী বছর হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখছে ভারত। দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক আজ সাংবাদিকদের বলেন, বিশ্বকাপ নিয়ে তারা চিন্তাভাবনা শুরু করেছেন। 20-25 জন ক্রিকেটার বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে। গতকাল অনুশীলন চলা কালীন মোহাম্মদ সিরাজের বলে ডান হাতের কনুইতে চোট পান অধিনায়ক শুভমান গিল। তবে তার চোট একেবারে গুরুতর নয়। আগামীকালের ম্যাচে অধিনায়ক খেলবেন বলে কোটাক জানান। বিশ্বকাপের প্রস্তুতিতে অভিজ্ঞ রোহিত ও কোহলির বিরাট ভূমিকা রয়েছে বলে শীতাংশু জানান। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার গুয়াহাটিতে ও শেষ ম্যাচ আগামী শনিবার নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে।
1: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে গতকাল ভারত ও পানামার মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। সম্প্রতি পানামা বিশ্বকাপ খেলে এসেছে, তাদের বিরুদ্ধে এগিয়ে গিয়ে ড্র করে ভারত। খেলার 41 মিনিটে রায়ান উইলিয়ামসের গোলে ভারত এগিয়ে যায়। 68 মিনিটে ওমর ভ্যালেন্সিয়া গোল করে খেলার সমতা ফেরান। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে পানামা 44 এবং ভারত 138তম স্থানে রয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারত আগামী 3 অক্টোবর ব্রাজিল ও 6 অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে পরবর্তী 2টি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।
0: ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল প্রতিযোগিতা 10 অক্টোবর শুরু হবে। আজ ISL এর সূচি প্রকাশিত হয়েছে। 78টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। প্রথম দিন বেঙ্গালুরু FC কান্তিরাভা স্টেডিয়ামে খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। ওইদিনই গোয়ার ফতোরদা স্টেডিয়ামে FC গোয়া চেন্নাই FC মুখোমুখি হবে। 12 অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট ISL অভিযান শুরু করবে। গুয়াহাটিতে সবুজ মেরুন দলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মাঠে নামবে 18 অক্টোবর। প্রথম ম্যাচে তারা গোয়ার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলবে।
1: এবার দৃষ্টিকোণ।

0: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।
1: তাঁরই হাত ধরে আমাদের বর্ণ পরিচয়। কবির ভাষায় তিনি বীর সিংহের সিংহ শিশু, তাঁর মাতৃপ্রেম কিংবদন্তি আখ্যান। অথচ একরোখা জেদ তাঁকে জীবনের শেষ দিকে বড় একা করে দেয়। সেখানে পত্নী, পুত্র, মা সবার থেকে তিনি অনেক দূরে। আবার এই ঋজু কঠোর একবজ্ঞা বোধই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়েছিল এক অনন্য সাধারণ ক্ষমতা। বাংলার নবজাগরণের ইতিহাসে তিনি এক চিরকালীন উজ্জ্বল নক্ষত্র। তাঁর গোটা জীবনই এক অদ্ভুত কাহিনী, অনুপ্রেরণা স্বরূপ। আমাদের কাছে তিনি দার্শনিক, শিক্ষাবিদ, শিক্ষক, লেখক, অনুবাদক, মুদ্রক, প্রকাশক, উদ্যোগপতি, সমাজ সংস্কারক এবং সর্বোপরি মানবতার পথপ্রদর্শক। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় বলা যায়, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। দয়ার সাগর, বিদ্যার সাগর, আমাদের প্রাণের সাগর বিদ্যাসাগর। বাঙালি সমাজ তাঁর কাছে চিরঋণী। ইউটিউবের সৌজন্যে বিদ্যাসাগর ছবির কিছু অংশ।
2: দামোদর সাঁতরে পার হতে হলো যে মা, এই দুটোকে মাঝির হাত পার করে দিতে চাইল না।
3: কি সর্বনাশ, বর্ষা দামোদরে ঝাঁপ দিয়েছিল।
2: তুমি যে দেখেছিলে মা,
3: এমন জানলে তোকে আমি আসতে লিখতাম না বাবা। আর ভেতরে আয়, ভেতরে আয়।
2: এত চেষ্টা করেও সময় মতো এসে বরযাত্রী যেতে পারলাম না। আচ্ছা মা, বউ ভাতে তুমি কি করতে চাও?
4: ওর ইচ্ছে বাজনা আনা হয়।
2: ও, আর তোমার?
4: আমার ইচ্ছে গরিব দুঃখীদের একদিন পেট ভরে খাইয়ে দেওয়া হোক। কি হবে বাজি বাজনা এনে খরচ করে?
2: মা গো, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। কিন্তু মা, এবার তোমার আর বাবার দুজনের ইচ্ছেই পূর্ণ হবে।
4: এত খরচ তুই পেরে উঠবি কেন বাবা?
2: ও, তুমি দেখো না, তোমার আশীর্বাদে সব ব্যবস্থা হয়ে যাবে মা।
1: লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়।
5: দয়ার সাগর তুমি বিখ্যাত ভারতে, মধুসূদন দত্ত শ্রদ্ধা জানিয়েছেন তাকে। যে মধুসূদন আপাতভাবে যাকে চরিত্র বলে, সেই চরিত্র থেকে অনেক দূরে থাকতেন। তিনি কবি, হয়তো ঈষৎ মদ্য, কিন্তু বিদ্যাসাগরকে শ্রদ্ধা করার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত থেকে সামান্য আমি পর্যন্ত কারুর কোনো ব্যত্যয় দেখা যায় না। বস্তু বিদ্যাসাগর দাঁতের বিবেক, এই কর্মিষ্ঠ পুরুষটি আমাদের ব্যাকরণ তৈরি করেছেন, আমাদের ভাষা তৈরি করেছেন। এই যে বর্ণ পরিচয়, এই যে সরস্বতীর মন্দিরের প্রবেশ, এ কি বিদ্যাসাগর না হলে হতো? রবীন্দ্রনাথ তাকে কর্মের ক্ষেত্রে এক বিগ্রহ মনে করেছেন। তার কারণ হচ্ছে কি, নীরবে এই দরিদ্র ব্রাহ্মণ যখন স্কুল ইন্সপেক্টর ছিলেন, তখন সাক্ষরতার জন্য কি অবিশ্বাস্য কাজ করেছেন সেই পরাধীন যুগে, সেই উপনিবেশিকতার মধ্যে। আমাদের দেশের মহিলারা, বিশেষত নারী সমাজ, বিদ্যাসাগরকে পিতা ভাবেন। কেন, বিদ্যাসাগর না হলে নারী শিক্ষা কথাটার কোন অর্থই থাকত না সমুদ্র হিমাচলে। আজ তিনি যে সমস্ত জাতিকে পথ দেখান, আজকে এই যে নতুন যে কোনো নারী প্রকল্প, তা বিদ্যাসাগরের কাছে দিদি থাকা উচিত। সেই অন্ধকারের মধ্যে তিনি কি প্রতিভার বসে বুঝেছিলেন যে, যে জাতির মা অশিক্ষিত থাকেন, যে জাতির মা পিছিয়ে থাকেন, যে জাতির মা অনাদরে থাকেন, সেই জাতির কখনো উন্নতি হতে পারে না। শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের যে ভূমিকা, তা আমাদের মেরুদণ্ড তৈরি করেছে। আমি তো অনুবাদের সময়, আপনি ভাবুন যে, যে বিদ্যাসাগরকে আমরা এত কঠিন, কঠোর, চারিত্রিক দৃঢ়তার জন্য শ্রদ্ধা করি, সেই বিদ্যাসাগর শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অনুবাদ করছেন এবং তার নাম দিচ্ছেন ভ্রান্তিবিলাস। এত চমৎকার অনুবাদ আমার মনে হয় না বাংলা সাহিত্যের ইতিহাসে কখনো দেখা দিয়েছে, যে কমেডি অফ এরর্স ভ্রান্তিবিলাস নামে দেখা দিচ্ছে। যেভাবে তিনি সংস্কৃত সাহিত্য থেকে আমাদের জন্য সরবরাহ করেছেন শকুন্তলা, যেভাবে তিনি ব্যাকরণ রচনা করেছেন, যেভাবে মুদ্রণালয় প্রকাশ করেছেন, যেভাবে সংস্কৃত কলেজ তৈরি করেছেন, আমরা এত ঋণী যে ঋণের তালিকা তৈরি করতে গেলে আমাদের

0: পাপগ্রস্ত মনে হয়, আর যেটাকে স্মরণ করতে পারছি এটাই আমাদের ক্লান্তপূর্ণ।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে।
2: মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিতর্কের আবহেই বিরোধী ইন্ডিজোট আগামী বুধবার বৈঠকে বসছে।
1: দেশব্যাপী তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে আগামীকাল সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
1: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে।
2: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার পক্ষে জোর সওয়াল ভারতের।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মঞ্চে এআই ও সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন।
2: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সহমত হয়েছে।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন।
2: এশিয়ান গেমসের কাবাডিতে পুরুষ ও মহিলা দলের সোনা জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন।
1: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: শেষ হলো বিশ্ব পরিক্রমা। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সোমা রায়।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়।

0: ভালো লাগছে না, মনে হচ্ছে সব শেষ। জানেন, আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় আর পারছি না, চারিদিকটা অন্ধকার লাগে। হয়তো পরীক্ষায় ফেল, হয়তো চাকরি হারা, হয়তো প্রিয় মানুষটা চলে গেছে, বা হয়তো কেউ বুঝতেই পারছে না। তখন মনে হয় চলে গেলেই বোধহয় সব কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু সত্যি বলবো, চলে গেলে কষ্ট শেষ হয় না। আজ আলোর সন্ধানে কথা বলবো আত্মহত্যা প্রবণতা কিভাবে কমানো যায়, এ বিষয়ে জানবো সাইকিয়াট্রিস্ট ডক্টর আবির মুখোপাধ্যায়ের কাছ থেকে, যে কি কিভাবে কি কি উপায়ে আত্মহত্যার প্রবণতাকে প্রতিরোধ করা সম্ভব। কোনো ব্যক্তি যে সুইসাইডাল সেটা কি কি সিমটম দেখে বোঝা যাবে, বা তার বাড়ির লোকজন বা বন্ধু বান্ধব কি করে বুঝবে?
1: সেটা তো একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে হবে। সেগুলো তো রিস্ক ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে। এবার যদি রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে যে তার রিসেন্টলি কোনো স্ট্রেসফুল ইভেন্ট ঘটেছে কিনা, মানে তার কোনো পরীক্ষায় অকৃতকার্য হওয়া, রিলেশনশিপ ভেঙে যাওয়া, ঠিক আছে, বা কোনো একটা চরম ফাইন্যান্সিয়াল ইস্যু, এগুলো কিছু আছে কিনা, মানে কোনো সোশ্যাল ফ্যাক্টরস আছে কিনা যেটা যেটা কিনা পয়েন্ট করছে যে তার একটা সুইসাইড করার প্রবণতা থাকতে পারে। অনেক সময় মাদকাসক্তি এবং অ্যালকোহল, এগুলো কিন্তু সুইসাইডের প্রবণতা বাড়িয়ে দেয়। তার মানে সেই জায়গাটাও কিন্তু আমাদের এক্সপ্লোর করা দরকার, সে কোথায় আছে, তার সোশ্যাল সাপোর্টটা কিরকম, তার বাড়িতে সোশ্যাল সাপোর্ট আছে কিনা, নাকি তার বাড়ির মধ্যে নানা রকম অশান্তির পরিবেশ, ঠিক আছে, ম্যারিটাল ডিসকর্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে কিনা, যে মাধ্যমে সে সুইসাইড করবে তার অ্যাক্সেস কতটা আছে। সেই অ্যাক্সেস গুলোর মধ্যে অনেক কিছু থাকতে পারে। আমাদের ফার্মা সুইসাইড এর কথা তো অনেক সময় বলা হয়, এই ফার্মা সুইসাইড তো মেনলি এখানে প্যারাসিটামল, ঠিক আছে, প্যারাসিটামল ওষুধ খেয়ে ওভারডোজ করার চেষ্টা করে, মানে ইম্পালসিভ, মানে হঠাৎ করে। অনেক সুইসাইড কিন্তু হঠকারী হয়, তার হয়তো প্ল্যানিং বা আগে থেকে নানা রকম করে ইয়ে নয়, হঠাৎ করে একটা ঝগড়াঝাটি হলো, হঠাৎ করে একটা অশান্তি হলো, হঠাৎ করে একটা কিছু হলো, গিয়ে ধারণ করে সেটা। তখন সেই জায়গাটাতে তার যদি অ্যাক্সেস থাকে, মানে সে যদি, যেটা হয় আমাদের যে কীটনাশক যেগুলো থাকে, ঠিক আছে, সেই কীটনাশকের যে অ্যাক্সেস থাকে, আমাদের আমাদের কৃষকদের, কৃষক পরিবারে কীটনাশকের অ্যাক্সেস থাকে, তার জন্য সে কীটনাশক খেয়ে ফেললো একটুখানি, তার মানে তার সুইসাইড করার ইন্টেন্টটা, মানে সুইসাইড করে ফেলবো সেটা কিন্তু কম। সে একটা হঠকারী একটা সিদ্ধান্তের মারফতে একটা ঝগড়াঝাটি হয়েছে, ইয়ে হয়েছে, মরে গেলেই ভালো বলে খেয়ে ফেলেছে, কিন্তু সেই

0: কীটনাশকটা অনেক বেশি বিষাক্ত এবং পয়জনাস হওয়ার জন্য সে হয়তো মারাই গেল বা তার একটা পার্মানেন্ট ড্যামেজ হলো, এটা সম্ভাবনা বেশি দেন যদি 10টা কি 15টা প্যারাসিটামল খায়। কিন্তু সেটা দুটোই কিন্তু কারণটা এক, কারণটা হচ্ছে ইম্পালসিভ, কিন্তু তার এফেক্টটা কিন্তু দুরকম হলো। এছাড়া যদি তার একটা হোপলেসনেস, হোপলেসনেস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাইন, ঘুমের সমস্যা, অ্যানহিডোনিয়া যেটাকে বলে, অ্যানহিডোনিয়া কথাটা মানে হচ্ছে কোনো কাজে মানে যে কাজগুলো আগে করতে ভালো লাগতো, কেউ কেউ গান করে, কেউ আঁকে, কেউ সেলাই করে, এই কাজগুলো থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামাজিক মেলামেশার জায়গাটা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এইসব জিনিসগুলো যদি হতে থাকে বা সব জিনিসগুলো যেগুলো যেগুলো কারুর কাছে কোনো রকম মানে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে ফেলা, ঠিক আছে, এর কাছে আমার কিছু টাকা ধার আছে, সেই টাকা ধার শোধ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এইসব জায়গাগুলো, এইসব ইয়েগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন্স। এগুলো দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে তাহলে কিন্তু তার এক প্রবণতাটা বেশি এবং সেখানে কিন্তু আমাদের আমাদের আমাদের দিক থেকে সতর্কতাটা বেশি করতে হবে।
1: বাবা মায়েরা চান যে তার ছেলে মেয়েরা ভালো মার্কস আনবে স্কুলে কলেজে, এবং স্কুল কলেজে যারা পড়ছে সেই সব বাচ্চাদের জন্য একটা বিশাল প্রেশার ক্রিয়েট করে, এবং তারা হয়তো অনেক সময় ডিপ্রেশনেও চলে যায় কিন্তু বলতে পারে না। এরকম অনেক বাবা মাকে দেখেছি যারা হয়তো দেখেছেন যে মানসিক সমস্যায় ভুগছে তার ছেলে মেয়েরা, কিন্তু কোনো চিকিৎসকের পরামর্শ নেয়নি বা কোনো ওষুধ খাওয়ায়নি, কারণ তাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে যদি ওষুধ খাওয়াই তাহলে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে বা ঝিমিয়ে পড়তে পারে। তো এই বিষয়ে আপনি কি বলবেন?
0: এইখানে সেই ধারণাগুলো সম্বন্ধে সেখানে আমাদের তো বাবা মাকে বা ইয়ের দিকে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে। প্রথমত হচ্ছে যে তাদের ব্যবহারে পরিবর্তন করতে, ঠিক আছে, সেটার জন্য আমাদের থেরাপি, বিহেভিয়ার থেরাপি বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেগুলো প্রয়োজন। এগুলো করলে যে আমরা তার উপকার করছি তা নয়, ঠিক আছে, এটা তো আরেকটা সম্পূর্ণ আরেকটা দিক যে আমরা বিহেভিয়ার থেরাপি কিভাবে করব। কিন্তু আমি যেটা বলার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে থেরাপি করতে হবে, প্যারেন্টাল কাউন্সেলিং যেটাকে বলে। আর দুই হচ্ছে এই ব্যবহারগুলোর ফলে যদি বাচ্চার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়, যে বাচ্চার যদি হতাশা, আত্মহত্যার প্রবণতা প্রথমেই তো আত্মহত্যার প্রবণতা হবে না, যদি বাচ্চার মধ্যে যদি একটা হতাশার ভাব বা হোপলেসনেস এর ভাব চলে আসে তাহলে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। তাহলে কিন্তু বুঝতে হবে যে এরকম কোনো ভাবার কারণ নেই, যে আজকাল কিন্তু স্টুডেন্ট সুইসাইডের রেট কিন্তু অ্যালার্মিংলি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে বললাম যে সংখ্যাগুলো আগে বললাম তার মধ্যে কিন্তু কিছু কিছু স্পেসিফিক এরিয়ায় আমাদের কিন্তু আরো যত্নশীল হওয়া উচিত। কারণ স্টুডেন্ট সুইসাইড, কিন্তু স্টুডেন্ট সুইসাইড মানে স্টুডেন্ট মানে প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল নয়, অবভিয়াসলি কলেজ ইউনিভার্সিটি, এই বিভিন্ন লেভেলের স্টুডেন্ট সুইসাইড কিন্তু ক্রমবর্ধমান, এবং সেই সম্বন্ধে কিন্তু আমাদের সতর্ক হওয়া দরকার। এবং সেগুলো কিন্তু অনেকগুলো সোশ্যাল ফ্যাক্টর দায়ী সেটার কারণে, আমাদের এক্সাম, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের প্যারেন্টিং, ঠিক আছে, এইগুলো বিভিন্নভাবে দায়ী। তার মানে পরোক্ষভাবে কিন্তু ওইগুলোকে অ্যাড্রেস করলে তবেই কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে সুইসাইডটা কমবে। তার মানে যেটা প্রথমেই বললাম, সুইসাইড ইজ প্রিভেন্টেবল প্রোভাইডেড যে আমরা এই এই ফ্যাক্টরস গুলোকে বা এইগুলোকে আমরা অ্যাড্রেস করি।
1: কেউ বলছে আমি সুইসাইড করতে চাই, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, আমি ভালো নেই, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় হবে? তাকে বোঝা বা তার সঙ্গে কথা বলা বা জানা যে কি সমস্যা তার হচ্ছে, সেটা কি অনেকাংশে প্রিভেন্ট করতে পারে সুইসাইড?
0: অফকোর্স, মানে মেন্টাল হেলথ প্রফেশনালের সংখ্যা কিন্তু খুব লিমিটেড, সবাই তো আর মেন্টাল হেলথ প্রফেশনাল নয়, তার মানে সবাই গিয়ে যে মেন্টাল হেলথ প্রফেশনাল মানে মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছতে পারলো এরকম কোনো গ্যারান্টি নেই। তার মানে এই প্রিভেনশনের স্টেপসগুলো কিন্তু পরিবার থেকে শুরু, পরিবার, বন্ধু বান্ধব, ঠিক আছে, তার অফিসের লোকজন, তার কলিগ, এর থেকে শুরু। প্রথমেই আমাদের এক্সপ্লোর করতে হবে যে কেন এই কথাগুলো বলছে, ও বলছে বলুক, ও ঠিক আছে, আরে এটা কর, এই একটা ক্লাবে ঢোক, আমি ক্লাবে ঢুকে দেখ কত ভালো ফল পেয়েছি, এটা কর, ওটা কর। মানে আমাদের কিন্তু আগে সমস্যাটা বুঝতে হবে, উই হ্যাভ টু বি গুড লিসেনার্স ফার্স্ট। আমাদের ও কেন বলছে, কি কনটেক্সে বলছে, কি পরিস্থিতিতে বলছে, সেই লিসেনিং ব্যাপারটা কিন্তু আমাদের অনেক ডেভেলপ করতে হবে। আমরা প্রথমেই না শুনে আমরা নানা রকম সারমন দিতে শুরু করি, এই জায়গাটা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। আমাদের কিন্তু সে কেন বলছে, আর সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে এলে কিন্তু হবে না, ঠিক আছে, আমি নিজে এটা করেছি, নিজে ওটা করেছি, তার থেকে ফল পেয়েছি, তার আগে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তার সামাজিক প্রেক্ষাপট, তার দৈনন্দিন প্রেক্ষাপট আলাদা। আগে বুঝতে হবে যে সে কেন এই কথাটা বলছে, কি কনটেক্সটে এই কথাটা বলছে, এবং তার হতাশার কারণটা সেটাকে বুঝে তারপরে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হবে। যদি দেখা গেল যে আমাদের কিছু কিছু সাজেশন, কিছু কিছু সলিউশন, কিছু কিছু ইয়ে তার জন্য সে অনেকটা বেটার হলো, ওকে হতেই পারে, কারণ এরকমও কিন্তু দেখা গেছে যে খুব মাইল্ড ডিপ্রেশন থেকেও মানুষ সুইসাইড করে ফেলছে ইম্পালসিভিটির জন্য। সেটা এমন একটা পর্যায়ে যদি চলে গেল যে একদম সিভিয়ার সুইসাইডাল আইডিয়েশনস, সিভিয়ার ডিপ্রেশন, তার সঙ্গে সাইকোটিক ফিচার্স, যেখানে কিনা ওষুধের প্রয়োজন, যেখানে কিনা প্রপার চিকিৎসার প্রয়োজন, হয়তো বা তার সে একটা তার এনভায়রনমেন্টটা সেফ নয়, তার সোশ্যাল সিচুয়েশনটা সেফ নয়, সেই ক্ষেত্রে অবভিয়াসলি মেন্টাল হেলথ প্রফেশনালের

0: দরকার, যদি প্রয়োজন হয় তাকে হয়তো ভর্তিও করতে হতে পারে। কে যদি নিজের থেকে ভলেন্টিয়ার না করে তাহলে তার আশেপাশে যারা আছে তাদের সেটা দায়িত্ব, সেই জায়গাগুলো তাকে বুঝিয়ে দেওয়া, সেই জায়গাগুলো তাকে অ্যাওয়্যার করা।
1: মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন আর্টিকেলে দেখা যায় ফিজিক্যাল এক্সারসাইজের কথা, তো ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে কি সুইসাইড প্রিভেন্ট করা সম্ভব?
0: ফিজিক্যাল এক্সারসাইজ পার্সে নিশ্চয়ই এফেক্ট করবে, ঠিক আছে, কিন্তু আমি যেটা মানে আমি যে মেসেজটা দিতে চেষ্টা করছি, কোন একটা পার্টিকুলার ইন্টারভেনশন বা একটা পার্টিকুলার কিছু করলেই যে পুরো জিনিসটা মিটে যাবে তা নয়, এটা একটা বিরাট হিউজ এরিয়া। কতটা তার অবসাদ, কতটা তার সুইসাইডাল আইডিয়েশন, কতটা তার বায়োলজিক্যাল কারণে হচ্ছে, কতটা তার পাস্ট ট্রমা থেকে হচ্ছে, কতটা তার এখনকার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল হয়ে হচ্ছে, এগুলো সব বিচার করা দরকার। শুধুমাত্র এক্সারসাইজ করলে, এক্সারসাইজ নিশ্চয়ই মানে 100টা জিনিসের মধ্যে একটা জিনিস, কিন্তু আমি ওই একটা জিনিস করলেই যে সব সলভ হয়ে যাবে এরকম ব্যাপারটা ভাবার কারণ নেই। একটা কোয়েশ্চেন আমি বলি যেটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মানে সেন্সিবল মিডিয়া রিপোর্টিং, ঠিক আছে, সেটার ব্যাপারটাও কিন্তু উঠে আসে মানে সুইসাইডের ব্যাপারে, ঠিক আছে, যে সেন্সিবল মিডিয়া রিপোর্টিং এবং তার নির্দিষ্ট, আমি যদি ওটাকে এখন ইলাবোরেট নাও করি, তার কিন্তু নির্দিষ্ট গাইডলাইন আছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে হাউ টু রিপোর্ট সুইসাইড ইন দ্য মিডিয়া। প্রথমত তো এটা এটা এসেছিল একটা ওই এটা একটা ইতিহাস আছে, ঠিক আছে, এটা এটাকে বলা হয়, একজন সোশিওলজিস্ট টার্মটা কয়েন করেছিল যেটাকে বলে ওয়ার্ডার এফেক্ট। হ্যাঁ, ওয়ার্ডার মানে হচ্ছে গেটে, মানে গেট ছিল না, GOETHE, তার একটা নভেল, হ্যাঁ, দ্য সরোজ অফ ওয়ার্ডার বলে, ওয়ার্ডার WERTHER, ওয়ার্ডার সেই বইটাতে লিখেছিল যে একজন প্রেমে ব্যস্ত হয়ে সে নিজেকে পিস্তল দিয়ে শুট করেছিল, মারা গেছিল, এবং তার ফলে ইউরোপে এটা 1774 সালে, তারপরে ইউরোপে পরপর পরপর অনেকগুলো এরকম কপিক্যাট সুইসাইডস হয়েছিল, ঠিক আছে, ওই নভেলটা পড়ে, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন একই সোশ্যাল সার্কামস্টান্সেসে কপিক্যাট সুইসাইড হয়েছিল। তো সেটার বেসিসে একজন সোশিওলজিস্ট 1974 সালে, 200 বছর বাদে, এটাকে নাম দিয়েছিল ওয়ার্ডার এফেক্ট, মানে মিডিয়া রিপোর্টিং যদি সেন্সিবল না হয়, যদি চাঞ্চল্যকর হয়, তাহলে কপিক্যাট সুইসাইড বেড়ে যায়, এটাকে বোঝানোর জন্য ওয়ার্ডার এফেক্ট। আর তার উল্টোটা হচ্ছে প্যাপাজিনো, মোজার্টের একটা মিউজিক্যাল প্লে ছিল যার সেন্ট্রাল ক্যারেক্টার ছিল প্যাপাজিনো, ওই 1790-91 সালে খুব সম্ভব, ঠিক আছে, তো সেই প্যাপাজিনো, তখন সেই প্যাপাজিনো প্রেমে ব্যস্ত হয়ে সুইসাইড করতে গেছিল, তখন তিনজন গুড উইচেস তাকে নানা রকম ভাবে বুঝিয়ে বলেছিল যে না, আত্মহত্যা ছাড়া অন্য অনেকভাবে এটা থেকে বেরোনো সম্ভব, ঠিক আছে, এবং সেটা করার জন্য সে তাহলে সে ওই আত্মহত্যা থেকে বিরত হয়েছিল। তো তাই জন্য এটাকে বলে সেন্সিবল রিপোর্টিংটাকে বলে প্যাপাজিনো এফেক্ট, আর সেন্সেশনাল মানে চাঞ্চল্যকর রিপোর্টিংটাকে বলে হচ্ছে ওয়ার্ডার এফেক্ট। তো এবার কিছু কিছু আমাদের মিডিয়া গাইডলাইন্স আছে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে এনেছে, সেগুলোর মধ্যে যা করা উচিত হচ্ছে আত্মহত্যাকে চাঞ্চল্যকর ঘটনা হিসেবে নয়, বরং জনস্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের বিষয় হিসেবে তুলে ধরা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে মারা গেছে তার সম্বন্ধে গোপনীয়তা আর মর্যাদা রক্ষা করা, মানে কিভাবে করেছে আত্মহত্যা, তার প্লেস, স্থান, কি উপকরণে, মানে হ্যাং করেছে না, পয়জন খেয়েছে না, ড্রাউন করেছে ইত্যাদি, এগুলোর বিস্তারিত বিবরণ বা ছবি না দেওয়া, কোনো একটা পার্টিকুলার কারণ না দর্শানো, মানে প্রেমে ব্যর্থ হয়ে সে সুইসাইড করলো, পরীক্ষা ফেল করে সে সুইসাইড করলো, পারিবারিক অশান্তির কারণে সে সুইসাইড করলো, সে একটি মাত্র কারণকে দর্শানো একদমই উচিত নয়, কারণ তাহলে কি হবে, কপিক্যাট সুইসাইড বেড়ে যাবে, যে প্রেমে ব্যর্থ সে মনে করবে তাহলে এটাই আমার একমাত্র উপায়। মানসিক অসুস্থতা থাকলে সেটাকে স্টিগমাটাইজ না করা, কলঙ্কিত না করা বা দোষারোপ না করা, এবং আত্মহত্যা যে সমস্যার সমাধান, সাহসিকতার পরিচয়, মানে ফর এক্সাম্পল একজন আর্মি কেউ আত্মহত্যা করলো বা কিছু একটা হলো বা যেগুলো আগে সিনেমায় দেখাতো না, প্রতিশোধ বা রোম্যান্টিক ভালোবাসার প্রকাশ হিসেবে উপস্থাপন না করা, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে হেল্পলাইন সম্বন্ধে সতর্ক করা, কি কি হেল্পলাইন আছে সেগুলো যেন সবসময় নিচে থাকা, এবং সেই হেল্পলাইনের সাহায্য নেওয়া, এবং আরো যে সুযোগ আছে চিকিৎসা, কাউন্সেলিং ইত্যাদি এইসবের মাধ্যমে যে এইগুলো থেকে বেরোনো সম্ভব, সেইটা কিন্তু সবসময় বলা দরকার। সুইসাইডটাকে একটা সমস্যা, এবং সেই সমস্যা এটা প্রিভেন্টেবল, এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা সবসময় আজকাল বলি, যে কোনো সুইসাইডের আলোচনার শেষে এই হেল্পলাইনটা আছে, সেটা হয়তো অপ্রাসঙ্গিক মনে হবে, কোন ঘটনাটা কাকে প্রভাবিত করছে, কে কতটা একটা ভালনারেবল স্টেটে বসে আছে, কে কতটা সেই ভালনারেবল স্টেটে বসে থেকে সেই নিউজটা পড়ছে, এবং সেই নিউজটা পড়ে তার কি রিয়াকশন হচ্ছে, এবং অবভিয়াসলি আজকাল অনলাইন সোশ্যাল মিডিয়া সম্বন্ধে তো বলাই বাহুল্য, ঠিক আছে, সেখানে কিছু কিছু অনেক অনেক মেটেরিয়াল ঘুরে বেড়াচ্ছে ভালনারেবল মানে বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়েদের ক্ষেত্রে, কিছু কিছু ভিডিও, কিছু কিছু রিল অনুপ্রাণিত হয়ে সেগুলো থেকে ইয়ে করে তারা নানা রকম সব উল্টোপাল্টা ঘটনা ঘটিয়ে ফেলছে। কপিক্যাট সুইসাইড একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, শুধুমাত্র মিডিয়ার ক্ষেত্রে নয়, স্কুলের ক্ষেত্রে, স্কুলেও যদি একটা সুইসাইড হয় সেটাকে স্কুল অথরিটি যাতে গ্লোরিফাই না করে বা সেটাকে নিয়ে বিরাট একটা আলোড়ন সৃষ্টি না করে, এগুলো খুব ইম্পর্টেন্ট।
1: সুইসাইড কোনো সলিউশন নয়। ডিপ্রেশন আসলে এমনই একটা অবস্থা।

অবস্থা যখন আমরা নিজেই বুঝতে পারি না আমরা কোন স্টেটে আছি, কি করছি। তাই আমি বলবো, এই লড়াইটা থেকে পালিয়ে নয়, বরং এই লড়াইটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আর তার জন্য দরকার আমাদের সবার সহযোগিতা। কাউকে জাজ করে, সোশ্যাল স্টিগমা দিয়ে, এক্সট্রা প্রেশার দিয়ে তাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া নয়, তার বদলে তার পাশে বসা, তার কথা শোনা, তার সম্পর্কে জানা এবং তাকে বোঝানো যে তুমি একা নও।

0: শুনলেন আলোর সন্ধানে। সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়, সম্পাদনা অরিজিৎ ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: শেষ হল অনুষ্ঠান আলোর সন্ধানে আকাশবাণী মৈত্রী। এরপর খবর।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না, বিএলওরা সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া কোনো ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করেছেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের জন্য নতুন দিল্লি দাবির প্রতি সমর্থন জানিয়েছে পর্তুগাল ও মরিশাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ভারতের পুরুষ ও মহিলা কাবাডি দল এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছে। পুরুষদের ম্যারাথনে সোয়ান বাওয়াল রূপো পেয়েছেন। জাপানকে 2-0 গোলে হারিয়ে ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকির সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাঁদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বুথ লেভেল আধিকারিক বিএলওরা সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন, পরে বিএলওরা এই নথি এবং তথ্য ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। দিল্লি নির্বাচনী সদনে আজ কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এরপরই কমিশন জানায়, এইআরও বা ইআরওর অফিসে আর কাউকে শুনানির জন্য ডাকা হবে না। বিশেষ করে ইআরও মনে করলে অনলাইনেও শুনানি হতে পারে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটদাতা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তার পক্ষ থেকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ক্ষেত্রেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নির্দেশ সর্বসম্মতক্রমেই জারি করা হয় বলেও ফের জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের বিরোধী দলগুলো বিশেষ করে কংগ্রেস এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে যে অভিযোগ তুলেছে, বিজেপি তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে নিন্দা করেছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপির প্রবীণ নেতা রবিশঙ্কর প্রসাদ জানান, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে যে এসআইআর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতিক্রমেই নেওয়া হয়েছে। শ্রী প্রসাদ নির্বাচন কমিশনের এই বিবৃতিকে স্বাগত জানান। বিজেপি নেতা বলেন, কমিশন জানিয়েছে যে সারা দেশেই এসআইআর প্রক্রিয়া চলছে এবং কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত

0: করা হচ্ছে না। তিনি উল্লেখ করেন যে কেরালা কংগ্রেস স্বীকার করেছে যে তাদের জয়ের পেছনে এসআইআর প্রক্রিয়ার ভূমিকা ছিল, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে তালিকাভুক্ত ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া সম্ভব হয়েছিল।
1: केरला की कांग्रेस ने सही माना कि उनके कारण हमको जीत मिली है, क्योंकि वामपंथियों ने जो इलीगली नाम घुसवाए थे वो निकले, फेक वोटर्स, और हम जीते। चुनाव आयोग ने आज दूध का दूध और पानी का पानी विषय स्पष्ट कर दिया है।
0: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন যে নির্বাচন কমিশনের দেওয়া সর্বসম্মত স্পষ্টীকরণ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সততা ও বিশ্বাসযোগ্যতাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং এ সংক্রান্ত সমস্ত ভুল ধারণার অবসান ঘটিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন যে ভোটার তালিকা বিশেষ নিবিড়ভাবে সংশোধনের সিদ্ধান্তগুলো সম্মিলিতভাবে এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক নিয়মকানুন কঠোরভাবে মেনেই নেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করে তিনি বলেন, অনেক ব্যক্তি নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন এবং কোথায় সাহায্য চাইতে হবে সে ব্যাপারে অবগতও নন তারা। ভিকটিমস রাইটস সেন্টারের মাধ্যমে মামলার বিভিন্ন পর্যায়ে নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানতে পারবেন মানুষ। উল্লেখ্য, বিহারের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ক্যাম্পাসে তৈরি এই কেন্দ্রটি এক ছাদের নিচে আইনি ও মানসিক সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে কেরালামের ভবিষ্যতের জন্য ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং সমবায় ক্ষেত্রে অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজ্যের কুন্দারায় ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া NCCF এর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি আজ একথা বলেন। তিনি বলেন যে স্বাধীনতার পর থেকে মানুষ কেন্দ্রে একটি পৃথক সমবায় মন্ত্রকের দাবি জানিয়ে আসছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় এবং কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক তা প্রমাণিত হয়েছে।
2: আজাদি সে আব তক দেশ কে সবই কিষানো কা আর কোঅপারেটিভ সেক্টর সে জুড়ে হুয়ে সবই লোগো কা এক মাং থা কি কেন্দ্র মে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনে, মগর ও পুরা নহি হোতা থা। নরেন্দ্র মোদী জি নে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনাকর দেশ কে গ্রামীণ বিকাশ, কৃষি বিকাশ और विमेन एम्पावरमेंट के लिए बहुत बड़ा कदम उठाया है।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের জন্য নতুন দিল্লির দাবির প্রতি সমর্থন জানিয়েছে পর্তুগাল ও মরিশাস। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের 81তম অধিবেশনে এই সমর্থন জানিয়েছে এই দুই দেশ। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্ব করার আহ্বান জানান এবং এতে ভারতের স্থায়ী সদস্যপদ অন্তর্ভুক্তির বিষয়টিও উল্লেখ করেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামপুল গতকাল তার বক্তব্যে সরাসরি সমর্থন জানিয়ে বলেন যে আন্তর্জাতিক নানা গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের জন্য ভারতের প্রার্থীপদের প্রতি মরিশাস পুনরায় তাদের সমর্থন ব্যক্ত করেছে। মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইয়নো জি4 জোটের সদস্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের মাধ্যমে ভারতের প্রতি পরোক্ষ সমর্থন প্রকাশ করেন। নিরাপত্তা পরিষদে বর্তমানে ভেটো দেওয়ার ক্ষমতা 5 স্থায়ী সদস্য রাষ্ট্র চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং 2 বছরের মেয়াদে নির্বাচিত 10 জন সদস্য রয়েছে। পরিষদের গঠন কাঠামো এই যে কোনো পরিবর্তনের জন্য সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন এবং রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির 2/3 সমর্থন প্রয়োজন এবং 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন FM গোল্ড প্রচার তরঙ্গে। মস্কো এবং কিভ একে অপরের আক্রমণে আরো তীব্র করার পর ইউক্রেনে রাশিয়ার হামলায় আজ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী বোমা এবং ড্রোন নিয়ে ইউক্রেনের ওপর আক্রমণ চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কিভে তাদের হামলায় মোবাইল ইন্টারনেট সার্ভিস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সাহায্যকারী

0: সমর্থকদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে যে পিটিআই সমর্থকদের বহু মহিলাকে আটক করা হয়েছে এবং অনেকের পরিবার তাদের অবস্থান সম্পর্কে কিছু জানেই না বলেও অভিযোগ রয়েছে। এশিয়ান গেমসের কবাডিতে পুরুষ ও মহিলাদের উভয় দলই সোনা জিতেছে। পুরুষ ও মহিলার উভয় ইরানের পুরুষ ও মহিলা দলকে ফাইনালে হারিয়ে দিয়েছে। মহিলা দল আজ সকালে 37-34 পয়েন্ট ও পুরুষ দল তাদের পরে 40-34 পয়েন্টে হারিয়ে দেয়। পুরুষদের ম্যারাথনে সওয়ান বাওয়াল রূপো পেয়েছেন। তিনি 42.195 কিলোমিটার 2:11.37 সময় শেষ করেন। ভারতের পুরুষ হকি দল এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছে। গিফুপ্রে ফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের ম্যাচে ভারত জাপানকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া কোনো ব্যক্তিদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। খবর শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল 27 সেপ্টেম্বর 2026 রবিবারের আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ শুনবেন। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে দেশি তড়ি ও দেবগিরি বিলাবল রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী সমরেশ চৌধুরী। 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সুপর্ণা পাল। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কৃষি পরিবেশ ও কৃষকের স্বার্থে এই বিষয়ে বলবেন ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়। 7:05 সুফি গানের আসর। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গন্তব্য বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়। 7:35 অনুষ্ঠান সকালের আড্ডা উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়। 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি হরিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় এবং সাক্ষাৎকার গ্রহণে থাকবেন শর্মিষ্ঠা সরকার। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রযোজনায় শেহনাজ আব্দুর রউফ। 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরার সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 9:30 অনুষ্ঠান মনের মতো গান উপস্থাপনায় শ্রেয়া দত্ত রায়। 10:30 ভক্তিগীতি পরিবেশন করবেন শিল্পী মহুয়ানন্দী। 10:45 লোকগানের আসর। 11:00 মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাত এর পর্ব 138 এই অনুষ্ঠানটি শুনবেন এবং এরপরই শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাত এর বাংলা রূপান্তর। 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে উপস্থাপনায় কিংসুক ঘোষ। 12:30 যাত্রাপালা দু টুকরো মা রচনা অসিত পাত্র পরিবেশনায় কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি 2:30 এবং দ্বিতীয় অধিবেশনের শুরু ভারতীয় সময় 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর রসময়ী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস এবং উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র ও অঙ্কিতা পাল। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরার সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 5:05 অনুষ্ঠান আজ সন্ধ্যায় উপস্থাপনায় গোপীনাথ পাল। 5:50 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 6:20 ক্ষেত খামারের কথা স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়। 6:50 অনুষ্ঠান আপ

আর স্বাস্থ্য, শিশুর জন্মগত বধিরতা এই বিষয়ে বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। বিশ্ব বধির দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান এটি। সন্ধে 7টায় নাটক বঞ্চক, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আলো দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন। শুনবেন অনুষ্ঠানটির 138তম পর্ব। এরপরই শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। 9:15 অনুষ্ঠান বিশ্ব পরিক্রমা। 9:45 অনুষ্ঠান গ্রন্থ পরিচয়। কালীঘাটের পট লিখেছেন আসিম রইস, পরিচয় করাবেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রুচিরা পাণ্ডা। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12টায়।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাগেশ্রী রাগে সেতার পরিবেশন করবেন শিল্পী নীলাদ্রি সেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগে স্ত্রী রাগে সেতার পরিবেশন করলেন নীলাদ্রি সেন, শিল্পীকে তবলা সহযোগিতা করলেন প্রশান্ত দেরা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এখন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে, এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে।
1: মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিতর্কের আবহে বিরোধী ইন্ডিজোট আগামী বুধবার বৈঠকে বসছে। এদিকে বিজেপি বিরোধীদের সমালোচনা করেছে এই ব্যাপারে।
0: দেশব্যাপী তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে আগামীকাল সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার পক্ষে জোর সওয়াল ভারতের।
1: এশিয়ান গেমসের কাবাডিতে পুরুষ ও মহিলাদের শোনা যায় প্রধানমন্ত্রীর অভিনন্দন।
0: আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব ব্যক্তি কমিশনের নোটিশ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেই নথিগুলি পরবর্তীতে ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোডও করবেন বিএলওরা। নতুন দিল্লিতে আজ কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কমিশন স্পষ্ট জানিয়েছে, নোটিশ পাওয়া ব্যক্তিদের ইআরওদের কাছে শুনানির জন্য ডাকা হবে না, কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে অনলাইন মাধ্যমে তাদের শুনানিতে ডাকা হতে পারে। কোনো কারণে শুনানিতে উপস্থিতির প্রয়োজন হলে কোনো ভোটার তার পরিবারের কোনো সাবালক সদস্যকে তার হয়ে শুনানিতে পাঠাতে পারেন। কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে চলা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর অগ্রগতি, ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ, রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। কমিশন জানিয়েছে, বিধি মেনেই সংশোধন প্রক্রিয়া এগোচ্ছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হয়েছে তাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এসআইআর এর সময়কালের বাইরে অন্য সব ক্ষেত্রে আগের মতোই পুরনো ফর্ম 6 গ্রাহ্য হবে বলে কমিশন জানিয়েছে। এছাড়া কমিশনের ওয়েবসাইট ইসিআই নেটে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজ করার বিধিসম্মত অধিকার নিশ্চিত করা হবে। তা নিশ্চিত করতে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ও আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এক কমিটি গঠন করা হবে। অন্যদিকে এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে বলে কমিশন জানিয়েছে। এদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহে বিরোধী ঐক্যে নতুন করে শান্তিতে বিরোধী ইন্ডিজোটের শরিকরা আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। ওই বৈঠকে বিরোধী শিবিরের সব শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক, সংসদের আসন্ন অধিবেশন এবং বিরোধীদের যৌথ রাজনৈতিক কৌশল নিয়ে মূলত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
1: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধী দলগুলির তোলা অভিযোগকে

0: বিজেপি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে নিন্দা করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ জানান, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে যে এসআইআর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতিক্রমে নেওয়া হয়েছে। শ্রী প্রসাদ নির্বাচন কমিশনের এই বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন, কমিশন জানিয়েছে যে সারা দেশেই এসআইআর প্রক্রিয়া চলছে এবং কাউকেই ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি এসআইআর প্রক্রিয়ার ইতিবাচক ভূমিকার ব্যাপারে কেরালাম কংগ্রেসের স্বীকারোক্তি তুলে ধরেন।
1: ইসি এসআইআর কো কেরালা কি কংগ্রেস নে সহি মানা কি উনকে কারণ হমকো জিত মিলি হ্যায় ক্যোঁকি বামপন্থিয়ো নে জো ইলিগালি নাম ঘুসওয়ায়ে থে ও নিকলে ফেক ভোটার্স অর হম জিতে। চুনাব আয়োগ নে আজ দুধ কা দুধ অর পানি কা পানি বিষয় স্পষ্ট কর দিয়া হ্যায়।
2: আগামীকাল রবিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি গ্রাহকদের সুবিধার জন্য খোলা থাকবে বলে অর্থমন্ত্রক ঘোষণা করেছে। চলতি মাসের 28 থেকে 30 তারিখ পর্যন্ত ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকা দেশব্যাপী প্রস্তাবিত ধর্মঘটের কারণে এই সিদ্ধান্ত বলে মন্ত্রক জানিয়েছে। রিজার্ভ ব্যাংকের অনুমোদনের সাপেক্ষে ব্যাংকগুলি খোলা থাকছে। এদিকে তিন দিন ব্যাংক বন্ধ থাকার কারণে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অতিরিক্ত মাসিক এটিএম লেনদেনের উপরে চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআই এর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেরালামের ভবিষ্যতের জন্য সামুদ্রিক অর্থনীতির মধ্যে প্রভূত সম্ভাবনা লুকিয়ে আছে। সমবায় ক্ষেত্রকে এই সুযোগ কাজে লাগাবার আহ্বান জানান তিনি। কেরালামের কুন্দারায় জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন এনসিসিএফ এর বিভিন্ন উদ্যোগের সূচনা করে মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। স্বাধীনতার পর থেকে কেন্দ্রের একটি আলাদা সমবায় মন্ত্রকের দাবি ছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এই দাবি পূরণ হয়েছে, যা কৃষকদের কাছে অত্যন্ত সুবিধাজনক হয়ে দেখা দিয়েছে।
3: एनसीसीएफ द्वारा 2500 से अधिक रिटेल आउटलेट्स के साथ साथ केरलम, तमिलनाडु और कर्नाटक में 300 से अधिक सी मार्ट स्टोर भारत ब्रांड उत्पाद और लोकल उत्पाद इसके लिए उपलब्ध हो जाएंगे, जिसके कारण प्रोक्योरमेंट, प्रोसेसिंग, ब्रांडिंग, पैकेजिंग और डायरेक्ट रिटेल मार्केट, इस सभी का फायदा किसानों को और इसके साथ साथ महिला उद्यमियों को मिलेगा।
0: প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের আর্থিক বিকাশ হার 10% বেশি অর্জন করা সম্ভব বলে আস্থা ব্যক্ত করেছেন। আইআইটি মাদ্রাজের প্রাক্তনীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী সীতারামন বলেন, উচ্চ বিকাশ হার আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের যাত্রাকে ত্বরান্বিত করবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষের অতিরিক্ত প্রয়াসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। স্টার্ট আপ ক্ষেত্রের ক্রমবর্ধমান অবদানের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। ড্রোন, ভূস্থানিক অবস্থান নির্ণয়ের সরঞ্জাম, প্রযুক্তি পরিচালিত চাষাবাদ উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের সঙ্গে বাজারের সংযোগ ঘটাচ্ছে বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন। বিভিন্ন সার বন্টন কেন্দ্রগুলিতে সারের পরিমাণের কারচুপি আটকাতে তিনি প্রযুক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দেন। অতিরিক্ত সার এবং কীটনাশকের ব্যবহারের ফলে মাটি এবং জল দূষণ হ্রাস করতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথাও তিনি বলেন।
2: ভারতের প্রধান বিচারপতি সূরিয়াকান্ত বলেছেন, জনগণের বিচার চাওয়ার অপেক্ষায় বিচার ব্যবস্থাকে অপেক্ষা করলে চলবে না। যাদের প্রয়োজন তাদের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে যাওয়া উচিত। বহু এমন নিগৃহীত এবং নির্যাতিত আছেন যারা তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন, এমনকি কোথায় গেলে সাহায্য পাওয়া যাবে তাও তারা জানেন না। প্রধান বিচারপতি আজ পাটনায় দেশের প্রথম বিচার প্রার্থীদের অধিকার সংক্রান্ত কেন্দ্র ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করে বলেন, এই কেন্দ্র মামলার বিভিন্ন পর্যায়ে নিগৃহীত মানুষকে আইনি অধিকার প্রদানের মাধ্যমে সহায়তা করবে।
4: Address is one important barrier by helping a person navigate entitlements that already exist. But there is another barrier that arises even earlier. A person may not even know where to run, where to turn, or the justice system may simply not reach them. The initiative we have launched today seek to address that wider gap. They take justice closer to people who too often struggle to access to it.
2: প্রধান বিচারপতি আরও বলেন, বিভিন্ন পর্যায়ের জন্য সময় বেঁধে দেওয়া হবে এবং প্রতিটি পর্যায়ে গতি প্রকৃতি নিয়মিত নথিবদ্ধ করা হবে। নতুন এই কেন্দ্রটি শুধুমাত্র বিচারের আশায় পূরণ করবে না, সেই সঙ্গে সমগ্র বিচার প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনীয় সহায়তাও দেবে। বিহার স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ক্যাম্পাসে

হয়ে ওঠা এই কেন্দ্রে অপরাধের শিকার বিচার প্রার্থীদের আইনি সহায়তার পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তাও দেওয়া হবে। এদিকে ভারতের প্রধান বিচারপতি সূরিয়াকান্ত বলেছেন, শিশুদের মাদকজনিত সমস্যাকে জনস্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হিসেবে না দেখে শিশু সুরক্ষার বিষয় হিসেবে দেখা উচিত। পাটনায় আজ শিশুদের মাদকজনিত সমস্যা প্রতিরোধ সংক্রান্ত এক সেমিনারে প্রধান বিচারপতি এই ধরনের সমস্যায় থাকা শিশুদের সুরক্ষা, চিকিৎসা, পরামর্শ, পুনর্বাসন, শিক্ষার সুযোগ এবং পারিবারিক জীবনে ফেরত যাওয়ার উপর জোর দেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেরালামে আগামী সোমবার বিভিন্ন পুরসভার 38টি ওয়ার্ডে উপনির্বাচনে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। 12টি জেলার 385টি ভোটকেন্দ্রে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 126 জন প্রার্থী। মঙ্গলবার ভোট গণনা।
1: গ্রামীণ এলাকার যোগাযোগের উন্নতিতে পশ্চিমবঙ্গ সরকার চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে 37,000 কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ করবে। এই জন্য 872 কোটি টাকা প্রয়োজন হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। সব মিলিয়ে গ্রামীণ সংযোগ প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং গ্রামীণ সড়ক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বিভাগের প্রশিক্ষণ ও প্রশাসনিক সহায়তার জন্য কেন্দ্রীয় তহবিলের 1,236 কোটি 88 লক্ষ টাকা সহ মোট 2,061 কোটি 47 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
0: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মবার্ষিকীটি আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে মধ্য কলকাতার কলেজ স্কোয়ারে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভা ভবনে বিদ্যাসাগরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি পরিষদীয় দলের সদস্য তাপস রায়। নবান্নেও তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ত্রিপুরাতেও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালন করা হয়।
1: মুম্বাইতে আজ গণপতি প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে 12 দিনব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল অনন্ত চতুর্থীর সকাল থেকে শুরু হওয়া এই বিসর্জন যাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেন। 21 ঘণ্টা ধরে চলা এই যাত্রায় বিভিন্ন প্রতিমা এবং আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ভক্ত সমাগম লক্ষ্য করা যায় লাল বাগচা রাজা এবং চিঁচ পোখালি লিচা চিন্তামণি প্রতিমা বিসর্জনে। আরব সাগরে সকাল 10টা নাগাদ চিঁচ পোখালিচা এবং তারপরে লাল বাগচা রাজার বিসর্জন সম্পন্ন হয়।
0: খারাপ আবহাওয়ার জন্য উত্তরাখণ্ডের চারধাম যাত্রা আগামীকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে। এদিকে আগামীকাল উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
1: বিদেশ সচিব বিক্রম মিশ্রী উন্নয়নশীল দেশগুলির অবস্থান ও প্রতিনিধিত্ব আরও জোরদার করতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার পক্ষে মত প্রকাশ করেছেন। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বিদেশমন্ত্রীদের 50তম বার্ষিক সভায় তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে তিনি দক্ষিণী বিশ্বকে নিয়ম অনুসরণকারী থেকে নিয়ম নির্ধারকের ভূমিকায় উন্নীত করার লক্ষ্যে অংশগ্রহণকারী সকল দেশকে আহ্বান জানান।
0: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্য পদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল দ্য হেইন G4 সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে। এগুলি হল চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা। এদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়া প্রতি 2 বছর সময়কালের জন্য 10টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের গঠনের পরিবর্তনের জন্য সাধারণ সভায় 2/3 সদস্যের অনুমোদনের পাশাপাশি নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য সহ রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির 2/3 অনুমোদন প্রয়োজন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া এবং এআই এর অপব্যবহার সীমিত করার উপর জোর দিয়েছেন। এআই ইন দ্য কনটেক্সট অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি উইথ অ্যান এমফাসিস অন মেরিটাইম সিকিউরিটি শীর্ষক অনুষ্ঠানে গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরাপেট্রিটিসের সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করার সময় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত এআই এবং সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা

0: করে বলে ডক্টর জয়শঙ্কর পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন দিল্লি ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে আরও জনমুখী করে তোলা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনে এআই এর নিরাপদ ব্যবহারের উপর জোর দিয়েছে।
1: এশিয়ান গেমসে কাবাডিতে পুরুষ ও মহিলাদের উভয় দলই সোনা জিতেছে। পুরুষ ও মহিলা উভয় দলই ইরানের পুরুষ ও মহিলা দলকে ফাইনালে হারিয়ে দেয়। মহিলা দল আজ সকালে 37-34 পয়েন্টে ও পুরুষ দল তারপরে 40-34 পয়েন্টে জয়লাভ করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুষ ও মহিলা দলকে সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পুরুষদের ম্যারাথনে সাওয়ান বারোয়াল রূপো পেয়েছেন। মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন সিভেনে ভারত আজ একটি রূপো পেয়েছে।
0: ভারতের পুরুষ হকি দল এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের ম্যাচে ভারত জাপানকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে।
0: মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিতর্কের আবহে বিরোধী ইন্ডিজোট আগামী বুধবার বৈঠকে বসছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।

হারানো দিনের গানের অনুষ্ঠানের একটি নতুন পর্বে দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকের বিশেষ পর্ব নিয়ে আমি উৎসব সিনহা রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা এমন একজনের গল্প শুনব যাকে আমরা ছোটবেলা থেকেই ক্যালেন্ডারের পাতায় বা বইয়ের পাতায় চশমা আঁকা গম্ভীর এক পণ্ডিতের ছবিতে দেখেই অভ্যস্ত। আমরা তার ছবির সামনে ধূপধুনো দিই, ফুল মালা দিই, কিন্তু সত্যিই কি আমরা মানুষটাকে চিনি? আমাদের ঘরের খুব কাছের বাঙালির আটপৌরে জীবনের পরম আত্মীয় সেই মানুষটিকে আমরা কতটা খুঁজেছি, যাকে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন তার প্রধান গৌরব কোনো বিদ্যা বা দয়া নয়, তাঁর

অজেয় পৌরুষ আর মনুষ্যত্ব। আজ আমাদের গল্পের মূল চরিত্র আলোর দিশারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনো কঠিন গবেষণা নয়, আজকের আগামী একটা ঘন্টায় আমরা বিদ্যাসাগর মহাশয়কে খুঁজে নেব গল্পে, চিঠিপত্রে, জীবনের নানা আঙ্গিকে, সংসারের মূলমালিন্যে টানা পড়েনে, একদম আমাদের জীবনের অংশের এক অতি আপন মানুষ রূপে। আজকের হারানো দিনের গান শুরু করব তাঁকে স্মরণ করে একটি গান শুনিয়ে। মান্নাদের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

সময়টা 1828 সালের শেষ দিক। মেদিনীপুরের গ্রাম থেকে এক ক্ষুদে একগুঁয়ে ছেলে পায়ে হেঁটে কলকাতা এলো পড়াশোনা করতে। কলকাতার আরমানি গির্জার ঘড়িতে যখন রাতের ঘণ্টা বাজত, বাবা ঠাকুরদাস যদি ছেলেটি ঘুমিয়ে পড়তেন তাহলে তাকে জাগিয়ে দিতেন। পড়াশোনা করতে হবে যে, সংসারে কোনো চাকর বাকরের বালাই ছিল না। ঈশ্বরচন্দ্র নিজেই রান্না করতেন, গঙ্গার ঘাটে স্নান সেরে কাশিবাটি বা কাশীনাথবাবুর বাজার থেকে বাটা মাছ আর আলু পটল কিনে আনতেন। এক হাতে মশলা বাটতেন আর অন্য হাতে খোলা থাকত সংস্কৃত ব্যাকরণের বই। বালক ঈশ্বর পড়া মুখস্থ করতেন। এভাবেই পথ তৈরি হয়েছিল ভবিষ্যতের এক সুমহান সুপণ্ডিতের। তিনি বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর। পরের গানটি আপনাদের শোনাবো শৈলেন রায়ের কথা এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে বিদ্যাসাগর ছায়াছবি থেকে, কণ্ঠে আলপনা বন্দ্যোপাধ্যায়।

এক সময় সংস্কৃত কলেজে শুধু ব্রাহ্মণদের এক চেটিয়া অধিকার ছিল। বর্ণাশ্রম প্রথা তখন পুরো দমে চলছে। বিদ্যাসাগর সেই প্রথা ভাঙলেন। শূদ্র ছাত্রদের জন্য সংস্কৃত কলেজের দরজা খুলে দিলেন, অর্থাৎ সমাজের সকলে শিক্ষিত হবার সুযোগ পেলো।

বিদ্যাসাগর একে একে লিখলেন বর্ণপরিচয়, বোধোদয়, অনুবাদ করলেন শকুন্তলা, সীতার বনবাস। বাংলা গদ্যকে যিনি প্রথম একটি সুন্দর সুর ও ছন্দ দিলেন, তিনি কিন্তু কখনোই শুধুমাত্র ক্লাসরুমের গণ্ডিতে আটকে থাকেননি। তার আকাশ অনেক বড়। একটি রবীন্দ্রসঙ্গীত শুনব দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

বিদ্যাসাগর মশাইয়ের মাতৃভক্তি সর্বজনবিদিত। মায়ের কথা শুনে তিনি জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। বান্নাদের কণ্ঠে একটি গান শুনব, তারপর আসব একটি ঘটনায়। এখন বান্নাদের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

মান্নাদের নিজের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শুনলাম গানটি। গল্পে ফিরি। বীরসিংহ গ্রামের চণ্ডী মণ্ডপে একদিন বসে আছেন ঈশ্বরচন্দ্র ও তাঁর বাবা। এমন সময় মা ভগবতী দেবী কাঁদতে কাঁদতে এলেন। পাড়ার একটি ছোট্ট বালিকা সদ্য বিধবা হয়েছে, তার কষ্ট আর কেই বা বুঝবে। মা এসে ঈশ্বরকে জড়িয়ে ধরে বললেন, তুই এতদিন এত শাস্ত্র পড়লি, তাতে বিধবার কি কোনো উপায় নেই? মায়ের এই প্রশ্নটাই কিন্তু কোনো আইনের বই থেকে উঠে আসেনি, এসেছিল এক বাঙালি মায়ের দরদি হৃদয় থেকে। বিদ্যাসাগর মশাই শাস্ত্র পড়তে শুরু করলেন, শাস্ত্রে ডুবে গেলেন তিনি। প্রমাণ করলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, কিন্তু সমাজ যে পুরো উল্টো দিকে। সমাজ তখন তার শেষ দেখতে চায়, এত বড় কথা তিনি বলেছেন যে রাস্তায় বেরোলে প্রাণনাশের হুমকি অবধি তিনি পাচ্ছেন নিজের জন্মভূমির মানুষের জন্য। জন্মভূমিকে মা ভাবতেন তিনি, সেই মায়ের সন্তানদের জন্য। কতটা বড় চিন্তাভাবনা থাকলে এত দুরূহ এক কাজ করা যায়, সেটি প্রমাণ করে দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুনে নেব এখন একটি গান ইলা ভট্টাচার্যের কণ্ঠে।

জয়দেব সেনের কথা এবং সুরে শুনলাম গানটি। শুনছেন হারানো দিনের গান। আর আজ এই অনুষ্ঠানে আলোর দিশারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের নানা আলো ছায়ার গল্প নিয়ে আমি উৎসব সিনহা রয়েছি আপনাদের সাথে। এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। চার দেয়ালের বাইরে বিস্তৃত প্রকৃতির নিজের বুকেই লুকিয়ে আছে চিরকালের এক অনাবিল আনন্দ, তা সে সুদূরের টানেই হোক বা চেনা উঠোনের আলপথ ধরেই হোক। সেই অবাক আনন্দের ডাকে বার বার ফুল ফুটেছে কথায়, সুরে আর ভাবনায়। আগামীকাল 27 সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবসে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে সেই সব ফুলের সমাহার। আপনার সঙ্গী হবেন পৌলমী ভট্টাচার্য।

বলছিলাম বিধবা বিবাহ আর বিদ্যাসাগরের কথা। রাস্তায় বেরোলে প্রাণনাশের হুমকি অবধি তিনি পাচ্ছেন এরকম একটা পরিস্থিতি, কিন্তু বাড়িতে দৃশ্যটা তাঁর কেমন ছিল। সহোদর শম্ভুচন্দ্র লিখেছেন, প্রথম যখন বিধবাদের বিয়ে দেওয়া শুরু হল, সমাজের ভয়ে অনেক স্বজাতি তাদের এক ঘরে করেছিল, কিন্তু বিদ্যাসাগরের মা ভগবতী দেবী স্বয়ং সেই বিধবা মেয়েদের নিজের বাড়িতে এনে এক হাঁড়িতে একসঙ্গে বসে খেতেন। কি অসীম সাহস আর মাতৃত্বের উদাহরণ! এমনকি নিজের ছেলে যখন এক বিধবাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করল, বিদ্যাসাগর একটু দ্বিধা না করে সানন্দে সেই বিয়ে দিয়ে দেন। ঋতু গুহর কণ্ঠে শুনে নেব একটি রবীন্দ্রসঙ্গীত, আরও কথায় ফিরবো।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কাছে মহাপুরুষ, কিন্তু একই সাথে এই সত্য মেনে নিতে হয় তিনি একজন আদ্যপান্ত রক্ত মাংসের মানুষ। তার জীবনের নানাবিধ ঘটনা থেকে আমরা জানতে পারি যে তিনি যেরকম চেহারার ছিলেন বা তার যেরকম খুব সাদামাটা বেশভূষা ছিল, অনেক মানুষই কিন্তু তাকে তার গল্প শুনে, তার কথা শুনে যেরকমভাবে কল্পনা করতেন, সেই কল্পনার সাথে অধিকাংশ ক্ষেত্রেই বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে তখন যাদের সামনাসামনি দেখা হতো তারা কিন্তু ঘুণাক্ষরেও আন্দাজ অবধি করতে পারতেন না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটাই আসলে বিদ্যাসাগর। তাদের সেই কল্পনার এক অতি মানবিক চেহারার চিত্রের, কাল্পনিক চিত্রের সাথে যখন বাস্তবের বিদ্যাসাগর মিলতেন, মানে সামনাসামনি হতেন, মিল তো দূরের কথা, বহু ক্ষেত্রেই তাদের সেই ভাবনা ঝনঝন করে অতি ভঙ্গুর কাঁচের মতো ভেঙে পড়ত। তো মহাপুরুষের ভেতরটা কিরকম হয় আর রক্ত মাংসের মানুষের ভেতরটাই বা কিরকম হয়? মহাপুরুষের ভেতরটা কিরকম হয় আমরা হয়তো তাদের অনেক লেখা পড়লে বুঝতে পারি বা তাদের সম্পর্কে নানা রকম কথা শুনলে বুঝতে পারি, কিন্তু একজন রক্ত মাংসের মানুষের ভেতরটা ঠিক কিরকম হয় সেটা আমাদের চেয়ে ভালো আর কেই বা জানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ভেতরটাও কিন্তু ঠিক এরকমই ছিল। তার ভেতরেও জমাট বাঁধা দলা পাকানো ছিল অনেকগুলো কান্না। সেই কান্নাটা আমরা কজন বুঝেছি, বিধবা বিবাহ আন্দোলন চালাতে গিয়ে বিদ্যাসাগর দেনায় ডুবে গিয়েছিলেন, এবং যেসব নামি দামি তৎকালীন সমাজের সো কল্ড বড় লোকেরা কথা দিয়েছিলেন যে তারা

আর্থিক সাহায্য করবেন, টাকা দেবেন, কোর্ট কেস মামলা চালাতে সাহায্য করবেন, বা আরও অনেক যেসব আনুষঙ্গিক খরচ থাকে সেই সবগুলো বহন করবেন বলে তারা কথা দিয়েছিলেন। বিপদের সময়, আসল বিপদে যখন উপস্থিত হলো, তখন কিন্তু তাদের কারো খোঁজ পাওয়া গেল না, তাদেরকে দেখা গেল না বিদ্যাসাগর মহাশয়ের আশেপাশে। মানুষের এরকম প্রবৃত্তি নতুন নয়, কিছু মানুষ থাকেন যারা সত্যিকারের সুযোগ সন্ধানী হন, আর কিছু মানুষ থাকেন যারা সত্যিকারের কাজ করতে চান, সত্যিকারের মানব সেবা করতে চান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দর্শনের আশেপাশে অন্তত তারা কেউ ছিলেন না। আমাদের এই পৃথিবী রঙ্গময়, কত কী আমরা আমাদের চারপাশে দেখি, সব কিছুর মানে বোঝার কি খুব দরকার আছে? অমর পালের কণ্ঠে এই গানটি শুনবো।

বিধবা বিবাহ সম্পর্কে বলছিলাম, এবং সেই আন্দোলনের ফলে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের যে টানাপোড়েন সেই গল্পে ফিরছিলাম, সেই গল্পগুলো ঘুরে দেখছিলাম। তার নিজের পরিবারেও এই সব কিছু করতে গিয়ে দেখা দিল তীব্র সংঘাত। সেই সংঘাতে তিনি জর্জরিত হলেন, কিন্তু তার চরিত্র যে বজ্র কঠিন, দাঁড়িয়ে তো তাকে থাকতেই হবে সোজা হয়ে। বাবা মা আত্মীয়েরা যখন বিধবা বিবাহের বিরোধী হয়ে উঠলেন, ভাই শম্ভুচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখে জানালেন, পিতা মাতা অসন্তুষ্ট হইতেছেন। বিদ্যাসাগর তার জবাবে যা লিখেছিলেন তা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকলে আমাদের অবাক হওয়ার কিছু নেই। ইনফ্যাক্ট সেই রকমই কথা, এরকম প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি লিখেছিলেন, আমি কেন তো তাহাদের সুখের কোনো ব্যাঘাত ঘটাই নাই, তাহারা কেন আমার সুখ প্রদায়ক কর্মের ব্যাঘাত হইবেন। বিদ্যাসাগর ছিলেন এই রকমই কর্মের প্রতি নিবেদিত প্রাণ একজন মানুষ। ডাক দিয়েছিলেন তিনি সমাজকে পরিবর্তনের। অর্চনা ভৌমিকের কণ্ঠে পরবর্তী গানটি শুনবো।

আদর্শের প্রশ্নে বিদ্যাসাগর ছিলেন পাথরের মতো কঠোর, আবার সম্পর্কের জায়গায় নরম। ছেলে যখন পরবর্তীকালে স্ত্রীর সাথে অন্যায় আচরণ করল, বিদ্যাসাগর নিজের প্রিয় সন্তানকেও ত্যাগ করতে পিছপা যাননি। অন্যদিকে বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে ভুল বোঝাবুঝি ও দূরত্ব সৃষ্টি হলেও নিজের শেষ উইলে মদনমোহনের মা এবং মেয়েদের মাসোয়ারা দেওয়ার ব্যবস্থা করে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ছিলেন তিনি, এই ছিলেন আমাদের রক্ত মাংসের বিদ্যাসাগর মশাই, এই ছিলেন আমাদের আট পৌরে বিদ্যাসাগর মশাই। অনন্য, নির্মম, অথচ একই সাথে করুণাময়, যেন সেই তিনি রক্ষক, তিনি সংহারক, একই অঙ্গে কত রূপের বাস। বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন বিদ্যাসাগর তার ভাষাগত রূপের নানান রকম বৈচিত্র্যের উন্মোচন করে। বাংলা গদ্য রীতিকে এক

নতুন দিক দেখিয়েছিলেন তিনি, নতুন দিশা দেখিয়েছিলেন তিনি। এবং অনুবাদ সাহিত্যেও তাঁর যে অবদান সেটা কিন্তু চোখে পড়ার মতো। ভ্রান্তি বিলাসে আমরা এর সুন্দর উদাহরণ দেখতে পাই। তো বাংলার গর্ব, বাংলা ভাষার জন্য তিনি যে যে কাজ করেছিলেন তাকে আজকে আরও একবার নতুন করে সম্মান জানাই তার এই জন্মদিনে। নীলা মজুমদারের কণ্ঠে পরের

বিদ্যাসাগর কোনো দূরের নক্ষত্র নন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী যথার্থই বলেছিলেন, সাধারণ বাঙালির শরীরে যে মেরুদণ্ডের অভাব, বিদ্যাসাগর হলেন সেই অটল মেরুদণ্ডের নাম। তিনি আজও আমাদের জীবনের সহযাত্রী ও অভিযাত্রী। আজকের শেষ গানটি শোনাব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শেষ হলো অনুষ্ঠান হারানো দিনের গান। আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা। একই সাথে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 22 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান, প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে শুনবেন পরপর কয়েকটি আধুনিক গান।

ডিটিএইচ বাংলা গানের পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান হেমন্ত মুখোপাধ্যায়ের পরবর্তী শিল্পী লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। পরবর্তী শিল্পী অমিত কুমার।

শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কুমার শানুর কণ্ঠে পরপর কয়েকটি বাংলা আধুনিক গান শুনবেন।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এবারে কয়েকটি আধুনিক গান শুনবেন শিল্পী অঞ্জন দত্তর কণ্ঠে।

বৃষ্টিতে ভিজে গেছে রাস্তা, ভেজা ভেজা মন।

শিল্পী অঞ্জন দত্তের কণ্ঠে এতক্ষণ বাংলা আধুনিক গান শুনছিলেন, এরপর শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনবেন পরপর কয়েকটি গান। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলার পরিষেবায় শুনছেন গানের অনুষ্ঠান। এবারে শুনবেন বাংলা ছায়াছবির গান। এখন একান্ত আপন ছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম একান্ত আপন।

শুনছেন একান্ত আপন ছায়াছবির গান। পরের গানটিও শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

শুনছেন একান্ত আপন ছবির গান, আশা ভোসলে এবং এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে শুনবেন পরের গানটি।

একান্ত আপনের পরে শুনবেন ত্রয়ী ছবি থেকে পরপর কয়েকটি বাংলা গান। প্রথম গানটি শুনবেন আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন ত্রয়ী ছায়াছবির গান, কিশোর কুমার, রাহুল দেব বর্মণ এবং আশা ভোঁসলের কণ্ঠে। পরে গানটি শুনবেন।

শুনছেন ত্রয়ী ছায়াছবির গান। পরের গানটি শুনবেন শিল্পী ভূপিন্দর সিং এর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এতক্ষণ শুনছিলেন ত্রয়ী।

ছবির গান। এবারে কয়েকটি গান শুনবেন আপন আমার আপন ছবি থেকে। প্রথম গানটি শুনবেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে।

আপন আমার আপন ছবি থেকে পরবর্তী গানটি শুনবেন শিল্পী অমিত কুমার, রানু মুখোপাধ্যায় এবং রামানুজ দাশগুপ্তের কণ্ঠে।

শুনছেন আপন আমার আপন ছবির গান। পরবর্তী গানটিও শুনবেন অমিত কুমারের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন শিল্পী রাহুল দেববর্মনের কণ্ঠে, ছবির নাম অন্যায় অবিচার।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান। পরের গানটি শুনবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

এবারে শুনবেন রজনীকান্ত সেনের গান, শিল্পী নিশীত সাধুর কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

এবারে শুনবেন ভূমি ব্যান্ডের কিছু গান। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়, শুনছেন নানা রঙের গান।

শেষ হলো আপকে লিয়ে, শুরু হচ্ছে প্রভাতি। শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান প্রভাতিতে প্রথমে শুনবেন ভায়োলিন শিল্পী অনুপম আচার্য, রাগ বৈরাগী।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন ভায়োলিন শিল্পী অনুপম আচার্য, রাগ বৈরাগী শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন পার্থ সারথি দত্ত। এখন শুনবেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক, রাগ বসন্ত মুখার্জী।

প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক, রাগ বসন্ত মুখারি, তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। ঘড়িতে টিকটিক করে এখন 4:58 হয়ে 25 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 27 সেপ্টেম্বর রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তা ভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনীতে কত রকমের প্রসঙ্গ, কত রকমের গল্প আপনাদের কাছে আমরা শোনানোর সুযোগ পাই, নিজেও শুনি। আর এই গল্পগুলোর মধ্যে দারুণ এক চিরন্তন সত্য নিহিত হয়ে থাকে, যা সত্যি জানতে গিয়ে কেমন অবাক লাগে। সত্যি তো কত কথা বলা আছে, কত কথার আড়ালে। আর বলেছিলাম এবং ইদানিং বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির সম্বন্ধে, বিভিন্ন মহান ব্যক্তিত্বর জীবনকে কেন্দ্র করে গল্প শোনাই। আজকে গল্প শোনাবো, কিন্তু আজকের গল্পের ধরনটা হবে একটু অন্যরকম, কারণ আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটন, ভ্রমণ, বেড়ানো, এসব শুনলেই না ভিতরে ভিতরে কেমন যেন একটা উথাল পাথাল শুরু হয়। না,

আর ঘরে থাকা যাবে না, এবার বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়তে হবে, এইরকম মনে হয়। আসলে ওই যে ছোট্টবেলায় কাজী নজরুল ইসলামের অসাধারণ সংকল্প কবিতাটার যে অংশ, আমরা অংশই পড়ে অবশ্য ছোট্টবেলাটা কেটেছে, পরবর্তীকালে দেখেছি সংকল্প কবিতার মধ্যে এত সুন্দর করে বলেছেন যে থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে চেপির লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীরডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে, পাতাল ফুঁড়ে নামবো আমি উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের গলায় সুর ভুলে যেই ঘুরে বেড়াই। তাই তো, এই ঘুরে বেড়ানোর মধ্যে এমন অসাধারণ একটা সুর আছে, সে সুরের সন্ধান যে পায় তাকে আর বাড়িতে আটকে রাখা খুব শক্ত। ঠিক যেমন

বিশ্বরূপ। যার নামের সাথে থাকে বিশ্ব, তার ঘরে বসে থাকলে চলে? সে তো ঘুরে বেড়ায় এখান থেকে ওখানে, নানান জায়গায়, নানান দেশে বিদেশে। বিশ্বরূপের কথা বলতে কি মনে হচ্ছে, এখন সত্যি আমরা অনেক ট্যুর ব্লগার, কত রকম জায়গায় যায়, কত অচেনা জায়গায় যায়, কত নানান নতুন নতুন তথ্য তাদের কাছ থেকে আমরা পাই সোশ্যাল মিডিয়াতে, তাই না? আর তখনই মনে হয় সত্যি, যারা বেড়ানোর একবার স্বাদ পেয়েছেন, যদিও বাঙালির বদনাম আছে বলে পায়ের তলায় সর্ষে, বাড়িতে থাকতে ইচ্ছে করে না, ঠিক কিছুদিন বাদে বাদে বেরিয়ে আসে। আর দীপুদার গল্প তো আমরা জানি, যে বাঙালি কোথাও যায়নি সে দীপুদাকে সঙ্গে নিয়েছে দীঘা পুরী দার্জিলিং। আর এমন করে যারা এই বেড়ানোর রসের সন্ধান পান, তারা আর বাড়িতে থাকতে পারেন না। আমি বেশ কিছুজন পরিচিত জনকে জানি, তারা বাকি সবকিছু ঠিক আছে, ওকে চলতে হয়, চালাতে হয়, কিন্তু সারা বছরের সব থেকে বেশি অর্থ ব্যয় হয় এই ঘোরা বেড়ানোতে। গ্রীষ্মে, বর্ষায়, শরতে, প্রায় ঋতু অনুযায়ী ঘুরতে বেরোনো তাদের একটা শখ হয়ে যায়। আমার বেশ কয়েকজনকে দেখেছি নতুন জায়গা, নতুন নতুন জায়গা, সেখানে হয়তো যাতায়াতের অত সুবিধে নেই, তারা একদম ট্রেক করেন, বা খাওয়া দাওয়া তেমন সুবিধে নেই বলেও ঠিক আছে, নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানোই শখ। এরকমভাবে বেড়ানো কিন্তু আমাদের প্রায় সঙ্গী হয়ে গিয়েছে সকলেরই, বছরে একবার, দুবার বা বারবার, যাই হোক না কেন। আর যারা দেশে বিদেশে ঘুরে বেড়ান, নিশ্চয়ই বিশ্বরূপের মতোই তাদের অনেককেই শুনতে হয় সবচেয়ে কোন দেশ ভালো। এটা যারা বেরিয়ে আসেন তারা অনেকেই, এখনো পর্যন্ত আমার দেখা এই দেশটা অসাধারণ। আমাদের এক বান্ধবী এরকম বলেছিল, এখনো পর্যন্ত আমি প্রায় 19টা দেশ ঘুরেছি, আমার সবচেয়ে ভালো লেগেছে স্কটল্যান্ডকে। কেন? কি ভীষণ ডিসিপ্লিনড, ভাবা যায় না যে আমরা এইখানে বসে এত ইনডিসিপ্লিন ভাবে কি করে লাইফ কাটাই। এবারে মজার যা আছে তার মানে শ্রেষ্ঠত্ব আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার, কিন্তু যা আছে তার মধ্যে যা নেই সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা দেখেছি খেলার সময় জাপানের পরিচ্ছন্নতা বোধ নিয়ে একেবারে মানে প্রায় প্রত্যেক দিন অসাধারণ সব ছবি এবং লেখা আমরা পড়েছি। এরকম নানানভাবে বিভিন্ন দেশ তার নিজস্ব গুণে সত্যি সত্যি আজকে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবসে আলাদা জায়গা করে নিয়েছে। গান তো শুনবো, আর শুনবো বিশ্বরূপের গল্প। সে নানান জায়গায় গিয়েছে, তাকে বারবার শুনতে হয়েছে যে কোথায় ভালো, কোথায় ভালো। সেও জিজ্ঞেস করে যে আচ্ছা ভালো দেশ বলতে কি বোঝায়, প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া, আহারাদি মানে খাওয়া দাওয়া কেমন, জ্ঞান বিজ্ঞানের চর্চা, সৌন্দর্যের পূজা, ধন দৌলত, আতিথেয়তা, কোনটা, কোন ব্যাপারটাকে বলা হয় যে এইগুলোর অনুযায়ী ভালো দেশের সংজ্ঞা নির্ণয় হবে? না, সেটা সবসময় বলা যায় না। যদিও সে বলে যে, খুব মজা করে বলে বিশ্বরূপ, যে যদি কেউ পিস্তল উঁচিয়ে বলে এক্ষুনি তোমায় দেশ ছাড়তে হবে, কোথায় যাবে বলো? বলছে যাদের ভ্রমণে শখ তারা অবশ্য উল্লসিত হয়ে বলবেন, পিস্তল উঁচাতে হবে না, একবার শুধু যাওয়ার ব্যবস্থা করে দিলেই হলো, তাহলে বোধহয় সুইজারল্যান্ডের নামই করব। আসলে খরচ তো একটা বিষয়, তো যে রেগে থাকে সে যদি খরচাটা দেয় তাহলে আর ঘরে থাকার কি দরকার, কোথাও না কোথাও বেরিয়ে পড়া যাবে, কোথাও না কোথাও সব পাওয়া যাবে। আর আরেকটা কথাও বিশ্বরূপ বলে যে সাউথ সি আইল্যান্ড বা আফ্রিকার এমন কোনো দেশের কথা ভাবতে হবে যেখানে ইন তার কলা নারকেল রয়েছে, জীবন সংগ্রাম কঠোর নয়, বেঘরে প্রাণটা যাওয়ার সম্ভাবনা নাকি কম। আর সে বলছে একদিক থেকে মালদ্বীপ সব থেকে

একই রকম ভাবনা প্রত্যেক দেশের মানুষের হয় যে আমাদের ভাষায় কথা বলছে কিন্তু আমাদের ভাষায় এ কথা বলছে নাকি গালি দিচ্ছে। এই মজাগুলো মাঝে মাঝেই হয়। এবং বিদেশ থেকে যারা আসেন এখানে পড়াশুনো করতে বা এখান থেকে যারা বিদেশে যান পড়াশুনো করতে, তাদের কিন্তু এরকম কলোকাল কিছু কথা একদম শিখে নিতে হয়, না হলে খিদে পেয়েছে দোকানে গিয়ে বলা যাচ্ছে না যে কি চাই, খুব মুশকিল, খুব মুশকিল। সেখানে গিয়ে কিন্তু এখানের ভাষা বললে চলবে না, সেখানে কি বলা হয় খুব জরুরি। তো বিশ্বরূপ এরকম ভাবে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে চলেছে, এদেশ ওদেশ নানান জায়গা, বাড়িতে মন টেকে না, সারা বছর ধরে শুধু গুড় গুড় গুড় গুড় গুড় গুড় গুড় গুড় গুড় গুড় গুড়। আর আজ তাই জন্যে এই বিশ্ব পর্যটন দিবসে বেড়ানোর কথার সুযোগ পেয়ে আমি ইন্দ্রাণী আর থাকতে পারি। আজ বিশ্বরূপের গল্প দিয়ে আমরা প্রায় সারা পৃথিবীর গল্প একটু একটু করে শুনে নেব। হ্যাঁ, সময় তো কম, কিন্তু আর সেই সুরে সুরে যদি একটু ঘুরে ঘুরে আসা যায় সেটাও মন্দ হয় না, তাই না? চলুন আবার একটু গানে ঘুরে এসে আবার কোনো দেশের গল্প শুনবো বিশ্বরূপের কাছ থেকে।

চুরির পথে ঘুরে বেড়ায় আমার বাউল মন, একদম বাউল মন, না হলে কি আর টুকটাক বেরিয়ে পড়া যায় যখন তখন। আর যেই একবার এই বাউল মন নিয়ে বেড়ানোর সুযোগ পেয়েছে তাকে ঘরে আটকানো খুব মুশকিল। বিশ্বরূপের গল্প বলছি, একটু আগেই বলছিলাম না নানান দেশে ঘুরে বেরিয়েছে, ছোট্ট ছোট্ট করে ওর কিছু কিছু অভিজ্ঞতা বলছে। অ্যাকচুয়ালি মালদ্বীপে গিয়ে বিশ্বরূপ একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। কেন? শিক্ষা দীক্ষায় মালদ্বীপে মেয়েদের সমান অধিকার, সব রকম সামাজিক অনুষ্ঠানে মেয়েরা একদম সমানভাবে বলা যায় অগ্রণী ভূমিকা নেয়, আর সমস্ত দ্বীপপুঞ্জের অর্থনৈতিক জীবনে তাদের একদম মুখ্য স্থান। ছোট্ট থেকে মালদ্বীপবাসীদের শেখানো হয় বড়দের সম্মান করবে, আর ওরা সবার সঙ্গে সবাই খুব ঘনিষ্ঠ, প্রত্যেকেই প্রত্যেককে চেনে। এটা কিন্তু আমরা আমাদের এখানে মানে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমরা একটু মানে শহর পেরিয়ে মফস্বলে বা শহরতলিতে বা একটু গ্রামাঞ্চলের দিকে দেখি সবাই সবাইকে চেনে, সবাই সবার নাম জানে। এবং আমাদের যেমন শহরাঞ্চলে বা বলা যায় হাউজিং ফ্ল্যাট কালচারে যে ওই নাম্বারটা হচ্ছে আমার ঠিকানা, কিন্তু একটু বাইরের দিকে বা একটু ইন্টেরিয়রে সেখানে নাম ধরেই কিন্তু তার বাড়ি খুঁজে পাওয়া যায়। মানে সেই সখ্যতা, সেই বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা এখনও রয়েছে। মালদ্বীপবাসীদের কথা বলছি না, এখানে সবাই মানে ঘনিষ্ঠ তো বটেই, প্রত্যেকে প্রত্যেককে চেনে, এটা তো বললামই। আর তারপর তারা প্রত্যেকে ভীষণভাবে নিজস্বতায় বা বলা যায় আত্মনির্ভরশীলতায় একদম এগিয়ে থাকে। অর্থনৈতিকভাবে বলা যায় একক ভূমিকা থাকে প্রায় প্রত্যেকেরই, ছেলে মেয়ে উভয়েরই। মেয়েরা মায়েরা তারা বাড়ি রক্ষার পাশাপাশি ফসল ফলাতে কুটির শিল্পে একেবারে অগ্রণী ভূমিকা নেয়। শুধু তাই নয়, ওখানে মাছ তো একটা বড় ভূমিকা নেয় অর্থনৈতিক ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে উভয়ই কিন্তু সমানভাবে কাজ করে চলেছে। আর এখন তো আমরা জানি মালদ্বীপ মানে হচ্ছে একদম বেড়ানোর স্বর্গ। যদি কেউ হানিমুনে ভাবে যে কোথায় যাব, বিদেশে যেতে পারি, চলো মালদ্বীপে ঘুরে আসি। এইরকম অনেক অনেক জায়গা, শুধু মালদ্বীপ কেন, ছোট্ট ছোট্ট করে একটু একটু বিষয় যেটুকু যেটুকু জানাচ্ছি, যেটুকু যেটুকু বলছে সেটুকু বিষয়ে আমি বলছি। এছাড়া আরও অনেকগুলো রাশিয়ার একটা দারুণ মজার কথা বলবো, কিন্তু তার আগে চলুন না আর একটু, 5:21:35 ছোট্ট করে একটা গান শুনে নিয়ে আমরা এরপর রাশিয়াতে ঢুকবো বিশ্বরূপের সঙ্গে, ঠিক আছে?

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম মনোময়ের গলায়, মনোময় ভট্টাচার্যের গলায় গানটা। এই মেঘেদের ওড়া দৌড়ি দেখে সত্যি সত্যি থাকা যাচ্ছে না। যদিও ঝমাঝম বৃষ্টি চলছে, কিন্তু তারই মধ্যে আমরা দেখছি যে মেঘেদের রং একটু কালো থেকে হালকা হালকা সাদার দিকে আসছে। চারিদিকে একটা দুটো করে কাশ উঁকি মারছে, আর দেখা যাচ্ছে শিউলিরা ঝরে পড়ছে মাটিতে। তার মানে পুজো আসছে, শরৎ আসছে, তারপরে একটু একটু করে ঠান্ডা একটা হিমের ছোঁয়া লাগবে। অলরেডি ভোরের বেলায় কিন্তু হালকা হালকা একটু ঠান্ডার ছোঁয়া লাগছে। এইরকম একটা অবস্থায় যখন বিশ্বরূপ বলছে ঠান্ডার ছোঁয়া কি, আমরা এই ভারতবর্ষে বসে বা বলা যায় কলকাতায় বসে আমরা ঠান্ডা, ওহ কদিন, এক মাস, 15 দিন, কোথায়, এখন তো প্রায় 7 দিনে এসে ঠেকেছে, বলছি ভাই ঠান্ডা কাকে বলে শোনো। তবে বুঝে রাশিয়ার গল্প বলছিলাম না যে একটু পরেই বলবো। বিমানবন্দর থেকে যখন মস্কো শহরে ঢুকেছি, -30 ডিগ্রি সেলসিয়াস করে কাঁপছি। বোম্বে থেকে গিয়েছে তো সেখানে 20 ছিল, আর হঠাৎ 50 নেমে গেল। তারপরে 8 ঘন্টার কম সময়ের মধ্যে এরকম একটা অবস্থায় পড়ে তো অবস্থা শোচনীয়। পোশাক পাল্টে চটপট করে জামার উপর সোয়েটার, তার উপর জ্যাকেট, তারপর ওভারকোট, তার উপর কান ঢাকা টুপি, তার উপরে গ্লাভস। তবে এটা খুব মজার ব্যাপার বোঝে যে এইরকম ঠান্ডা জায়গায় গরম জামা কাপড় কিন্তু একেবারে সবসময় পরে পরে

থাকতে নেই। কেন, কিরকম ব্যাপারটা? যখনই কোনো বাড়ির ভিতরে বা দোকানের ভিতরে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে গায়ে থেকে ওভারকোট, মাথার টুপি, গ্লাভস শর্ট চটপট করে খুলে ফেলা দরকার। কেন না, যেখানে যেখানে সেন্ট্রাল হিটের ব্যাপার রয়েছে সেখানে কিন্তু গায়ে গরম জামা কাপড়ের দরকার পড়ে না, বরং গরম জামা কাপড় তখন পরে থাকলে ঘাম হয়, আর ঘরের বাইরে বেরোনোর সময় ওভারকোট, টুপি আর গ্লাভস সেই মুহূর্তে পরে ফেলা দরকার যেন বাইরে ঠান্ডাটা না লাগে। মানে কি সাংঘাতিক একটা অবস্থা ভাবুন, যদি কেউ কেনাকাটি করতে চায়, বাইরে ঘুরতে চায়, বিভিন্ন জায়গায় ঢুকছে বেরোচ্ছে এরকম যদি হয় তাহলে তার অবস্থা শোচনীয়। ওই যদি ওভারকোট পরে সে ভেতরে থাকে, টুপি ওভারকোট আবার খুলবো, দূর একটু পরেই তো বেরোবো এখান থেকে, ব্যাস সে পুরো ঘামতে আরম্ভ করবে। তো ন্যাচারালি ওখানে তো অত ঠান্ডা থাকবে না, ভিতরে দোকানের ভিতরে বাড়ির ভিতরে সেখানে সেন্ট্রাল হিটিং চলছে, আর ওই অবস্থায় ঘেমে যদি গেল আর বাইরে বেরোলো, হু হু কনকনে ঠান্ডা, একটু আগে বললাম -30, তখন কিন্তু ওই ঘাম আর এই বাইরের ঠান্ডা মিলে নিজের অবস্থা শোচনীয় হয়ে যাবে, অবধারিত প্রচণ্ড ঠান্ডা লাগবে। কি বলছেন, যে বারবার জামা কাপড় পরা ছাড়া যদি অভ্যেস রাখা যায় তাহলে ঠান্ডা একদম লাগে না, কিন্তু যারা সবসময় গায়ে গরম জামা রাখবেন, ছাড়বেন না, তারা যখন বাইরে বেরোবেন তাদের ঠান্ডা লাগতে মানে বাধ্য। আর একটা মজার ব্যাপার হলো, অনেক রাশিয়ান এত ঠান্ডার মধ্যে থাকেন যে তারা -30 কে ঠান্ডা বলে গ্রাহ্যই করেন না। কিরকম, এক ভদ্রমহিলা তিনি বলছেন যে ঠান্ডা 30, না না তেমন কোনো ঠান্ডাই নয় এটা, আমি তো এটা খুব এনজয় করি। আপনি ভাবতে পারছেন কলকাতায় বসে আপনি -30 কল্পনা, আমরা 11-12 যখন হয় কি 10-এ নেমে যায় তখনই কি ঠান্ডা, বাবা পারা যাচ্ছে না, এবারে কি ঠান্ডা পড়েছে। আর সেখানে যদি -30 হয় চিন্তা করা যায়? এক ভদ্রমহিলা তিনি বলছেন, -30 বা ঠান্ডা নাকি, আমি তো -50 থাকি। মানে -50 আপনি শ্বাস নিতে পারেন? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যাই নয়, একদম এই -50 থাকলে বেশ মনে হয় যেন ঠিকঠাক আছি। তারপরে অদ্ভুত এক মজা, তিনি আর এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল, বলছে -50, না না না -50 মোটেই তেমন ঠান্ডা নয়। তখন বিশ্বরূপ বলছে যে ও -50 ঠান্ডা নয়, তাহলে আপনার ঠান্ডা কত ডিগ্রিতে? তখন ভদ্রমহিলা বললেন, শুনুন আমাদের সাইবেরিয়াতে -70-80 নেমে যায় টেম্পারেচার, এইটাকে আপনি ঠান্ডা বলতে পারেন? তখন বিশ্বরূপ বলছে, -70, -80, আচ্ছা আপনি কি করে বোঝেন যে -70 আপনি রয়েছেন, মানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না? তখন ভদ্রমহিলা দারুণ একটা অ্যান্সার দিয়েছিলেন, বলছেন যে শুনুন, -70 আমাদের চোখের ভিতরে, চোখের পাতা আর চোখের মনির মধ্যে যে তরল পদার্থের আস্তরণটা থাকে, যার উপর দিয়ে আমাদের চোখের পলক পড়ে, সেই তরল পদার্থটা জমে যায়। যখন আপনার চোখের পলক ফেলতে কষ্ট হয় ভীষণ, সেইটা হলো ঠান্ডা, একে বলে আসল ঠান্ডা। তখন বিশ্বরূপ বুঝলো আর কাউকে ঠান্ডা নিয়ে অন্ততপক্ষে প্রশ্ন করা খুব বুদ্ধিমানের কাজ হবে না। কি সাংঘাতিক, বলে কিনা -70-80 আমরা প্র্যাকটিক্যালি কল্পনাই করতে পারবো না, তাই না? আমরা ভাবতেই পারবো না। ফ্রিজের কাছে দাঁড়িয়ে যদি ওটা কখনো ফিল করার চেষ্টা করেন, তাও মনে হবে না না এ তো ঠিক আছে। ও ওই প্রসঙ্গে জানেন তো, দারুণ সুন্দর একটা গল্প মনে পড়ে গেল, এটা এটা এটা হচ্ছে আমার আমার শোনা গল্প। এক ভদ্রমহিলা তিনি ভীষণ মানে তার বাড়িতে কন্টিনিউয়াস কিছুদিন বাদে বাদে, প্রায় 1-1.5 মাস বাদে বাদেই তার ফ্রিজটা নষ্ট হয়ে যায়। কি ব্যাপার, নষ্ট হয় কেন? তখন যে মেকানিক বা যে কোম্পানির ফ্রিজ, তারা তাদের বাড়ি যে হাউস কিপিং এ যিনি আছেন, যিনি আর কি মেড, তাকে জিজ্ঞেস করেছেন এই ব্যাপারটা কি, তোমাদের বাড়ির ফ্রিজে তো নষ্ট হয়ে যায় কেন বলো তো, নতুন ফ্রিজ দিয়ে দেওয়া হচ্ছে। তখন সে বলছে, আর বলবেন না, এত গরম পড়েছে তো, আর আমার মালকিন ওনার প্রচণ্ড গরম, উনি ফ্রিজ খুলে তার সামনে শুয়ে থাকেন। বলে কেন, বাড়িতে এসি রয়েছে না?
বলছিলাম মালকিনের এইটাই পছন্দ।